0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला

আজ বৃহস্পতিবার, 22শে শ্রাবণ 1948 শকাব্দ, 13ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 27শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:14:15 সূর্যাস্ত 6:08:23 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57:15

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে 12 আগস্ট থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন সমুদ্র উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার, যা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আজ 13 আগস্ট বাতাসের গতিবেগ ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার, যা বেড়ে দমকা হাওয়ায় সর্বোচ্চ ঘণ্টায় 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে ঝোড়ো হাওয়ার তীব্রতা কমে আসার সম্ভাবনা। 12 আগস্ট থেকে আগামী 15 আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েবে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, FM প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের রচনা থেকে পাঠ।
1: দেশের কার্যে আত্মনিয়োগ করিবার অবসর পাইলেই আমি কখনো তাহাতে পশ্চাৎপদ হই নাই। হয়তো সকল সময় ঠিক পথ আমি ধরিতে পারি নাই, হয়তো আমি অসঙ্গত পথেই চলিয়া থাকিব, কিন্তু একথা ঠিক যে দেশের স্বার্থ সম্মুখে রাখিয়াই আমি সর্বদা কাজ করিয়াছি। ইউরোপীয় রাজনীতির অনুকরণে আমি কোনো দিন কাজ করিতে যাই নাই। ইহা আমার ধর্ম, আমার চিরজীবনের আদর্শই ওই প্রকার। দেশ বলিতে আমি আমার ইষ্ট দেবতাকেই বুঝি। পাশ্চাত্যের দার্শনিক ভিত্তির উপর নির্ভর করিয়া আমি জাতীয়তাকে বুঝিতে শিখি নাই। আমার মনে হয় জাতির উন্নতির প্রয়োজন আছে বলিয়াই প্রত্যেক জাতিই উন্নত হইবে। ভগবানের রাজ্য বৈচিত্র্যময় জীবন স্পন্দনে পরিপূর্ণ, প্রত্যেক জাতি সেই জীবন স্পন্দনের একটি বিন্দু মাত্র। আবর্তনবাদের নীতি অনুসারে প্রত্যেক জাতিই উন্নত হইবে। যে জাতির মধ্যে আমার জন্ম হইয়াছে তাহাও বড় হইবে। শুধু সেই উন্নতি, সেই আবর্তনের সহায়তা কল্পে আমরা যথাসাধ্য চেষ্টা করিব। চরিত্র মাহাত্ম্য ও ধর্মনীতিকে আমি যেমন মানি, শ্রদ্ধা করি, জাতীয়ত্বের এই নীতিকেও আমি তেমনি মূল্যবান বলিয়া বিশ্বাস করি। দেশকে সেবা করিলে, জাতিকে সেবা করিলে মানব সমাজের সেবা করা হয়, আর মানব সমাজের মনুষ্যত্বের সেবাতেই ভগবানের পূজা সমাপ্ত হয়। আমাদের দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার কথা আমি আজ কিছু আলোচনা করিতে চাই। ভদ্র মহোদয়গণ, দেশকে, মাতৃভূমিকে রাজনৈতিক অবস্থা হইতে স্বতন্ত্র করিয়া কল্পনা করিবেন না। আপনাদের শিক্ষা দীক্ষার সঙ্গে রাজনৈতিক আন্দোলনের পর্যাপ্ত সংস্রব আছে, উহা আপনাদের ধর্মের অভিব্যক্তি। এদেশের মধ্যে এমন অনেক লোক আছেন যাহারা মনে করেন যে সমগ্র মানব জীবন স্বতন্ত্র ভাগে বিভক্ত, তাহারা মনে করেন রাজনীতি স্বতন্ত্র পদার্থ। ধর্ম ও শিক্ষার সহিত উহার কোনো সংযোগ নাই। তাহারা ভুলিয়া যাইতেছেন যে মানুষের আত্মা সর্বত্রই সমান। প্রত্যেক ব্যক্তির আত্মা যেমন এক, জাতীয় প্রাণও তেমনি এক। ইউরোপীয় রাজনীতির চশমা পরিয়া আমি এদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার বিচার করিতে সম্মত নহি। আমি ইউরোপীয় শিক্ষাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, ব্যক্তিগতভাবে আমি এজন্য ঋণী। ইউরোপীয়ই আমাকে জ্ঞানদান করিয়াছে সে কথা অস্বীকার করিব না, কিন্তু তথাপি আমি বলিব, বাংলার এমন একটা কিছু বৈশিষ্ট্য আছে যাহা ইউরোপীয় শিক্ষার অনেক উপরে অবস্থিত। ইউরোপীয় রাজনীতি হইতে ধার করা জিনিস লইয়াই আমাদের জাতীয়তা গঠিত হইবে, ইহা আমার মনের কথা নয়। সেজন্য আমি বলিতেছি, সমগ্র জগৎকে বাংলার কিছু জানাইবার আছে, দান করিবার আছে, এ কথা আমি পূর্বেও অন্যত্র বলিয়াছি। আপনারা যখন দেখিবেন আমরা জাতীয়তার শৈশব অবস্থা ছাড়াইয়াছি, আমাদের মতো করিয়া আমরা গড়িয়া পিঠিয়া উঠিয়াছি, সেই সময় আমাদের মাতৃভূমি আমাদের জগৎকে তাহার সেই বিশিষ্ট কথাটি শুনাইবে, বিলাইবে, আর সমগ্র বিশ্ববাসী তাহা কান পাতিয়া শুনিবে।
0: সুভাষিত অনুষ্ঠানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের রচনা থেকে পাঠ শুনলেন। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি গেয়েছেন তুলিরেখা দত্ত।

শুনলেন সঙ্গীতাঞ্জলি। আজকের শিল্পীরা ছিলেন প্রথমে তুলিরেখা দত্ত ও পরে মুনমুন রায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস, থাকবে কৃষি সুপারিশ। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এ নিয়ে বলবেন ডক্টর প্রথমা চৌধুরী। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীতে রেজওয়ানা চৌধুরী বন্যা। 8:00 জানা অজানা, শুনবেন কথিকা টেলিস্কোপের কথা, বলবেন রমেন্দ্রলাল মুখোপাধ্যায়, শুনবেন তৃতীয় পর্ব। উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি 8:05, 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম করেন্দ্র দাসের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী উস্তাদ আরশাদ আলী খাঁ, 8:30। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি, দার্জিলিং থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল। 9:30 গানে গানের শেষাংশ। 10:00 শর্মিষ্ঠা সরকারের উপস্থাপনায় গানের ভেলা। 11:00 যুববাণীর অনুষ্ঠান, যুববাণীর জন্মদিনের বিশেষ অনুষ্ঠান, উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায় ও ঋত্বিক শিকদার, অতিথি চারবাগ দীপ্ত। 12:00 দিলরুবা অরূপ কুমার সেন। 12:15 লোকগীতি শম্পা কুণ্ডুর কণ্ঠে। 12:33 কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের নানা সুযোগ ও সম্ভাবনা, এ নিয়ে সোমনাথ সর্দারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। 1:45 মহিলা মহল, অন্দর সংবাদ, অতিথি শ্রমণা চক্রবর্তী, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক। 2:30 আধুনিক গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা, অ্যাডভেঞ্চার স্পোর্টস। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। 5:30 বিদ্যার্থীদের জন্য, দশম শ্রেণীর বাংলা, উপস্থিত থাকবেন বেলগাছিয়া মহাত্মা অশ্বিনী দত্ত বিদ্যাপীঠের শিক্ষিকা মহুয়া দাশগুপ্ত ও দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, শিল্পী হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, প্রথমে শুনবেন সাহিত্য পত্রিকা ও ভাষা সাহিত্য, এ বিষয়ে ডক্টর সুরেন্দ্রনাথ মান্ডির সাক্ষাৎকারের প্রথম পর্ব, পরে লোকগীতি জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কিষাণ বাণী, প্রথাগত কৃষি নাকি নার্সারি, কোনটা লাভজনক, সুব্রত বৈদ্যর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 রামায়ণ গানে গায়ত্রী অধিকারী ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা। প্রথমে শুনবেন বিজ্ঞানের খবর, পরে কথিকা ডিজিটাল যুগে নতুন পেশা, বলবেন ডক্টর সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী উস্তাদ আরশাদ আলী খাঁ। 9:30 নাটক ঘোড়ে লাল, রচনা কমল লাহিড়ি, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য। 10:00 শ্রবণের স্বাস্থ্য, প্রথমে থাকবে মশাবাহিত অসুখ কিভাবে মোকাবিলা করবেন, পরে হাড় ও অস্থিসন্ধি সপ্তাহ 2026, এ নিয়ে একটি প্রতিবেদন। দুটি অনুষ্ঠানই স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রূপময় কোলে। 10:30 নজরুল গীতি উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 10:50 লোকগীতি, শিল্পী শম্পা কুণ্ডু। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী হিন্দোল মজুমদার। আসছি সঞ্চয়িতার অনুষ্ঠানের কথায়। প্রথম অধিবেশনে এখন শুনছেন সুভদ্র সঙ্গীত, শুনছেন ঠুমরি, শিল্পী
শ্রীমতী লক্ষ্মী শঙ্কর। 6:25 রবীন্দ্রসঙ্গীতে পল্টু বিশ্বাস। 6:35 ধারাবাহিক রামচরিত মানস। 6:45 রজনীকান্তের গান ইন্দ্রা সরকারের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল। 8:30 আধুনিক গানে উদয় বন্দ্যোপাধ্যায়। 8:50 দিলরুবা অরূপ কুমার সেন। 9:10 রাশধানা জ্যোতিপ্রসাদের উপস্থাপনায়। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাউদ্দিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি জ্যোতিপ্রসাদের সঙ্গে। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান প্রতিজ্ঞা ঘোষের উপস্থাপনায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী হিন্দল মজুমদার। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 দিলরুবা অরূপ কুমার সেন। 5:20 উর্বশী। 6:10 হিন্দি বার্তা। 6:30 গুল গুলশান। 3টি অনুষ্ঠানেই সঙ্গে থাকবেন রোশান মুরারকা। 7:10 শ্যামাসঙ্গীতে উদয় বন্দ্যোপাধ্যায়। 7:30 দর্পণ রোশান মুরারকার উপস্থাপনায়। 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রাজীব বসাকের উপস্থাপনায়। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজ সারাদিনে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথা।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি গাড়িতে বিস্ফোরণে 18 সন্ত্রাসবাদী সহ 21 নিহত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও এই বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন, সরকার নিজে থেকে আলোচনা এবং বিরোধী দলগুলির সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইছে, কিন্তু বিরোধীরা কোনো আলোচনা এড়িয়ে চলেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম চালু রাখার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে এই প্রকল্পের মূল দিকগুলি নিয়ে এবং সারা দেশের পড়ুয়াদের সহায়তার লক্ষ্যে এর ধারাবাহিক বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। পাঞ্জাবে গত জুলাই মাসে অনুষ্ঠিত ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। একই সঙ্গে নতুনভাবে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করতে বলেছে আদালত। পাঞ্জাব সরকার এর আগে দাবি করেছিল পরীক্ষায় কিছু অনিয়ম হলেও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শ্রী পাত্র অভিযোগ করেন, আম আদমি পার্টি সরকার ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা এনসিডিসির সংশোধন বিল 2026 সংসদে পাশ হয়েছে। রাজ্যসভায় বিলটি অনুমোদন পেয়েছে, আগেই লোকসভায় বিলটি পাশ হয়েছিল। সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল রাজ্যসভায় বিলটি পেশ করেন। নতুন এই বিলের ফলে শিল্পজাত পণ্যের ক্ষেত্রেও এনসিডিসি কাজ করতে পারবে। এছাড়া রাজ্য সরকারগুলি এই নিগমের তহবিল সমবায় উন্নয়নের কাজে যুক্ত যে কোনো সংস্থাকে দিতে পারবে। এমনকি এনসিডিসি নিজেও সরাসরি বিভিন্ন সমবায় সমিতি বা প্রতিষ্ঠানকে ঋণ ও অনুদান দিতে পারবে। বিলটি নিয়ে আলোচনার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মোহল বলেন, এর মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকের কল্যাণ ও আর্থিক ক্ষমতায়ন আরও জোরদার হবে। রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে সংসদে কেরালাম নাম পরিবর্তন বিল 2026 পাশ হয়েছে। এই বিলের উদ্দেশ্য হল সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করা। বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, কেরালা বিধানসভায় 2024 একটি প্রস্তাব পাশ করে কেন্দ্রের কাছে রাজ্যের নাম কেরালা থেকে পরিবর্তন করে কেরালাম করার অনুরোধ জানিয়েছিল। তিনি বলেন, এই অনুরোধের কারণ হল মালায়ালাম ভাষায় রাজ্যের নাম কেরালাম, অথচ সংবিধানে এটি কেরালা হিসেবে লেখা রয়েছে। মন্ত্রী জানান, গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যের নাম কেরালাম করার প্রস্তাব এবং এ সংক্রান্ত সংশোধনী আনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়টি অনুমোদন করেছিল। সংসদের উভয় সভায় বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 আরও বিশদ পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি জেপিসির কাছে পাঠানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই বিলের লক্ষ্য হল বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন 2010 সংশোধন করা। বিদেশি অনুদানের ব্যবহারকে অধিকতর স্বচ্ছ জবাবদিহিমূলক করে তোলাই এই বিলের উদ্দেশ্য। ভারতে বর্তমানে প্রায় 440 মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্টআপ নিবন্ধিত রয়েছে। লোকসভায় গতকাল এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ডক্টর সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার ও অনুমোদন কেন্দ্র ইনস্পেস 52 বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113 অনুমোদন দিয়েছে। এর মধ্যে 18 হল নতুন স্টার্টআপ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি অস্ট্রেলিয়া, ইতালি, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 16টি খ্যাতনামা বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে ভারতে ক্যাম্পাস তৈরির সম্মতিপত্র বা লেটার অফ ইন্টেন্ট প্রদান করেছে। রাজ্যসভায় গতকাল এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। তিনি জানান, মহারাষ্ট্রে 6টি, কর্ণাটকে 6টি, দিল্লির রাজধানী অঞ্চলে 3টি এবং তামিলনাড়ুতে 1টি বিদেশি বিশ্ববিদ্যালয়কে এই সম্মতিপত্র দেওয়া হয়েছে। ডক্টর বি আর আম্বেদকর সামাজিক সংহতি প্রকল্পের আওতায় আন্তঃবর্ণ বিবাহ বা ইন্টারকাস্ট ম্যারেজের জন্য 457 জন উপভোক্তাকে মোট 10,66,00,000 টাকার আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্র। রাজ্যসভায় গতকাল এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গ্রামীণ সেতু অ্যাপের সূচনা করেছেন। গুজরাটের গান্ধীনগর লোকসভা এলাকায় থাকা বিভিন্ন গ্রন্থাগারকে সংযুক্ত করার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথনের জন্মবার্ষিকীতে জাতীয় গ্রন্থাগার দিবসে এই অ্যাপের সূচনা হয়েছে। শিশুদের বই পড়া ও নতুন জিনিস শেখার ব্যাপারে আগ্রহী করে তুলতে প্রতিটি গ্রামে, বিশেষ করে স্কুলের কাছাকাছি, লাইব্রেরি তৈরি এর উদ্দেশ্য। ইতিমধ্যেই প্রায় 63টি গ্রামীণ গ্রন্থাগার স্থাপন করা হয়েছে এবং বর্তমানে 7,000-এর বেশি লাইব্রেরি এই অ্যাপের মাধ্যমে সংযুক্ত রয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। যাদের কাছে শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবে বিবেচনা করা হবে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই 2026 সালে দ্বাদশ শ্রেণীর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা result.digilocker.gov.in পোর্টালের মাধ্যমে তাদের ফল দেখতে পারবে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার

0: 14 আগস্ট সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা ও 8টার এফএম হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30 রাষ্ট্রপতি ভাষণের পর বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। অন্যদিকে 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9:15 খবরের পর। ওইদিন আকাশবাণী কলকাতার সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:00, 8:00 ও 9:00 এফএম হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওইদিন 9:25 জেলা চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10:00 সংবাদ বাতিল করা হয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে সেদেশের স্বাস্থ্য বিভাগের প্রচেষ্টা সত্ত্বেও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডাব্লিউএইচও প্রধান টেড্রাস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, যদিও সংক্রমণ বৃদ্ধির বর্তমান গতি অব্যাহত থাকে, তাহলে এর প্রাদুর্ভাব 2014-2016 পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারীর ভয়াবহতাকে ছাড়িয়ে যাবে। সেই মহামারীতে 11,000-এরও বেশি মানুষের মৃত্যু ছিল এবং তা ইবোলার টিকা তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছিল। বর্তমানে পূর্ব কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণে 4,300-এরও বেশি শনাক্ত রোগীর মধ্যে 2,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি গাড়িতে বিস্ফোরক প্রস্তুত করার সময় সেটি হঠাৎ করে বিস্ফোরিত হলে 18 সন্ত্রাসবাদী সহ 21 নিহত হয়েছে। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তানের সুরাব জেলার বালুচ জঙ্গিরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি প্রস্তুত করার সময় এই বিস্ফোরণটি ঘটে। এর ফলে 8 সন্ত্রাসবাদী ওখানে নিহত হয় এবং আরও অনেকে আহত হয়। এরপর ওই বিস্ফোরণ এবং সেখানে সন্ত্রাসবাদীদের মজুদ রাখা অন্যান্য বিস্ফোরকের দ্বিতীয় দফা বিস্ফোরণের জন্য ওই জায়গার কাছাকাছি থাকা 3 সাধারণ মানুষও মর্মান্তিকভাবে প্রাণ হারান। ঘটনার পরে নিরাপত্তা বাহিনী ও বেলুচিস্তান পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং অপরাধীও তাদের সহযোগীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করে। এর ফলে আরও 10 সন্ত্রাসবাদী নিহত হয়। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি কর্তৃপক্ষের দমনপীড়নের বিষয়টি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আওয়ামী অ্যাকশন কমিটি বিশ্বজুড়ে বসবাসরত কাশ্মীরিদের প্রতি আজ বিক্ষোভ প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন। এর মূল লক্ষ্য পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক ঘটনার প্রতি আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টি আকর্ষণ। নতুন দিল্লিতে আজ বস্ত্রমন্ত্রক সৃজন ভয়েসেস ফ্রম দ্য লুম শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে। ভারতের হস্তশালিত তাঁত শিল্পের নেপথ্যে থাকা নারীদের সম্মান জানাতে এবং তাঁত শিল্পের ঐতিহ্যে তাদের অবদানকে স্বীকৃতি দিতে এই আয়োজন করা হয়েছে। বস্ত্রমন্ত্রকের সচিব নীলম স্বামীরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল এফসি চ্যাম্পিয়ন্স লীগ টু ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচ ইস্টবেঙ্গল 4-1 গোলে কুয়েতের ক্লাব আল আরাবি এসসি কে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জয়গুপ্ত, বাসিম লালহাল সাঙ্গা এবং রোহিত দানো। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। পাঞ্জাবি ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। খবর শেষ হলো। পরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে আজকের চাষবাস।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সবজির রোগ ও তার প্রতিকার। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল।
3: নমস্কার। আজকের এই যে সবজি রোগ ও তার প্রতিকার, এই এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে জমিতে আমরা বেগুন, লঙ্কা, পটল, ঢ্যাঁড়স, পেঁপে এই ধরনের সবজি আমরা দেখতে পাচ্ছি। তো চাষি ভাইরা আপনারা জানেন যে বিভিন্ন রোগের প্রকোপের জন্য আমাদের ফসলের সমুদায় ক্ষতি হচ্ছে এবং যার জন্য আমরা বাজারেও দেখতে পাচ্ছি যে সবজির দাম আগুনের পুরো আকাশ ছোঁয়া। তো এক্ষেত্রে আপনারা কী করবেন? আপনারা এখন জেনারেলি পটল দেখছেন যে পটলের গাছের হয়তো গোড়া পচে যাচ্ছে বা কাণ্ড পচে যাচ্ছে এবং পাতা দেখবেন শুকনো পচন ধরা দিকে দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা সাইমোক্সিনিন প্লাস ম্যাঙ্কোজেব বলে একটি ওষুধ আছে, সেটি আপনারা 2 প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এছাড়া ফেনামিডন প্লাস ম্যাঙ্কোজেব বলে একটা ওষুধ আছে, এটি আপনারা জলে গুলে স্প্রে করতে পারেন। এছাড়া বেগুনের ক্ষেত্রে আসি, বেগুনের ক্ষেত্রেও আপনাদের গোড়া পচা রোগ দেখা যায়, ফল পচা, কাণ্ড ছোট হয়ে যে তুলসী রোগ এসব

0: দেখা যায়। কিন্তু এখন মূলত বর্ষাকালে আপনারা যে পচনের রোগটাই বেশি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে মাইকোবিউটানের বলে একটা ওষুধ আছে, ক্যাপটান প্লাস থাইরাম বলে একটা ওষুধ আছে, এগুলো আপনারা স্প্রে করতে পারবেন। অনেক ক্ষেত্রে আপনারা গাছের গোড়াতে সাবুদানার মতো একটা দানা দেখতে পাচ্ছেন এবং গাছটা শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা এটাকে আমরা বলি স্ক্লেরোসিয়াম জাতীয় রোগ, এবং স্ক্লেরোসিয়াম রফসি বলে একটা ফাঙ্গাস আছে সেটা এই রোগটা করে। সেক্ষেত্রে আপনাদেরকে একটা খুব ভালো ওষুধ আমি বলে দেবো, সেটা হচ্ছে 1 গ্রাম থায়োফিনেট মিথাইল আর 2 গ্রাম ক্লোরোথালোনিন মিশিয়ে যদি স্প্রে করেন, এই জাতীয় রোগগুলোর ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর উপকার পাবেন, এরা বিভিন্ন চাষি ভাই আমাদেরকে রিপোর্ট করেছে। আচ্ছা, আরেকটি যে ফসলের কথা আমি বলছিলাম, লঙ্কা, লঙ্কাতে আপনারা এক্ষেত্রে আন্থ্রাগনোজ বললে একটি রোগ, যেটা মানে আলসার জাতীয় যে পচন আমরা দেখতে পাচ্ছেন, পাতা কুঁকড়ে যাওয়া রোগ দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এই আলসার বা এই আন্থ্রাগনোজ জাতীয় রোগের জন্য আপনারা ক্যাপটান প্লাস যদি আপনারা কার্বনডাইজিন প্লাস ম্যাঙ্কোজিম বা অ্যাজোক্সিস্ট্রোবিন 23SC বলে একটা ওষুধ আছে, সেগুলো আপনারা স্প্রয়োগ করতে পারেন। এই সমস্ত জিনিস আপনারা প্রয়োগ করবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে উপকার পাবেন। এছাড়া কুঁকড়ে যাওয়া রোগের ক্ষেত্রে আপনারা যেহেতু ভাইরাস ঘটিত রোগ, এগুলো ঠিকমতো আপনারা প্রতিরোধ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা যে বাহক যে জীবা শোষক পোকাগুলো আছে হোয়াইট ফ্লাই, সেগুলো আপনারা অ্যাসিফেট কনফিডার ইমিডাক্লোরপিড এই জাতীয় ওষুধ দিয়ে কন্ট্রোল করবেন। এরপর আসি জৈবভাবে কীভাবে করবেন, ওই যে সয়েল বাহিত সয়েল ঘটিত যে রোগগুলো, মৃত্তিকাবাহিত রোগ যেগুলো আমি ঢুলে পড়ার কথা বললাম, সেক্ষেত্রে আমরা টাইকোডার্মা ভিরিডি টাইকোডার্মা হারাজিনাম বলে যে জীবাণু পাওয়া যায়, এগুলোকে আপনারা আপনাদের গোবর সারের সঙ্গে মিশিয়ে আপনারা 7 দিন রাখবেন ঢাকা দিয়ে, তারপর এগুলো দেখবেন সাদা ছাতার মতো পুরো বৃদ্ধি পেয়েছে ছত্রাক, তারপর আপনারা জমিতে দিতে পারেন জমি তৈরির সময়। এছাড়া যদি রোগ এখন এসে যায়, সেক্ষেত্রে আমরা টাইকোডার্মা ভিরিডি বা হারজেনিয়াম আপনারা 4 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়ে স্প্রে করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো উপকার পাবেন। এরপর আসি যে আমি যেটা বললাম পেঁপের ক্ষেত্রে বা আপনার আরও যে স্টমে ক্ষেত্রে বললাম, যে পেঁপের ক্ষেত্রে আমরা দেখতে পাবেন পেঁপে গাছ হয়তো ছোটো হয়ে যাচ্ছে, বা পেঁপে গাছের চারা যারা বসাচ্ছেন তাদের হয়তো চারা গাছে পচন দেখা দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ছত্রাক যেগুলো আমি আগে বলেছিলাম সাইমোক্সাইনিল প্লাস ম্যাঙ্কোজেব এই ওষুধগুলো ব্যবহার করবেন। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যারা আপনারা এই শীতকালীন সবজি চাষ করতে যাচ্ছেন, যারা বিভিন্ন ফুলকপি বা এই সমস্ত চারা ফেলবেন, তারা কিন্তু আপনারা বীজটাকে অবশ্যই শোধন করবেন। বীজ শোধনের জন্য আপনাদেরকে বলে দিচ্ছি যে কার্বেন্ডাজিম বলে একটা ওষুধ আছে, 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি আপনারা এটা স্প্রে করেন বা বীজটাকে যদি ভিজিয়ে নেন, এই 2 গ্রাম প্রতি কেজি বীজে মিশিয়ে যদি আপনারা স্লারিও তৈরি করতে পারেন তাতেও মিক্স করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কি হয় যে চারা গাছে যে ঢলে পড়া বা চারার যে পচন সেগুলো কিন্তু রক্ষা পাবে। এছাড়া আরেকটা যেটা রোগ আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যে টমেটো যারা চাষ করবেন সেক্ষেত্রে টমেটোতে নাবি ধসা আর আর্লি ধসা যেটাকে বলে আর্লি ব্লাইট, এই 2 ধরনের ধসা রোগ দেখা যায়। আপনারা জানেন যে নাবি ধসা রোগ খুব ভয়ঙ্কর এবং এটি যখনই একবার লাগে পুরো গাছকে শেষ করে দেয়, আর যেটা জলদি ধসা রোগ যেটাকে আমরা বলছি সেক্ষেত্রে আপনারা দেখবেন যে পাতায় ব্রাউন কালারের দাগ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা মেটিরাম বা এই কার্বেন যে প্লাস ম্যাঙ্কোজেব জাতীয় ওষুধ ব্যবহার করবেন। কিন্তু যে যখনই আমরা নাবি ধসা রোগের কথা বলছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই কার্বেন্ডাজিম মিশ্রিত ওষুধ ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু আমি যেটা বলবো যে সাইমোক্সাইনিল প্লাস ম্যাঙ্কোজেব প্লাস ফেনামিডন প্লাস ম্যাঙ্কোজেব এই জাতীয় ওষুধ ব্যবহার করবেন। এছাড়া আরেকটা ওষুধ আপনাদেরকে, আরেকটা যে সবজি আপনারা চাষ করছেন সেটা হচ্ছে লাউ কুমড়ো, এই জাতীয় সবজি আপনারা চাষ করছেন এবং সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাদা গুঁড়ো রোগ দেখা যাচ্ছে, অথবা গাছের মানে পাতার তলায় আপনার রোগ দেখা জলসে পচন দেখা দিচ্ছে যেটাকে ডাউনি মিল্ডু বলে, সেক্ষেত্রে সাদা গুঁড়ো রোগের ক্ষেত্রে আমরা মাইকোবিউটানিল একটা ওষুধ আছে বা সালফেক্স বলে ওষুধ আছে, আপনারা 2 গ্রাম প্রতিটা জলগুলো স্প্রে করবেন। আর ডাউনি মিল্ডুর ক্ষেত্রে আমরা কিন্তু ফাইটোপথেরার যে ওষুধগুলো যেমন সাইমোক্সাইলিন ম্যাঙ্কোজেব প্লাস ফেনামিডন ম্যাঙ্কোজেব ওষুধ ব্যবহার করবেন, এবং শশা গাছের ক্ষেত্রেও শশা গাছের তলাতে এরকম ডাউনি মিল্ডু দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা একই ওষুধ ব্যবহার করতে পারেন। এই কতগুলো রোগের কথা বললাম। এছাড়া শিকড় ফোলা রোগের ক্ষেত্রে যেরকম নিমাটোডের প্রকোপ দেখা যায়, সেক্ষেত্রে আপনারা কার্বোসালফান এই জাতীয় ওষুধ যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু ওই শিকড় ফোলা রোগের কিন্তু মাত্রা কম হবে। এছাড়া যে পাতার কুঁকড়ানো রোগ, সেক্ষেত্রে আমি আগেই বলেছি যে বাহক পোকাকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, তার জন্য আপনারা অ্যাসিফেট বা কনফিডার বা ইমিডাক্লোরপিড ব্যবহার করবেন।
1: শুনলেন সবজির রোগ পোকা ও তার প্রতিকার, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের

0: হৃদ রোগ তত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল।
1: এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সারা পশ্চিমবঙ্গের আগামী ২৪ ঘন্টার জল হাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কয়েকটি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে দু একটি জায়গায় ২০ সেন্টিমিটারের বেশি অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার দু একটি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। এই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
2: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
3: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছো কি খোঁজ?
2: আসছে তো জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
4: হাফ সেঞ্চুরি পার করে জুড়ে আরো ৬৫৬ সেদিনে হবে ভরপুর এনজয়।
2: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের সোয়াগ,
3: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথম মেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়া।
2: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, চিরকুট ব্যান্ড আসছে, আটটা বসবে জেকে,
4: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
2: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
4: সকাল ৯:৩০ থেকে বেলা ১২টা আড়াই ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
2: একদম ৫৬ বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল ১২:৩০ বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
3: জম্পেশ সেলিব্রেশন হবে।
4: তাহলে যুববাণীর ৫৬তম জন্মদিনে শুনতে হবে
5: ছন্দে ছন্দে ৫৬।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
6: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, বলছেন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রথমা চৌধুরী।
7: পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সংক্ষেপে বলা হয় PTSD। নামটা শুনেই মালুম হচ্ছে যে এই অসুখ বা ডিসঅর্ডারটার পেছনে একটা কোনো বড় সড় ট্রমা বা মনের কষ্ট বা সংকট এটার পেছনে কাজ করে। কি ধরনের ট্রমা? খুব ছোটোখাটো ট্রমা নয়, কালকে বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে বা আজ অফিসে বসের কাছে একটা ভীষণ বকা খেয়েছি, এই ধরনের ট্রমা নয়, মেজর ট্রমা আমরা বলি। যেমন ধরুন একটা অ্যাক্সিডেন্ট চোখের সামনে ঘটে গেল, অথবা একটা রেপ বা ধর্ষণের ঘটনা ঘটল, যুদ্ধ ফেরত মানুষদের ক্ষেত্রে অনেক সময় হয়, ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ের পরেও হতে পারে। এই ধরনের ঘটনার যদি আমি ডাইরেক্ট ভিকটিম হই, অর্থাৎ আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, অথবা আমি দূর থেকে দাঁড়িয়ে দেখতে পারি, আমার গায়ে আঁচড়টি পড়েনি কিন্তু আমি দেখেছি ট্রেনের অ্যাক্সিডেন্টটা, অথবা আমার খুব কাছের মানুষ এরকম একটা বিপদের মধ্যে পড়েছিল, আমি সেখানে ছিলাম না কিন্তু তার মুখে শুনেছি কি ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে গেছে, অথবা খুব সেন্সিটিভ মানুষ যারা থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু টিভিতে বা খবরের কাগজে বারবার এই ধরনের বিপদ

0: বিপর্যস্ত হয়ে যাবার খবর পড়তে থাকলে বা দেখতে থাকলে তাদের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে। PTSD-র উপসর্গ কী কী হবে? সবার আগে দেখা যায় যে বারবার সেই ঘটনাটা তার মনে পড়তে থাকে, তার চৈতন্যের মধ্যে আসতে থাকে টুকরো টুকরো, পুরোটা নয়। সেটাকে অনেক সময় আমরা বলি ফ্ল্যাশব্যাক। হয়তো হঠাৎ করে মনে পড়ে গেল, চিৎকার করে উঠেছে কেউ, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে সাংঘাতিক, আমি ভাবতে চাইছি না, তবু ফ্ল্যাশব্যাকের মতো ঘটনাটা আমার চোখের সামনে ঘটে চলেছে। কখনো আবার দুঃস্বপ্নর ভয়, ঘুমের মধ্যে আমরা স্বপ্নে দেখতে থাকি এই ভীষণ ট্রমাটিক ঘটনাটা, যত ভুলতে চাই কিন্তু ভুলতে পারি না। উল্টোটাও অনেক সময় হয়, কারুর কারুর ক্ষেত্রে প্রচণ্ড ট্রমাটিক যে সময়টা কিচ্ছু মনে পড়ে না। এরকম অনেক সময় ঘটেছে যে আমার ঠিক আগের মুহূর্তে গাড়িতে উঠলাম, তারপরে ট্রেন ছাড়লো, এই অবধি মনে আছে, কিন্তু তারপরে যে কি ঘটলো সেটা আর কিচ্ছু মনে নেই। এই যে সার্কামস্ক্রাইবড অ্যামনেশিয়া বলে, অর্থাৎ শুধু ওই সময়টুকু আমরা ভুলে যেতে পারি। এছাড়া আর কি হতে পারে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে? ঘুমের অসুবিধে তো বলেছি, মাঝে মাঝে ফ্ল্যাশব্যাক হয় সেটাও বলেছি, অনেক সময় দেখা যায় যে অল্পেই চমকে উঠছি, হয়তো একটা ছোট্ট করে দরজা ক্যাঁচ করে খুললে আমি চমকে উঠলাম, ওরে বাবা কি ঘটেছে, রাত্রে ঘুমোতে পারছি না, আঁতকে উঠছি। ছোটদের তো এটা ভীষণভাবে হয় আর কি, বারবার কেঁদে উঠছে তারা, আমরা কিছুতেই তাকে শান্ত করতে পারছি না। বড়দের ক্ষেত্রে অনেক সময় উল্টোটা হয়, তারা একদম গুটিয়ে যান, বিশেষ করে ধর্ষণের পর। আমরা যদি দেখি মেয়েটি কান্নাকাটি করছে তবু আমরা একটু নিশ্চিন্ত হই, কিন্তু যখন দেখি সে একদম গুটিয়ে গেছে, কারুর সঙ্গে কোনো কথা বলছে না, বারবার মনে হচ্ছে যেন সে একটা পাথরের মতন হয়ে গেছে, তখন কিন্তু আমাদের মনে হয়, তখন আমরা আশঙ্কা করি যে সে বোধহয় PTSD-র উপসর্গগুলো তার মধ্যে দেখা দিচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে মারাত্মক ডিপ্রেশন ঘটতে পারে, মানে কিচ্ছু ভালো লাগছে না, সকাল থেকে উঠে মনে হচ্ছে চোখ বুজে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি, অথবা প্রচণ্ড আতঙ্কে ভুগছি, মানে রাস্তায় বেরোলে মনে হচ্ছে যে সবাই শত্রু, কেউ একটা লোকও ভালো নয়। এই যে একটা সর্বগ্রাসী অবিশ্বাস, সব সময় একটা ভয়, ঘুমের অসুবিধে, খাওয়ার অসুবিধে, চমকে চমকে ওঠা, ফ্ল্যাশব্যাক হওয়া, দুঃস্বপ্ন দেখা, এগুলো প্রত্যেকটাই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা PTSD-র লক্ষণ হতে পারে। আমরা তাহলে কি করব? জীবনে এই ধরনের সংকট তো হতেই পারে, সবসময় আমরা যে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ধর্ষণ আটকাতে পারবো তা তো নয়। আমাদের দেশে একটা ভীষণ চালু কথা আছে যে যার সঙ্গে ধর্ষণ হয়েছে সেই মানুষটা বোধহয় সারা জীবনের জন্য তার জীবন শেষই হয়ে গেল। এই ধরনের ভাবনাগুলোর তো সত্যি নয়, তার তো কোথাও কোনো দোষ নেই, সুতরাং তাকে রক্ষা করা আমাদের সবচেয়ে আগে কর্তব্য হওয়া উচিত। একবার PTSD-র উপসর্গগুলো দেখা দিলে কিন্তু সেটা অনেক দিন ধরে চলতে থাকে, সুতরাং সবচেয়ে আগে আমাদের দেখতে হবে, যেই বুঝলাম একটি অল্প বয়সী বা বেশি বয়স্ক ছেলে বা মেয়ে তার ভয়ঙ্কর একটা সংকটের মধ্যে দিয়ে গেছে, আমরা কেবল তার শরীরের ভালো লাগাটার দিকে লক্ষ্য রাখবো না, তার মনটা যাতে ঠিক থাকে সেই দিকে লক্ষ্য রাখবো। অবশ্যই একজন মনোচিকিৎসকের সঙ্গে দেখা করব, দরকার হলে তিনি ওষুধ দেবেন, এইসব ক্ষেত্রে কাউন্সিলিংয়ের পাশাপাশি ওষুধও দিতে হয় অনেক সময়। এই করে আমরা হয়তো PTSD যাতে না হয় সেটা, PTSD আটকাতে পারি। অনেক সময় আটকাতে পারলাম না বা ঠিক সময় মনোচিকিৎসকের কাছে আসা গেল না, তখন যদি এই সমস্ত উপসর্গগুলো দেখা যায় তাহলে একটুও দেরি না করে ডাক্তারবাবুর কাছে আসুন। প্রত্যেকটার জন্য আমরা ওষুধ এবং কাউন্সেলিং করতে পারি, কিন্তু PTSD একবার হলে সেটা চিকিৎসা করা অত্যন্ত জরুরি, না হলে সারা জীবন এটা, এই যে সংকটের যে একটা চিহ্ন সেটা নিয়ে বেড়াতে হয় মানুষকে, সেটা কোনোভাবেই কাম্য নয়।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, বললেন মনোরোগ বিশেষজ্ঞ প্রথমা চৌধুরী।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। প্রাত্যহিকী

আজ 13ই আগস্ট, দেখে নিই ইতিহাসের পাতায় আজকের দিন। স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী পদ্মভূষণ ফুলরেণু গুহর জন্ম 1911 সালের আজকের দিনে এই কলকাতা শহরে। কলকাতা ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত ফুলরেণু গুহ মাত্র 15 বছর বয়সে যুগান্তর পার্টির সঙ্গে যুক্ত হন। 1941 থেকে 1943 সালে নোয়াখালীতে দুর্ভিক্ষের সময় বিপন্ন মানুষের পাশে দাঁড়ান তিনি। 1943-44 সালে আজাদ হিন্দ রিলিফ কমিটির মহিলা বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন ফুলরেণু। দেশ স্বাধীন হওয়ার পরে ছিন্নমূল নারী ও শিশুদের জীবনের মূল স্রোতে প্রতিষ্ঠিত করতে কমলাদেবী চট্টোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন, পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেশ গড়ার কাজে। 1964 থেকে 1970 সাল পর্যন্ত তিনি সাংসদ এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1977 সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। 2006 সালের 28শে জুলাই তিনি প্রয়াত হন। তাঁর জীবনের সমস্ত সঞ্চয়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে দান করে যান। আজ জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধা।

ক্রিমিয়ার প্রান্তরে ইংল্যান্ড আর রাশিয়ার যুদ্ধ চলছে। কুটারিতে তৈরি হয়েছে আহত যোদ্ধাদের জন্য হাসপাতাল। সৈনিকদের আর্তনাদ দিয়ে চারিদিকের বাতাস উঠছে ভারী হয়ে। তারই মাঝে একজন মহিলা দিন রাত সেবা করে চলেছেন। রাতের বেলায় যখন সকলে ঘুমিয়ে পড়ে, তিনি প্রদীপ নিয়ে রোগীদের মধ্যে ঘুরে বেড়ান। দেখতে দেখতে সমস্ত প্রান্তরে তার নাম ছড়িয়ে পড়ে, লেডি উইথ দ্য ল্যাম্প। যুদ্ধ শেষ হয়, কিন্তু সেই রমণীর কাজ শেষ হয় না। তাঁরই প্রচেষ্টায় গড়ে উঠেছে আধুনিক নার্সিং ব্যবস্থা। সেই মহিলাই ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তাঁরই আদর্শে অনুপ্রাণিত হয়ে মেয়েরা নার্সিংকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করছে। 1910 খ্রিস্টাব্দে 13 আগস্ট এই মানব দরদী মহীয়সী নারীর জীবনাবসান ঘটে।

বিখ্যাত সাহিত্যিক ঐতিহাসিক রমেশচন্দ্র দত্তের জন্ম হয় 1848 খ্রিস্টাব্দের 13ই আগস্ট আজকের দিনে কলকাতার রামবাগানে। কলুটোলা ব্রাঞ্চ স্কুল থেকে এন্ট্রান্স, প্রেসিডেন্সি কলেজ থেকে যথাক্রমে জুনিয়র ও সিনিয়র স্কলারশিপ নিয়ে এফএ পাস করেন। প্রেসিডেন্সি কলেজেই চতুর্থ বার্ষিক শ্রেণীতে ওঠার পরই বিলেত চলে যান। সেখানে সাফল্যের সঙ্গে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন ও পরে ব্যারিস্টার হয়ে দেশে ফিরে আসেন। বিভিন্ন উচ্চ পদে চাকরি করে তিনি প্রভূত খ্যাতি অর্জন করেন, কিন্তু ভারতীয় বলেই উচ্চ পদে স্থায়ী হতে পারছেন না অনুভব করে 1897 খ্রিস্টাব্দে পদত্যাগ করেন। অবসর নিয়ে বিলিতে থাকার সময় তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপনা এবং এই সঙ্গে ভারতীয় ইতিহাস এবং অর্থনীতি সম্বন্ধে গবেষণা করেন। বরোদা রাজ্যের অর্থমন্ত্রী হিসেবে ভারতে ফিরে আসেন এবং কিছুদিন বাদেই দেওয়ান হন। আইএস হিসেবে যখন যেখানে ছিলেন সেখানকার প্রজাদের মঙ্গল সাধনের চেষ্টা করেছিলেন। পাবনা জেলায় প্রজা বিদ্রোহ শুরু হলে ভূমিতে প্রজার সত্ত্ব নিরূপণের জন্য ছদ্ম নামে বেঙ্গল ম্যাগাজিন পত্রিকায় বহু ইংরেজি প্রবন্ধ প্রকাশ করেন। দাদাভাই নৌরোজি ও উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক আন্দোলনে যোগ দেন। তিনি সমগ্র ঋগ্বেদের প্রথম বঙ্গানুবাদ ও তার প্রকাশনাও করেন। তাছাড়া স্কুলের উপযোগী করে বাংলাদেশ ও ভারতবর্ষের ইতিহাসও লিখেছেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতেও তাঁর লেখা কয়েকটি প্রবন্ধ আছে। তিনি বিধবা এবং অসবর্ণ বিবাহের পক্ষপাতী ছিলেন। বড়দায় প্রধান রাজমন্ত্রী থাকাকালে তাঁর মৃত্যু হয়। তাঁর জন্মদিবসে আমাদের শ্রদ্ধা।

শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা। এবারে জানাব অনুষ্ঠানের খবর যা আমাদের দপ্তরে এসে পৌঁছেছে। জার্নালিজম সার্টিফিকেট কোর্স বাংলা বিভাগ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আজ থেকে 22 অগস্ট সাংবাদিকতা কোর্সের কর্মশালার সূচনা। আজ বেলা 1টায় বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র কক্ষে এই কর্মশালা প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত চলবে।

এ মাসের চলতি পক্ষের আর তো মাত্র দুটো তিনটে দিন। এরপরেই এ মাসের দ্বিতীয় পক্ষ অর্থাৎ অগস্ট মাসের দ্বিতীয় পক্ষ। আপনারা লিখবেন কি বিষয়ে জানানোটা খুব জরুরি, তাই আরও একবার মনে করাই, অগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয় বাজে খরচ। অন্য খরচের চেয়ে বাজে খরচেই মানুষকে যথার্থ চেনা যায়, বলেছেন প্রাজ্ঞজন। উদরপূর্তির জন্য রুটি কেনার পর টাকা অবশিষ্ট থাকলে গোলাপ ফুল কেনার পরামর্শ দিয়েছিলেন কবি। জীবনের মৌলিক চাহিদা পূরণ হয়ে গেলে শখ বা শিল্প সুন্দরের সাধনা সে তো স্বাভাবিক মানব ধর্ম, কিন্তু কেউ কেউ থাকেন সেই নিশ্চয়তা ছাড়াই হঠাৎ খেয়ালের বসে এমন সব কাণ্ড ঘটিয়ে ফেলেন যাতে প্রিয়জনদের কাছ থেকেও যার পর নাই মুখ ঝামটা খেতে হয়। কিন্তু কি আর করা, একজনের কাছে যা অহেতুক অপ্রয়োজনীয় অপব্যয়, অন্যজনের কাছে তাই প্রাণের আরাম, বেঁচে থাকার আনন্দ। আচ্ছা আপনি কি বলেন, লিখুন না প্রাত্যহিকীতে সে কথাই। আমাদের ইমেল আইডি চিঠিরঝাঁপি@gmail.com, CHITHIRJHANPI চিঠিরঝাঁপি@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। অগস্ট মাস দ্বিতীয় পক্ষ, প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় বাজে খরচ।

অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।

এই মাসের চলতি পক্ষ অর্থাৎ অগাস্ট মাসের প্রথম পক্ষের বিষয় নিঃস্বার্থ লড়াই। আপনারা চিঠি লিখেছেন, মেলও পাঠিয়েছেন। আজ যার লেখা দিয়ে শুরু করব, তিনি পাপিয়া পাটুয়ারি, কাটোয়া, পূর্ব বর্ধমানের। 80তম স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে স্মরণ করি এমন একটি পরিবারকে যাদের প্রায় প্রতিটি সদস্যই স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে নিঃস্বার্থ লড়াই করে গিয়েছেন। পরিবারের প্রধান ডাক্তার গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার বৈপ্লবিক কাজকর্মের জন্য কাটোয়া মহকুমার জনক হিসেবে পরিচিত ছিলেন। সুচিকিৎসক গুণেন্দ্রনাথ বিনা দর্শনীতে যেমন অসুস্থ মানুষকে চিকিৎসা করে গিয়েছেন, তেমনি গান্ধীজির অসহযোগ আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করে কারাবরণ করেন। ডাক্তার গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পরিবারের প্রায় সকলেই, যেমন দুই পুত্র ডাক্তার তারানাথ ও দুর্গানাথ এবং শ্যালিকা পুত্র শম্ভুনাথ, স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করে সমগ্র জেলায় ত্যাগ, দেশপ্রেম ও স্বাদেশিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। সুদীর্ঘ 40 বছর ধরে কাটোয়া মহকুমার স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ডাক্তার গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অগ্রগণ্য ভূমিকা ছিল। তার প্রবল দেশাত্মবোধ ও স্বাদেশিকতা, পরাধীনতার শৃঙ্খল মোচনে তার সুদীর্ঘ ক্লেশ ও আত্মত্যাগ, 4 বছরের অধিককাল কারাবাস যা ছিল দেশ সেবারই অঙ্গ। ডাক্তার গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার সুযোগ্যা সহধর্মিনী শ্রীমতী সুরমা মুখোপাধ্যায় প্রত্যক্ষভাবে স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ায় সমগ্র কাটোয়া মহকুমা তথা বর্ধমান জেলায় এক অভূতপূর্ব নারী জাগরণের সৃষ্টি হয়। আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে ব্রিটিশের চরম নির্যাতন শুরু হলে সুরমা দেবী রাজদ্রোহের অপরাধে 1 বছর কারাদণ্ডে দণ্ডিত হন। তার পরিবারের প্রায় সমস্ত মহিলাই এই সময় কারারুদ্ধ হয়েছিলেন। ডাক্তার গুণেন্দ্রনাথ ও শ্রীমতী সুরমা দেবীর জ্যেষ্ঠ পুত্র ডাক্তার তারানাথ মুখোপাধ্যায়ের সহধর্মিনী ছিলেন কমলা দেবী। তিনি জেনেছিলেন যে তার শ্বশুরমশাই ডাক্তার গুণেন্দ্রনাথ নিজের দেশকে ব্রিটিশ সরকারের পরাধীনতার নাগপাশের শিকল ছিন্ন করে এক স্বাধীন সার্বভৌম ভারতবর্ষ গড়ে তোলার জাতীয়তাবাদী সংগ্রামের এক দেশপ্রেমিক সৈনিক। দেশকে ভালোবেসে কমলা দেবীও স্বাদেশিকতার কাজে অংশ নেন। সুরমা দেবীর উদ্যোগে ও সম্পাদনায় কাটোয়া মহকুমায় রাষ্ট্রীয় মহিলা সমিতি গঠিত হলে তিনি সেই সমিতির সদস্যা হন। 1932-এর মার্চ মাসে বৈপ্লবিক কাজকর্মের অপরাধে কমলা দেবী তার শিশু কন্যাসহ গ্রেপ্তার হন এবং কারাবরণ করেন। দেশহিতে এইসব বহু মৃত্যুহীন প্রাণীদের নিঃস্বার্থ লড়াই আজও অদৃশ্য বর্ণমালা হয়ে গুমরে মরছে। নিবেদনে পাপিয়া পাটুয়ারি, কাটোয়া, পূর্ব বর্ধমান।

এবারে চিঠিটি লিখেছেন পশ্চিম মেদিনীপুরের মার মহেশপুর থেকে তপন কুমার ঘোষ। তিনি লিখছেন, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য এহেন অসম লড়াইয়ের মরণপণ প্রতিজ্ঞা করে অকালে চলে গিয়েছিলেন। অর্থলোলুপ ক্ষমতালোভী এই দুনিয়াতে মুষ্টিমেয় কয়েকজন ছাড়া আর সেভাবে কেউ নিঃস্বার্থভাবে জনকল্যাণে ঝাঁপিয়ে পড়েনি। বিশেষ করে একবিংশ শতাব্দীর ২৫ বছর পার করে আজকের এই ইঁদুর দৌড় প্রতিযোগিতা

সকলেই যে যার আখের গোছানোতে ব্যস্ত। তবু দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর বিন্দুর মতো এখনো কেউ কেউ আছেন। ছেলেটির নাম ধরা যাক সুন্দর। সুদর্শন সুঠাম শারীরিক গঠনের সদাহাস্য এক যুবক, পেশায় স্কুল শিক্ষক আর নেশায় সমাজসেবী।

নিয়মিত রক্তদান শিবির করানো, সহকর্মীদের যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়া, সহায় সম্বলহীন বয়স্ক মানুষদের সরকারি সাহায্য পেতে সহায়তা করা, সকলেই জানে সুন্দর কখনো না বলতে শেখেনি। ওর সঙ্গে আলাপ হবার আগে অবধি জানতাম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বইতে পড়া ইন্দ্রনাথ বা বিপ্রদাসরা কেবলই কাল্পনিক চরিত্র হয়, বাস্তবে হয়তো এদের কোনো অস্তিত্ব নেই। তবে এখন অনুভব করতে পারি সমাজে স্বার্থপর পিশাচরা যেমন আছে, তেমনি সুন্দরের মতো নিঃস্বার্থ সৈনিকরাও আছে, পরোপকার যাদের কাছে কোনো দায় নয়, বরং সংসারের আর পাঁচটা দায়িত্বের মতো এটাও একটা দায়িত্ব। এসব করতে গিয়ে প্রশংসা বা আশীর্বাদের পাশাপাশি বক্রোক্তিও কম সহ্য করতে হয় না। কেউ বলে নাম কেনার চেষ্টা, কেউ বা বলে ওর সবেতেই বেশি বাড়াবাড়ি। তবে এসব সমালোচনা দমাতে পারেনি আমাদের এই দামাল ছেলেটিকে। আসলে সুন্দরেরা এমনই হয়, নিঃস্বার্থ কিন্তু আত্মভোলা। জীবনটাকে এরা লাভ ক্ষতির মাপকাঠিতে মাপতে জানেন না। প্রাত্যহিকীর সকল বন্ধুদের অনুরোধ, আপনাদের আশেপাশে যদি সুন্দরের মতো এমন কোনো নিঃস্বার্থ সৈনিক থাকে তাহলে তাকে আগলে রাখবেন, হারিয়ে যেতে দেবেন না। চেষ্টা করবেন সেই মানুষটির ব্যক্তিগত লড়াইতে তার পাশে দাঁড়াতে, তাকে সাহায্য করতে বা না করতে পারলেও তার অহেতুক সমালোচনা করবেন না, কারণ এমন মানুষের সংখ্যা দিনে দিনে কমে আসছে। লিখলেন তপন কুমার ঘোষ, মাড় মহেশপুর, পশ্চিম মেদিনীপুর থেকে।

রীতা মিত্র লেখা এসেছে মুন্সিরহাট হাওড়া থেকে। অগস্ট মাস প্রাত্যহিকীর প্রথম পক্ষের বিষয় নিঃস্বার্থ লড়াই প্রসঙ্গে আপনি লিখেছেন, থেমে গেছে কার্ডিয়াক মনিটরের শব্দ, খুলে দেওয়া হয়েছে শ্বাস প্রশ্বাস চালানোর যন্ত্রটিও। 14 বছরের অষ্টম শ্রেণীর পড়ুয়া অরুণী আক্রান্ত হয়েছিল রক্তের ক্যান্সারে। চিকিৎসা চলছিল কলকাতার একটি হাসপাতালে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি অরুণীকে। ওর বাবা মা চেয়েছিলেন অরুণীর অঙ্গদান করতে, যাতে তাদের ছেলে অন্তত বেঁচে থাকতে পারে অন্যের শরীরে, তবে নির্দিষ্ট মেডিকেল কারণে তা সম্ভব হয়নি। কিন্তু থেমে থাকেননি অরুণীর বাবা মা, তারা অরুণীর নামে তৈরি করেছেন একটি ট্রাস্ট। অরুণীর বাবা মার লক্ষ্য তাদের সঞ্চয় দিয়ে সেই হাসপাতালের কাছাকাছি অঞ্চলে একটি দোতলা বাড়ি তৈরি করা। কেননা ছেলে অরুণীর প্রাণ বাঁচানোর লড়াইতে হাসপাতালে থাকার সময় তারা দেখেছিলেন দূর দূরান্ত থেকে অনেক শিশু ক্যান্সার রোগী সেই হাসপাতালে চিকিৎসার জন্য শহরে আসে। কেমোথেরাপির পর ডাক্তারবাবুরা এই শিশু ও তার পরিজনদের হাসপাতালের কাছাকাছি থাকতে বলেন, কিন্তু অনেক দরিদ্র পরিবারের পক্ষে বাড়ি ভাড়া করা সম্ভব হয় না। এই অসুবিধে দূর করার জন্যই অরণের বাবা মার এমন বাড়ি তৈরির পরিকল্পনা, যেখানে দুস্থ পরিবারের 12-13 জন ক্যান্সার আক্রান্ত শিশু তাদের পরিজন সহ থাকতে পারে। এমন মারণ রোগাক্রান্ত প্রতিটা শিশুই যে তাদের কাছে এক একজন অরণী। শুধু বাড়ি তৈরির পরিকল্পনাই নয়, অরণীর বাবা মা সময় পেলেই অসুস্থ শিশুদের সাহায্য করার জন্য ছুটে যান। করোনাকালে পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলের 20টি শিশুর চিকিৎসা খাওয়া দাওয়ার দায়িত্ব তুলে নিয়েছিলেন তারা। আসলে সকল অসুস্থ শিশুর মধ্যেই যে নিজেদের সন্তান অরণীকে ছড়িয়ে দিয়েছেন অরণীর বাবা মা। লিখেছেন রীতা মিত্র, মুন্সিরহাট, হাওড়া।

আনন্দগঞ্জ চাকদহ থেকে সুপর্ণা মণ্ডল লিখছেন, বন্ধু প্রাত্যহিকী। গিয়েছিলাম অফিসের কাজে, হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। চূর্ণীর পারে এক গৃহস্থের বাড়িতে আশ্রয় মিলল। চারদিক খোলা টিনের শেড দেওয়া চারচালায় বাঁশের বেঞ্চে বসতে হল আমাদের। চালার মাঝখানে খেজুর পাতার পাটি পাতা, গোটাবারো কচি কাঁচা নিয়ে অল্প বয়সী বউ পড়াচ্ছে। শুদ্ধ ভাষা অথচ সহজ সরল, মুহূর্তে মন কেড়ে নিল। সুঠাম হৃষ্টপুষ্ট এক যুবক চা বিস্কুট নিয়ে হাজির। নাম পরিচয় জিজ্ঞেস করায় জানতে পারলাম বউটি তার। তার কথায় যখন সে মাধ্যমিক দেবে সে সময় তার বাবা মারা যান, জমিতে চাষের কাজ করার সময় বাজ পড়ে, পরীক্ষা দেওয়ার হয়ে ওঠেনি। সেই থেকেই সংসারের গুরুভার তার মাথায়। এভাবে ভাই বোন মাকে নিয়ে কেটে গেল 15 বছর। ভাই বোন প্রতিষ্ঠিত হয়েছে, মাও গত হয়েছে বেশ কিছুদিন। এরপর সে নিজে পছন্দ করে বিয়ে করে মাধ্যমিক পাস মেয়েকে। যুবকটি বলল, আমার নিজের তো আর পড়াশোনা হলো না, বউকে কিন্তু বিয়ে পাস করিয়েছি। কত স্বাধীন এখন আমরা, ফর্ম ফিল আপ করি নিজেরা, ব্যাংকের কাজও তাই, কাউকে আর অনুরোধ করতে হয় না। আমাদের এখানে যে ইটভাটা আছে ওদের খুব করুণ অবস্থা, স্কুলে যায় না কেউ। ওদের একরকম জোর করেই এখানে নিয়ে আসতাম পড়ার জন্য, এখন আর বলতে হয় না, নিজেরাই আসে। জানেন দিদিমণি এবার দুজন মাধ্যমিকে বসবে। আমার বউ মুড়ি ভেজে বস্তা ভরে রাখে, সকালে ছেলে মেয়েদের মুড়ি তরকারি খাইয়ে পড়াতে বসায়। সত্যি আমাদের অফিস থেকে মাঝে মাঝে ইটভাটার শৌচাগার পরিদর্শনে গিয়ে ওখানকার শ্রমিকদের চরম দুর্দশা প্রত্যক্ষ করেছি। খারাপ লাগলেও কিছু করতে পারিনি। এবার আমি বললাম, তোমার ছেলে মেয়ে? হেসে উত্তর দিল, এই তো এরাই। আচ্ছা বন্ধু, তুমি বলো, একে কি নিঃস্বার্থ লড়াই বলে না? লিখলেন সুপর্ণা মণ্ডল, আনন্দগঞ্জ চাকদহ নদিয়া থেকে।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: শবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন তনুশ্রী মিশ্র। জীবনযুদ্ধে সবাই তার নিজের মতো করে লড়ে যায়। কেউ নিজের অস্তিত্ব রক্ষার খাতিরে লড়ে, কেউ বা নিজেকে টিকিয়ে থাকার লড়াই লড়তে লড়তেও অপরকে উদ্বুদ্ধ করে তুলতে পারেন। এও কি এক প্রকারের নিঃস্বার্থ লড়াই নয় প্রত্যহিকে? খুকুমণি দেবীকে 17 বছর বয়সে সংসারের জোয়াল কাঁধে তুলে দেওয়া হয়েছিল। প্রথম কিছু মাস টলমল পায়ে জোয়াল টেনে নিয়ে চললেও পরে তার ভার সহ্য করা অসহনীয় হয়ে ওঠে। আরও কিছুদিন পর তিনি প্রতিবাদী হন, তবে তা কারো সম্মান ক্ষুণ্ণ না করেই। পারিবারিক কাপড়ের দোকানে তিনি যাওয়া আরম্ভ করেন, অনেকের অনেক কুবাক্য সহ্য

0: করে অবশ্য সহায়ক হিসেবে নিজের স্বামীকে সবসময় পাশে পেয়েছেন। সেই দোকানেই সব জাতি ধর্ম মানুষের সঙ্গে মিশে তিনি একটি দল গঠন করেন, যাদের কাজ সংসারের এমন জোয়াল টানা মহিলাদের পাশে দাঁড়িয়ে সেই সংসারকে তাসের ঘরের পরিবর্তে শক্ত ভিতের উপর দাঁড় করানো। জাতি ধর্ম নির্বিশেষে এ কাজ করতে গিয়ে অনেক সময় অনেক বিপদের মুখোমুখিও হতে হয়েছে। এই কর্মকাণ্ডের খাতিরেই, বাইরের তো বটেই, এমনকি মাঝে মধ্যে নিজের ঘরের মানুষদের কাছেও শুনতে হয় ঘরের কে পরের মোষ তাড়ানো, তবুও থমকে দাঁড়িয়ে যাননি। নিজে যা যা কষ্ট পেয়েছেন সেই সবের কিয়ৎ অংশও বৌমাকে দেননি তিনি। সংসারে এমন মানুষ আছেন বলেই তো নিঃস্বার্থ লড়াইয়ের মাহাত্ম্য অক্ষুণ্ণ থাকে যুগে যুগে। শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন তনুশ্রী মিশ্র সবং পশ্চিম মেদিনীপুর থেকে।
1: এবারের চিঠিটিও পশ্চিম মেদিনীপুরের, সেখানকার রাজবল্লভপুর মালবান্দি থেকে মঙ্গলপ্রসাদ মাইতি লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, মানুষটি বাইকে চড়ে চলেছেন, বাইকের পিছনে ঝুলছে ছোট বড় করে তিন চারটে ব্যাগ, সেই ব্যাগগুলো থেকে উঁকি দিচ্ছে সবুজের মুখ। ওই সবুজ মুখগুলো আসলে হলো এক একটি গাছের চারা, কোনো ব্যাগে আম জাম কাঁঠাল পেয়ারা ইত্যাদি বিভিন্ন রকমের ফলের চারা, কোনো ব্যাগে মুখ তুলেছে বট অশ্বত্থ বকুল মহুয়া ইত্যাদি বৃক্ষজাতীয় গাছের চারা। উদ্দেশ্য সেই চারাগুলো কোনো প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন। এইভাবে সবুজের অভিযানে নেমেছেন প্রকৃতিপ্রেমী পরিবেশপ্রেমী সুবীরবাবু। মানুষটির এখন একটাই লক্ষ্য, গাছ লাগানো এবং পৃথিবীর বুকে সবুজ সৃষ্টি করা। এর জন্য তিনি এক অভিনব পন্থা অবলম্বন করেছেন। প্রথমেই বেছে নিয়েছেন প্রাথমিক বিদ্যালয়গুলিকে, সেখানকার কচি কাঁচা ছাত্রছাত্রীদের হাতে চারা তুলে দিচ্ছেন এবং তাদের হাত দিয়ে সেই চারাগুলি রোপণ করাচ্ছেন। চন্দ্রকোনা গড়বেতা ব্লকের অসংখ্য বিদ্যালয়ে গিয়ে গাছের চারা দান করেছেন তিনি। সারা বছর ধরে সুবীরবাবু গাছের চারা তৈরি করেন এবং বর্ষার সময় এলেই সেই চারা নিয়ে বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে এইভাবে তিনি চালিয়ে যাচ্ছেন নিঃস্বার্থ লড়াই। শুধু বিদ্যালয়ে গিয়ে বৃক্ষের চারা প্রদান করেই ক্ষান্ত থাকেন তা কিন্তু নয়, তিনি বিভিন্ন সভা সমিতি রক্তদান শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান বইমেলা সাহিত্য সম্মেলনে গিয়েও এই বৃক্ষের চারা প্রদান করেন। আর নিজের হাতে তো সুবীরবাবু অসংখ্য গাছ লাগিয়েছেন, যেখানেই যান রাস্তার দুপাশে নিমবীজ বাবলা বীজ ছড়িয়ে দেন। এইভাবে কয়েক লক্ষ বীজ তিনি ছড়িয়েছেন, নিজের খরচে নিঃস্বার্থভাবে সবুজের সাধনায় মেতেছেন তিনি। সশ্রদ্ধ নমস্কারান্তে মঙ্গলপ্রসাদ মাইতি, রাজবল্লভপুর মালবান্ধি পশ্চিম মেদিনীপুর।

সুচরিতা মিশ্র কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। নিঃস্বার্থ লড়াই, স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখে নিবাঁচিতে। বিশ্বকবির এই পঙ্ক্তির সূত্র ধরে বলতে পারি বাঁচার আরেক নাম নিঃস্বার্থপরতা। মর্মে মর্মে উপলব্ধি করি পরার্থপর মানুষের নিঃস্বার্থ লড়াইকে ভর করে দৃঢ়তর হয় সামাজিক বন্ধন। এই নিঃস্বার্থ লড়াই পরাধীন দেশে আনতে পারে স্বাধীনতা, শিক্ষার আলো ছড়িয়ে পড়তে পারে অজ্ঞানতার অন্ধকার, অসীম মনোবল অক্লান্ত শ্রম দিয়ে ধুয়ে মুছে দিতে পারে পরিবেশের দূষণ। তামিলনাড়ুর সমুদ্র উপকূলের একটি ছোট্ট শহরে স্কুবা ডাইভিং শিক্ষকের আড়াই বছরের মেয়ে থারাগাই আরাধনা শিখে ফেলল সাঁতার। বাবার কাছে পাঁচ

বছর বয়সে স্কুবা ডাইভিং শিখে পৌঁছে গেল সমুদ্রের গভীরে। সমুদ্রের বিভিন্ন প্রজাতির প্রাণী ও মাছের সঙ্গে দেখতে পেল ছেঁড়া জাল আর প্লাস্টিক। ভারাক্রান্ত হল মন, সে উপলব্ধি করল এইভাবে মানুষের তৈরি করা দূষণে বিপন্ন হচ্ছে সমুদ্রের বিভিন্ন প্রাণী ও জল। সে বুঝল সমুদ্রের দূষণ দূষিত করছে বিশ্ব প্রকৃতিকে। দৃঢ় সংকল্প নিয়ে 7 বছর বয়সে থারাগাই সমুদ্রের গভীর থেকে তুলে আনা শুরু করল ছেঁড়া জাল ও প্লাস্টিক। তার নিরলস প্রয়াসে সমুদ্রের গভীর থেকে উঠে এলো কয়েক হাজার কেজি আবর্জনা। এখন সে কিশোরী, এগিয়ে চলেছে সমুদ্রকে সুস্থ রাখার সংকল্পে। সে ভালোবেসে ফেলেছে সমুদ্রকে, ভালোবেসে ফেলেছে সবুজ সুন্দর পৃথিবীকে। নিঃস্বার্থ লড়াইয়ের এই সৈনিক বিশ্ব মানবের কাছে তাই হয়ে উঠেছে ওশানস লিটল গার্ল। তার সুন্দর ভবিষ্যতের কামনায় শেষ করেছেন সুচরিতা মিশ্র, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।

0: চিঠি ঝাঁপিয়ে আজ এ পর্যন্তই চোখ রাখি আবহাওয়া বার্তায়।
1: আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বা দুই এক পশলা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 98, সর্বনিম্ন 81%। বৃষ্টি হয়েছে 29 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন সমুদ্র উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে 12 আগস্ট থেকে আগামী 15 আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
0: এই ছিল আজকের আবহাওয়া বার্তা। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়,
1: আমি কল্লোল কোণার।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তারা জানিয়েছে এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। পাকিস্তানের বিমান বাহিনী গতকাল বেলুচিস্তানের সুরাব জেলায় বিমান হামলা করার ফলে নারী ও শিশুসহ 30 জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উত্তর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ বলয় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও এই বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন, সরকার নিজে থেকে আলোচনা এবং বিরোধী দলগুলির সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইছে, কিন্তু বিরোধীরা আলোচনা এড়িয়ে চলেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম চালু রাখার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে এই প্রকল্পের মূল দিকগুলি নিয়ে এবং সারা দেশের পড়ুয়াদের সহায়তার লক্ষ্যে এর ধারাবাহিক বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই 2026 সালে দ্বাদশ শ্রেণীর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালের মাধ্যমে তাদের ফল দেখতে পারবে। ভারতে বর্তমানে প্রায় 440টি মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্ট আপ নিবন্ধিত রয়েছে। লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ডক্টর সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার ও অনুমোদন কেন্দ্রে ইন স্পেস 52টি বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113টি অনুমোদন দিয়েছে। এর মধ্যে 18টি হল নতুন স্টার্ট আপ। তিনি আরও জানান, মহাকাশ ক্ষেত্রকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার পর থেকে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উপগ্রহ তৈরি, রকেট উৎক্ষেপণ এবং আধুনিক মহাকাশ প্রযুক্তিতে স্টার্ট আপগুলির অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার। ডক্টর বি আর আম্বেদকার সামাজিক সংহতি প্রকল্পের আওতায় আন্তবর্ণ বিবাহ বা ইন্টারকাস্ট ম্যারেজের জন্য 457 জন উপভোক্তাকে মোট 10,66,00,000 টাকার আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্র। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আটওয়ালে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে 2023-24 অর্থবর্ষে 68 জন এবং 2024-25 অর্থবর্ষে 11 জন দম্পতি এই আর্থিক সাহায্য পেয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গ্রামীণ সেতু অ্যাপের সূচনা করেছেন। গুজরাটের গান্ধীনগর লোকসভা এলাকায় থাকা বিভিন্ন গ্রন্থাগারকে সংযুক্ত করার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথনের জন্মবার্ষিকীতে জাতীয় গ্রন্থাগার দিবসে এই অ্যাপের সূচনা হয়েছে। পাঞ্জাবে গত জুলাই মাসে অনুষ্ঠিত ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। একই সঙ্গে নতুনভাবে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করতে বলেছে আদালত। পাঞ্জাব সরকার এর আগে দাবি করেছিল পরীক্ষায় কিছু অনিয়ম হলেও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শ্রী পাত্র অভিযোগ করেন, আম আদমি পার্টি সরকার ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে। 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14 আগস্ট সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওইদিন আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30 রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। অন্যদিকে 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9:15 খবরের পর। ওইদিন আকাশবাণী কলকাতার সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:08 FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওইদিন 9:25 জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10টার সংবাদও বাতিল করা হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তারা জানিয়েছে সেদেশের স্বাস্থ্য বিভাগের প্রচেষ্টা সত্ত্বেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, সংক্রমণ বৃদ্ধির বর্তমান গতি অব্যাহত থাকলে এর প্রাদুর্ভাব 2014 থেকে 2016 সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারীর ভয়াবহতাকে ছাড়িয়ে যাবে। সে মহামারীতে 11,000 বেশি মানুষের মৃত্যু হয়েছিল। বর্তমানে পূর্ব কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণে 4,300 বেশি শনাক্ত রোগীর মধ্যে 2,000 বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের বিমানবাহিনী গতকাল বেলুচিস্তানের সুরাব জেলায় বিমান হামলা করার ফলে নারী ও শিশুসহ 30 জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও অনেক আহত হয়েছেন। রিপাবলিক অব বেলুচিস্তান নামক একটি সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী ও বিমানবাহিনী সুরাবের গুদার এলাকা ও তার আশেপাশে জনবসতিতে বোমাবর্ষণ ও গুলিবর্ষণ করলে এই ঘটনা ঘটে। সংগঠনটি অভিযোগ করেছে, পাক নিরাপত্তা বাহিনী আহত সাধারণ মানুষদের নিজেদের হেফাজতে নিয়েছে এবং স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষকে ত্রাণ ও উদ্ধার কাজে বাধা দিচ্ছে।

কাউন্সিল অব বেলুচিস্তান আন্তর্জাতিক পর্যায়ে আহ্বান জানিয়েছে যেন তারা বেলুচ সাধারণ নাগরিকদের জীবন ও মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। রাশিয়ার নভোরোভসিস্ক বন্দরে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুটি বড় শস্য রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষ্ণসাগরে অবস্থিত রাশিয়ার একটি বড় নৌঘাঁটিতেও আঘাত হানা হয়েছে বলে খবর। স্থানীয় প্রশাসন জানিয়েছে রাতে চালানো এই হামলায় 8 বছর বয়সী এক শিশুসহ 3 জন নিহত এবং আরও 24 জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ ঘাঁটিতে আঘাত হানার লক্ষ্যে কিয়েভ এক অভিযানের অংশ হিসেবে রকেট, জেট এবং নৌ ড্রোন ব্যবহার করছে। তবে তিনি শস্য টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিয়ে কিছু বলেননি। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে দুটি ফ্রিগেট সহ রাশিয়া 4টি যুদ্ধজাহাজে আঘাত করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, করাইকাল, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালাম, গোয়া এবং রাজস্থানেও ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকতে পারে। চলতি মাসের 15 তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ, মধ্য মহারাষ্ট্র, উত্তরাখণ্ড এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অনুরূপ আবহাওয়া বজায় থাকবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল 4-1 গোলে কুয়েতের ক্লাব আল আরাবি এসসিকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জয়গুপ্ত, বাসিম, লালহালাং সাঙ্গা এবং রোহিত দানু। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড ACB জানিয়েছে আগামী মাসের 13-17 তারিখ পর্যন্ত দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে 3 ম্যাচের T20 আন্তর্জাতিক সিরিজের আয়োজন করবে আফগানিস্তান। এই সিরিজটি আফগানিস্তানের ফিউচার ট্যুরস প্রোগ্রামসের অংশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময় আফগানিস্তান আয়োজক হিসেবে ম্যাচগুলির আয়োজন ভারতেই করছে। বিসিসিআই এর সভাপতি মিঠুন মানহাস বলেছেন, আফগানিস্তানে ক্রিকেটের প্রসার এবং সেখানকার খেলোয়াড়দের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়ার বিষয়ে বিসিসিআই প্রতিশ্রুতিবদ্ধ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বহু সংখ্যক নতুন উপভোক্তাকে যুক্ত করে আগামী 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হবে। প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত আরোপ এবং নিয়মবিধি শিথিল করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025-এর বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে। উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রৌফের নোটবুক থেকে আরও 6 জন আইএসআই এজেন্টের হদিশ পেয়েছে এসটিএফ। জঙ্গিদের সেফ করিডর হিসেবে এ রাজ্যের মাটিকে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। রাজ্যের নাম শুধুমাত্র পশ্চিমবঙ্গ ব্যবহারের পক্ষে রাজ্যসভায় জোরালো সওয়াল করেছেন বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। মৎস্যজীবীদের 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। বহু সংখ্যক নতুন উপভোক্তাকে যুক্ত করে আগামী 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হবে। নবান্নে গতকাল নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এরপর প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর লক্ষ্য নিয়েছে সরকার। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর এবার প্রকৃত

0: উপভোক্তাদের 99%কে প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়েছে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম ও শর্ত বেঁধে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, স্থায়ী কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী বা তাঁদের পরিবার এই প্রকল্পের আওতার বাইরে থাকবে।
1: যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25-60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত পৌরসভা, সরকার সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন, যে পরিবার আয়কর দেন অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার, যে মহিলা 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না।
0: তবে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের পরিবারের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। গ্রামীণ এলাকায় 3 কক্ষ বিশিষ্ট বাড়ি থাকার শর্ত সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। এছাড়াও গ্রামীণ ও অধিকাংশ পৌর এলাকায় জমির পরিমাণ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। শুধুমাত্র 7টি কর্পোরেশন এলাকায় 50 ডেসিমিলের বেশি জমির মালিকদের ক্ষেত্রে আগের শর্তই বহাল থাকবে। বিশেষভাবে সক্ষম মহিলারা দিব্যাঙ্গ ভাতা এবং অন্নপূর্ণা যোজনা দুটি প্রকল্পেরই টাকা পাবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির প্রাপকদেরও একই সঙ্গে দুটি ভাতাই দেওয়া হবে। 25-60 বছর বয়সী যেসব মহিলা বিধবা ভাতা সহ অন্য সামাজিক সুরক্ষা প্রকল্পে 3,000 টাকার কম ভাতা পান, তারা শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার টাকাই পাবেন। প্রকল্প সংক্রান্ত যেকোনো অভিযোগ জানানোর জন্য পৃথক একটি পোর্টাল চালু করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025-এর বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ গতকাল জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরই ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দেয়। বলা হয়, অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য একটি সংরক্ষণ রাখা হবে। একই সঙ্গে 66টি সম্প্রদায়কে ওবিসি হিসেবে গণ্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়। তৃণমূল কংগ্রেস আমলে ওবিসি সংরক্ষণ 17% করা হলেও নতুন সরকার তা 7% ফিরিয়ে এনেছে। উল্লেখ্য, ওবিসি শংসাপত্র নিয়ে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছিল, এই নির্দেশের ফলে তার সমাধান হবে বলে মনে করা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার বনগায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রৌফ ওরফে ওয়াহাব আলমের নোটবুক থেকে আরও অন্তত 6 জন আইএসআই এজেন্টের হদিশ পেয়েছে এসটিএফ। এদের মধ্যে 5 জন নেপাল ও 1 জন বাংলাদেশের বাসিন্দা। রানার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা গেছে। পাকিস্তানি নাগরিক রানার কাজ ছিল ভারতীয় সেনা এবং সীমান্তরক্ষী বাহিনীর গতিবিধি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা। কলকাতায় ফোর্ট উইলিয়ামেও সে নজরদারি চালাচ্ছিল বলে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে। এছাড়াও রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রানা পাকিস্তানে পাচার করত বলে অভিযোগ। 14 বছর আগে নেপাল হয়ে ভারতে ঢুকে ভুয়ো আধার, ভোটার সহ একাধিক নথি তৈরি করে এদেশে বসবাস করছিল সে। কলকাতার তপসিয়ায় ধৃত মোহাম্মদ এজাজের বাড়িতে থাকত সে। এজাজই তাকে ভুয়ো পরিচয়পত্র তৈরিতে সাহায্য করেছিল। এসটিএফ সূত্রে খবর, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করেছিল রানা। তার আগেই হাবড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় ভোটার, আধার, প্যান, সিম কার্ড, ফোর্ট উইলিয়ামের ম্যাপ, নোটবুক ইত্যাদি। তাকে জিজ্ঞাসাবাদ করে তপসিয়া থেকে গ্রেপ্তার করা হয় তার সহযোগী মোহাম্মদ এজাজকে। উল্লেখ্য, এর আগে গত মাসেই বর্ধমানের রেনেসা আবাসন থেকে জঙ্গি সন্দেহে হামিম মণ্ডল নামে এক যুবককে এসটিএফ গ্রেপ্তার করে। ধরা পড়ে তার বান্ধবী অর্পিতা সরকার এবং আদিত্য সিং নামে এক সহযোগী। আইএসআই এবং শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে। জঙ্গিদের নিরাপদ যাতায়াতের পথ হিসেবে এরাজ্যের মাটিকে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষিতে নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে এই ধরনের কার্যকলাপ চললেও পশ্চিমবঙ্গ পুলিশকে কার্যকর পদক্ষেপ করতে দেওয়া হতো না। এখন রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সমন্বিত অভিযানের ফলে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। এদিকে বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, জঙ্গি দমন অভিযানে ধারাবাহিক সাফল্য মিলছে।
2: বাংলাদেশ থেকে আসা জঙ্গি পাকিস্তান থেকে আসা জঙ্গি তাদেরকে জামাই আদর করে না রাখলে আপনি মানসিক ভাবে পিছিয়ে পড়বে, পার্টির কাকুরা রেগে যাবে। তো এগুলো তো রাখতেই হয়েছে, এরকম সব চতুর্দিকে ছিল। এখন রাষ্ট্রবাদী সরকার হয়েছে, সেই জন্য ধরা পড়ছে এবং আরো ধরা পড়বে। যে যেখানে আছে সবাইকে ছাঁকনি দিয়ে টেনে বার করা হবে এবং ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়া হবে, যার যেখানে গন্তব্য সেখানে পৌঁছে দেওয়া হবে। কিছু লোক বাংলাদেশে চলে যাবেন, কিছু লোক পাকিস্তানে চলে যাবেন, কিছু লোক ভারতের জেলে পৌঁছবেন, আর বাকি আরো কিছু থাকবেন, তারা যেখানে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেছিলেন সেখানে তাদেরকে পৌঁছে দেওয়া হবে, এ নিশ্চিত এটা হবে।
0: অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রের জন্য এক মাসের মধ্যে রাজ্য সরকার নতুন শিল্পনীতি ঘোষণা করবে বলে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল ভারতীয় ব্যাপার মহোৎসব 2026-এ পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নের উদ্বোধন করে তিনি বলেন, এমএসএমই ইউনিটগুলির জন্য উৎসাহ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার, শীঘ্রই এ ব্যাপারেও একটি নীতি আনা হবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া কর্মতীর্থ প্রকল্পের সমালোচনায় সরব হন তিনি।
3: যে আমাদের কর্মতীর্থ বলে এক প্রকারের জায়গা তৈরি করা হবে, আমি অন্তত পক্ষে এখনো পর্যন্ত একটিও কর্মতীর্থ দেখিনি যেখানে কর্মীরা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে কোনো ব্যক্তি বিশেষ, সেরকম কর্মতীর্থ একটিও তৈরি করে মানে দেখিনি।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের নাম শুধুমাত্র পশ্চিমবঙ্গ ব্যবহারের পক্ষে রাজ্যসভায় জোরালো সওয়াল করেছেন বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য। কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল তিনি বলেন, রাজ্যের সুদীর্ঘ ইতিহাসের কথা মাথায় রেখে শুধু বাংলায় নয় ইংরেজিতেও ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নাম ব্যবহার করা উচিত। রাজ্যের নাম বাংলা করার বিষয়ে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের প্রচেষ্টার সমালোচনা করেন শ্রী ভট্টাচার্য। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতার সন্ধে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধে 7:00 ও 8:00 FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30 রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগামীকাল বালিগঞ্জ শিক্ষা সদন থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে গতকাল তিনি নারী স্বাধীনতার বার্তা দিতে ওইদিন রাত 9:00 আয়োজিত মিছিলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাংবাদিক সর্বোপরি সকল মহিলাকে যোগদানের আহ্বান জানান। উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর তৈরি নিম্নচাপ এলাকাটি আজকের মধ্যে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এদিকে রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা, এই দুইয়ের প্রভাবে আজ বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা। মৎস্যজীবীদের 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে যুব ভারতী। ক্রীড়াঙ্গনে গতকাল টুর্নামেন্টের বাছাই পর্বে ইস্টবেঙ্গল 4-1 গোলে কুয়েতের ক্লাব আল আরবিএসিকে হারিয়ে দিয়েছে। কিশোর ভারতী স্টেডিয়ামে গতকাল ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং 1-2 গোলে ইন্ডিয়ান আর্মির কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বহুসংখ্যক নতুন উপভোক্তাকে যুক্ত করে আগামী 17 আগস্ট অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হবে। প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত আরোপ এবং নিয়মবিধি শিথিল করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

0: জানা অজানায় পরপর তিন দিন টেলিস্কোপের কথা শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার আজ তৃতীয় এবং অন্তিম পর্ব। কথিকাটি বলছেন ডক্টর রমেন্দ্রলাল মুখোপাধ্যায়।
1: প্রথাগত অপটিক্যাল টেলিস্কোপ যেগুলি অবতল দর্পণ দিয়ে তৈরি করা হয় সেটার প্রধান সমস্যা হল দর্পণটি তৈরি করা। এটি খুব কঠিন ও ব্যয়সাধ্য কাজ, কারণ কাচকে ঘষে ঘষে অবতলের রূপ দেওয়া এবং ফোকাসের দৈর্ঘ্য নির্দিষ্ট করা, কোথাও কোনো ত্রুটি হলে সেটিকে পুনরায় ঘষে ঘষে নিখুঁত করা এবং তাকে নিখুঁতভাবে পালিশ করা, সবশেষে তাকে অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া, সব নিয়ে এক বিশাল জটিল কর্মকাণ্ড। এই সমস্যার সমাধানের জন্য আমার এক বিশেষ আবিষ্কার রয়েছে যেটির নাম দেওয়া হয়েছে সুপার টেলিস্কোপ। এটা এক বিশেষ ধরনের টেলিস্কোপ, সেই নিয়ে খুব সহজে আলোচনা করা যাক। আগের আলোচনায় বোঝানো হয়েছে যে টেলিস্কোপের দর্পণ যত বড় হবে তত জটিলতা বাড়বে, বাড়ানোর খরচ তত বেশি হবে, সময় তত বেশি লাগবে ইত্যাদি। কিন্তু সুপার টেলিস্কোপের মূল কর্মকাণ্ড এখানেই লুকিয়ে আছে। এতক্ষণ যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হলো সেগুলোর পর্যালোচনা করলে আমরা দেখতে পাব প্রথাগতভাবে টেলিস্কোপের দর্পণ তৈরি করতে গেলে কী কী অসুবিধা দেখা যেতে পারে, যেগুলির ব্যক্তিগত উদ্যোগে গবেষণা করতে গিয়ে উপলব্ধি করা গেছে। অবতল দর্পণ তৈরি করার জন্য অনেক পরিশ্রম, অনেক অর্থ ব্যয় এবং সময় প্রয়োজন। এছাড়া দর্পণের ব্যাস যত বড় হবে অর্থ ব্যয়, পরিশ্রম এবং সময় তত বেশি লাগবে, সেই সময় ত্রুটি বেড়ে যাবে। আরও একটি সমস্যার কথা বলি, কোটিং করার জন্য ভ্যাকুয়াম কোটিং মেশিনের প্রয়োজন হয়, সেটি অনেক বড় মাপের দরকার। এই সমস্যাগুলির সমাধানের জন্য প্রথাগত টেলিস্কোপে অনেকগুলি ষড়ভুজাকৃতি অবতল দর্পণকে পরপর বসানো হয় যাতে সবকটি দর্পণ একসাথে একটা বড় দর্পণের কাজ করতে পারে। পৃথিবীর বড় বড় টেলিস্কোপ এইভাবেই তৈরি করা হয়। আমার ব্যক্তিগত গবেষণার মূল উদ্দেশ্য ছিল এমন একটি যন্ত্র আবিষ্কার করতে হবে যেটি এত

0: সবগুলি সমস্যার সমাধান করে দেবে। চলতে থাকে নিরলস গবেষণা, সঙ্গে প্রচুর অর্থ ব্যয়, অবশেষে সফল হয় এই গবেষণা। সুপার টেলিস্কোপ একটি বিশেষ জটিল যন্ত্র, এটি কোনো প্রথাগত টেলিস্কোপ নয়, যেটির কাজ করার পিছনে রয়েছে অনেক সূক্ষ্ম ও জটিল কর্মকাণ্ড। অর্থাৎ অবজেক্টিভের কার্ভেচার কীরকম হবে, ফোকাস দূরত্ব কত হবে, সবটাই নির্দেশ করা হবে কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে। প্রথাগত টেলিস্কোপে বড় আকারে দর্পণ করা খুবই অসুবিধাজনক, যেগুলি আগে আলোচনা করা হয়েছে। নতুন পদ্ধতিতে টেলিস্কোপের সমস্যাগুলি সমাধান করা হয়েছে খুব সহজভাবে বুঝিয়ে বলি। ধরা যাক, একটি বড় টেলিস্কোপের ফোকাস দূরত্ব 25 ফুট করা হয়েছে, কোনো কারণে সেটির ফোকাস দূরত্ব 35 ফুট করতে হবে। তখন কম্পিউটারের মাধ্যমে নির্দেশ দিলে সেটির ফোকাস দূরত্ব 35 ফুট হয়ে যাবে। কিংবা উল্টোটা ধরা যাক, একটি টেলিস্কোপের ফোকাস দূরত্ব 50 ফুট আছে, সেটি 30 ফুট করতে হবে। তখন খুব সহজে কম্পিউটারের সাহায্যে সেটি করা সম্ভব, যেটি বিশ্বের অন্য কোনো টেলিস্কোপে সম্ভবপর নয়। শুনে মনে হবে সেটা কী করে সম্ভব? হ্যাঁ, সেটাই এক বিশেষ আবিষ্কার। এই যন্ত্রের মাধ্যমে সব কিছুই করা সম্ভব। যন্ত্রটির পেটেন্ট করানো হয়ে গেছে। সুপার টেলিস্কোপটি এক বিশেষ পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ এখন পর্যন্ত যা টেলিস্কোপ আবিষ্কার হয়েছে তার দর্পণের ফোকাস দূরত্ব নির্দিষ্ট থাকে, অর্থাৎ ফোকাস দূরত্বকে পরিবর্তন করা যায় না। নতুন পদ্ধতি যেটা আবিষ্কার করা হয়েছে, সেই পদ্ধতিতে ফোকাস দূরত্বকে পরিবর্তন করা সম্ভব এবং টেলিস্কোপের বিবর্ধন ক্ষমতাকে পরিবর্তন করা সম্ভব। সুপার টেলিস্কোপের ভেতর অনেকগুলি হেক্সাগোনাল মিরার বা ষড়ভুজাকৃতির দর্পণ ব্যবহার করতে লাগবে না। সবথেকে বড় কথা, এই আবিষ্কারের মাধ্যমে বিশাল আকৃতির টেলিস্কোপ বানানো সম্ভব। আগামী দিনে এই আবিষ্কারকে কাজে লাগিয়ে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী টেলিস্কোপ তৈরি করা সম্ভব হবে। কিন্তু আজকে এই যে টেলিস্কোপ নিয়ে এত গবেষণা এবং তার কাজ চলছে, সেই পথ চলার ঘটনা যদি আমরা দেখতে যাই, তাহলে সেই কাজ শুরু হয়েছে আজ থেকে 400 বছর আগের সেই ছোটো বাচ্চা দুটির খেলার দিনটিকে সঙ্গে করে। সুতরাং সেই নাম না জানা ছোটো বাচ্চা দুটির অবদান আজকের এই টেলিস্কোপ সৃষ্টির পিছনে অবস্মরণীয় হয়ে থাকবে। এইভাবেই চলতে থাকুক নতুন নতুন আবিষ্কার।
1: জানা অজানা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন টেলিস্কোপের কথা, ধারাবাহিক কথিকার তৃতীয় এবং অন্তিম পর্ব। কথিকাটি বললেন ডক্টর রমেন্দ্রলাল মুখোপাধ্যায়। জানা অজানা আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুল গীতি, শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়।

0: নজরুল গীতি শুনলেন উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে উত্তরণ।
2: আমার বাবা মা এত বেশি শিক্ষা দীক্ষা তাদের ছিল না। বাবা জাপটি স্টেটে চাকরি পেয়েছিলেন, তো হাতুড়ে ডাক্তার যেটাকে বলে আজকাল, হাতুড়ে ডাক্তার, এরকম ডাক্তারের কাছে আমাকে দেখানো হয়েছিল, আর কবিরাজি ওষুধ প্রয়োগ করা হয়েছিল, যার জন্য আমার চোখগুলো ঠিক হলো না, নষ্টই হয়ে গেল।
1: আজ আমরা আবার ফিরে এসেছি দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম করেন্দ্র দাসের জীবনের গল্প নিয়ে। নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনে এগিয়ে চলার গতিকে সচল রেখেছিলেন করেন্দ্রবাবু। চলুন তাঁর এই হার না মানা গল্পের শেষটা শুনে নি আজকের উত্তরণ অনুষ্ঠানে।
2: মাধ্যমিক পরীক্ষায় সোশ্যাল সার্ভিস যেটা আমাদের স্কুলে ছিল সাবজেক্ট, সেখানে ওই পরীক্ষা দিতে গিয়ে আমার পরীক্ষক আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি সামাজিক কি কাজ করতে পারো। তো আমি তখন বললাম যে আমি কি কাজ করব, তবে যারা আমার মতো এরকম দৃষ্টিহীন ছেলে বা দৃষ্টিহীন মেয়ে তাদের যদি এই খবরটা দিতে পারি যে আমাদের এরকম এরকম পড়াশোনা করার স্কুল আছে, ওখানে গেলে এইভাবে হয়তো সেলফ এস্টাবলিশড হতে পারা যাবে, এই ধরনের আর কি। বার্ডেন তদানীন মানে তদানীন্তন সময়ে যুগে আমাদের সময়ে যে কোনো ফ্যামিলিতে একজন ছেলে বা মেয়ে দৃষ্টিহীন হলে সে একটা বার্ডেন ছাড়া আর কিছু ছিল না বেশিরভাগ লোকের। আমি নিজে প্র্যাকটিক্যাল লাইফে পেয়েছি এই জিনিসগুলো, যার জন্য পড়াশোনা করে আমার বিশেষ লাভ কি হয়েছে যে আমি দুটো লোকের সঙ্গে একটু গুছিয়ে কথা বলতে শিখেছি, বা আমার মনের আশা আকাঙ্ক্ষা দুঃখ বেদনা ইত্যাদি জানাতে পেরেছি, সমাজের বুকে দাঁড়িয়ে দুটো কথা বলতে শিখেছি, এবং বৃহৎ জ্ঞান সাগরের থেকে যত সামান্য কিছু একটা জ্ঞান আহরণ করতে পেরেছি। কেননা স্যার আইজ্যাক নিউটনের মতো এত বড় একজন বৈজ্ঞানিক, তিনি নাকি বলেছিলেন যে আমি এত বড় জ্ঞান সাগরের থেকে এক মুষ্টি জ্ঞান আহরণ করতে পেরেছি, আমরা তো কিছুই নই। যাই হোক, আর এর মাঝখানে আমি একটু গান বাজনা করতাম, আমাদের বাড়িতে সেরকম কোনো ব্যবস্থা নেই। গ্র্যাজুয়েশন তো 82-তে, এরপরে দুবছর আরো ছিলাম, দুবছর পর তারপরে বাড়িতে এলাম। বাড়িতে এসে আমাদের আসামে বেশ কয়েকটা স্কুল হয়েছিল তখন, কিন্তু প্রাইভেট। তখন তাদের মাসিক মায়না যেটা হয়তো 50 টাকা 100 টাকা এইরকম, হোস্টেলে খেতে হতো থাকতে হতো। আমাদের তো যত স্কুল আছে খাওয়া থাকার অ্যাকোমোডেশন থাকতে হবে, কারণ এক জায়গায় কজন ব্লাইন্ড ছেলে মেয়ে পাওয়া যাবে, বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত হয় বা আসে যায়। 1997-এ আমার মা মারা গেলে এরপরে আমার ছোট বোনটা আমার উপরে অর্থারকে বিয়ে দিতে হবে, তখন জায়গা ঘুরে একটি ছেলে ঠিক করলাম। তখনকার দিনে 10,000 টাকা আমি দিয়েছি, দিয়ে ছোট বোনকে দিয়ে দিলাম 1999-এ। আমাদের এখানটায় একটা জায়গা আছে শালকোচা বলে, ওখানটায় মাঝে মাঝে আমি যাই, আর কুচবিহারে তো আমি প্রায়ই যাই। কুচবিহারে বর্তমান আমাদের একটা সংগঠন আছে, অ্যাসোসিয়েশন ফর দি ভিজুয়াল হ্যান্ডিক্যাপ, তার আমি মেম্বার। আমি বিয়ে করেছি 20 বছরের মতো হয়, আমার স্ত্রী সেও ব্লাইন্ড, কয়েকজন আরো ছেলে মেয়ে এরকম ব্লাইন্ড দুই একজন ছিল, যাদেরকে আমি ওই ব্রেইল শেখাতে আসতাম। এই যে আমার স্ত্রী, এর তখন পড়াশোনা করার বয়স ছিল না, এর সঙ্গে মানে বিয়ের সম্বন্ধ একটা হলো, এখানকার আশেপাশের লোকজন যারা তারা সবাই মিলে এই কাজটা হয়েছিল আর কি। ওই শ্বশুর বাড়িতে একটু জায়গা দিয়েছে, ওখানেই আছি বর্তমান, এবং আসাম গভর্নমেন্টের একটা ঘর দিয়েছিল 75,000, ওটা দিয়ে ঘর একটা তৈরি করে ওখানে আছি। আমাদের যে অ্যাসোসিয়েশন, যারা দৃষ্টিহীন বেকার তারা এবং যারা সার্ভিস পাওয়ার যোগ্য, এরা যাতে চাকরি পায় তার জন্য আমরা সরকারের কাছে জ্ঞাত করি, জানাই। আর যাদের চাকরি করার বয়স নেই তাদেরকে তো বেকার ভাতা একটু দেওয়ার জন্য আমরা মিনিস্টার, এমএলএ ইত্যাদি সবার কাছে আমরা এটাই আমাদের সংগঠনের কাজ। কোচবিহারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবাইকে আমরা লিখিত হিসাবে স্মারকলিপি দিয়েছিলাম, এবং আমরা এই যে লুই ব্রেলের জন্মদিন, হেলেন কেলারের জন্মদিন আমরা পালন করি,

0: আমার একটা রেডিও আছে বর্তমান, ওই কলকাতা গীতাঞ্জলি, এই সেন্টারটা খুব ভালো আছে। এটাতে আমি কলকাতার প্রোগ্রামগুলো শুনি, ভালো লাগে আমার, গানগুলো আমি শুনি। আর ওই তো খবর টবর গুলো শুনি, আর দিনের বেলা তো আসে না, না এখানে ওয়েদারটা মাঝে মাঝে এত অসুবিধা হয়, আসে না। কিন্তু কুচবিহারে গেলে পরে সব প্রোগ্রাম শুনতে পারি, ওখান থেকে শিলিগুড়ি কাছে হয়। পড়াশোনা যারা করছে করবে, জ্যেষ্ঠজনের যেটা পরামর্শ তারা গ্রহণ করবে, সেই মতে চলাচল করবে, এইভাবে যদি চলে সৎভাবে। আজকাল তো অনেক সুবিধা হয়েছে, আমাদের সময় যেটা ছিল না, অতএব ওইভাবে যদি কেউ চলে নিশ্চয় নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, অবশ্যই আমার একান্ত বিশ্বাস। কীর্তন টীর্তন ইত্যাদি এগুলো ভালোবাসি, আর কোথাও কিছু ভালো বক্তৃতা হলে সেগুলো শুনি, তর্ক প্রতিযোগিতা কোথাও কোথাও হয় আমি যাই সময় পেলে বা জানতে পারলে, এগুলো ভালো লাগে। বা ভালো যেখানে সমাজে কোনো ভালো কিছু হয় আর কি, গঠনমূলক, খুব ভালোবাসি আর কি। গীতা ভাগবত আমার এখানে আছে ব্রেইলে, ও সেটা আমরা মুম্বাই থেকে নিয়ে এসেছি ভাই পোস্টে। কলকাতায় তো অনেক দিন আগে ছিল মহাভারত বাংলায় সংক্ষিপ্ত আকারে, কিন্তু আজকাল তো মুশকিল, পাওয়া যায় না। হায়ার সেকেন্ডারিতে যে সমস্ত বইটি পাওয়া যায় নরেন্দ্রপুর থেকে, তারপরে বিভিন্ন ম্যাগাজিন কোথার থেকে সংগ্রহ করে, তারপরে ওই যে NFB ইত্যাদি ইত্যাদি সংগঠন আছে বাইরে মুম্বাইতে বা দিল্লিতে, এই সমস্ত সংগঠন থেকে বিভিন্ন বইটি পাওয়া যায়, এগুলো আমাকে দেয় পড়ার জন্য, আমি পড়ি, এইভাবে আমার সময় কাটে। তবে একটা হারমোনিয়াম আমার খুব দরকার, কিন্তু হারমোনিয়াম তো আমার নেই, হারমোনিয়াম থাকলে আমি গান একটু চর্চা করতে পারতাম, ভালো লাগতো। আর মাঝে মাঝে আমি বিয়ের সময় যে বাজাই ব্যান্ড পার্টি, ওতে একটু কেসু টেসু বাজাই, শেখাই কাউকে।
1: দুটি পর্বে আমরা শোনালাম করেন্দ্র দাসের জীবন সংগ্রামের গল্প। আগামী দিনে আমরা এরকম আরও বহু মানুষের গল্প নিয়ে হাজির হব। তাহলে আজকের উত্তরণ অনুষ্ঠানের এখানেই ইতি টানছি। গ্রন্থনা নিবেদিতা নাগ তহবিলদার, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
2: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছো কি খোঁজ?
3: আসছে যে জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
4: আপ সেঞ্চুরি পার করে জুড়ে আরো ছয় ছাপ্পান্নর সেদিনে হবে ভরপুর এনজয়।
1: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের স্ব্যাগ,
2: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথমেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়া।
3: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, জিরকুট ব্যান্ড আসছে, আটটাটা বসবে জেকে,
4: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
1: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
4: সকাল 9:30 থেকে বেলা 12টা, আড়াই ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
1: একদম 56 বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
2: জম্পেশ সেলিব্রেশন হবে।
4: তাহলে যুববাণীর 56তম জন্মদিনে শুনতে হবে
5: ছন্দে ছন্দে 56।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন খেয়াল, শিল্পী উস্তাদ আরশাদ আলী খাঁ, রাগ মিয়াকি টোরি, তবলা সহযোগিতায় সমীর নন্দী, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য।

0: শুনলেন মিয়াকি টরির আগে খেয়াল উস্তাদ আশাদ আলী খার কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: নতুন গাড়ির জেতা সুযোগ, ওয়াও, বাবাকে তাক লাগিয়ে দেব, বাস একটু ডিটেইলসে ভর্তি করতে হবে।
2: থামবো কারাম,
1: কি বললি? এসব পপআপ থেকে সাবধান হও, স্ক্যামাররা কিন্তু পার্সোনাল ডিটেইলস অন্যায়ভাবে কাজে লাগাতে পারে। তুই বুঝে গেছিস তো? রিল্যাক্স।
3: কিন্তু গাড়িটা জিততে পারলে বাবা আর হোমওয়ার্ক করাতো না।
1: আরবিআই কথা বলে স্মার্ট হোন কুল ঠাকুর।
0: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে শুনুন শতরূপা ছবির কয়েকটি গান। এ ছবির প্রথম গানের শিল্পী আশা ভোঁসলে।

0: গানে গানে প্রথম পর্ব এ পর্যন্তই। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশনের আজ শেষ দিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথিত অভিযোগের প্রেক্ষিতে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট 445 জন ফার্মেসি অফিসারের নিয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছে। ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্তের দাবিতে ছাত্র বিক্ষোভ অব্যাহত। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দেশভাগের যন্ত্রণাময় ইতিহাসের স্মরণে আজ এবং আগামীকাল প্রথমবার পশ্চিমবঙ্গ জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের আজ শেষ দিন। গত মাসের 20 তারিখ বাদল অধিবেশনের সূচনা হয়। অধিবেশনের শেষ দিনে আজ রাজ্যসভায় খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। উভয় কক্ষেই আজ ব্যক্তিগতভাবে সাংসদদের উত্থাপিত স্বতন্ত্র বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং উপস্থিত থাকবেন। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথিত অভিযোগের প্রেক্ষিতে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট 445 জন ফার্মেসি অফিসারের নিয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছে। গত 19 জুলাই এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পরীক্ষায় হাইটেক পেন ক্যামেরা সহ অন্যান্য সরঞ্জামের মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তৎপর হয়। ফরিদকোট, কোটকাপুরা এবং ফিরোজপুরে 25টি পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে 7 জন ষড়যন্ত্রকারী সহ মোট 35 জনকে গ্রেপ্তার করা হয়। মামলার পরবর্তী শুনানি 17 সেপ্টেম্বর। এদিকে গত জুলাই মাসে পাঞ্জাবে অনুষ্ঠিত ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। একই সঙ্গে নতুনভাবে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারেও ভাবনাচিন্তা করতে বলেছে আদালত। পাঞ্জাব সরকার এর আগে দাবি করেছিল পরীক্ষায় কিছু অনিয়ম হলেও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শ্রী পাত্র অভিযোগ করেন, আম আদমি পার্টির সরকার ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।
2: পঞ্জাব কি সরকার জনতা কো গুমরাহ করনে কি কোশিশ কর রহি থি অর ঝুট পরোস রহি, জবকি পেপার লিক হুয়া থা। পঞ্জাব কে মুখ্যমন্ত্রী ভগত মান জি নে বার বার টিভি কে সামনে কাহা কি কোই পেপার লিক নহি হুয়া থা ফার্মাসি কে এগজাম মে, ইয়ে মাত্র ইরেগুলারিটি কা বিষয় থা। জব কোর্ট নে পুরে ইস বিষয় কা সংজ্ঞান লিয়া হ্যায় তো জনতা

0: के सामने, छात्रों के सामने जो दिन रात परिश्रम कर रहे थे उनके सामने सच्चाई आई है।
1: ঝাড়খণ্ডে জেপিএসসি পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি, নিরপেক্ষ তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাত্র বিক্ষোভ অব্যাহত। এই বিষয়ে রাঁচিতে জেপিএসসি জেএসএসসি রিফর্ম ফোরাম এর কোর কমিটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যদিকে কয়েকদিন আগে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনা নিয়ে বিজেপি সাংসদরা দিল্লিতে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ঝাড়খণ্ড সরকারের তীব্র বিরোধিতা করেন এবং পুরো বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানান। প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের এই আন্দোলনে হস্তক্ষেপ করার না বিষয়ে সতর্ক করেন। ক্ষতিগ্রস্ত 19 জন শিক্ষার্থীর পরিবারকে জনপ্রতি 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গ্রামীণ সেতু অ্যাপের সূচনা করেছেন। গুজরাটের গান্ধীনগর লোকসভা এলাকায় থাকা বিভিন্ন গ্রন্থাগারকে সংযুক্ত করার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথনের জন্মবার্ষিকীতে জাতীয় গ্রন্থাগার দিবসে এই অ্যাপের সূচনা হয়েছে। শিশুদের বই পড়া ও নতুন জিনিস শেখার ব্যাপারে আগ্রহী করে তুলতে প্রতিটি গ্রামে, বিশেষ করে স্কুলের কাছাকাছি, লাইব্রেরি তৈরি এর উদ্দেশ্য। জম্মু কাশ্মীরে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এই নিরাপত্তা ব্যবস্থার তত্ত্বাবধান করছে। জাতীয় এই উৎসবের প্রস্তুতির অঙ্গ হিসেবে স্পর্শকাতর এলাকাগুলিতে ড্রোন ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14 আগস্ট সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7টা 35 মিনিটে জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8টা 10 এর খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30 রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। অন্যদিকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতারে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7টা 35 মিনিটের স্থানীয় সংবাদ প্রচারিত হবে 9:15 খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতার সকাল 7টা 25 মিনিটের জাতীয় সংবাদ এবং সকাল 7টা 8টা এবং 9টার FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওই দিন 9টা 25 মিনিটের জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10টার সংবাদও বাতিল করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সাইন্টেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ গতকাল জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই, তাই এই ভিত্তিতে ইস্যু করা শংসাপত্রেরও আর কোনো বৈধতা নেই। যাদের কাছে এই শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরই ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দেয়। বলা হয় অনগ্রসর শ্রেণীর জন্যই একটি সংরক্ষণ রাখা হবে। দেশভাগের যন্ত্রণাময় ইতিহাসের স্মরণে আজ এবং আগামীকাল প্রথমবার পশ্চিমবঙ্গ জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্যের মন্ত্রী দীপক বর্মন নিউ টাউনের কনভেনশন সেন্টারে আজ একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। রাজ্যের সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হচ্ছে। দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছেন বা চরম দুর্ভোগের শিকার হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁদের আত্মত্যাগ, দুর্ভোগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি আজ প্রথম বৈঠকে বসবে। শ্যামাপ্রসাদের জীবন ও কাজ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবাস প্লাস সমীক্ষা থেকে যাতে কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার সচেষ্ট বলে জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। গত আড়াই মাস ধরে রাজ্যের গ্রামে গঞ্জে আবাস প্লাসের সমীক্ষার কাজ চলছে। তিনি জানান, আগামী 15 আগস্ট আবাস প্লাসের সমীক্ষার কাজ শেষ হয়ে যাবে। এখনও কোনো যোগ্য পরিবারের সমীক্ষা না হয়ে থাকলে 24 ঘন্টার মধ্যে সরাসরি ইমেলের মাধ্যমে তাঁকে বিষয়টি জানানোর আবেদন করেছেন পঞ্চায়েত মন্ত্রী। তাদের নাম, গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের নাম ও মোবাইল নম্বর সহ আবেদন দিলীপ ঘোষ 64@gmail.com এই ইমেল আইডিতে পাঠাতে বলা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত রানা রৌফ ওরফে ওয়াহাব আলমের নোটবুক থেকে আরও অন্তত 6 জন আইএসআই এজেন্টের হদিশ পেয়েছে এসটিএফ। এদের মধ্যে 5 জন নেপাল ও 1 জন বাংলাদেশের বাসিন্দা। রানার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা গেছে। পাকিস্তানি নাগরিক রানার কাজ ছিল ভারতীয় সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর গতিবিধি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা। কলকাতায় ফোর্ট উইলিয়ামেও সে নজরদারি চালাচ্ছিল বলে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে। এছাড়াও রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রানা পাকিস্তানে পাচার করত বলে অভিযোগ। 14 বছর আগে নেপাল হয়ে ভারতে ঢুকে ভুয়ো আধার, ভোটার সহ একাধিক নথি তৈরি করে এদেশে বসবাস করছিল সে। কলকাতার তপসিয়ায় ধৃত মোহাম্মদ এজাজের বাড়িতে থাকত সে। এজাজে তাকে ভুয়ো পরিচয়পত্র তৈরিতে সাহায্য করেছিল। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তিনি ইঙ্গিত দিয়েছেন ওয়াশিংটন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। সমাজ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন রাষ্ট্রপতি জানান, সামরিক ও রাজনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে কোনো পাল্টা জবাব দিতে পারছে না। উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বলয়ের সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, করাইকল, পুদুচেরি, গোয়ার রাজস্থানে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের আজ শেষ দিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সংগীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। দার্জিলিং থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল। শিলিগুড়ির বর্ধমান রোডের উড়াল পুলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহাত্মা গান্ধী মোড় থেকে আনুষ্ঠানিকভাবে উড়াল পুলের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে নতুন উড়াল পুলে হেঁটে পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এর আগে সরকার কেন্দ্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল, সেই কারণেই উড়াল পুলটি চালু হতে বিলম্ব হয়েছে। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আগামী দিনে 500টি নতুন রেল ওভারব্রিজ আরও নির্মাণ করা হবে। এতে রাজ্যের বিভিন্ন প্রান্তে যানজট কমবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। শিলিগুড়ির বর্ধমান রোডে এই উড়াল পুল চালুর পর থেকে শহরের যানজট অনেকটা কমেছে। দুর্গাপুজোকে বিশ্ব পর্যটন মানচিত্রে নিয়ে আসা হবে। দুর্গাপুজোকে পর্যটনের একটি অঙ্গ হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। ইতোমধ্যেই এ নিয়ে একটি বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। ক্যাবিনেট বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত ঘোষণা কিছুদিন পর করা হবে বলে জানান তিনি। পাশাপাশি দার্জিলিং ও সুন্দরবনকে গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে সামনে আনা হবে ও সেখানে পর্যটনের উন্নয়নে কাজ হবে বলেও জানান তিনি। দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে এক ছাদের তলায় রক্তের সমস্ত পরীক্ষা করা হবে। বহু প্রতীক্ষিত এই ব্লক পাবলিক হেলথ ইউনিটের উদ্বোধন করলেন রাজ্যের অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর তুলসী প্রামাণিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার তুলে দেওয়া হয়। প্রতিমন্ত্রী জানান, ব্লক পাবলিক হেলথ ইউনিটের উদ্বোধন হল, বাইরে গিয়ে বেশি টেস্ট করাতে হবে না রোগীদের। 66 লক্ষ টাকা এই ভবন সহ 20 লক্ষ টাকা যন্ত্রপাতি রয়েছে। রক্তের প্রায় 40-50 ধরনের পরীক্ষা হবে এই ভবনে। শিলিগুড়ির পুর নিগমে উত্তরবঙ্গের বিভিন্ন পুরসভার কমিশনার ও প্রশাসকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা, পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে পুরমন্ত্রী জানান, কোচবিহারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, মিরিককে হিল সিটি হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি রাজ্য জুড়ে আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে। নতুন বাসস্ট্যান্ডগুলিতে যাত্রীদের বসার ব্যবস্থা থাকবে এবং জলের ভেন্ডিং মেশিন বসানো হবে। তিনি আরও জানান, আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া এলাকায় তৈরি হবে নগর বন। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস লাগোয়া শিবনগর এলাকায় পরিদর্শনে যান রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাও, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। সেখানে বন দপ্তরের 143 হেক্টর জমিতে নগর বন তৈরি করা হবে। বয়স্কদের জন্য হাঁটার জায়গা, যোগব্যায়ামের জন্য ব্যবস্থা থেকে শুরু করে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা থাকছে। শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে উত্তরবঙ্গের শ্রম ও পরিবহন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। বৈঠকে শ্রম ও পরিবহন দপ্তরের বিভিন্ন প্রশাসনিক বিষয় এবং চা শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, শ্রম ও পরিবহন দপ্তরে দীর্ঘদিন ধরে অসাধু চক্র গড়ে উঠেছে, যেখানে কিছু সরকারি আধিকারিক ও কর্মী জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি জানান, একদিনে সব সমস্যার সমাধান না হলেও সমস্ত অনৈতিক ও বেআইনি কার্যকলাপ বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা হবে বলেও মন্ত্রী জানান। বন্যাদুর্গত অসমের পাশে দাঁড়িয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। নিজের এক মাসের বেতনের টাকা অসমের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছেন তিনি। বৃষ্টিতে বিপর্যস্ত অসম, সে কারণেই সেখানকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছেন সাংসদ। আগামী দিনে যে কোনো ধরনের সহযোগিতায় সেখানকার সরকারের পাশে তিনি থাকবেন বলেও সাংসদ জানিয়েছেন। বাড়ির ছাদে আস্ত বাগান তৈরি করে ফেলেছেন স্কুল শিক্ষক। সেই বাগানে 35 রকমের আম থেকে শুরু করে 7 রকমের আপেল এবং হরেক রকমের ফল ফুল হয়েছে। শিলিগুড়ির শিবমন্দিরের বাসিন্দা ও রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক সঞ্জয় বিশ্বাস। জেলার চিঠি শেষ হল। দার্জিলিং থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল।
3: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। প্রথমে শুনুন আমি সে ও সখা ছবির গান, শিল্পী শ্যামল মিত্র।
4: হাসি মানায় না তো চন্দ্রানি মুখ ছাড়া,

আমি সি ও সখা ছবির গান শুনলেন। এবারের ছবি আনন্দ আশ্রম, শিল্পী শ্যামল মিত্র।

আনন্দ আশ্রম ছবির এই গানের সঙ্গেই শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

সাধের দিন তো বয়ে যায়, মন রে একবার হরি বলো। কারো কাছে তিনি হরি, কারো কাছে তিনি আল্লাহ, কারো কাছে তিনি খ্রিস্ট, কিন্তু অন্তত তার নামটুকু নিয়ে একবার। দিন প্রতিদিনের হাজারটা কাজের মধ্যে আসল কাজটাই যে ভুলে যাই, তাই না? আর এই কথা বারবার, অর্থাৎ নানান কাজের মধ্যে থেকেও এই যে মনে পড়ে না, তার জন্য যে কষ্ট, এই যে গ্লানি, তাও বারবার ফুটে উঠেছে গানে গানে, সুরে সুরে, বাংলার লোকগানে, বাংলার লোকগীতিতে। বাংলার লোকগীতি এমন এক ধারা যেখানে মানুষের একেবারে মাটির কাছাকাছি থাকা মানুষের আনন্দ, বিষাদ, হর্ষ সবটা জড়িয়ে রয়েছে। তার কতটুকুই বা আমরা জানি, কতটুকুই বা আমরা শুনি বলুন তো? সেই তো বেশ কয়েকটি গান, যে গানগুলি সেই অর্থে প্রচারের আলোয় এসেছে একটু বেশি, আমরা শুনি তাদেরই। এমন কত গান আছে, কখনো লালন ফকিরের গান, কখনো চন্দ্রকান্ত নন্দীর তৈরি গান, কখনো দুদ্দুষা পাঞ্জু শাহের গান, কখনো আবার নিহাতি প্রচলিত লোকগীতি, যে গান লিখেছেন কে, বাঁধলেন কে, সুর করলেন কে, গাইলেন কে, জানা যায় না কিচ্ছুটি, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম কণ্ঠে ধারণ করে। সে সকল প্রচলিত লোকগীতির বিশাল সম্ভার আমাদের লোকগীতির ভাণ্ডারে, কিন্তু তার কতটুকুই বা জানি। কত গান অশ্রুত রয়ে গিয়েছে, স্বল্পশ্রুত রয়ে গিয়েছে। এই যেমন যে গানখানি শোনালাম অমর পালের কণ্ঠে, প্রচলিত একটি গান, সে গানে সুর পাওয়া যায়নি, গানখানি পাওয়া গেল, তাতে সুর করলেন চন্দ্রকান্ত নন্দী, গাইলেন অমর পাল। অমর পালের যে কটি গান আমরা শুনে থাকি বারবার, এটি তার মধ্যে নয়, কিন্তু কতটা হৃদয়স্পর্শী। আসুন আজ তেমন কিছু গান একটু নাড়াচাড়া করে দেখি, যে সকল গান স্বল্পশ্রুত, খুব বেশি শোনা যায় না, কারণ কি আমরা জানি না, কেন আমরা শুনি না বারবার তাও জানি না, কিন্তু এ কথা ঠিক, প্রচারের আলোয় আসা অন্য গানের তুলনায় এ সকল গানে আলো কিছু কম পড়েছে, প্রচারের আলো, কিন্তু আপন আলোয় এ সকল গানের প্রকাশ। আজ তেমনই বেশ কিছু গান নিয়ে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা সরকার। রেডিও সেটের অপর প্রান্তে আপনারা যারা আছেন, আপনারাও হয়তো কোনো এক সময় শুনেছিলেন এমন কোনো গান যা মনে গেঁথে রয়েছে কিন্তু অনেক দিন শোনা হয় না। ফোন করতে পারেন 0332213142, 0

লালন ফকিরের অনেক গান, অনেক অনেক গানই আমরা শুনি, কিন্তু শুনি না, শোনা হয় না তার চাইতেও আরও বেশি। সুতরাং তিনি যে ঠিক কত গান তৈরি করে গিয়েছেন তার হিসেব সত্যি মেলে না, এক এক গবেষক এক এক রকম বলেন। দরকার কি অত তথ্যের কচকচানিতে? আসুন গান শুনি।

ভাব, তার উপলব্ধি এবং তার গায়কী সব মিলিয়ে গানটা খানিক বদলে যায়। তখন সে গান সে শিল্পীর নিজের হয়ে যায়। কিন্তু লালন ফকিরের গান, সে গানের তল পাওয়া তাও কি এত সহজ? এক এক মানুষ সে গভীরতার এক এক পর্যায় অবধি পৌঁছতে পারে, এবং যে যে পর্যায়ে পৌঁছয় তার মতন করে তেমন করে বুঝে নেয় সে গানের সারমর্ম। লালন ফকিরের এখানে গান শোনালাম সহজ মায়ের কণ্ঠে। অরিন্দম গঙ্গোপাধ্যায় আমাদের হংসরাজ, নিশ্চয়ই আপনারা সকলেই জানেন তার কথা। অত্যন্ত গুণী মানুষ, যেমন গান গিয়েছেন তেমনই তার অভিনয়, আমরা সমৃদ্ধ হয়েছে তাকে পেয়ে। অরিন্দম গঙ্গোপাধ্যায় মূলত লোকগীতেই কিন্তু আমাদের উপহার দিয়েছেন, কারণ খুব মজার গল্প, ছোটবেলায় লোকগীতি সেটা তিনি তার মায়ের কাছে শিখেছিলেন। তার মা খুব ভালো গান গাইতেন, লোকগীতি বিশেষত, এবং মায়ের কাছে শেখার পরেই কিন্তু হংসরাজ ছবিতে গান গাওয়ার জন্য তার পরীক্ষা দেওয়া, তাতে পাশ করেন এবং গান গাইবার জন্য তিনি সিলেক্টেড হন। কিন্তু যিনি অভিনয় করবেন হংসরাজের ওই চরিত্রে, শেষ মুহূর্তে কোনো কারণে তিনি করতে পারেন না। সেই জন্য আরেকটি ছোট বাচ্চা তাহলে দরকার, যে হংসরাজের জন্য পুরোপুরি মানিয়ে যাবে। তখন নেওয়া হলো অরিন্দম গঙ্গোপাধ্যায়কে। গান গাইতে না পেরে পর্দায় চলে এলেন, খুব যে খুশি হয়েছিলেন তেমনটা নয়, কিন্তু তারপর এই ছবির পর্দায় এই ছবিখানি বদলে দিল তার জীবন। কিন্তু অভিনয়ের জগতে তিনি আসলেন বটে, গান ছাড়লেন না। লোকগীতির প্রতি তার ভালোবাসা অটুট রয়ে গেল, যে কারণে অনেকগুলি, বেশ কিছু লোকগীতি তার কণ্ঠে আমরা পেয়েছি। তেমনই একখানি গান শোনাবো, এই গানেরও গীতিকার সুরকারের কথা আলাদা করে সেভাবে জানা যায় না। ট্রেডিশনাল ফোক সং যাকে বলি আমরা, প্রচলিত লোকগীতি, তেমনই একখানি গান অরিন্দম গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

লালন ফকিরের গান। গায়কই খানিক বদলে বদলে যায় বটেই, গায়ক বা গায়িকা যিনি যখন গানটিকে কণ্ঠে ধারণ করছেন, আত্মীকরণ করছেন, তার

0: মনে জালে।
1: অরিন্দম গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে আমাদের সকলের প্রিয় হংসরাজ, তার কণ্ঠে শুনলাম এই গানখানি প্রচলিত লোকগীতে। শুনছেন লাইফ ওনিন অনুষ্ঠান গানের ভেলা বৃহস্পতিবার আজ, তাই অবশ্যই লোকগীতে শোনার পালা। সেই সব গান শুনছি যে গান তুলনায় কম শোনা হয়, স্বল্পশ্রুত যে সকল গান আমাদের লোকগীতির ভাণ্ডারকে ভরিয়ে রেখেছে মণিমাণিক্যে, তার থেকে কিছু। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো? নমস্কার। হ্যালো,
2: নমস্কার দিদি ভাই।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
2: আমি জগন্নাথ দে, রাজাটি ডাঙ্গিপাড়া হুগলি থেকে বলছি।
1: বলুন বলুন।
2: বলছি আজকে তো লোকগীতির অনুষ্ঠান হচ্ছে।
1: হ্যাঁ,
2: ভালোই লাগছে। তবে আমার বেশি কি কষ্ট পাল কিংবা হলে ভালো ভালো লাগে,
1: শুনতে থাকুন গোষ্ঠ গোপাল দাস অথবা পূর্ণদাস বাউল, তাই তো? নিশ্চয়ই শোনাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো থাকবেন আপনিও।

পূর্ণদাস বাউল বলুন অথবা গোষ্ঠগোপাল দাস, তাঁদের ছেড়ে আমরা যাই কোথা? আসলে তারা যা দিয়ে গিয়েছেন আমাদের, সত্যিই তা আমাদের আশ্রয়। এমন সুন্দর গানের সম্ভার তারা রেখে গিয়েছেন। চলুন শোনা যাক গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে এই গানটি। পরিতোষ রায়ের কথায় চন্দ্রকান্ত নন্দীর সুরে। চন্দ্রকান্ত নন্দী কিন্তু অনেক অনেক গানে সুর করেছেন, যে গান শুনলে সত্যি আলাদা করে তার অরিজিনালিটি নিয়ে কোনো সন্দেহ জাগে না। শুনুন।

0: গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে শুনলাম এই গানখানি। কে রয়েছেন টেলিফোনে গান পাতব? 2213-1342 এই নম্বরে। আজ আমরা গান শুনছি লোকগীতির সেই সকল গান যে গান রয়েছে তার ভাণ্ডারে, কিন্তু আমাদেরই সে ভাণ্ডার থেকে তাদের তুলে নেড়ে চেড়ে দেখার সময় হয় না, জানিও না হয়তোবা। তেমনি স্বল্পশ্রুত নানান গানের সম্ভার নিয়ে আজকের এই গানের ভেলা। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন বলুন।
1: আমি শঙ্কর দেব বলছি, মুলিয়া মনোকৃষ্ণা পূর্ব বর্ধমান থেকে।
0: বলুন।
1: হ্যাঁ দেখুন, এই শ্রাবণের এই শেষে বৃষ্টিমুখর দিনে গান বাউল গানগুলো শুনতে খুব ভালো লাগছে। হ্যাঁ, তবে যদি ওই সাধন দাস বৈরাগ্যের সেই বনমালিক ও বড় জন্ম আমি হব রাধা, এই গানটা যদি শুনলাম খুব ভালো লাগছে। নমস্কার দিলবেন।
0: নমস্কার। বনমালি তুমি বড় জন্মে হয়ে রাধা, এই গান কিন্তু আমরা বারে বারে শুনি। শুধুমাত্র ভালো লাগার গান আমরা যে শুধুমাত্র লোকগীতি শোনার জন্য শুনি তেমনটা নয়, বহুবার কখনো টেলিফিল্মে কখনো ছবিতে ব্যবহারও করা হয়েছে এই গানকে বারেবার। সুতরাং স্বল্পশ্রুত গান তো এই গান নিশ্চিত নয়, অন্য কোনো দিন নিশ্চয়ই শোনাবো, কেমন? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন।
2: নমস্কার।
0: বলুন।
2: হ্যাঁ, আজকে শ্রাবণের বেলায় আপনি যে ভক্তি গীতি লোকগান, কিন্তু আমাদের বাংলার আকাশে বাতাসে মাটিতে প্রাণে মিশে আছে যে গান কিন্তু আপনি শোনালেন, বাস্তবতার সঙ্গে একদম মানে 100% জড়িয়ে আছে। আমি একটু ভূপেন হাজারিকার
0: কোন গানখানি?
2: ভূপেন হাজারিকার যে কোনো গান।
0: আচ্ছা আচ্ছা, বেশ, নিশ্চয়ই নিশ্চয়ই শুনতে থাকুন। ভূপেন হাজারিকার যে কোনো গান শুনবেন, শোনাবো। তার আগে আমাদের আরও এক শ্রোতা বন্ধু পূর্ণদাস বাউলের কথা বলছিলেন, ভেবে রেখেছিলামও বটেই, অজস্র গান এবং গান নিয়ে তিনি দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন, সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন, বাংলার এই লোকগানকে নিয়ে লোকগীতির সুরকে ছড়িয়ে দিয়েছেন। এখানে প্রচলিত গান চন্দ্রকান্ত নন্দীরই সুর করা, পূর্ণদাস বাউলের কণ্ঠে শোনা যাক বাউল গান।

0: যেতে হবে,
1: যেতে হবে এসব ফেলে, কাল কাটাও মন, তাই সবটা ভুলে এসব ফেলে যেতেই যখন হবে, তাহলে আর এত ভাবনার কি বা আছে, এত চিন্তার আর আছেই বা কি। আমরা মিছেই এভাবে ভেবে মরি, তাই না? কত সুন্দর আর কত সহজভাবে এমন গভীর কথাগুলি বলে দেওয়া যায় লোকগীতিতেই সম্ভব, এত সহজে এত সুগভীর তত্ত্বকে শুধু বলে দেওয়া, প্রকাশ করা। সহজ কথা যায় না বলা সহজে, কিন্তু লোকগীতি, বাংলার লোকগীতি বারে বারে দেখিয়েছে সহজ কথাকে কত সহজে বলে দেওয়া যায়, গান বাঁধা যায়। ভূপেন হাজারিকার কণ্ঠে আমাদের এক শ্রোতাবন্ধু গান শুনতে চাইছিলেন। ভূপেন হাজারিকার কণ্ঠে আমরা এমন অনেক গান পেয়েছি যা অবশ্যই লোকগীতে, কিন্তু অহমিয়া সুর, কখনো ভাওয়াইয়া, কখনো বিহুর সুর, অসমিয়া গানের, অহমিয়া গানের সুরে সুরে বাংলা গান আমরা পেয়েছি, অবশ্যই কৃতজ্ঞতার প্রতি। এখানে গান শোনাই, আমরা তো ভূপেন হাজারিকার কণ্ঠে যে গানগুলি প্রায়শই শুনে থাকি সে সকল গানের দিকে যাব না, অথবা বেশ কিছু ছবি বশীকরণ আমরা জানি এই গানগুলি, এখানে গান শোনাই চলুন। তুলনায় খুব কম শুনেছি, দ্বৈত কণ্ঠে গিয়েছেন ভূপেন হাজারিকা এবং রুমা গুহ ঠাকুরতা। রুমা গুহ ঠাকুরতাকে যেমন ছবির পর্দায় পেয়েছি, গানেও বারেবার, কখনো অ্যান্টনি ফিরিঙ্গিতে তিনি যজ্ঞেশ্বরী হয়ে গাইছেন সুখ বলে শারীরে তোর লীলা বোঝাভার, আবার কখনো পলাতকে তিনি গাইছেন মন যে আমার কেমন কেমন করে। লোকগীতিকে বারে বারে আমাদের কাছে নিয়ে এসেছেন রুমা গুহ ঠাকুরতা, মূলত বাংলা ছায়াছবির গানে। এবারে যে গানখানি শোনাব, এই গানটি কিন্তু অসমীয়া গানের সুর, খানিক বিহুর পরশ পাওয়া যায়, যদিও যখন মুক্তি পেয়েছিল সেই রেকর্ডে লেখা ছিল এডিএইচ, অর্থাৎ আধুনিক গান হিসেবে বেসিক রেকর্ডে এই ছবি, এই গান মুক্তি পেল ভূপেন হাজারিকারই সুরে, তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গাইলেন রুমা গুহ ঠাকুরতা। খুব সুন্দর গান, শোনা যাক। নিমেষে যেন খাসিয়া জয়ন্তিয়া গারো পাহাড়ে পৌঁছে যাওয়া যায় এই এক বাঁশের সুরে।
2: সাজিয়ে দোপাটি মাথার খোপাটি।

0: ও শ্বশুরের মেয়ে গো,
1: কথা বলিস না কেন?
2: মরমে আছি যে মরে

0: একবারে সেই অর্থে যাকে বলা হয় সিগনেচার টিউন, অর্থাৎ ঠিক এমন সুর শুনলেই বোঝা যায় এই সুরের সঙ্গে কোথাও না কোথাও জড়িয়ে তো আছেনই ভূপেন হাজারিকা। তার সিগনেচার সুর নিশ্চয়ই। অসাধারণ একখানি গান শুনলাম আমরা ভূপেন হাজারিকা এবং রুমা গুহ ঠাকুরাদার দ্বৈত কণ্ঠে। কে রয়েছেন টেলিফোনে? অল্প শুনেছি যে সকল গান কম শোনা হয়, যে সকল গান তাদেরই আরও একবার নাড়াচাড়া করা চলছে আজকের এই গানের ফেলায়। গান পাতব, নমস্কার। হ্যালো,
1: গানের ভেলা?
0: হ্যাঁ, গানের ভেলা, বলুন।
1: নমস্কার দিদি।
0: নমস্কার নমস্কার। জীবন জীবনে, আচ্ছা বেশ বেশ, ও তাই, বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আচ্ছা আমি দেখছি কেমন আমার কাছে আছে কিনা আজকে সংগ্রহে, আপনি শুনতে থাকুন, সময় যেটুকু আছে, হ্যাঁ 20 মিনিট মতন সময় রয়েছে, আমি দেখছি যদি পূর্ণদাস বাউলের কণ্ঠে গানখানি আমার সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাব। ততক্ষণ আরেকখানি গান শোনাই। লালন ফকিরকে কেউ বলে লালন ফকির, কেউ বলেন লালন সাঁই, কেউ বা বলেন লালন শাহ, তাই না? আসলে বাউল গান যারা লিখেছেন, যারা বাউল, বাউল তো এক সম্প্রদায়, আলাদা করে যারা বাউল তারা হিন্দু হন না বা মুসলিম হন না। লালন সাঁই গাইছেন সব লোকে কয়ে লালন কি জাত সংসারে, আলাদা করে জাতি ধর্মের ভেদ বাউলেরা মানেন না, তাই মানুষ ভালোবেসে তাদের কাউকে বলেন সাঁই, কখনো বলেন শাহ, কখনো বলেন ফকির, তাদের কিছু যায় আসে না। এমনই আমরা কখনো পাঞ্জু শাহকে পেয়েছি, কখনো দুদ্দু শাহকে পেয়েছি, কখনো দূরবীন শাহকে পেয়েছি, তাদের কেউ কেউ কখনো শাহ বলেন, কখনো সাঁই বলেন। দূরবীন শাহকে যেমন অনেকে বলেন দূরবীন সাঁই, কেউ কেউ বলেন দূরবীন শাহ। অসাধারণ তার কিছু গভীর তত্ত্বকথা সহজ হয়ে গানে গানে উঠে এসেছে মাদুলের শিল্পীদের কণ্ঠে। এই গানখানি শোনাই, দূরবীন সাঁইয়ের গান।

0: মাদলের শিল্পীদের পরিবেশনায় শুনলাম এই গানখানি। কথা বলবো আরো শ্রোতা বন্ধুর সঙ্গে, আবার কথা বলা যাক। নমস্কার।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ বলুন।
1: আমি বহরমপুর থেকে প্রসেনজিৎ ঘোষ বলছি।
0: বলুন প্রসেনজিৎ বাবু।
1: হ্যাঁ দিদি, গত সপ্তাহে একটা স্বাগত দেখেন অনুষ্ঠান হয়েছিল।
0: হ্যাঁ হ্যাঁ।
1: এবং এখনো মনে দাগ কেটে রয়েছে, কারণ স্বাগত দিয়ে আমাদের মানে মুর্শিদাবাদে যে রেডিওটা সেটা সাধারণত রবীন্দ্রসঙ্গীতই শুনি, এখনো দাগ কেটে রয়েছে। পুরুলিয়ার যে গানগুলো শোনাচ্ছিলেন ওনার কোনো একটা গান শোনান, খুব ভালো লাগবে। আর আরেকটা কথাই বলবো যে স্বাগতদের অনুষ্ঠানের সময় একজন ফোন করেছিলেন, তিনি বলছিলেন নিচে নিচে অনুষ্ঠানটা শুনছেন। আমি বলবো এটা আকাশবাণী একটা গরিমা রয়েছে, দয়া করে গরিমাটা নষ্ট করবেন না। আপনারও সেদিনকে খুব খারাপ লেগেছিল এবং আমিও শুনছিলাম, আমারও খুব খারাপ লেগেছিল। ধন্যবাদ দিদি।
0: কি বলি বলুন দেখি প্রসেনজিৎ বাবু, আসলে সকল শ্রোতা বন্ধু একরকম হন না, এ তো জানা কথা। আমরা একটা ঘরেই বা যদি চারটি মানুষ থাকে, চারজন কি একরকম? আপনি বা আমি, আমি নিজেই কি নিজের মনের মতন নয় তো? তাহলে কি করে আশা করি এই যে এত লক্ষ শ্রোতা শুনছেন একখানি অনুষ্ঠান, তাদের সবাই আমাদের মতন করেই ভাববেন, এক একজন এক একভাবে ভাবেন, যার যেমনটা প্রকাশ। রাগ করবেন না, জানি আহত হয়েছেন। আসলে সেদিনের অনুষ্ঠান স্বাগতদের মতন এক মানুষ, এমন এক শিল্পীকে হারানো, সে ব্যথা বয়ে বেড়ানো নেহাত কম তো নয়। অত্যন্ত ভারাক্রান্ত মন আমারও সেদিন ছিল, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনাদেরও তাই। সেই জায়গায় এক শ্রোতা বন্ধু আমরা সকলেই মনে করতে পারছি, তার কথায় খারাপ লেগেছে হয়তো, থাক না, উচ্ছ্বাসটুকু তাকেও যদি সাময়িক আনন্দ দেয়। স্বাগতদে চলে গেছেন সেই আনন্দ তিনি পাননি, কিন্তু স্বাগতদের যে শিল্প সৃষ্টি সত্যি তো মাতিয়ে দিতেন গানের মধ্যে দিয়ে বারেবার, সেই শিল্প সৃষ্টিতে তিনি আনন্দিত ছিলেন। আহত হবেন না, চলুন স্বাগতদের কণ্ঠে গান আমি ভেবেও রেখেছিলাম শোনাবো আজ তার কণ্ঠে। বারে বারেই লোকগীতির গানের ভেলায় স্বাগতদের কণ্ঠে গান শোনাই। একটি গান তুষারকান্তি দে লিখলেন, স্বাগত দে নিজেই সুর করেছেন গানখানিতে, চলুন শোনা যাক।

স্বাগত দে। তার নিজের সুরে এই গানখানি বেঁধেছিলেন। সত্যি কিছু কিছু শিল্পীর চলে যাওয়াটা, অসময়ে চলে গেলে সে ব্যথা যেন সহ্য করা যায় না। জানি না পঞ্চায়েত নামক সিরিজ কতজন দেখেছেন আমাদের শ্রোতা বন্ধুরা। সেখানে এক শহীদের বাবা বলছেন, প্রহ্লাদ চা, সময় পেলে কই নেই জায়গা, কই নেই মতলব কই নেই। সময়ে চলে যাওয়া মনে বুঝ দেওয়া যায়, কিন্তু সময়ের আগে অসময়ে চলে যাওয়ায় যারা রয়ে গেল এক অদ্ভুত পাথর, ব্যথার পাথর বুকের মধ্যে চেপে বসে থাকে। বাংলার লোকগীতির যখন অনুষ্ঠান হচ্ছে, যাদের কাছে আমরা বরাবর নত হই শ্রদ্ধায় কৃতজ্ঞতায়, তাদের কণ্ঠে গান না শোনালে হয় কি? নির্মলেন্দু চৌধুরী অজস্র গান গেয়েছেন, বেঁধেছেন, শুনিয়েছেন আমাদের। তার কিছু বেশিটাই শুনেছি, এমন অনেক গান রয়ে গেছে যে সকল গানকে সেভাবে পরশ করে দেখা হলো কই, তারই মধ্যে থেকে একটি।

নির্মলেন্দু চৌধুরী, আব্বাসউদ্দিন আহমেদ বা চন্দ্রশেখর রায় আমাদের বেশ কিছু শাড়ি গান উপহার দিয়েছেন। একেবারে প্রচলিত লোকগীতি মাঝিমাল্লারা নিজেরা যে গান গান, সেই শাড়ি গানের মধ্যে হেইয়োরের যে আলাদা একটা রিদম থাকে, সেই তাল এ গানে নেই। এই গানে যেন মাঝিমাল্লারা তারা সকলেই কোনো এক গভীর দর্শনকে একসাথে উপলব্ধি করেছেন, এমনই সুন্দর এই শাড়ি গানের চলন। এমনই মাঝিমাল্লার আরও একখানি গান দিয়ে শেষ করবো আজকের এই গানের ভেলা চন্দ্রশেখর রায়ের কণ্ঠে। সেসব গানই শুনলাম আজ আজকের গানের ভেলায়। যে সকল গানের কাছে পৌঁছানো হয় তুলনায় কম, তারা আছে সমৃদ্ধ করে রেখেছে লোকগীতির গানের এ ডালি, আমরাই নিরেচেরে দেখি কম। স্বল্পশ্রুত এমন গান নিয়ে নিশ্চয়ই আবারও কোনো দিন শোনাবো আপনাদের গানের ভেলা। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। নমস্কার।

0: হঠাৎ করে আজকের ওয়েদারটা দেখে ছুটির দিনগুলোর কথা খুব মনে পড়ছিল জানো ঋত্বিক। ধরো আজকে তো ছুটির দিন নয়, কিন্তু ধরো রবিবার সকাল, সেই রবিবার সকাল মানেই ছিল একটা আলাদা এক্সাইটমেন্ট। মানে ঘুম থেকে উঠেই খবরের কাগজের সঙ্গে যে একটা ছোটদের পাতার জন্য অপেক্ষা করা,
1: আলাদা করে সেখানে যে সমস্ত আর্ট ওয়ার্ক গুলো থাকতো, আর সারা সপ্তাহ সেইটার জন্য অপেক্ষা করতাম, কারণ ওই যে ছোট ছোট যে কমিক্স এর পার্ট গুলো থাকতো একটু একটু করে থাকতো, পুরো গল্পটা থাকতো না।
0: একদম একদম, মানে প্রত্যেক সপ্তাহে মানে পার্টে পার্টে বেরোবে। এবার এইটা নিয়ে আমাদের বাড়িতে মারাত্মক মারামারি লাগতো, মানে আমরা দুই ভাই বোন, তো কে আগে পড়বে কে আগে দেখবে সেটা নিয়ে সাংঘাতিক একটা টাগ অফ ওয়ার লাগতো। মানে আমার তো এখনো স্পষ্ট মনে আছে যে মানে পড়ার বইয়ের পাতার ফাঁকেও যে লুকিয়ে নন্টে ফোনটে বা বাটুল দি গ্রেট বা আরো কত কিছু অ্যাডভেঞ্চার, মানে অরণ্যের দিন রাত্রি কত কিছু বেরোতো, সেগুলো আমরা মানে সমস্ত কিছু পড়ে ওইটুকুনি, মানে অতটা আমাদের পেশেন্স ছিল যে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন বেরোবে, নতুন নতুন আমরা পড়বো, পুরো সিরিজটা আমাদের পড়ে শেষ করতে হবে।
1: আর সেই সময় মায়ের কাছে বকা খাওয়া, আরে পড়ার বইটা তো পড়ে নে, এতটা মন দিয়ে যে পড়ছিস তুই কমিক্স, এইভাবেই যদি তুই পড়ার বইটা পড়ে নিতিস কি ভালো হতো না?
0: সত্যি সত্যি, মানে আমাদের কাছে ওটাই হয়তো মাল্টিভার্স ছিল।
1: এক্স্যাক্টলি,
0: মানে এটা প্যারালাল ইউনিভার্স,
1: মানে সেখানে এত কিছু ছিল, আর আমরা সেই জগতের মধ্যে নিজেদেরও খুঁজে পেতাম কোনো না কোনো চরিত্রে, কারণ আমরা কমিক্সে কি আমরা ছবি দেখতে পারছি আর পড়তে পারছি, আর পড়ার সঙ্গে যখন আমরা ছবি দেখতে পারছি ইমাজিনেশন আরো বেশি ভালো হয়ে যায়।
0: একদমই তাই, একদমই তাই। মানে তুমি যখন দেখবে যে মানে ধরো হাদাভোদা বা টিনটিন, মানে টিনটিন আমার খুব প্রিয় একটা ক্যারেক্টার, এবং টিনটিনের যে কুট্টুস ছিল সেই কুট্টুস এখন আমার বাড়িতে আছে, তো সেরকমই সমস্ত কিছু অ্যাডভেঞ্চার, সমস্ত কিছু ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু ছিল কিন্তু ওই ওই বইয়ের পাতাগুলোতে বা ওই খবরের কাগজের শেষের ছোটদের পাতা থেকে, এবং লুকিয়ে পড়তাম রীতিমতো। এখন লুকিয়ে ফোন দেখি, তখন লুকিয়ে পড়তাম।
1: এখন যে আগে যেরকম আমি পড়তাম, যে এখন যেই সুপার হিরো যে ফিল্মসগুলো হয় সেগুলো তো আগে কমিক্সে ছিল, সেই কমিক্সগুলো আগে পড়তাম, সেই কমিক্স থেকে যখন এরা এখন লাইভ অ্যাকশনে এসেছে, যে এই ট্রানজিশন সেটাও কিন্তু মানে আমরা এইগুলো দেখেছি ছোট থেকে,
0: একদমই তাই, একদম।
1: লাইক এই আমাদের প্রিয় ব্যাটম্যান সুপারম্যান এদের দেখেছি
0: সত্যি সত্যি, কারণ মানে আমার কোথাও গিয়ে মনে হয় আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনে হয় যে আহ কমিক্স তো বাচ্চাদের জিনিস, কমিক্স কে পড়ে, কিন্তু কমিক্স যে আমাদের কত কিছু শেখায়, কত কিছু ইমাজিনেশন পাওয়ার দেয়, মানে এই যে ধরো পেশেন্স এর কথা বললাম, আমাদের এখন কতটুকু পেশেন্স রয়েছে, কতটুকু অ্যাটেনশন স্প্যান রয়েছে, ওই যে অপেক্ষা করে থাকতাম রবিবার কখন ছোটদের পাতাটা আমার বাড়িতে আসবে, তবে আমি মানে পুরো সিরিজটা, মানে পুরো সিরিজও না, মানে ধরো একটা সিরিজ এক মাস ধরে বেরোতো, তো সেই সিরিজটার মানে পরবর্তী পার্ট দেখবার জন্য যে অপেক্ষা।

0: সেই অপেক্ষাটা শেখাতো আমাদের।
1: আর তারপরে অপেক্ষায় থাকতাম যখন ওই পূজোর সময় যেই সমস্ত বিশেষ করে যেই ম্যাগাজিনগুলো বেরোতো, আর সেইখানে যে পুরো অনেক এক গুচ্ছ কমিক্স থাকতো, সেইটার জন্য কিন্তু সারা বছর অপেক্ষায় থাকতাম।
0: খনি খনি সত্যি খনি ছিল।
1: আর সেগুলো কিন্তু এখনো আমার কালেকশনে রয়েছে, মানে আমার বাড়িতে যদি আসো তুমি দেখবে যে, আশা করি তোমার বাড়িতেও থাকবে, আমাদের সবার কাছেই থাকবে, কারণ এটা ছোটবেলার ইমোশন যে ওই কমিক্স গুলোর জন্যই পুরো ম্যাগাজিনটাকে কালেক্ট করে রাখা।
0: একদম, মানে তুমি ভাবো ওখানকার যে সুপার হিরো গুলো, এই যে তুমি কিছুক্ষণ আগে বললে যে মানে ক্যারেক্টারের সঙ্গে কানেক্ট করা, এখন আমরা কটা ক্যারেক্টারের সঙ্গে নিজেদেরকে কানেক্ট করতে পারি? কানেকশন আমাদের মধ্যে অনেক কমে গেছে। তো মানে সত্যি কথা বলতে আজকে আমরা এত ভনিতা করছি কমিক্স নিয়ে, এত ছোটবেলা নিয়ে, এত আর্ট ওয়ার্ক নিয়ে, যদি এখনো পর্যন্ত না দেখো, এখনো পর্যন্ত না ফলো করো, তাহলে কিন্তু চটপট গিয়ে ফলো করে ফেলো, দেখে নাও আজকের পোস্টার, কে আছেন আমাদের সঙ্গে আজকের গেস্টে, এবং গেস্টে কে থাকবেন সেটা আমরা এক্ষুনি বলবো না, কারণ এইটুকু তো পেশেন্স আমাদেরকে একটু মানে শ্রোতা
1: যতক্ষণ তোমরা দেখছো ততক্ষণ না হয় তোমাদের জন্য একটা সুন্দর
0: গান দেবো, কিন্তু তার আগে একটা হিন্ট দিয়ে যাবো।
1: বেশ বেশ,
0: হিন্টটা হচ্ছে তার সৃষ্টি, যিনি আজকে আমাদের স্টুডিওতে গেস্ট হিসেবে আছেন, যিনি বিশেষ অতিথি হিসেবে আছেন, তার সৃষ্টি কিন্তু বিশ্ব মঞ্চে পৌঁছে গেছে।
1: একদম
0: ঠিক আছে, তো সেই বিশ্ব মঞ্চের একজন মানুষ আজকে আমাদের সঙ্গে রয়েছেন, এবং কে রয়েছেন সেটা জানতে হলে একটু তো সবর করতে হবে,
1: একটু তো সবর করতে হবে, আর আমাদের ফেসবুক পেজে চোখ রাখো।
0: একদম, গানটা শুনে আমরা আবার ফিরে আসছি, আমাদের সঙ্গে গান নিয়ে রয়েছেন অনুপম রায়।

0: আচ্ছা রীতি,
1: বলো বলো বলো,
0: তুমি মোমো খেতে ভালোবাসো?
2: মোমো কে না খেতে ভালোবাসে বলো তো?
0: কে না নয়, অনেকেই খেতে ভালোবাসে না। আমি জিজ্ঞেস করেছি তুমি খেতে ভালোবাসো, হ্যাঁ কি না?
2: আরে হ্যাঁ, তুমি খাওয়াবে নাকি?
0: না খাওয়াতে পারি, কিন্তু মোমো জানো তো আরো একজনের প্রিয় খাবার।
2: কার কার কার
0: কার বলতে গেস করো। তুমি আজকে শো করতে বসেছো, একজন বিশিষ্ট অতিথি রয়েছে আমাদের আজকে স্টুডিওতে, তো তোমার তো নিশ্চয়ই জানা উচিত মোমোটা কার প্রিয় খাবার।
2: আমি তো বুঝতে পারছি, এটা আমার নাম মনে হয় একটু বন্ধুদেরকেই প্রশ্নটা করি।
0: আচ্ছা বন্ধুদেরকেই প্রশ্নটা করা যাক। আমাদের ফোন লাইন কিন্তু খোলা রয়েছে 0332213 1342, আর আমাদের যুবমানি কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ YUVAVANIKOLKATA যুবমানি কলকাতা। আজকের যে পোস্টারটা রয়েছে পেজে, সেখানে কমেন্ট সেকশনে এসে জানাতে পারো, আচ্ছা আজকে যে বিষয় শো করছি সেখানে মোমো কার প্রিয় খাবার হতে পারে,
2: একদম
0: এটা তোমাদেরকে গেস করতে হবে।
2: আর আশা করি গানে যাওয়ার আগে তোমাদের একটু ফেসবুক পেজটায় চোখ রাখতে বলেছিলাম, আশা করি তোমরা অনেক

0: একই রেখেছো, আর এটাও জেনে নিয়েছো যে এতক্ষণে যে আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে কে আছে,
1: কে রয়েছে বলতো,
0: কে রয়েছে
1: তার থেকেই বরং একটু শুনে নি কে রয়েছেন।
2: নমস্কার, আমি চারবাগ দীপ্ত, আপনারা নিশ্চয়ই পড়েছেন লুবলুর পৃথিবী, তো লুবলুর পৃথিবীর লেখক চারবাগ দীপ্ত আজকে হাজির হয়েছি আকাশবাণী স্টুডিওতে।
1: মোস্ট ওয়েলকাম। আর মানে আজকে এখানে এসে, প্রথমবার এসে কেমন লাগছে?
2: খুব ভালো লাগছে। এই স্টুডিওটা অনেকদিন আগে এসেছিলাম, ছোটবেলায় আমি গান করতাম, তখন গানের অডিশন নিতে এসেছিলাম, তারপরে এই ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আসা অ্যাকচুয়ালি।
0: আচ্ছা, মানে তাও বেশ কত বছর পর এটা?
2: বেশ কত বছর, 15 বছর পরে,
0: মানে স্মৃতি রোমন্থন হচ্ছে
1: একদম একদম। আর যারা জানো না তাদেরকে আরেকবার একটু ছোট্ট করে ইন্ট্রো দিয়ে দিই। বিষয়টা হচ্ছে বিশ্বমানের কমিক্স এর দুনিয়ায় বা মানচিত্রে আজ জলজল করছে যার নাম, যার গ্রাফিক নোভেল লুবলুর পৃথিবী আন্তর্জাতিক কমিক্স জগতের অস্কার, ইজনার এবং হার্ভে অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে, তিনি আর কেউ নয়, আমাদের সামনে রয়েছেন চারবাগ দীপ্ত। এবং তার কথা তো তোমরা শুনলে, এবং তার সঙ্গে কথা বলতে গেলে কি করতে হবে, আমাদের ফোন লাইনে আসতে হবে 0332213134 নাম্বারে, আর আমাদের ফেসবুক পেজ YUVAVANIQLKDA জোবানি কলকাতা। আর মানে যেহেতু আমাদের হাতে সময় খুবই কম,
0: ওই কারণে আমাদের কাছেও কিন্তু তোমার থেকে জানার জন্য অনেক অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে? কিন্তু এটা কোনো পরীক্ষার প্রশ্নের মতো না, তো একদম ভেবে ভাবতে হবে না, রিল্যাক্স হয়ে উত্তরগুলো দেবে,
1: একদম রিল্যাক্সড হয়ে। আর আমাদের মানে খুব মজা করে আমরা আড্ডা দিতেই এসেছি আজকে, এবং সেই আড্ডাটা কমপ্লিট হবে যদি তুমি আমাদের সঙ্গে সেই আড্ডাটায় যোগ দাও।
0: এইবার তুমি বলো যে তোমার যে এই জার্নি এতদিনের এই কমিক্সের দুনিয়ায়, এই জার্নিটা তুমি আমাদের কিভাবে বলবে, যদি প্রথমে বলতে হবে একটা ওয়ার্ডে,
2: ফ্যান্টাস্টিক জার্নি।
0: এবার এটাকে এক্সপ্লেন করো।
2: ওকে, তো ছোটবেলা থেকেই আমি ছবি আঁকতে ভালোবাসতাম। আমি স্কুলে যখন পড়তাম তখন একটা মোটা খাতা ছিল, তখন বন্ধুরা যখন খেলতো তখন আমি ছবি আঁকতাম ক্লাসে বসে।
0: আচ্ছা,
2: তো তারপর সেটা কন্টিনিউ হয়, তবে মাঝখানে আমার ছবি আঁকাটা কিছুদিন বাদ পড়েছিল, তখন আমি প্রফেশনাল সিঙ্গিং এর দিকে ট্রাই করছিলাম, মিউজিক শিখতাম। তারপরে তারপরে কলেজের পর, কলেজের শেষে আবার সেই ছবি আঁকার প্যাশনটা ফিরে আসে, তারপর বিভিন্ন চাকরিতে ঢুকে যাই, ছবি আঁকারই চাকরি ছিল সেগুলো, তো আস্তে আস্তে সেগুলোর শেষে তারপরে আমি মাঝখানে দিল্লিও চলে গেছিলাম ছবি আঁকার কাজেই, ছবি আঁকার চাকরি নিয়ে। তারপরে আফটার কোভিড দিল্লি থেকে কলকাতায় ফিরে আসি, তারপরে আমি লুবলুর পৃথিবী বা অন্যান্য কমিক্স যেগুলো আছে আমার সেগুলোর কাজ শুরু করি।
0: এই যে তুমি যখন কলেজের কথা বললে, তুমি তো যাদবপুরে তুমি পড়াশোনা করেছো, আর সেখানে তুমি ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছিলে, তাহলে ফিলোসফি থেকে শুরু করে মানে তোমার হঠাৎ কি মনে হলো যে আমি কমিক্সের দিকে যাই, একটু আর্ট ওয়ার্কের দিকে যাই, মানে এই যে ক্যারিয়ার চেঞ্জের এই ভাবনাটা কিভাবে এলো?
2: ক্যারিয়ার চেঞ্জ আমার মনে হয় না, কারণ ফিলোসফি বা যে কোনো ইংলিশ বাংলা বা ইতিহাস ভূগোল যাই পড়ো না কেন, তুমি সেটা কোনো না ভাবে কাজে লাগে তোমার। তুমি যদি ছবি আঁকো বা গানও করো বা অন্য কিছুও করো, সেই তুমি যদি ইতিহাস অনার্স পড়ো তাহলে সেই জ্ঞানটা তোমার কোনো না ভাবে কাজে লাগেই। যেমন আমি মিউজিক শিখেছি, মিউজিক জ্ঞানটা আমার ছবি আঁকার কাজে বিভিন্নভাবে আসছে, যেমন মিউজিক্যাল যে অ্যাস্থেটিক্স সেগুলো আমি ছবি আঁকার কাজে ট্রান্সলেট করতে চেষ্টা করি। তো এইভাবেই আমার মনে হয় কোনো কিছুই ফেলনা যায় না, কোনো বিদ্যাই ফেলনা যায় না। তো যা কিছু শিখেছি, গান বাজনা শিখেছি এবং ফিলোসফিতে পড়াশোনা করেছি, সবগুলোই আমার ছবি আঁকার কাজে লাগে বলে বললাম।
1: আচ্ছা, মানে তোমার ওয়ার্ক লাইফের কথা বলছিলে, ওয়ার্ক লাইফে এই যে নিউজ পেপারটা আমাদের জীবনের প্রত্যেকেরই কিছু না কিছু অঙ্গ জুড়ে আছে, তো এই নিউজ পেপারে ছবি আঁকা, নিউজ পেপারে যে কমিক্স বা অন্যান্য কিছু ডিজাইন করা, সেই জগৎটায় আসা কিভাবে? সেটা কি একদম শুরুর দিকে, মানে ক্যারিয়ারের শুরুর দিকের কথা?
2: হ্যাঁ, আফটার মাস্টার্স ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি আমি ট্রাই করছিলাম বিভিন্ন দিকে, মানে গান বাজনা ট্রাই করছিলাম, তারপরে থিয়েটার অ্যাক্টিং ট্রাই করছিলাম, শেষে নিউজ পেপার, একটা নিউজ পেপারে জয়েন করি, একটা সর্বভারতীয় নিউজ পেপারে আমি ইন্টার্ন কার্টুনিস্ট হিসাবে জয়েন করি, সেখান থেকেই আমার ছবি আঁকার জার্নিটা শুরু হয়। তবে এখনকার নিউজ পেপারে ওনারা খুব একটা কার্টুন ছাপেন না, কোনো নিউজ পেপারে ছাপেন না, সেই জন্য আমি পরবর্তীকালে দিল্লি গিয়ে প্রফেশনাল আর্টের দিকে ট্রাই করি এবং ইলাস্ট্রেশনের কাজ করি এবং সিনিয়র ইলাস্ট্রেটর হিসেবে একটা কোম্পানিতেও যোগ দিই, বিভিন্ন পাবলিশারে কাজ করি। তো এইভাবে কিন্তু প্রথম আমার ক্যারিয়ারের জার্নিটা শুরু হয়েছিল কিন্তু নিউজ পেপারে কার্টুনিস্ট হিসাবে, পলিটিক্যাল কার্টুনিস্ট হিসাবে।
1: আচ্ছা, মানে এটা আমি আর ঋতিক দুজনেই প্রথমে আলোচনা করছিলাম, মানে আমাদের ছোটবেলাটা ছিল মোটামুটি ওই রবিবার দিন ছোটদের পাতা যখন বেরোতো তখন ওই যে কমিক্সের যে এক একটা সিরিজ বেরোতো না, মানে অরণ্যদেব বা বাটুল দি গ্রেট, হাদাবোদা, মানে এই যে মানে প্রত্যেকটা জায়গায় পেশেন্স সহকারে অপেক্ষা করে পরের সপ্তাহের জন্য অপেক্ষা করা, তো সেই নিউজ পেপারের জার্নিটা কি মানে মোটামুটি কবে শেষ হলো, তারপরে এই আরেকটা দিল্লির যে জার্নি সেটা শুরু হলো?
2: মোটামুটি 2012 সালে মাস্টার্স পাশ করি, তারপরে 13 সাল নাগাদ আমি

0: ওই পেপারটা জয়েন করেছিলাম, তা মোটামুটি 6 মাস মতন চলেছিল সেটা, তারপরে আমি দিল্লিতে চলে যাই। এখন নিউজ পেপারের কার্টুন ছাপানো বা কমিক্স ছাপানোর ট্রেন্ডটা অনেকটা নিচের দিকে, সেহেতু আমরা যারা কার্টুনিস্ট আছি এবং কমিক্স আর্টিস্ট আছি, তারা নিউজ পেপার ছড়ে গিয়ে নিজস্ব কমিক্স কিভাবে করা যায় সেটার দিকেই ঝুঁকছি আপাতত।
1: 2012 আমি ক্লাস 4 ছিলাম।
2: তো এই যে নিজস্ব কমিক্সের একটা দুনিয়া, সবকিছুই আমাদের কাছে অনেকটা রূপকথার মতো মনে হয়, তাই না? তো রূপকথার জগতে আমরা একটু রূপকথার জগতে ঢোকার জন্য আমরা একটা গান শুনে আমরা আবার আমাদের আড্ডায় ফিরবো।
1: একদম, আর এই গান কিন্তু থাকছে সিঁদুর কণ্ঠে।
2: একদম, ততক্ষণ তোমরা কানে রাখো যুববাণী আর আমাদের সঙ্গে থেকো। আর আরেকটা বোনাস থাকছে, সেটা হচ্ছে আমাদের তো তোমরা শুনতে পাচ্ছ কলকাতা মানে গীতাঞ্জলি থেকে এবং আমাদের নিউজ অন এআই আর অ্যাপ থেকে, তাছাড়াও এবার কিন্তু গানের পরে তোমরা কিন্তু আমাদের দেখতেও পাবে।
1: ততক্ষণ তোমরা শুনতে থাকো সিঁদুর কণ্ঠে এই গান।

0: আমরা কি ছুটে ছুটে চলে এসেছি আমাদের এই রূপকথার দেশে? কি বলো ঋতিক,
1: ছুটে চলে এসেছি? আর এখন আমার তোমার জন্য অনেক প্রশ্ন রয়েছে
0: ঋতিক। আজকে অনেক প্রশ্ন নিয়ে এসেছি ঋতিকের মনে, এমনিতেই খুব প্রশ্ন, মানে ঋতিক খুব মানে কৌতূহল সবকিছু নিয়ে, সেটা খুব ভালো জিনিস। ঠিক আছে,
1: এখন তো আমরা সবাই অ্যানিমে কার্টুন

0: সব দেখতে পছন্দ করি। তোমার ফেভারিট অ্যানিমে কি?
1: আমার ফেভারিট অ্যানিমে বা মাঙ্গা হচ্ছে আকিরা, কাটসুরো ওটোমোর আকিরা। এছাড়া আমি ওসামু তেজুকার মাঙ্গা খুব পছন্দ করি, সেখান থেকে অ্যানিমেও বিভিন্ন রকম হয়েছে। ওসামু তেজুকারকে বলা হয় ফাদার অফ মাঙ্গা, যিনি বলা যায় ওয়ার্ল্ড ডিজনি অফ মাঙ্গা। ওনার জাপানে যে মিউজিয়াম আছে সেখানেও আমি গেছি, তো ওনার বিশাল ব্যাপার আর কি। ওসামু তেজুকার, ওনার বুদ্ধের ওপর একটা জীবনী আছে 8 খণ্ডের। তাছাড়া ওনার বিভিন্ন ক্যারেক্টার আছে, যেমন অ্যাস্ট্রো বয় হচ্ছে মানে আইকনিক ক্যারেক্টার মাঙ্গায় বলা যায়। এবং তাছাড়া আছে ব্ল্যাক জ্যাক বলে একটা ডক্টর আছে, সে বিভিন্ন আশ্চর্য রকম কাজকর্ম করে। তো এই দুজনকে আমার বেশি ভালো লাগে আর কি।
0: আর তুমি, আমি যদি ইউরোপিয়ান আমেরিকান দিকে যাই, তাহলে সেইখানে তোমার ফেভারিট অথর কে হচ্ছে?
1: আমি খুব ইউরোপিয়ান, বিশেষ করে ফ্র্যাঙ্কো বেলজিয়ান কমিক্স খুব ফলো করি, যেহেতু মানে পশ্চিম ইউরোপিয়ান কমিক্স যেগুলো আছে, তো ইটস লাইক এ প্যান্ডোরাস বক্স। মানে তুমি যদি ফ্রেঞ্চ জানো, তুমি অনেক বেশি ওদের কাজ পড়তে পারবে। সব কটা ইংলিশে অনুবাদও হয়নি, বাংলাতে তো হয়ইনি।
0: আমার এখান থেকে একটা প্রশ্ন, তুমি কটা ভাষা জানো?
1: আমি বাংলা, ইংলিশ এবং হিন্দি, কিছুটা ফ্রেঞ্চ জানি।
0: আচ্ছা,
1: যেহেতু ওই কমিক্সগুলো পড়ার ইচ্ছা ছিল, কিছুটা ফ্রেঞ্চ জানি, তো সেটা বলার মতো এমন কিছু না, ওই বোঝো পর্যন্ত জানি আর কি।
2: বেশ, মানে আমরা মানে চারবাগদার অনেক কিছু প্রিয় জিনিস জানলাম, ঠিক আছে। এবার আমাদের যেটা প্রিয় সেটা হচ্ছে লুবলু। এবং শ্রোতা বন্ধুদের প্রশ্ন করেছিলাম যে কে মোমো খেতে ভালোবাসে, তো এখানে লুবলু, লুবলু ইজ দ্য মোমো লাভার, মানে লুবলু মোমো খেতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে। তো লুবলুর মতো কি তুমিও ঘুরতে ভালোবাসো?
1: একদম, আমি এখনো পর্যন্ত 20টা দেশ ঘুরেছি, তো আরো ঘোরার চেষ্টা, মানে আরো ঘোরার ইচ্ছা আছে। 197 কান্ট্রি বলে জানি, তো সবকটা দেশে ঘোরার ইচ্ছা আছে। এবং আমি যদি কমিক্স আর্টিস্ট না হতাম, আমি নিঃসন্দেহে ভূ পর্যটক হতাম। মানে আমি ছোটবেলা বলতাম আমি পর্যটক হবো, ওই ফাহিয়েন হিউয়েনসাং ইতিহাস বইতে পড়তাম, তো ওদের কথা সেগুলো শুনে বলতাম। তো এখন যদি হতাম, তো এখন তো আমি শিওরলি ভিডিও ব্লগার হতাম, ট্রাভেল ব্লগার হতাম।
0: সেটা তো সোশ্যাল মিডিয়াতে দেখেই বোঝা যায় তোমার ইনস্টাগ্রামের যে ট্রাভেলের যে অ্যাকাউন্টটা রয়েছে, যেখানে তুমি কত ঘুরতে ভালোবাসো। আর যখন ঘোরা নিয়েই কথা হচ্ছে, তুমি তো অনেক দেশে ঘুরেছো, প্রায় 20টা দেশ ঘুরে নিয়েছো এখনো পর্যন্ত। কোন দেশ এখনো পর্যন্ত তোমার মনের কাছের?
1: আমার একদম মনের কাছে হচ্ছে বেলজিয়াম, কারণ সেটা হচ্ছে টিনটিনের দেশ। সেখান থেকে হার্জে টিনটিন করেছিলেন, আমি সেই হার্জ মিউজিয়ামও গেছিলাম।
0: আচ্ছা,
1: তো এখন বেলজিয়াম দেশটা খুব মানে অদ্ভুত টাইপের, মানে ওখানে ব্রাসেলসে মানে প্রতিটা মোড়ের মাথায় হচ্ছে তুমি কমিক্স স্টোর পাবে, এবং পুরোটা শহরটা কমিক্স দিয়ে মোড়া আর কি। মানে রাস্তায় রাস্তায় কমিক্সের গ্রাফিটি এবং ম্যুরাল বিভিন্ন রকম দেখতে পাওয়া যায়। মানে সেটা মানে কাইন্ড অফ ক্যান্ডি স্টোর।
2: মানে তুমি যে এই যে সব জায়গা ঘুরতে ভালোবাসো, বেলজিয়াম বলে তোমার সব থেকে প্রিয় জায়গা, ধরো কোনো একটা দেশকে বা কোনো একটা কান্ট্রিকে তোমাকে বলা হলো যে তোমার কমিক্সের জায়গায় ফুটিয়ে তুলতে হবে, মানে কমিক্সের খাতায়, তো তুমি কোন কান্ট্রিটাকে ফুটিয়ে তুলতে চাইবে?
1: নিঃসন্দেহে ফ্রান্স, কারণ ফ্রান্স মানে সবাই জানেন যে কালচারালি এত রিচ, এবং সেখানে গিয়েও আমি মানে এত ভালো লেগেছে। বেলজিয়াম তো থাকছেই বাই দ্য সাইড, কিন্তু ফ্রান্সটা আমার অন্যতম প্রিয় কান্ট্রি, তো ওটাকে ফুটিয়ে তুলতে চাই আর কি। প্লাস ফ্রান্স হচ্ছে অ্যাস্টেরিক্স অবেলিক্সের দেশ।
2: আচ্ছা, বেশ বেশ। তো মানে এরকম ছোট ছোট প্রশ্ন আমাদের মনের মধ্যে সারাক্ষণ চলছে, ঠিক আছে, কিন্তু আমরা মেন টপিক থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, লুবলু থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। লুবলুর পৃথিবী প্রথমে তোমার ইংরেজিতে লেখা হয়েছিল এবং ছাপার কথা ছিল ইংরেজিতে, তারপরে বাংলায় কেন, এটা একটা প্রশ্ন।
1: হ্যাঁ, লুবলুর পৃথিবীর প্রথমটা বলি, আমি যখন যাদবপুরে পড়তাম তখন থেকেই বিভিন্ন দার্শনিক চিন্তা ভাবনা মাথায় ঘুরত, যেহেতু আমার সাবজেক্টটা ফিলোসফি ছিল, সেখান থেকেই লুবলুর জার্নিটা শুরু। তারপর আমি একটা ওয়েব কমিক্স করলাম লুবলুর সম্পর্কে, সেটাকে কালারও নিয়ে আসলাম। তারপরে আমি মোশন কমিক্স করেছিলাম, ভিডিও মোশন কমিক্স।
2: আচ্ছা,
1: তারপরে 360° একটা ইলাস্ট্রেশন টাইপ হয়, সেটা অনেকটা ইমার্সিভ, সেটা ঘোরাতে পারবে, তুমি মনে হবে তুমি ওই প্যানেলটার মধ্যে আছো।
2: ও আচ্ছা।
1: তো লুবলু কমিক, লুবলু চরিত্রটাকে ওই ইলাস্ট্রেশন নিয়ে এসে আমি ওয়ার্ল্ডের ফার্স্ট 360° কমিক সিরিজ করেছিলাম।
2: আচ্ছা,
1: অফ লুবলু। তারপরে মনে হলো একটা পূর্ণাঙ্গ কমিক্স করলে কেমন হয়, তো সেই থেকেই লুবলুর জার্নিটা শুরু। প্রথমে ইংলিশে লিখেছিলাম দ্য ওয়ার্ল্ড অফ লুবলু, কিন্তু পাবলিশার পাচ্ছিলাম না, মানে কোনো পাবলিশার এত এক্সপেরিমেন্ট বলছিল, এত এক্সপেরিমেন্ট এবং আউট অফ দ্য বক্স আমরা কাজ করি না, আমরা মানে খুব সেফ থাকতে পছন্দ করি। তো বাধ্য হয়ে আমি বাংলায় সেটা অনুবাদ করলাম এবং আমার পাবলিশারকে চিনিয়ে গেলাম, এবং এক চান্সেই পাবলিশার, আমার যিনি পাবলিশার আছে বাংলা, তিনি ছাপতে রাজি হয়ে গেলেন এবং সেখান থেকেই লুবলু পৃথিবী চলে এলো বাজারে।
2: আচ্ছা, এই লুবলু ক্যারেক্টারটা মানে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, লুবলু এবং কিম দুটো ক্যারেক্টারই তো, লুবলুর ক্যারেক্টারটা কোথা থেকে ইন্সপায়ার্ড, মানে হঠাৎ করে লুবলু কেন, এরকম ক্যারেক্টার কেন?
1: লুবলু ক্যারেক্টারটা বলা যায় আমার অল্টার ইগো, মানে অনেকটাই আমার মতো কিন্তু সে খানিকটা আলাদা, মানে সে তার কোনো কাজ নেই।

0: সারাদিন ফ্যাফে করে ঘুরতে ভালোবাসে, এই বন্ধু ডাকলো চলে গেল ম্যাজিক শো দেখতে, এবং মানে বাড়ি ফিরতে ইচ্ছা করলো না, সারাদিন মাঠে শুয়ে থাকলো, তারা গুনলো, এরকম টাইপের একটা ছেলে যার সঙ্গে আমার খুব মানে আর্ধেকটা মিল আছে বলা যেতে পারে। এবং লুবলু নামটা হচ্ছে আমার ডাক নাম, আমার বাড়িতে সবাই আমাকে লুবলু বলে ডাকে, এবং এটা হচ্ছে দ্য রাশিয়ান ওয়ার্ড ফর লাভ। তোমরা মেরা নাম জোকার সিনেমাটা অবশ্যই দেখেছো, তো সেখান থেকে আমার মা এই শব্দটা পিক করেছিল। তো এটা আসল শব্দটা হচ্ছে লুবলু, রাশিয়ান শব্দ যার অর্থ হচ্ছে আই লাভ, তো সেখান থেকে সিম্পলিফাইড করে লুবলু নামটা আমার রাখা হয় এবং সেই নামটাই আমি ক্যারেক্টারের ক্ষেত্রে ইউজ করি।
1: আচ্ছা,
0: এবং কিম নামটা আমি রুডিয়ার কিপলিংয়ের নভেল থেকে নিয়েছি।
2: এইবার একটা গোপন সূত্রে আমরা একটা জিনিস জানতে পেরেছি,
1: দেখেওছি,
2: যেটা হচ্ছে তুমি তোমার বিয়ের কার্ডে যে যে ছবিটা ছিল লুবলুর ছবি, সেটা তাহলে তুমিই ছিলে।
0: আর দেখতাম আমি লুবলু রকম মানে ইন্ডিয়ান ড্রেস পরে না, তো ধুতি পাঞ্জাবি পরে না, কিন্তু ওটা আমি পরি।
1: মুখটা
0: অনেকটা আমার মতন ছিল।
1: মানে বিয়ের কার্ডও যে এতটা ইন্টারেস্টিং দেখতে হতে পারে, মানে তোমার বিয়ের কার্ড আমরা দেখেছি, তো সেখানে আমাদের মনে হয়েছিল হয়তো কিম ক্যারেক্টারটাও সেখান থেকেই নেওয়া, কিন্তু তুমি বলে দিলে যে কিম ক্যারেক্টারটা কোথা থেকে নেওয়া। এবার এই যে সমস্ত ধরো এই ধরো বিয়ের কার্ডের তোমার নিজে ইলাস্ট্রেশন, এই ভাবনাটা কি করে এলো যে তুমি নিজেই করবে নিজের বিয়ের কার্ড ইলাস্ট্রেশন?
0: মানে জীবনে তো একটাই বিয়ে করবো,
1: বেশ বেশ। কিন্তু এই লুবলুর পৃথিবী কমিক্সটা যেবারে বইমেলায় মানে দুর্দান্ত সাফল্য পেলো, মানে বেস্ট সেলার কমিক্স এর মতো হলো, তো সেই সময়টা তোমার ফিলিংসটা কেমন ছিল যে তোমার কমিক্স বেস্ট সেলার এবং মানে বইমেলায় সাড়া ফেলে দিয়েছে, সেই ফিলিংসটা কেমন ছিল?
0: এটা কমিক্সটা বেরিয়েছিল আগস্ট মাসে বইমেলার কিছু আগে, এবং বইমেলায় মানে সেলটা বুম করেছিল, তো মনে হয়েছিল যে আমি এক বছর ধরে যে পরিশ্রমটা করলাম সেটা সার্থক হয়েছে এবং অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, যা বলার চেষ্টা করেছিলাম সেটা অনেক মানুষের কাছে পৌঁছেছে, তো এটাই সার্থকতা। এবং এনকারেজমেন্টও পেলাম লুবলু টু করার, সেটার কাজ এখন চলছে।
1: তো আমরা একটা ঘোষণা পেয়ে গেলাম। তো
2: এখান থেকেই আমার আরো একটা প্রশ্ন, যেটা হচ্ছে তোমার এই লুবলুর এই প্রথম ড্রাফটটা বানাতে কত দিন সময় লেগেছে? এটা অফকোর্স দিনের অনেক বেশি, তাও কতটা সময় লেগেছে?
0: মানে পুরোপুরি এক বছর, এক বছরের মধ্যেই পুরো মানে ভাবনা চিন্তা থেকে স্ক্রিপ্ট লেখা শুরু করে তারপরে ছবি আঁকা, মানে প্রথমে রাফ স্কেচ আঁকি, তারপরে ইঙ্কিং করি, তারপরে কালার, তারপরে স্পিচ বাবল, তারপরে ডায়লগ লেখা, সব কিছু মিলে এক বছর লেগেছে।
2: ওকে, আর এইটা তোমার কত নম্বর ড্রাফট ছিল?
0: এটা মানে মোটামুটি 2-3 নম্বর ড্রাফট ছিল।
1: বেশ, মানে এটা লুবলুর বাইরেও তো তুমি অনেক অনেক চরিত্র ফুটিয়ে তুলেছো, তার মধ্যে ধরো সুকুমার রায়ের কিছু কাজে তুমি করেছো, কাকেশ্বর কুচকুচে করেছো, বা রবীন্দ্রনাথের কিছু কিছু কাজ করেছো, সেগুলো করার সময় সেই জার্নিটা কেমন ছিল যে খুব বিখ্যাত বা প্রখ্যাত যে মানুষরা রয়েছে তাদের কাজ যখন করেছো তখন কি মনে একটু ভয় হতো যে কোথাও যদি আমি ফেল করি বিষয়টা? কারণ আমাদের ফেলিয়ার তো সবার জীবনের অঙ্গ না, তাই না?
0: হ্যাঁ, সে তো অবশ্যই, মানে আদৌ ফুটিয়ে তুলতে পারবো কিনা কারণ গল্পটা আমার না, কিন্তু আমার বাকেট লিস্ট আছে কিছু, যার মধ্যে সুকুমার রায় আছেন, যার হজবল এবং হেশরাম হুশিয়ারের ডায়েরি আমি করেছি, এবং আরও কিছু কাজ করার ইচ্ছা আছে, তার মধ্যে রবীন্দ্রনাথ আছে যার বীরপুরুষটা করেছি এবং বনলতা সেন করেছি, এবং বাকেট লিস্টে আরও কিছু কবি এবং লেখক আছেন যার কাজ আমি ফুটিয়ে তুলতে চাই কমিক্স ক্ষেত্রে, তো আগামী বছরে সেটা সুকুমার রায় থেকেই হয়তো আবার কিছু আসবে।
1: আচ্ছা, সেটাই। বেশ বেশ বেশ, আমরা একটু একটু জেনে নিচ্ছি, ঠিক আছে, এই সব পরের বছর আমরা আবার ওয়েট করে থাকবো। মানে এই বিভিন্ন মানে যারা বিখ্যাত বা প্রখ্যাত লোকেরা লোকেদের কাজ তুমি করেছো, তাদের কাজের সময় যে ফিলিংসটা এবং নিজের কাজের সময় যে ফিলিংসটা, সেই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট কী করে করো?
0: মানে অন্যের কাজে অন্য লেখকের গল্পে যখন করি তখন মানে ইটস কাইন্ড অফ গেটিং দেয়ার অন দেয়ার শুজ, মানে তাদের জগতে নিজেকে ভাসিয়ে দেওয়া, এবং নিজের গল্পের ক্ষেত্রে অনেকটা মানে স্বতঃস্ফূর্ত থাকে, নিজের
2: আমি জানি
0: ফ্রিডমটা পাই এবং কোথায় কী হবে, কোন ক্যারেক্টার কী বলবে সেটা নিজের কন্ট্রোলে থাকে। অন্যের ক্ষেত্রে আমি অন্যের ভাবনাটা নিজের রঙে মানে প্রস্ফুটিত করে তুলি বলে বলা যায় আর কি।
2: এক্স্যাক্টলি, যেটা আমরা এই লুবলুতে দেখলাম তোমার যে আর্ট স্টাইলটা, এটা অনেক যে সমস্ত কমিক্সগুলো আমরা এখন দেখি তাদের থেকে অনেকটা ডিফারেন্ট, মানে এইগুলো অনেকটা আমরা অ্যানিমেশন সিনেমাতে দেখি, অ্যানিমেশনে দেখি, সেটা তুমি কমিক্সের মধ্যে ফুটিয়ে তুলেছো, তো সেটাই মানে এই ফ্রিডমটাই তো আসল অ্যাকচুয়ালি।
1: একদমই তাই, মানে মানে শুনেছি তুমি এই আর্ট ওয়ার্ক রিডার্স এইগুলো কথা ভাবাচ্ছে, তুমি তোমার কাছে কোনটা ভালো লাগবে সেই বিষয়ে তুমি গুরুত্ব দিয়ে বেশি কাজ করতে ভালোবাসো?
0: হ্যাঁ, মানে মানে বাজারে কি চলছে বা পাঠকের কি ভালো লাগবে, হয়তো একটা ফাইট সিন ঢুকিয়ে দিলাম বা কিছু একটা ঢুকিয়ে দিলাম, অ্যাডভেঞ্চার ঢুকিয়ে দিলাম, এগুলোর থেকে আমার মনে হয় আমার নিজস্ব কি বলার আছে সেটাই একদম মানে অনেস্টলি বলার চেষ্টা করেছি লুবলুর পৃথিবীতে, এবং সেটাই

0: পাঠকের সাথে কানেক্ট করেছে বলে মনে হয়।
1: একদম। এবার আসি, মানে এবার যদি একদম মানে একদম সরাসরি প্রশ্ন আসে, মানে সে একটা ম্যাজিক্যাল সিচুয়েশন, ম্যাজিক্যাল মোমেন্ট, সেটা হচ্ছে এই আইজনার অ্যাওয়ার্ডের কথা শোনা বা হার্ভার্ড অ্যাওয়ার্ড এর কথা শোনা, সেই সময়টা কেমন, মানে শক লেগেছিল না, খুব আনন্দ হয়েছিল?
0: হ্যাঁ একদম একদম, যখন মেলটা দেখলাম ওনাদের কাছ থেকে, অ্যাওয়ার্ড কমিটি থেকে মেলটা এসেছিল মে মাসে, তখন মানে বিশ্বাসই করতে পারিনি, কারণ আমি অনেকদিন ধরে আইজনার কথা জানি আর কি, এবং হার্ভে অ্যাওয়ার্ডের কথাও জানি, তো আমার বিশ্বাস ছিল না, কারণ হচ্ছে সারা পৃথিবী থেকে হাজার হাজার কমিক্স ওখানে সাবমিট হয় এবং ইংরেজি ভাষার কমিক্স এবং বিভিন্ন দেশ থেকে, তো তার মধ্যে প্রথম ছটার মধ্যে যে লুবলু পৃথিবী থাকবে বা ওয়ার্ল্ড অফ লুবলু থাকবে, সেটা ভাবা একটা অসম্ভব ব্যাপার, তো সেটাই হয়ে গেছে, তো ভীষণই এক্সাইটেড।
1: এবং এটা একটা মানে একটা ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে উইল আইজনারের বিখ্যাত বই আ কন্ট্রাক্ট উইথ গড, সেটারও বাংলা অনুবাদটা তুমিই করেছো, এটা কি কোইনসিডেন্স?
0: হ্যাঁ কোইনসিডেন্স বলা যায়, কারণ আমি প্রথমে ওনাদের যে পাবলিশার আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, তিনি আইজনারের যে আইজনার এস্টেট সেখানে কন্ট্যাক্ট করতে বলেন, এবং তার মানে আইজনারের নিজস্ব এস্টেট থেকে কন্ট্যাক্ট করে আমি সত্যটা কিনি, আমার পাবলিশার কিনে, এবং তারপরে বইটা প্রকাশ হয়। এবং লুবলুর পৃথিবীও আইজনারের নমিনেটেড হয়েছে। প্রসঙ্গত বলে রাখা যা দরকার যে দ্য ওয়ার্ল্ড অফ লুবলু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান তথা সাউথ এশিয়ান বুক টু বি নমিনেটেড ইন দ্য হার্ভে অ্যান্ড আইজনার অ্যাওয়ার্ড।
2: তোমার কি কখনো ইচ্ছে আছে যে এই ওয়ার্ল্ড অফ লুবলু কে অ্যানিমেশনের জগতে নিয়ে আসার?
0: আমার খুব একটা ভাবিনি সে ব্যাপারে, যদি কোনো পরিচালক করতে আগ্রহী হন তাহলে হোয়াই নট, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মিডিয়াম তো, কমিক্স তো একটা মিডিয়াম এবং অ্যানিমেশন একটা মিডিয়াম, প্রত্যেকটা মিডিয়ামের একটা ফ্লেভার থাকা দরকার, একটা এসেন্স থাকা দরকার, যে এই মিডিয়ামে এই তুমি মজাটাই পাবে, এই এক্সপিরিয়েন্সটাই তুমি কি পেতে পারবে। যেমন কেলভিন এন্ড হবস বলে একটা কমিক্স আছে, সেখানে সেটা যদি অ্যানিমেশন করা হয়, সেটা করা হয়েছিল কিন্তু সেটা সাড়া পায়নি, কিন্তু কমিক্সটাই সাড়া পেয়েছিল। আবার টম অ্যান্ড জেরি বিখ্যাত অ্যানিমেশন, তো সেটার কমিক্সও আছে কিন্তু সেটা কমিক্সটা কিন্তু খুব একটা সাড়া পায়নি, অ্যানিমেশনই তার এসেন্সটা বোঝে যায়। তাই আমি চেষ্টা করেছি লুবলুর পৃথিবীতে কমিক্সের মধ্যেই আমার যা বলার বক্তব্য এবং এসেন্সটা আমার পুরোটা দিতে।
1: একদম, মানে এটা এটা সত্যি, মানে যেটা বললেন যে যেটার যেখানে থাকা দরকার সেটা সেইভাবেই থাকুক, সেটার অরিজিনালিটি সেইভাবেই থাকুক,
2: তাহলে সেখানে কিন্তু তার গুরুত্বটা এসেন্সটা আরো বেশি আমরা পাবো,
1: মানে হয়তো আরো মানুষের কাছে পৌঁছে যাবে সেইভাবেই কমিক্স আকারে।
0: হ্যাঁ, যদি অ্যানিমেশন বা সিনেমা করা হতো আমি সরাসরি সেটাই করতাম, কিন্তু আমার মনে হয় কমিক্সের মাধ্যমে এই চরিত্রটা বা এই ইভেন্টগুলো মানে সত্যিকারের স্বতঃস্ফূর্তভাবে বলা যায়।
1: একদম। আর শ্রোতা বন্ধুদেরও বলার যে এইভাবেই কিন্তু আমাদের জীবনে হঠাৎ হঠাৎ করে ম্যাজিক হয়ে যায়, ঠিক আছে, সেই ম্যাজিক্যাল মোমেন্টস গুলো ফিরে আসে আমাদের জীবনে বারবার। তো সেই সেরকমই একটা গান শুনে আমরা আবার ফিরে আসবো আমাদের আজকের আড্ডায়। কোথাও যেও না, কানে রেখো যুববাণী। আর যারা যারা আমাদের যুববাণীর ফেসবুক পেজ দেখছো তারা তাড়াতাড়ি জয়েন করে যাও ফেসবুক পেজের লাইভে,
2: আমাদের লাইভ আছে, পেজ হচ্ছে যুববাণী কলকাতা, সেখানে চটপট করে তোমরা জয়েন হয়ে যাও। আর সেই সঙ্গে ততক্ষণ তোমাদের জন্য রইল হোক না ম্যাজিক অনুপম রয়ের কণ্ঠে।

0: একদম, আমাদের অন এয়ার অফ এয়ার সমস্ত আড্ডা কিন্তু জমে উঠেছে। মানে যারা যারা ফেসবুক লাইভ দেখছো তারা দেখতেই পাচ্ছ আমাদেরকে এবং চারবাগটাকে, এবং যারা যারা অন এয়ার শুনছো তারা তো আমাদেরকে শুনতে পাচ্ছ। আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0332213142, আর আমাদের ওয়াইভি অফিসিয়াল ফেসবুক পেজ হচ্ছে YUVAVANIKULKATA জুবানি কলকাতা। তো সেখানে গিয়ে লাইভে এসে কমেন্ট করো তোমার প্রিয় কমিক্স কি বা তোমার আজকের অনুষ্ঠান কেমন লাগছে। তো আমাদের তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়ষ্মা, আর আমার সঙ্গে ঋত্বিক, আর আমাদের আড্ডা কিন্তু অনেকটা গড়িয়ে গেছে, মানে জল অনেক গড়িয়ে গেছে।
1: আর সেই সঙ্গে কিন্তু বন্ধু কিন্তু ফোন করে চলে এসেছে, শুনে নি বন্ধু কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ নমস্কার, আমি গোপাল রায় দুর্গাপুর থেকে বলছিলাম।
0: বলুন।
2: হ্যাঁ আমি ভজহরি মান্না, আমি এখন করছি রান্না। আপনাদের অনুষ্ঠান খুব সুন্দর সুন্দর লাগছে, কিন্তু দাদার মুখে একটা ভালো সুন্দর গান শুনতে চাই, ক্লাসিক্যাল গান নালে কোনো ব্যান্ডের গান।
0: আচ্ছা আজকে কিন্তু আমরা মানে এই আপনি যে রান্নাটা করছেন সেটা যদি আমাদেরকে এসে খাওয়াতে পারেন তাহলে দাদা গান গাইবে, এটা হচ্ছে কন্ডিশন।
1: আর আমি আরেকটু কন্ডিশন দিয়ে
0: দিচ্ছি,
1: বৃষ্টির দিনে যদি একটু খিচুড়ি হয়ে যায় তার সঙ্গে পাপড় ভাজা, বেগুন ভাজা আর একটু ডিমের অমলেট জমে যাবে পুরো।
0: যাই হোক, আজকে আমরা কমিক্স নিয়ে আড্ডা দিচ্ছি এবং চারবাগদা আজকে এসেছেন কিন্তু তার মানে তার যে কমিক্স এর দুনিয়া সেই দুনিয়ার সমস্ত গল্প করতে আমাদের সঙ্গে।
1: আর আমি শুনো, আমার না বৃষ্টি নিয়ে কথা বললাম, বৃষ্টির দিনে তুমি কি করতে পছন্দ করো?
3: বৃষ্টিতে ওই খিচুড়ি, আলুর দম এবং ইলিশ ভাজা এবং বেগুন ভাজা, এইগুলো যে বাঙালি যা চায় সেগুলোই চাই।
0: আচ্ছা, মানে এটা কি ভালো লাগে? মানে ধরো রবিবার ছুটির দিন দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে মানে ভাত ঘুম বেছে নেবে নাকি কমিক্স এ কিছু আঁকে ঝুঁকি বেছে নেবে?
3: আমি কমিক্স পড়তে বেছে নেবো এবং ওটিটিতে কিছু দেখতেও ভালোবাসি।
0: বেশ, আর তুমি আমাদের ফেয়ারে যখন আড্ডা হচ্ছিল, যারা ফেসবুক লাইভ দেখছে তারা জানে, তখন নারায়ণ দেবনাথের কমিক্স এর কথা তুমি বললে। তো তুমি কিন্তু নারায়ণ দেবনাথ কমিক্স এর যে পুরস্কার হয় সেটাও তুমি পেয়েছো, তো সেইটার জার্নিটা কেমন ছিল? মানে তখন কি মানে লুবলুর পৃথিবীর জন্যই কি সেই কমিক্স এর অ্যাওয়ার্ডটা পেয়েছিলে তুমি?
3: হ্যাঁ, লুবলুর পৃথিবীর জন্যই, যেহেতু কমিক্সটা ক্রিটিক্যালি এবং কমার্শিয়ালি দুটো ক্ষেত্রেই সাকসেসফুল হয়েছিল, তো নারায়ণ দেবনাথ পুরস্কার যারা দেন তারাই খুশি হয়ে আমাকে দিয়েছিলেন। তার সঙ্গে আরো কিছু পুরস্কার ছিল যারা অন্যান্য পেয়েছিলেন, কিন্তু নারায়ণ দেবনাথ পুরস্কারটা আমি পেয়েছিলাম।
0: আচ্ছা, মানে সেটা তোমার কাছে খুব খুব একটা স্পেশাল ব্যাপার।
3: হ্যাঁ, এবং সেটা কলকাতা বুক ফেয়ারে 2026 এর এই বছরই।
0: আচ্ছা আচ্ছা, বেশ। আর যদি এখান থেকে জানতে চাই যে তোমার ফেভারিট সুপার হিরো কে, আর তুমি যদি কোনো সুপার হিরো ড্র করো, মানে লুবলু অনেকটা ওই মানে আমার কাছে একটা সুপার হিরো ক্যারেক্টারের মতোই অনেকটা হয়ে গেছে, কিন্তু তুমি যদি আর কোনো দিন কোনো সুপার হিরো কে নিজের কলম এবং তুলিতে আঁকতে চাও তো সেটা কাকে আঁকবে, মানে তোমার প্রিয় কে?
3: হ্যাঁ, দুটো আছে, স্পাইডারম্যান এবং ব্যাটম্যান, দুটো আমার খুব প্রিয়। হ্যাঁ, কিন্তু মানে যারা পাবলিশ করেন তারা যদি সুযোগ দেন তাহলে অবশ্যই করতে পারি, আর কি দেখা যাক।
0: বেশ বেশ, মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্পাইডারম্যান এবং ব্যাটম্যান আমাদের সবার প্রিয়। এবং যদি এই স্পাইডারম্যান ব্যাটম্যান সবকিছুই আমাদের খুব ছোটবেলা থেকে আমাদের একটা ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি করতে খুব সাহায্য করে, তো আজ তুমি যে এখানে বসে রয়েছো এখানে যদি তুমি তোমার ওই 15 বছর বয়সে ফিরে যাও তো তুমি তাকে কি বলবে?
3: স্পাইডারম্যান কে?
0: না, তুমি নিজেকে কি বলবে?
3: তোমার নিজেকে বলবে? আমাকে নিজে বলবো যে আরও মন দিয়ে কাজটা করো, আরও মন দিয়ে আঁকাঝুঁকি করো, যেগুলো আঁকছো সেগুলো কিন্তু পরবর্তীকালে তোমার পেশা হয়ে যাবে, তো আরও ভালো করে আরও মন দিয়ে কাজটা করো এবং অন্যান্য দিকে মন দিও না, ভালো করে পড়াশোনা করো, এটাই বলবো আর কি।
0: আচ্ছা, কখনো বকা খেয়েছো ওই খাতার পেছনে আঁকাঝুঁকি করার সময়?
3: না, সেরকম কিছু না। একবার একটা স্যারের মুখ এঁকেছিলাম, সেটার জন্য মানে বকা

0: ভীষণ ভয় খাইনি, কিন্তু মানে উৎসাহ পেয়েছিলাম বলা যায়। এবং বাড়িতে তো বকা খাইনি, বাবাই কিনে দিত এই খাতাগুলো যেখানে আঁকতাম, একটা মোটা খাতা ছিল।
1: এখান থেকেই যখন বাড়ি থেকেও তোমায় সাপোর্ট করেছে, এবার এরকমই যে এখন যারা এই বিষয়ে কেরিয়ার করতে চাইছে তাদের জন্য তুমি কি বলবে?
0: হ্যাঁ, যারা কেরিয়ার করতে চাইছে, আমার খুবই কম দেখেছি যে কমিক্স নিয়ে কেরিয়ার করতে চায়, বেশিরভাগই অ্যানিমেশন বা VFX বা গেমিং এই সেক্টরগুলোতে চলে যায়, যারা যেগুলো কমিক্সের সিস্টার সেক্টরস। কিন্তু কমিক্স নিয়ে যারা করতে চান তারা, তাদের বলতে পারি অনেক বেশি কমিক্স পড়ুন, মানে হাজারটা কমিক্স পড়লে আপনি একটা পাতা আঁকতে পারবেন, এরকম বলেই আমার মনে হয়। এবং কমিক্সের বিভিন্ন যে ট্রেন্ড চলছে সারা পৃথিবীতে, যে কমিক্স নিয়ে কাজ হচ্ছে, আমাদের বাংলা এবং ভারতবর্ষে খুবই কম কমিক্স নিয়ে কাজ হয়, এবং খুব কালচারটা খুব কম। কিন্তু বাইরে যে স্যান্ডিগোতে আমি ঘুরে এলাম, সেখানে যে কমিক্সের মেক্কা বলা যেতে পারে সারা পৃথিবীতে, মানে যে কমিক্স হচ্ছে তার পুরো কেন্দ্রস্থল হচ্ছে স্যান্ডিগো। তো সেইখানে কি কাজ হচ্ছে, এবং আমেরিকা এবং ওয়েস্টার্ন ইউরোপ এবং জাপানে বা কোরিয়ায় কি কাজ হচ্ছে, সেগুলো সম্বন্ধে খোঁজ খবর রাখা, এবং সিনেমা দেখা। সিনেমা শুধু গল্পটা না, সিনেমায় যে সিন কম্পোজিশন হচ্ছে, যে কালার কম্পোজিশন হচ্ছে, যে পর্দায় যে দেখা যাচ্ছে, এবং বিভিন্ন গ্যালারি ভিজিট করা, বিভিন্ন পেন্টিং দেখা। এবং আজকাল তো অনলাইনে বিভিন্ন, মানে পৃথিবীর সমস্ত গ্যালারি তুমি লুভরে ঘুরে আসতে পারো অনলাইনে ভার্চুয়ালি, তুমি যদি সাইটে যাও। তো আজকাল খুব সুবিধা হয়ে গেছে, এবং নেটেও খুব ব্রাউজ করা যায় বিভিন্ন রকমের কাজ, এবং সেখান থেকে শেখা এবং সেখান থেকে কপি করা। সেখান থেকে আমি ছোটবেলায় কপি করতাম আমার ফেভারিট আর্টিস্ট থেকে, তারপরে মানে ওভার দ্য টাইম আমার ডেভেলপ হয়েছে কাজগুলো এবং স্টাইলটা। তো আমি বলবো বিভিন্ন কাজ দেখতে, বিভিন্ন কাজ পড়তে, এবং সিনেমা দেখতে, থিয়েটার দেখতে, এবং পেন্টিং দেখতে।
1: এইবার অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমি তো আঁকতে অতটা ভালো পারি না, আমি কি কমিক আর্টিস্ট হতে পারবো, তাদের জন্য তুমি কি বলবে?
0: হ্যাঁ, এখানে একটা বলা যায় যে মানে শুধু আঁকার ক্ষেত্রেই কিন্তু কমিক্সে মানে মানটা নির্ভর করে না, তোমার গল্পের উপরে করে এবং স্ক্রিপ্টের উপরেও করে, তুমি কীভাবে ডায়লগ লিখছো সেভাবেও করে। তোমার যদি আঁকাটা দুর্বল হয় তুমি সেটা পুষিয়ে দিতে পারো স্ক্রিপ্ট দিয়ে এবং ডায়লগ দিয়ে এবং বলার ধরন দিয়ে এবং হিউমার দিয়ে বা অন্যান্য বিষয় দিয়ে। শুধু আর্টের উপর নির্ভর করে না, শুধু ভিজুয়ালি কমিক্সটা না, ভিজুয়াল এবং টেক্সচুয়াল কমিক্স দুটোই ক্ষেত্রে কমিক্সটা নির্ভর করে। তো একটা কম থাকলে তোমার আর্টটা বেশি হতে হবে।
1: এবার যখন তুমি কিছু বানাও তখন তোমার মাথায় কি ফ্রেমওয়ার্ক থাকে যে আমি যখন এই একটা কমিক বানাবো এই এই জিনিসগুলো আমার এই কাজে থাকবেই, তো এই এই জিনিসগুলো ফলো করব, সেটা কি থাকে?
2: এবং ফার্স্ট স্টেপটা কি, মানে প্রথম শুরু করো কি দিয়ে, আঁকা দিয়ে না স্ক্রিপ্ট লেখা দিয়ে?
0: লুবলুর ক্ষেত্রে বলতে পারি যে প্রথমে একটা সিড হয়েছিল, যে একটাই প্রশ্ন হচ্ছিল যে ওয়ার্ল্ডটা দেখছি সেটা রিয়েল না হ্যালুসিনেশন, যারা পড়েছেন তারা জানেন।
1: শুরুতেই আমরা দেখতেই পেয়েছি সেটা মাঝ সমুদ্রে আমরা থেকে শুরু করছি, বাট আমি ভেবেছিলাম এক্সপ্লোর করছে, তারপরে দেখলাম না এটা তো স্বপ্ন।
0: হ্যাঁ, সেটাই তো, প্রথমে একটা বীজ থাকে, তারপরে বিভিন্ন রকম চিন্তা ভাবনা সেই বীজে এসে জড়ো হয়, তো একটা কমপ্লেক্স একটা কনসেপ্ট গড়ে ওঠে, তারপর সেটা স্ক্রিপ্টে আমি ট্রান্সলেট করি, এবং তারপরে সেটা পাতায় ট্রান্সলেট করি, মানে পাতায় ডিভিশন করি, যে ধরা যাক 50 পাতার কমিক্সটা হবে, তার 50 পাতায় আমি স্ক্রিপ্টটা ডিভাইড করি, তারপর প্রত্যেকটা পাতার টেক্সটটা আমি ডিভাইড করি বিভিন্ন প্যানেলে, ধরা যাক 5টা কি 6টা প্যানেল হবে পার পেজে। তো এই বিভিন্ন প্যানেল ডিভাইড করি, তারপর থাকে ক্যারেক্টার ডিভিশন, ক্যারেক্টার ডিজাইন, কিভাবে ক্যারেক্টারটা কথা বলবে, সেগুলো মানে বিভিন্ন রকম, পুরো একটা সিনেমা বানানোর মতো, যেখানে তুমি স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে ক্যামেরাম্যান, স্পট বয়, সব কিছুই তুমি। তো পুরো একটা সিনেমা বানানোর মতন এই পুরো প্রক্রিয়াটা।
2: হ্যাঁ, মানে সেখানে তোমাকে সবটাই করতে হয়, মানে সিনেমায় কি হয়, সিনেমায় সিনেমাটোগ্রাফি একজন করছে, ডিরেকশন একজন দিচ্ছে, কিন্তু এখানে দুনিয়াটা পুরোটাই তোমার।
0: কিন্তু আমি কমিক্সকে বলি পুওর ম্যান সিনেমা, কারণ তুমি সিনেমাটা বিশাল তামঝাম লাগে, বিভিন্ন কোটি কোটি টাকা লাগে, এবং 100 জনের ইউনিট ম্যানেজ করতে হয়, সেটা তুমি একটা ডেস্কে বসে একটা পেন্সিল এবং পেপার দিয়ে তুমি পুরো ওয়ার্ল্ডটা তৈরি করতে পারো। তো এটা খুব ফ্লেক্সিবল মিডিয়াম, এটাই হচ্ছে কমিক্স মিডিয়ামের সুবিধা।
2: এটা যদি তোমার একটা সুপার পাওয়ার, ঠিক আছে, এবার তোমার কাছে যদি কোনোদিন সত্যি সত্যি সুপার পাওয়ার আসে, মানে সাংঘাতিক একটা সুপার পাওয়ার চলে এলো যেটা দিয়ে তুমি অনেক কিছু করে ফেলতে পারো, তো সুপার পাওয়ার পেলে তুমি এই মুহূর্তে কী করতে চাইতে?
0: আমার মনে হয় মানে আমার জীবন, মানে আমার লাইফের লেন্থটা আরও বাড়িয়ে দিই, কারণ আমার এত মাথায় আইডিয়া আছে, ইন ওয়ান লাইফ টাইম নট পসিবল। তো আরও যদি টাইম পাই বেঁচে থাকার, তাহলে আরও বেশি গল্প বলতে পারবো যেগুলো আমার মাথায় আছে।
2: আচ্ছা, এইটার জন্য আমরা অপেক্ষা করে থাকবো, উই আর সার্চিং ফর অমরত্ব ফল, তো আমরা যদি পারি আমরাও খুঁজে এনে দেবো, এবং মানে আমরাও চাইবো তুমি অনেক অনেক অনেক কাজ করো, যাতে আমরা অনেক অনেক বেশি সমৃদ্ধ হতে পারি।

0: কারণ আমাদের কাছে
1: তোমার কাছে গিফট,
0: হ্যাঁ আমাদের কাছে গিফট সেটা, মানে তুমি যদি মানে সুপার পাওয়ার দিয়ে নিজের লাইফ স্প্যান বাড়িয়ে আরো কাজ করতে পারো আমরা আরো বেশি খুশি হব, সেটা হচ্ছে আমাদের কাছে একটা।
1: আর একটুখানি ওই যে অমরত্বের যে পাবে ওষুধটা সেটা আমাদেরকেও দিয়ে দিও, তাহলে আমরাও পড়তে পারবো, পড়াটা চালিয়ে যেতে পারবো।
0: বেশ, এবার দেখো আমরা মানে
1: আমরা তো গল্প করছি, তবে কিন্তু বন্ধু কিন্তু ফোন করলে চলে এসেছে, শুনে নি বন্ধু কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: হ্যালো
2: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ বলুন।
2: আপনাদের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে, আমি রোজই শুনি।
0: আচ্ছা
2: দাদা, নমস্কার, সবাইকে নমস্কার।
3: নমস্কার
2: দাদার মুখে আমি একটা শুনতে চাই, কমেডিয়ান একটা কিছু শুনতে চাই।
0: বুঝতে পারলাম না, মানে বোঝার আগেই বন্ধু চলে গেল।
1: ঠিক আছে, তোমার যদি কোনো বক্তব্য থাকে যেটা আমরা বুঝতে পারলাম না নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সেটা তোমরা কিন্তু আমাদের ফেসবুক লাইভে বা আমাদের ফেসবুক পেজের পোস্টারে কিন্তু কমেন্ট বক্সে আবার জানিয়ে দিতে পারো।
0: হ্যাঁ, কারণ এখানে অনেকে কমেন্ট করেছে, রুমকি মুখার্জি খুব ভালো লাগছে প্রোগ্রাম, এবং তারপর বিদ্যুৎ সরকার, সুস্মিতা রয়, এরকম অনেকে কমেন্ট করেছে, এবং পরে অনেকে আরো কমেন্ট করেছে, সুস্মিতা রয় প্রচুর কমেন্ট করেছে
1: আমাদের এখানে ফেসবুক পেজেও অনেকে কমেন্ট করেছেন। সন্তু বসাক লিখছেন, আমার মনে আছে আমার পাড়ায় যখন পেপার দিতে আসতো আমরা তখন রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, আসলেই আমি ছুটে গিয়ে একটা খবরের কাগজ ম্যাগাজিন নিয়ে নিতাম, সেখানে বাটুল দ্য গ্রেট পড়ার জন্য অপেক্ষা
0: থাকতো। বাটুল দ্য গ্রেট আমাদের সবার প্রিয়, এবং মানে ছোটবেলায় কমিক্স থেকে শুরু করে মানে ধরো বিভিন্ন ম্যাগাজিনে আমাদের স্কুল থেকেও ম্যাগাজিন দেওয়া হতো রবিবার, মানে রবিবারের জন্য, তো সেখানে কমিক্স থেকে পরে পেপারের কমিক্স সমস্ত কিছু আমাদের কাছে ভীষণ প্রিয় হয়েছে ছিল, এবং সেইগুলো বলতে গেলেই মানে সেই ছোটবেলার স্মৃতিগুলো আজকে আবার সেই স্মৃতি রোমন্থন হচ্ছে, মানে না মানে একদমই, কারণ হচ্ছে চারবাগদা, কারণ তার কাছ থেকে এই মানে নতুন নতুন বিষয়গুলো কমিক্সের বিষয়ে অনেক কিছু জানতে পারছি। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল চারবাগদা, তোমার পুরো নামটা কি চারবাগ দীপ্ত, মানে এটা কি তোমার অরিজিনাল নেম?
3: একদম।
0: আচ্ছা, মানে আমি নামটা শুনে খুব অবাক হয়েছিলাম, কি সুন্দর একটা নাম।
3: হ্যাঁ, এই নামের পেছনে একটা ইতিহাস যে বলবো।
0: হ্যাঁ বলো বলো।
3: চারবাগ, চারবাগ দর্শন হচ্ছে পৃথিবীর প্রথম নাস্তিক দর্শন এবং স্বরদর্শনের একটা হচ্ছে চারবাগ দর্শন। আমার বাবা হচ্ছে ফিলোসফি স্টুডেন্ট ছিল, চারবাগ দর্শনটা ওনার খুব প্রিয় ছিল, তাই সেই হিসাবে আমার নাম রাখেন চারবাগ, এবং দীপ্তটা হচ্ছে আমার বাবার নাম, দীপ্তরূপ দাস হচ্ছে আমার বাবার নাম, তো সেখান থেকে দীপ্তটা এটা আমি অফিসিয়ালি ইউজ করি সব জায়গায়।
0: আচ্ছা।
3: এবং আমি ট্র্যাডিশনাল সারনেম ইউজ করি না, কারণ হচ্ছে ট্র্যাডিশনাল সারনেম দিয়ে তোমার জাত ধর্ম এগুলো বোঝা যায় এবং সেখান থেকে মানুষের হানাহানি শুরু হয়, তো আমাদের ফ্যামিলি ট্র্যাডিশনাল সারনেম ইউজের বিপক্ষে, এবং এইভাবেই আমার সারনেমটা হচ্ছে দীপ্ত রাখা হয়েছে।
0: বেশ, মানে আমরা কত কিছু নতুন নতুন শিখি ভাবো, যে সত্যি তো কারুর সারনেম দিয়ে আমরা অনেককে অনেক রকম ভাবে বিচার করে ফেলি, সেখান থেকে মানে তোমাকে এটা এটা সব সব মানে এই ভাবনাটাকে সত্যি কুর্নিশ জানানোর মতো একটা ভাবনা। এবং আমরা মোটামুটি আড্ডার একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, কিন্তু আমাদের একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড আছে, মানে সেটা হচ্ছে মানে দুটো অপশন দেওয়া হবে, সেই দুটো অপশনের মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে, তো মানে শুরু কিয়া যায়। তো প্রথম প্রথম যেটা সেটা হচ্ছে, আঁকার সময় মনোযোগ বাড়াতে কোনটা বেশি জরুরি, একটা হচ্ছে এক কাপ ব্ল্যাক কফি বা যে কোনো কফি, নাকি পছন্দের মিউজিক?
3: দুটোই আমার চলতে থাকে অ্যাকচুয়ালি, কানে মিউজিক চলতে থাকে এবং মা কফি বানিয়ে দিতে থাকে, দুটোই একসঙ্গে চলতে থাকে।
0: বেশ, মানে এটা সাইমালটেনিয়াসলি চলে প্রসেসটা।
1: এবার একটা প্রশ্ন হচ্ছে, তুমি কাকে তোমার ইলাস্ট্রেশনের খাতায় ক্যানভাসে ফুটিয়ে তুলতে চাইবে, ফেলুদা নাকি ব্যোমকেশ?
3: আমার মনে হয় ব্যোমকেশ চরিত্রটা অনেক বেশি অ্যাট্রাকটিভ, সেখানে কলকাতা অনেকটা বেশি বাঙালি এবং কলকাতা উত্তর কলকাতা অনেকটা পিকচারেস্ক ব্যাপার জড়িয়ে আছে।
0: একদম। আর তোমার মানে তোমার মানে বাড়ি কোথায়, উত্তর কলকাতা না দক্ষিণ কলকাতা?
3: আমার রাজারহাটে বাড়ি।
0: আচ্ছা, মানে আউটস্কার্টসে চলে যাচ্ছি আমরা।
1: কিন্তু তোমার যদি কোনো ফেভারিট জায়গা বলতে হয়, সেটা কোনো বিদেশের কোনো ক্যাফে হবে না আমাদের এখানকার কলেজ স্ট্রিট, আমাদের প্রিয় সবার বইপাড়া?
3: বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, কলেজ স্ট্রিটে যেতে আমার ভালোই লাগে, তাছাড়া বিদেশে আমি এই ঘুরে এলাম আমেরিকায় সান ফ্রান্সিসকো, তো ওই শহরটা আমার খুব ভালো লেগেছে, ওইখানে যদি কোনো একটা ক্যাফেতে বসা যায় সেটাও ভালো লাগবে।
0: বেশ, আর নিজের সৃষ্টির মধ্যে সবথেকে মানে সবথেকে মানে কাছের চরিত্র কোনটা, লুবলু নাকি কাকেশ্বর কুচকুচে?
3: লুবলু যেহেতু নিজস্ব চরিত্র, সেই জন্য লুবলু অবশ্যই প্রিয়।
1: এবার ডিজিটাল কমিক না ছাপা বই?
3: ছাপা বইয়ের দাম তো অনেক এখন ঊর্ধ্বমুখী, এখন এক একটা কমিক্সের দাম প্রায় 500-600 টাকা, সেহেতু প্রিন্টের থেকে ডিজিটাল কমিক্সই প্রেফার করি বিদেশি কমিক্সের ক্ষেত্রে, কিন্তু দেশে যদি কম দামে পাওয়া যায় অবশ্যই।

0: লিমিটেড কমিক্স
1: বেশ মানে এরকম এরকম অনেক কিছু আমরা কিন্তু নতুন নতুন জানতে পারছি এবং চারবাগদার থেকে আজকে অনেক কিছু জানলাম এবং আজকের আড্ডাটা মোটামুটি এখানেই আমরা সমাপ্ত করব কিন্তু তার আগে চারবাগদার থেকে যেটা জানবো সেটা হচ্ছে আজকে এখানে এসে আমাদের সঙ্গে আড্ডা দিয়ে তোমার কেমন লাগলো
0: খুবই ভালো লাগলো তোমরা খুব ফ্রেন্ডলি এবং থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি
1: আচ্ছা
0: এরকম ভাবে আসতে পেরে খুবই ভালো লাগছে
1: আর তোমরা তোমাকে আমরা বারবার এখানে চাইবো এবং বারবার আমাদের কাছে এসে আড্ডা দিতে হবে এটা আমাদের মানে কি বলবো আরজি তোমার কাছে
2: একটা আরজি তোমার পরে লুবলুর গল্পতে ওই অমরত্বের সন্ধানের সূত্রটা একটু দিয়ে দিও
0: শুধু লুবলু না আমি আরেকটা কাজও করছি রামায়ণ রামায়ণ মোশন কমিক্স করছি সেখানে কিন্তু ওই অমরত্বের যে
1: ভান্ডটা
0: ওই সমুদ্র মন্থন ওই সিনটা কিন্তু আছে
1: ওই সন্ধান পেয়ে গেছি
2: সব কিছু দেখলে লিংক রয়েছে
1: বেশ আজকের মতো কিন্তু আমাদের এই আড্ডাটা এখানেই শেষ করতে হবে আমাদের যুববাণীর বিভিন্ন রকম শো কিন্তু তোমাদের জন্য থাকছে এবং প্রতিদিন নতুন নতুন কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য কিন্তু তার মধ্যেও আমাদের এই মানে রবিবার আমাদের সবার প্রিয় যুববাণীর জন্মদিন সেটা তো আমরা জানি যুববাণীর জন্মদিনে কিন্তু তোমাদের জন্য অনেক অনেক অনেক নতুন নতুন সারপ্রাইজ অপেক্ষা করছে অনেক মানুষ থাকছে তোমাদের জন্য এবং যে ফেসবুক কন্টেস্ট ছিল সেটাও থাকছে কেমন আর ফেসবুকে অনেকে কমেন্ট করেছো তারা কিন্তু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আমাদের সঙ্গে থাকার জন্য এবং আজকের এই আড্ডাটা এখানেই শেষ করব রূপম ইসলামের গানে গানে এবং শেষ করতে করতে তোমাদেরকে বলবো কানে রেখো যুববাণী কোথাও যেও না কারণ যুববাণীর জন্মদিন আসছে 16 তারিখ সেদিনকে কিন্তু অনেকে অপেক্ষা করছে তোমাদের জন্য
2: একদম আর সেই সঙ্গে আজকে তোমাদের সঙ্গে ছিলাম আমি ঋত্বিক আর প্রিয়স্মা আর আজকে ছিল আমাদের স্পেশাল গেস্ট চারবাগ দীপ্ত আর যেতে যেতে সবাইকে থ্যাংক ইউ আজকে অনুষ্ঠানটা শোনার জন্য আর থ্যাংক ইউ তোমাকেও চারবাগ দা আজকে তোমার মূল্যবান সময় আমাদের জন্য দেওয়ার জন্য
0: থ্যাংক ইউ ফর কলিং মি
1: টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় রেখো

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন দিলরুবায় লঘু সঙ্গীতের সুর, শিল্পী অরূপ কুমার সেন।

0: শুনলেন দিলরুবায় লঘুগীতের লঘু সঙ্গীতের সুর, শুনলেন দিলরুবায়, শিল্পী অরূপ কুমার সেন। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
2: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছো কি খোঁজ?
3: আসছে যে জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
4: হাফ সেঞ্চুরি পার করে জুড়ে আরো ছয়, 56-র সেদিনে হবে ভরপুর এনজয়।
1: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের স্ব্যাগ।
2: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথম মেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়া।
3: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, চিরকুট ব্যান্ড আসছে, আটটাটা বসবে জেগে।
4: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
1: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
4: সকাল 9:30 থেকে বেলা 12:00, আড়াই ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
1: একদম 56 বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল 9:30 বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
2: জম্পেশ সেলিব্রেশন হবে।
4: তাহলে যুববাণীর 56-তম জন্মদিনে শুনতে হবে

0: 전대 전대 첫 번호.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন লোকগীতি শুনবেন শম্পা কুণ্ডুর কণ্ঠে।

0: প্রচলিত লোকগীতি শুনলেন শম্পা কুণ্ডুর কণ্ঠে, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। জাতীয়

0: জীববৈচিত্র্য কর্তৃপক্ষ এনবিএ সর্ষের জিনগত থেকে প্রাপ্ত সম্পদ ব্যবহারের সুবিধা ভাগাভাগি বা অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং এবিএস বাবদ 15 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। এই অর্থ 26টি রাজ্যের জীববৈচিত্র্য পর্ষদ এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের জীববৈচিত্র্য পরিষদের মধ্যে প্রদান করা হবে। এক্ষেত্রে প্রতিটি রাজ্যে সর্ষে চাষের আওতাধীন এলাকার উপর ভিত্তি করে এবিএস এর অংশ নির্ধারণ করা হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সারা দেশের সঙ্গে এরাজ্যের বিভিন্ন জেলাতেও পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। পূর্ব বর্ধমানের কালনায় আজ সকালে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। তিরঙ্গা যাত্রার পাশাপাশি নির্মল ভারত, স্বচ্ছ ভারত এবং জনগণনা সহ একাধিক সচেতনতামূলক উদ্যোগকে একসূত্রে গেঁথে কালনার অঘোরনাথ পার্ক থেকে ফেরিঘাট পর্যন্ত সাইকেল র্যালিতে অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। নমামি গঙ্গে কর্মসূচিতে ভাগীরথী ঘাট চত্বরে স্বচ্ছতা অভিযানে যোগ দেন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার, মহকুমা শাসক সহ অন্য প্রশাসনিক আধিকারিকরা। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে প্রহরার দায়িত্বে থাকা বিএসএফ এর জওয়ানরা আজ জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল হন। লালবাগ রসনবাগে বিএসএফ এর বহরমপুর সেক্টরে বর্ণাঢ্য পদযাত্রার সূচনা করেন বিএসএফ এর ডিআইজি মহিন্দর লাল। হুগলির আরামবাগ মহকুমা শাসকের উদ্যোগে আজ গৌরবময় তেরঙ্গা যাত্রা আরামবাগ বাসস্ট্যান্ড সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবাস প্লাস সমীক্ষা থেকে যাতে কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার সচেষ্ট বলে জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। গত 2.5 মাস ধরে রাজ্যের গ্রামেগঞ্জে আবাস প্লাসের সমীক্ষার কাজ চলছে। তিনি জানান, আগামী 15 আগস্ট আবাস প্লাসের সমীক্ষার কাজ শেষ হয়ে যাবে। এখনও কোনো যোগ্য পরিবারের সমীক্ষা না হয়ে থাকলে 24 ঘন্টার মধ্যে ইমেলের মাধ্যমে তাঁকে বিষয়টি জানানোর আবেদন করেছেন পঞ্চায়েত মন্ত্রী। এদিকে মুর্শিদাবাদে আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার কাজ মন্থর গতিতে চলায় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ক্ষোভ প্রকাশ করে জেলা শাসককে চিঠি দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন দপ্তরের সচিব। গত 10 তারিখ পাঠানো চিঠি অনুযায়ী জেলায় মাত্র 41%-এরও কম কাজ হয়েছে, বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পাচারের জন্য নিয়ে যাওয়া 10টি গরু উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, বেলডাঙ্গা থানার দিক থেকে একটি পণ্যবাহী গাড়িতে বিপুল পরিমাণ গরু গাদাগাদি করে সোনাডাঙ্গা মোড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় পুলিশ 2টি গাড়িসহ গরুগুলিকে আটক করে গ্রেপ্তার করা হয় গাড়ির চালক ও সহকারীকে। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপরের খবর 12:50।
1: গীতাঞ্জলি, এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু জায়গায়। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও। ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাবে হিমালয় সংলগ্ন এবং গাঙ্গেয় দুই পশ্চিমবঙ্গে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতায় শুরু হচ্ছে গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা, স্বাগতা মণ্ডল মল্লিক, আবারও আজকে চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে কথা বলার জন্য। যেহেতু আমাদের ভারতবর্ষ মূলত কৃষি প্রধান দেশ, সেই কারণে কৃষিকে কিন্তু একটা বিরাট মান্যতা দেওয়া হয় এবং আমরাও আমাদের এই অনুষ্ঠানে চেষ্টা করি কৃষির বিভিন্ন উন্নয়নের দিকগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে বা খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরতে। আজকেও ঠিক সেই রকমই একটি বিষয় আজকে আমরা আলোচনা করব, কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের নানান সুযোগ ও সম্ভাবনা, এবং এই

0: বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ আশ্রমের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ সর্দার। ডক্টর সর্দার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই।
1: ধন্যবাদ।
0: ডক্টর সর্দার, যেহেতু আমাদের দেশ কৃষিতে একটি নতুন দিশা ক্রমে ক্রমে স্থাপন করে চলেছে যত দিন যাচ্ছে, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কৃষির দিক থেকে বিশ্বের দরবারে কোথাও দ্বিতীয় কোথাও তৃতীয় স্থানে রয়েছি, আমাদের সবসময়ই চেষ্টা থাকে যে যুব সমাজকে এই কৃষিতে আরো বেশি নিয়ে আসা, তাদের আরো বেশি আকৃষ্ট করা। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও জড়িয়ে থাকে যে কেন তারা আসবে, তারা আসলে তাদেরও ভবিষ্যৎ কতটা উজ্জ্বল, সেই প্রশ্নটা অবশ্যই তার সাথে জড়িয়ে থাকে। এবং এই সমস্ত বিষয়কে ভেবেই আমরা আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের নানান সুযোগ ও সম্ভাবনা। এবং এই বিষয় নিয়ে কথা বলার শুরুতেই যেটা আমার মনে হচ্ছে যে কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের বর্তমানে ভারতবর্ষে অবস্থাটা ঠিক কেমন?
1: দেখুন, এই যে আপনি একটু আগেই বললেন যে ভারতবর্ষ আমাদের কৃষি প্রধান দেশ,
0: একদম,
1: এবং এটা আমরা মানি যে এগ্রিকালচার ইজ দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়া। এগ্রিকালচারটা না থাকলে কিন্তু আমাদের যে অর্থনীতি আজকে এত উন্নত সেটা কিন্তু সম্ভব হয় না। সেদিক থেকে দেখতে গেলে যে আমাদের ভারতের সব থেকে বড় একটা জায়গা যেখানে কর্মসংস্থান হতে পারে, প্রায় 40-45% মানুষ কিন্তু এই কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত। আমরা যদি জিডিপির দিকে দেখি, প্রায় 18-20% কিন্তু জিডিপি এগ্রিকালচার থেকেই কিন্তু তার অবদান রাখে। তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের বর্তমানে এগ্রিকালচার এমন একটা সেক্টর বা কৃষিক্ষেত্রে যেখানে কিন্তু প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সুযোগ হতে পারে।
0: এবং সেই বিষয়গুলোই আজকে আমরা একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব। আমার যে যুবা বন্ধুরা আজকের এই অনুষ্ঠান শুনছেন তারাও যাতে জানতে পারেন যে তাদের জন্য ভবিষ্যতে কৃষিক্ষেত্রে কোন কোন দিকগুলি উন্মুক্ত রয়েছে, খোলা রয়েছে। এবার আসি আমার পরের প্রশ্নে, যে ফসল উৎপাদন ছাড়া কৃষিতে আর কি কি খাতে কর্মসংস্থানের সুযোগ এই সময় দাঁড়িয়ে রয়েছে?
1: দেখুন, এই কৃষিকাজ বলতে কিন্তু আমরা যেটা প্রথাগত ভাবে যে চাষবাস,
0: ঠিকই,
1: শুধু এই কৃষিকাজ শুধু ধান চাষ বা গম চাষ কিন্তু নয়।
0: বর্তমানে দাঁড়িয়ে তো এর মানে মাত্রাটা অনেক বেশি বেড়ে গেছে।
1: একদম একদম। তার মানে হচ্ছে কি বলুন তো, এই যে এগ্রিকালচার রিলেটেড তার সাথে যা আছে সবে কিন্তু এর মধ্যে আসতে পারে।
0: যেমন ধরুন,
1: শুধুমাত্র যে এগ্রিকালচারের যে পার্টগুলো রয়েছে তার সাথে সাথে আমরা কিন্তু উদ্যানবিদ্যা, যা উদ্যান পালন বিভাগ, পশুপালন বিভাগ, মৎস্য বিভাগ বা এই শস্য সুরক্ষা বিভাগ, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু না কিছু কিন্তু সম্ভাবনা অবশ্যই আছে।
0: মানে প্রত্যক্ষ রয়েছে এবং পরোক্ষ রয়েছে, ঠিক। আর এই যে তরুণ প্রজন্মের কথা আমরা বারবার বলছি, তরুণ প্রজন্মের জন্য কৃষি ভিত্তিক কোন কোন উদ্যোগ বেশি সম্ভাবনাময়?
1: সেটা বলতে গেলে দেখুন, আমার প্রথমেই মনে হয় যে তরুণ প্রজন্মের যদি আমি দেখতে যাই, সেক্ষেত্রে কিন্তু যদি উদ্যান পালন বিভাগের কথা আসি, প্রথমে আসবে কিন্তু নার্সারি। আজকের নার্সারিতে একটা প্রচুর সম্ভাবনা ময় দিক আছে। যদি তরুণ প্রজন্ম যারা হয়তো পড়াশোনা করেছে, চাকরি বাকরি পাচ্ছে না, বাড়িতে বসে আছে, সেক্ষেত্রে বলবো যে নিকটবর্তী কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্র বা অন্য কোনো জায়গা থেকে ট্রেনিং নিয়ে তারা যদি ধরুন এই নার্সারিটাকে ভালোভাবে শিখলো এবং তারা বাড়িতে নার্সারি করলো।
0: মানে নার্সারি বলতে কি, আমরা যেটা দেখুন আজকাল বিভিন্ন জায়গায় আমি দেখতে পাই, সেটা শহর অঞ্চলেও পাচ্ছি এবং একটু মফস্বলের দিকেও পাচ্ছি, একটি জায়গার মধ্যে অনেক গাছ, সেখানে ফুল এবং ফলের গাছের চারা তৈরি করে সেই চারা বিক্রয় করা হচ্ছে, এই এইটার কথাই আমরা বলছি।
1: অবশ্যই এটা করছি, তার সাথে কিন্তু আরেকটা হতে পারে, বর্তমানে অর্নামেন্টাল যে নার্সারি, বিশেষ করে ধরুন যদি বলি এই যে অ্যাডেনিয়াম, আজকাল সুন্দর দেখতে এবং খুব সহজে করা যায় এবং বিভিন্ন জায়গায় অ্যাডেনিয়ামের প্রচুর নার্সারি রয়েছে। তো সেদিক থেকে অর্নামেন্টাল বা আমরা আজকাল যত দিন যাচ্ছে দেখুন, আমরা এই যে ইনডোর যে প্ল্যান্টগুলো হয়, বিশেষ করে এই যে প্ল্যান্ট ঘর সাজানোর যে গাছগুলো হয়, তাতেও কিন্তু খুব ভালো একটা চাহিদা রয়েছে। তো যুবক বন্ধুরা যারা কিন্তু আছেন, তারা কিন্তু অবশ্যই নার্সারি করতে পারেন, যার ফলে কিন্তু একটা ভালো কর্মসংস্থান হতে পারে। এছাড়া আরো বিভিন্ন বিষয়ে, যেমন মৎস্য চাষ হতে পারে, তারা যদি সঠিক ট্রেনিং নেন মাছ চাষের মাধ্যমেও কিন্তু তারা করতে পারেন। আজ মাশরুম চাষ, ভার্মি কম্পোস্ট বা যেগুলোকে আমরা বলি জৈব কৃষি, তার সাথে প্রাকৃতিক চাষের মাধ্যমেও চাষবাস করতে পারেন, বা প্রক্রিয়াকরণ জাত যেসব

0: শিল্পগুলো রয়েছে সেটাও কিন্তু যেতে পারেন।
1: আচ্ছা, আপনি যে মাছ চাষের কথা বললেন, তো এই মাছ চাষে কতটা কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেটা যদি একটু বলেন।
0: দেখুন, আমাদের আমরা তো বাঙালি, তো আমরা প্রত্যেকে কিন্তু মাছ ভাত খেতে ভালোবাসি, মাছের ঝোল, তাই না? তো এই মাছের যদি আমরা প্রফেশন হিসেবে নিতে পারি তাহলে কিন্তু সত্যি খুবই একটা দিক খুলে আসবে, যেখানে খুব ভালোভাবে কিন্তু আমরা কর্মসংস্থান পেতে পারি। যেমন ধরুন, মাছ চাষের ক্ষেত্রে যাদের বাড়িতে অল্প জায়গা আছে তারা ছোট্ট হ্যাচারিতে ডিম পোনা চাষ করতে পারে। বিশেষ করে মিষ্টি জলের যে মাছগুলো আছে, কার প্রজাতি যে মাছগুলো আছে, সেটা 2 থেকে 3 দিনের মধ্যে মানে কৃত্রিম প্রজননের মাধ্যমে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করতে পারেন, এবং সেটা কিন্তু খুবই চাহিদা আছে, তারা বিক্রি করতে পারেন। যাদের ছোট ছোট চৌবাচ্চা বাড়িতে যদি সম্ভব হয়, সেখানে কিন্তু ডিম পোনা থেকে কিন্তু ধানি পোনার চারা তৈরি করতে পারেন, যেটা মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারবেন। যাদের ধানি পোনা থেকে একটু বড় পুকুর আছে, খুব বড় নয়, মোটামুটি মাঝারি পুকুর, যেখানে অন্য কোনো চাষ হচ্ছে না, 5 কাঠা 6 কাঠা 7 কাঠা পুকুর রয়েছে, সেখানে কিন্তু তারা এই ধানি পোনা থেকে চারা পোনা তৈরি করতে পারে, যেটাকে মোটামুটি 90 দিনের মধ্যে কিন্তু সম্ভব চারা পোনা তৈরি করে নিতে পারেন। এবং যাদের আরো বড় পুকুর আছে, সেই চারা পোনা থেকেই কিন্তু পরবর্তীকালে বড় যে টেবিল ফিশ যেগুলো হয় সেগুলো কিন্তু মোটামুটি 10 থেকে 11 মাসের মধ্যে কিন্তু তৈরি করতে পারেন। তো যার যেমন রিসোর্স আছে সেইগুলোকে কাজে লাগিয়েই কিন্তু তারা কিন্তু মানে এই মাছ চাষকে একটা উদ্যোক্তা হিসেবে হতে পারেন। বিশেষ করে কার্প হ্যাচারি তৈরি করে কিন্তু ওরা করতে পারেন,
1: একটা কর্মসংস্থানের ভালো পথ এটা হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে।
0: রঙিন মাছ তো আছেই,
1: রঙিন মাছের কথা একটু আসি, কারণ আপনি নার্সারির ক্ষেত্রে বললেন যে ঘর সাজাবার গাছ, এখন ঘর সাজানোটা কিন্তু একটা চল এসেছে, এবং সেক্ষেত্রে রঙিন মাছ তো আগেও আমরা রাখতামই, এখন কিন্তু তার চলটা আরো বেশি, তাই একটু রঙিন মাছের কথা যদি বলেন কি সম্ভাবনা সেক্ষেত্রে রয়েছে।
0: একদম একদম, দেখুন আমরা প্রথমে ভাবে কি আমাদের পেট পূরণ, তারপর আমাদের শখ পূরণ,
1: একেবারে
0: তো সেদিক থেকে দেখতে গেলে দেখুন আমরা কিন্তু আজকাল আর কেউ না খেয়ে নেই, বেশিরভাগ একটু যারা মধ্যবিত্ত তারা অবশ্যই চাই। দেখুন বর্তমান সময়ে কাজের প্রেশার বা অন্যান্য কারণে আমরা প্রচুর কিন্তু অনেক সময় ডিপ্রেশন হয়ে পড়ি, তো যখন বাড়িতে ফেরা হয় সেখানে যদি একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে কোনো রঙিন মাছ থাকে, তার চলাফেরা, তার সৌন্দর্যতা দেখে কিন্তু মানুষ অনেক সময় তাদের ডিপ্রেশনটাকে দূর করে। তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে রঙিন মাছ চাষ এটাও কিন্তু সুন্দর একটা সম্ভাবনার দিক হতে পারে, এবং এটাও কিন্তু সেই ছোট হ্যাচারির মধ্যে রঙিন মাছের চারা তৈরি করা যায়, বীজ তৈরি করা যায়, সেটাকে করে সেটা কিন্তু বাজারে বিক্রি করতে পারে।
1: এটা কতটা খরচ সাপেক্ষ?
0: খরচ বলতে এটা খুবই অল্প খরচের মধ্যে কিন্তু বাড়িতে করা যায়, একদম কম পুঁজিতে, তাই নয়, বাড়িতে যেখানে আপনি চারা পোনা তৈরি করছেন যে ছোট পুকুরটাতে, সেখানেও কিন্তু আপনি মোটামুটি ছোট হ্যাপা হাপা তৈরি করে তাতেও কিন্তু আপনি রঙিন মাছ করতে পারেন, চাষ করতে পারেন, যার মাধ্যমে কিন্তু একটা সম্ভাবনাময় দিক হতে পারে। এবং আজকাল বাজার বলতে প্রচুর জায়গায়, বিভিন্ন জায়গায় বাজার রয়েছে, বিশেষ করে গালফ স্ট্রিট থেকে শুরু করে হাওড়া বা আমতলা, এই জায়গাগুলিতে কিন্তু এখন ওপেন মার্কেট রয়েছে যেখানে কিন্তু রঙিন মাছের বিক্রি হয়। এবং এছাড়া বিভিন্ন জায়গাতেই আমরা কিন্তু দেখি যে দোকানের বিভিন্ন জায়গাতে অ্যাকোয়ারিয়ামের মাধ্যমে কিন্তু সেসব জায়গায় মাছ সাপ্লাই হচ্ছে বা বিক্রি হচ্ছে।
1: আচ্ছা ডক্টর সর্দার, এবার আমি একটুখানি জানতে চাই যে এই যে কৃষি ক্ষেত্রে উদ্যোক্তা হতে চাওয়ার যে ইচ্ছে আমরা চাই নতুন প্রজন্মের মধ্যে আসুক এবং তারা এগিয়ে আসুক, সেক্ষেত্রে সরকারি কি কি সহযোগিতা পাওয়া যাচ্ছে?
0: দেখুন, এই যে যারা কৃষি উদ্যোক্তা হতে চান, এই কৃষি উদ্যোক্তা হতে গেলে তাদের কিন্তু বেশ কিছুভাবে সরকার মূলত সাহায্য করে। প্রধান যেটা, প্রধানত বিশেষ করে ট্রেনিং, যেটাকে আমরা বলি প্রশিক্ষণ বা দক্ষতা, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট বলা হয়, এই দিক দিয়ে একটা রয়েছে। আর একটা ধরুন এই আর্থিক সহায়তা বা ঋণ অথবা ভর্তুকি প্রদান বা বিভিন্ন সময়ে কোনো ক্ষতি হলে বিমা যোজনার মাধ্যমে কিন্তু দেওয়া হতে পারে। যার মধ্যে প্রধান যেটা রয়েছে প্রশিক্ষণ ও দক্ষতা, যেটা সেটা ক্ষেত্রে যে নিকটবর্তী যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো রয়েছে, সেই কৃষি বিজ্ঞান কেন্দ্র, যেমন ধরুন আমাদেরই আছে রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিট, এখান থেকে প্রচুর মানুষকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়। এবং এরই একটা প্রজেক্ট যদি আমি বলি, যেমন এই যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এর মাধ্যমে আরিয়া বলে একটা প্রজেক্ট আছে, সেই অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেইনিং ইউথ ইন এগ্রিকালচার, এর ফুল ফর্ম, এই প্রজেক্টের মাধ্যমে তাদের এই এর সহায়তে যে ডেমো ইউনিটগুলো হয় সেখানে বিশেষ করে কার্প হ্যাচারি হতে পারে, ভার্মি কম্পোস্ট ইউনিট হতে পারে, পানের বোরোজ হতে পারে, বা ধরুন আরও নার্সারি হতে পারে, এইগুলোর কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে তাদেরকে শেখানো হয়, ট্রেনিং দেওয়ানো হয়, তাদের ডেমো ইউনিট করে দেওয়া হয়, তাদেরকে কিন্তু এভাবে সহযোগিতা করা হয়। এছাড়া আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে

0: কৃষি বিজ্ঞান কেন্দ্র, স্টেট এগ্রিকালচার যেসব ইউনিভার্সিটিগুলো আছে, বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে, বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের যে সরাসরি যেসব প্রাতিষ্ঠানিকগুলো রয়েছে, তাতেও কিন্তু তাদের প্রতিনিয়ত উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এছাড়া কেউ যদি মনে করেন যে আমি মাইক্রোফুড প্রসেসিং ইউনিট খুলবো, তার জন্য কিন্তু ভর্তুকি দেওয়া হয় বা বিভিন্ন রকমভাবে তাদেরকে সাহায্য করা হয়। কেউ যদি মনে করেন যে আমি কোনো যন্ত্রপাতি কিনবো, তার জন্যও কিন্তু ভর্তুকি দেওয়া হয়, বা এইভাবে বিভিন্নভাবে আর্থিক ঋণও দেওয়া হয়। স্বল্প কেসিসি কৃষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তাদের সহজে যাতে ঋণ পেতে পারেন, সেজন্য তো রয়েছেই,
1: অর্থাৎ ট্রেনিং তো দেওয়াই হচ্ছে, পাশাপাশি যাতে তারা তারা আয়ের উৎস খুঁজে পেতে পারে এবং নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারে, সেই দিকগুলোকেও সুস্পষ্ট করা হচ্ছে, তাই তো?
0: একদম।
1: আর আধুনিক প্রযুক্তি কিভাবে কৃষিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে সেটা একটু যদি আমার শ্রোতা বন্ধুদের বলেন।
0: দেখুন, আধুনিক প্রযুক্তি বলতে যত দিন যাচ্ছে আমরা কিন্তু আধুনিক প্রযুক্তির উপরে কিন্তু অনেক নির্ভরশীল হয়ে পড়ছি। এই যে আগে যখন আমরা কৃষিতে চাষবাসের কথা বলতাম, নাঙলের ব্যবহার সবার আগে আসতো, নাঙল থেকে তারপরে আস্তে আস্তে উন্নত যন্ত্রপাতি এলো, পাওয়ার টিলার এলো, তারপরে ট্র্যাক্টর এলো,
1: ঠিক,
0: মানে ধীরে ধীরে কোথাও না কোথাও আমরা উন্নত হচ্ছি। আমি যদি স্প্রেয়ার কথা বলি, স্প্রে করতে যদি ভাবি, সেখানে কিন্তু তখন কিন্তু আমরা কি করতাম যে কাঁধে যে হ্যান্ড স্প্রেয়ারগুলো ছিল সেগুলো থেকে স্প্রে করতাম, তারপরে ব্যাটারি স্প্রেয়ার এলো। এখন কিন্তু কৃষিক্ষেত্রে স্প্রে, কীটনাশক স্প্রে বলুন বা ফার্টিলাইজার স্প্রে বলুন, সেখানে কিন্তু আমরা দ্রোনের ব্যবহার করছি, তাই না? আজকে কৃষিক্ষেত্রে দ্রোনের একটা বিশাল ব্যাপক ব্যবহার এসেছে। তার সাথে সাথে ধরুন আগে আমরা যখন চাষবাস করতাম তখন কিন্তু কেউ মাটি পরীক্ষার কথা তো গুরুত্ব দিতাম না, কিন্তু বর্তমান সময়ে আমরা কিন্তু সবসময় বলি যে মাটি পরীক্ষা করান, অনেকটা রক্ত পরীক্ষার মতো।
1: এবং আমার যে কৃষক বন্ধুরা এই অনুষ্ঠান শুনছেন, তারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিষয়গুলোর সঙ্গে তারাও ভীষণভাবে পরিচিত হয়ে গেছেন এবং তারাও কিন্তু এখন নিয়মিত কাজের সাথে সাথে এগুলো প্রথাগত চাষের পাশাপাশি এই সমস্ত বিষয়গুলোকেও তারা মেনেই চাষ করতে চেষ্টা করছেন।
0: একদম একদম। সেই জন্যই মানে এই যে মাটি পরীক্ষার কথা যেটা বলছি, ওনারা যদি মাটি পরীক্ষা করে তারপরে চাষবাসগুলো করেন তাহলে কিন্তু অনেক লাভবান হতে পারেন, কারণ অতিরিক্ত সার ব্যবহার মাটির পক্ষে ক্ষতিকারক। তো মাটি পরীক্ষা করলে কিন্তু বুঝতে পারবে যে কি আছে কি নেই। তো সেই রকমভাবেই এই যে কৃষিক্ষেত্রে দ্রোনের ব্যবহার, মাটি পরীক্ষা, তার সাথে বিভিন্ন রকম স্মার্ট সেচ বা AI, এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। তো এইগুলো দিক থেকে কিন্তু আধুনিক প্রযুক্তি আমাদের কৃষিতে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে এবং আশা করি বর্তমান যেসব শ্রোতা বন্ধুরা আছেন তারাও শুনছেন, আশা করি তারাও মাটি পরীক্ষা করবেন, তারাও এইগুলোর উপরে দৃষ্টি নিক্ষেপ করবেন,
1: মানে এগুলোকেও গুরুত্ব দিয়ে চাষ করার চেষ্টা করবেন। এবার আপনি আসি, আপনি পশুপালনের কথা বলছিলেন, তো পশুপালন বিভাগে কি কি কর্মসংস্থানের সুযোগ রয়েছে?
0: দেখুন, এই পশুপালনের একটা দিকটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক কর্মসংস্থান করতে পারি, যার মধ্যে আমি প্রথমে যদি বলি যেসব যুবকরা রয়েছেন তারা যদি সঠিক প্রশিক্ষণ নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই লাভজনক একটা জায়গা, যেখানে পোলট্রি সেকশন আছে। আজকাল দেখবেন প্রচুর পোলট্রির তো মাংসের তো চাহিদা শেষ নেই, তো প্রত্যেকেই মাংস খাচ্ছে, তো সেজন্য পোলট্রি চাষ কিন্তু ভালো একটা হতে পারে। তারা যদি সঠিক পদ্ধতিতে ট্রেনিং নিতে পারেন তাহলে কিন্তু পোলট্রি একটা খুব ভালো সেক্টর হতে পারে। এর সাথে সাথে দেখবেন অনেকে পাখি পোষে, একটা শখ, পাখি পোষেন। আজকাল চারিদিকে দেখা যায় বদ্রি পাখির চাষ,
1: ঠিক,
0: কোয়েল চাষ, তো এইগুলো দিক থেকেও কিন্তু ভাবতে পারেন। এর সাথে সাথে ধরুন কেউ যদি মনে করে ছাগল পালন করব, তাহলে যদি সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে গোটারি বা ছাগল পালন একটা খুব ভালো দিক হতে পারে। এই যে মানে প্রাণী পালনটা একটা সুন্দরভাবে যদি করা যায়, যদি সঠিক প্রশিক্ষণ নিয়ে টাইমলি সবার সাথে যোগাযোগ রেখে, লাইন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রেখে যদি ঠিকঠাক করে তারা করতে পারেন, তাহলে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা রয়েছে পশুপালন ক্ষেত্রেও।
1: এবারে যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যুব সমাজকে কৃষিতে আকৃষ্ট করার জন্য অনেক তো কিছু হচ্ছে সেটা আমরা জানলাম, কিন্তু আরো কি কি করা প্রয়োজন যেটা করলে আপনার মনে হয় যে সত্যি সত্যি আমাদের এই যে বিপুল যুব সমাজের একটা, আমাদের বলা যেতে পারে ভারতবর্ষে একটা সমৃদ্ধ, আমরা ভীষণভাবে একটা রিসোর্স, এটা সেই যুব সমাজকে আমরা কিভাবে আকৃষ্ট করতে পারি আর কি কি করলে?
0: দেখুন, আমরা সবাই চাই যে একটা সুনির্দিষ্ট ইনকাম বা আয় একটা সম্ভাবনা থাকা উচিত।

0: যদি আমাদের আয় সুনিশ্চিত করতে না পারি, তাহলে কিন্তু কেউই সেই জায়গাটায় থাকবে না। তো কৃষিক্ষেত্র এমন একটা জায়গা যেখানে যদি আমি আয়টাকে সুনিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু সে থাকবে। তো সেটার জন্য যে উদ্যোক্তা যিনি আসবেন, তিনি যদি সঠিক সময়ে প্রশিক্ষণটা সঠিকভাবে নিতে পারেন এবং তাতে অবশ্যই আধুনিক প্রযুক্তির ব্যবহার থাকবে,
1: ঠিক,
0: এবং তার সাথে সাথে মানে সঠিক প্রশিক্ষণের সাহায্য নিয়ে তিনি যে এগ্রিকালচার পণ্যটা বা কৃষি পণ্যটা তৈরি করবেন, সেটাকে যদি আমরা সঠিক সময়ে বাজারজাত করতে পারি, বাজারজাতকরণ এবং বিপণনের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় সেই কৃষি যিনি করবেন, যে উদ্যোক্তা করবেন, তিনি লাভবান হবেন। কারণ তার মধ্যেই কিন্তু প্রথম থেকেই সমস্ত কিছু একদম নিয়ম মেনে প্রশিক্ষণ নিয়ে যদি তিনি করেন, অবশ্যই মনে করি তিনি লাভবান হবেন। তো সেটার জন্যই কিন্তু আমার মনে হয় এগুলো করা উচিত, যে উন্নত প্রযুক্তির ব্যবহার।
1: এক্ষেত্রে আমার একটি প্রশ্ন রয়েছে, সেটি হলো যে এই যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো রয়েছে বিভিন্ন অঞ্চলে, সেখান থেকে কি কোনো কর্মশালা, কোনো সেমিনার, এরকম কোনো অনুষ্ঠান করে সেই অঞ্চলের মানুষকে সচেতন করা এবং জানানো যে এই এই ট্রেনিং এখান থেকে আপনি নিতে পারেন বা এইভাবে আপনি লাভবান হতে পারেন, এইভাবে কৃষিকে হাতিয়ার করে আপনি এগিয়ে যেতে পারেন কর্মসংস্থানের পথে, সেই রকম কোনো ব্যবস্থা কি নেওয়া হয় বা হচ্ছে বর্তমানে?
0: একদম, এটা বলতে পারি, আমি যেহেতু কৃষি বিজ্ঞান কেন্দ্রেই কর্মরত আছি, রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিট, এখান থেকে কিন্তু প্রচুর ট্রেনিং দেওয়া হয়। শুধু আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র নয়, পাশাপাশি যেসব কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো আছে প্রত্যেকটা জায়গা থেকে মোটামুটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। আমাদের বিভিন্ন সময় অফ ক্যাম্পাস ট্রেনিং, অন ক্যাম্পাস ট্রেনিং, যেখানে মানুষ নিজের প্রয়োজনে, কেউ যদি মনে করে আমি ধান চাষ করব, তাহলে কিন্তু তার বৈজ্ঞানিক পদ্ধতিতে তাকে ধান চাষের ট্রেনিং দেওয়া হয়, বা কেউ যদি মনে করে আমি ধানের পরিবর্তে আমি বীজ উৎপাদনটা শিখব, সেক্ষেত্রেও কিন্তু তাকে বীজ উৎপাদনের ট্রেনিং দেওয়া হয়। কেউ যদি মনে করেন যে আমি মৎস্য চাষ সম্পর্কে জানতে চাই, তো সেখান থেকেও কিন্তু মৎস্য বিভাগ থেকে শুরু করে, পশুপালন বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে, বিশেষ করে মৌমাছি পালন, কেউ যদি মনে করে আমি মৌমাছি পালন শিখব, সেখান থেকেও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ট্রেনিং ওখান থেকে দেওয়া হয়।
1: এবং আমি দেখেছি যে বিভিন্ন এলাকায় কৃষি মেলা হয়, জেলাতেও হয়, তো সেই কৃষি মেলাগুলোতে কি এই ধরনের কোনো কর্মশালা বা কোনো বক্তৃতা বা সভা যেখানে মানুষ এসে কিছুটা একটা অনুষ্ঠানের মধ্যেই জেনে নিতে পারলো খুব সহজভাবে, সেটা কি করা হচ্ছে?
0: একদম, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রত্যেক বছর কৃষি মেলা হয়ে থাকে এবং সেখানে বিভিন্ন টেকনোলজি ডেমোনস্ট্রেশন করা থাকে, প্রচুর চাষিরা আসেন এবং সেখানে ঘুরে ঘুরে দেখেন, সেখানে সেমিনার হয়, সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, এমনকি বিভিন্ন গান বাজনার মাধ্যমেও মানুষকে, বিশেষ করে তরজা গান থেকে শুরু করে, কবি গান থেকে শুরু করে, যার মাধ্যমে মানুষকে সচেতন করা যায়, সে হতে পারে প্রাকৃতিক কৃষি, হতে পারে জৈব কৃষি, হতে পারে ভার্মি কম্পোস্টিং, বা বিভিন্ন টেকনোলজিকে বিভিন্ন রকম গানের মাধ্যমে যাতে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তার কিন্তু প্রচেষ্টা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিট থেকে সবসময়ই করা হয়। এবং কেউ যদি ট্রেনিং নিতে চান, সেক্ষেত্রে আমি অবশ্যই তাদের সবাইকে আমন্ত্রণ জানাবো, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা যেহেতু আমাদের মধ্যে রয়েছে, সেই সব অঞ্চলগুলো থেকে কেউ যদি মনে করেন ট্রেনিং নিতে চান, যোগাযোগ করতে পারেন। এখানে মাত্র ছোট্ট একটা ফর্ম ফিল আপ করতে হয় এবং যতদিনের ট্রেনিং হয় ফ্রিতেই থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হয়।
1: বেশ,
0: এবং কেউ যদি মনে করেন করতে চান তো অবশ্যই যোগাযোগ করতে পারেন।
1: বেশ, ডক্টর সর্দার, এইবারে যে প্রশ্নটাই আসবে সেটাতে মানে আমার বেশি উৎসাহ, কারণ আমি চাই যে আমার বোনেরাও কৃষিক্ষেত্রে এগিয়ে আসুক, তাই জানতে চাইব যে কৃষিক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের জন্য কি কি সুযোগ রয়েছে এই সময় দাঁড়িয়ে।
0: খুব ভালো একটা কোশ্চেন করেছেন, মহিলা উদ্যোক্তারা আজকাল, নারীরা কিন্তু সব দিকে এগিয়ে আছে। আগে যেটা আমরা ভাবতাম যে নারীদের পুরুষতান্ত্রিক সমাজ, সেখানে নারীরা কোথাও যেন একটু পিছিয়ে, কিন্তু বর্তমান সময়ে
1: মহিলা চালক চলে এসেছে,
0: একদম দ্রোণ দিদি,
1: ঠিক।
0: তো সে জায়গায় দাঁড়িয়ে এটুকু বলবো যে বর্তমানে মহিলা কিন্তু সমস্ত দিকেই এগিয়ে আছে। তো এখানে বলতে পারি যে একজন মহিলা উদ্যোক্তা হিসাবে, বিশেষ করে সূক্ষ্ম কাজ যেগুলো, বিশেষ হাতের তৈরি যেসব কাজ, কৃষি পণ্য, বিশেষ করে ধরুন আমের আচার, জ্যাম, জেলি, এই যে প্রক্রিয়াকরণ জাত যে উপকরণগুলো হয় তাতেও কিন্তু খুব ভালো এ করতে পারেন।
1: আর এগিয়ে আস
0: মাশরুম চাষ, মানে ওটা তো বলার নয়, মায়েরা যদি এগিয়ে আসেন মাশরুম চাষে তাহলে কিন্তু তার চেয়ে বেশি কিছু হয় না, কারণ মাশরুম একটা প্রচুর পুষ্টিজনক কট খাদ্য এবং প্রচুর চাহিদা আছে, এবং খুব ঘরোয়া পদ্ধতিতে মায়েরাই কিন্তু এইভাবে মাশরুম করতে পারেন। এছাড়া

0: অঞ্চলটিতেও মায়েরা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছেন, কারণ মায়েরাই ঠিকঠাক টাইমে খাবার দেন বা টাইমগুলো মেনটেন করেন। তো সেদিক থেকে দেখতে গেলে যে ঘরোয়া পদ্ধতির যেসব কৃষি প্রক্রিয়াকরণ জাত যেগুলো উৎপন্ন হয় তাতে কিন্তু মায়েদের ভূমিকা বা মহিলারা কিন্তু অনেক সহজে এগিয়ে আসতে পারেন।
1: সময়টা একেবারে কমে আসছে, আমি খুব চটপট জানতে চাইব, একজন ছাত্র বা যুবক যদি কৃষিতে তার কেরিয়ার গড়তে চায় তবে কিভাবে সে শুরু করবে?
0: সেক্ষেত্রে বলতে চাই, বিশেষ করে আমি আগে ছাত্রদের কথা বলবো যারা এগ্রিকালচার নিয়ে ভাবছে, তাদের প্রধানত আমার মনে হয় যে তারা HS বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তারা এগ্রিকালচারের 4 বছরের যে BSc কোর্স আছে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলো থেকে হয় তাতে অ্যাডমিশন নিতে পারে। সেখানে কমপ্লিট করার পরে তারা মাস্টার ডিগ্রি বা হায়ার স্টাডি করতে চাইলে হায়ার স্টাডি করতে পারেন। যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছেন অনেক রকম জব অপরচুনিটি আছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে এগ্রিকালচার ফিল্ড অফিসার যেগুলো হয় তার জন্য গ্রাজুয়েশন দরকার, সেটা কমপ্লিট করে সে প্রিপারেশন নিয়ে এগ্রিকালচার সেক্টরেও যেতে পারে। এছাড়া আমাদের খুব ভালো একটা জব রয়েছে যেটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, আমরা সরকারি লেভেলে বলতে গেলে খুবই একটা অনেকের স্বপ্নের জব হয়ে থাকে এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার। তারাও কিন্তু গ্র্যাজুয়েশন বা MSc করার পরে তারা সেদিকেও যেতে পারেন প্রিপারেশন নিয়ে। এছাড়া কেউ যদি মনে করে আমি হায়ার স্টাডি করতে চাই তাহলে তো অনেক সম্ভাবনা দিকগুলো রয়েছে, যেমন ধরুন বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতে এই যে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট বা অন্যান্য যেসব ইউনিভার্সিটিগুলোতে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এইসব জাতীয় দিকে কিন্তু তার কেরিয়ার গড়তে পারে। এছাড়া বিভিন্ন এগ্রিকালচার পড়ার পরে বিভিন্ন যে সারের কোম্পানিগুলো হয়, পেস্টিসাইডের কোম্পানিগুলো হয় বা প্রাইভেট সেক্টরেও কিন্তু খুব ভালো জবের সম্ভাবনা রয়েছে। এটা গেল হচ্ছে কি আমি ছাত্রদের কথা বললাম। এছাড়া কেউ যদি যারা যুব উদ্যোক্তা রয়েছেন তারা যদি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র বা স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি বা ICR যেসব সংস্থাগুলো আছে সেখানে যদি সঠিকভাবে নিয়ম মেনে প্রশিক্ষণ নিয়ে তারা যদি কৃষি উদ্যোক্তা হতে পারেন তাহলে অবশ্যই বলবো তারা তাদের ভালো একটা সম্ভাবনাময় হতে পারে।
1: এবার একদমই শেষ প্রশ্নে আসি ডক্টর সর্দার, ভবিষ্যতে কৃষিক্ষেত্র কিভাবে ভারতের অর্থনীতিতে কর্মসংস্থানের বড় উৎস হয়ে উঠতে পারে সে ব্যাপারে আপনি কি মনে করেন?
0: আমার যেটা মনে হয় যে কৃষি প্রক্রিয়াজাত যে শিল্পগুলো রয়েছে বা কৃষিভিত্তিক যে উদ্যোক্তা যারা রয়েছেন তারা যদি ঠিকঠাক করে প্রশিক্ষণ নিয়ে কৃষি উদ্যোক্তা হতে পারেন এই এগ্রিকালচার সেক্টর থেকে আগামী দিনে আমার মনে হয় কোটি কোটি মানুষের কিন্তু কর্মসংস্থান তৈরি হতে পারে।
1: বেশ ডক্টর সর্দার, আমাদের সময় আজকে একেবারেই শেষ, হয়তো আরো কিছু কথা বলা যেত, বলার ছিল কিন্তু বলা হয়ে উঠল না। আমরা ভবিষ্যতে চেষ্টা করব এই বিষয় নিয়ে আরো বিস্তৃত আলোচনা করার। বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম কৃষিক্ষেত্রে কর্মসংস্থানে নানান সুযোগ ও সম্ভাবনা এই বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ আশ্রমের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ সর্দার। ডক্টর সর্দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার।
1: এবং সেই সঙ্গে বিদায় নিচ্ছি আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। নমস্কার।
2: গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 অগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455 এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
4: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC তে।
5: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
4: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।

0: সর্বদা নতুন সুচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
0: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হলো কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 অগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455 এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
3: মেরে দেশবাসীয় কে প্রতি পূর্ণ সমর্পণ ভাব মে সে আয়ুষ্মান ভারত যোজনা নে জন্ম লিয়া।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
2: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
1: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন রবীন্দ্রসঙ্গীতের দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: আগুন জ্বালো, আগুন জ্বালো,
1: এতখানির আবর্জনা পুড়িয়ে ফেলে,
0: আগুন জ্বালো, আগুন জ্বালো,
1: একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো,
0: আগুন জ্বালো, আগুন জ্বালো,
1: এতখানির আবর্জনা পুড়িয়ে ফেলে,
0: আগুন জ্বালো।

0: মাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
1: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
0: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
0: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনছেন দেশাত্মবোধক গান, সমবেত কণ্ঠে গান শুনলেন। এবারে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান, প্রথমে স্বস্তিকা মুখোপাধ্যায়।

0: সুচিত্রা মিত্রর গড্ডে এই গানের সঙ্গেই শেষ হল নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের এই অনুষ্ঠান আকাশবাণী কলকাতা।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন খবর।
3: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় আজ পাশ হয়েছে খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল। উভয় কক্ষই অনির্দিষ্টকালের জন্য মুলতবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 2024-25 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করছেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অসঙ্গতির অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। পাঞ্জাবে ফার্মেসি আধিকারিক নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে সেই রাজ্যের হাইকোর্ট। বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে ঝাড়খণ্ড এবং পাঞ্জাবে শিক্ষার্থীদের

0: সমস্যা উপেক্ষা করার অভিযোগ জানিয়েছে। লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলোনিয়ান্তি দুদিনের ভারত সফরে আজ সকালে নতুন দিল্লি পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। কলম্বিয়ায় সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের পর সে দেশে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন আলবের্তো দেলা এসপ্রিয়ালা। ভারত সবরকমভাবে পাশে আছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কানাডিয়ান ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ব্র্যান্ডন নাকাসিমা ও বেন শেলটন, মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন ফাইনালে কোকো গফ ও ইগা সোয়ান্টেক। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে আজ রাজ্যসভায় খনি ও খনিজ উন্নয়ন নিয়ন্ত্রণ সংশোধনী বিল পাশ হয়েছে। এরপর সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়। গত মাসের 20 তারিখ শুরু হওয়া এই বাদল অধিবেশন 19টি বৈঠকের পর আজ শেষ হল। অধিবেশনে বিভিন্ন আইনি ও জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল যেমন পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল, জাতীয় সম্মানের অবমাননা সংশোধনী বিল, ট্রাইব্যুনাল সংস্কার বিল, কোর ও অন্যান্য আইন সংক্রান্ত সংশোধনী বিল, জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন সংশোধনী বিল এবং কেরালা নাম পরিবর্তন বিল এই অধিবেশনে পাশ হয়েছে। তবে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের তথাকথিত অমানবিক পদক্ষেপ এবং অযোধ্যার রাম মন্দিরে অনুদান সংক্রান্ত অনিয়মের বিষয়গুলিকে কেন্দ্র করে এই অধিবেশন বারবার অচলাবস্থা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সংসদের উভয় কক্ষই বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলকে আরও বিশদে পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি জেপিসির কাছে পাঠানোর অনুমোদন দিয়েছে। এই বিলের উদ্দেশ্য হল বিদেশি অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করে তোলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভায় এই প্রস্তাব উত্থাপন করেন যাতে বিলটি নিয়ে ব্যাপক আলোচনার লক্ষ্যে উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি যৌথ সংসদীয় কমিটির কাছে তা পাঠানো হয়। এই কমিটিতে লোকসভা থেকে অধ্যক্ষের মনোনীত 21 জন এবং রাজ্যসভা থেকে চেয়ারম্যানের মনোনীত 10 জন সদস্য থাকবেন। সংসদে বারবার বিঘ্ন ঘটানোর জন্য বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। বিরোধীদের বিরুদ্ধে গণতান্ত্রিক ও সংসদীয় ঐতিহ্যের প্রতি অনাদর প্রদর্শনের অভিযোগ করেন তিনি। আকাশবাণী সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীমতী প্যাটেল বলেন, বিরোধীদের এই আচরণ সমগ্র দেশ প্রত্যক্ষ করছে।
1: इन लोगों की लोकतंत्र में संसदीय परंपराओं में कहीं कोई आस्था नहीं है, ना ही ये पार्लियामेंट्री डेमोक्रेसी का कोई सम्मान करते हैं। इन्होंने जब जो कहा सरकार ने माना और पहले दिन से कहा कि हर प्रकार की चर्चा के लिए हम तैयार हैं। लगातार इन्होंने पेपर लीक के संबंध में जो विषय उठाया उस पर चर्चा हुई। पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर ने भी इनसे कहा कि आप सीट पर जाइए, हम देर रात तक चर्चा करेंगे, लेकिन इनकी कोई मंशा नहीं थी। इन्हें सिर्फ शोर शराबा करना है, हंगामा करना है और ये बहुत ही दुर्भाग्यपूर्ण है।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক আদিবাসী শিল্প সহ অন্যান্য সম্পর্কিত শিল্প মাধ্যমের ভারতের পরিবেশন শিল্পে অসামান্য ও ধারাবাহিক অবদানের জন্যই পুরস্কার প্রদান করা হয়। ফেলো সম্মানের জন্য 3 লক্ষ টাকা এবং একাডেমি পুরস্কারের জন্য 1 লক্ষ টাকার পাশাপাশি তাম্রপত্র ও অঙ্গবস্ত্র প্রদান করা হয়। রাষ্ট্রপতি বলেন, আধুনিক ভারতের ঐতিহ্য এবং পরম্পরা বহন করে নিয়ে চলেছেন এই শিল্পীরা।
2: ভারত এক সংস্কৃতি সম্পন্ন দেশ হিসকে তুলনা পুরা বিশ্ব সে হাম নেই কর সকতে। এ জোড়ো সে জুড়ি হুই হ্যায়। ভারত জেসে ভাষায়ে, জেসে পেহনায়ে, খান পান জেসে আলাগ আলাগ হ্যায়, এসে সংস্কৃতি, ইনকা নৃত্য সঙ্গীত হর চিজ আলাগ হ্যায়। জেসে কি এ প্রকৃতি সে হি এ জো সংস্কৃতি কো চুনে।
0: মিউজিকে পশ্চিমবঙ্গের নির্মাল্য দে, সঞ্জয় মুখোপাধ্যায়, প্রভাতী মুখোপাধ্যায় পুরস্কার পাচ্ছেন। এছাড়া ছৌ নৃত্যে নৃপেন সহিশ, থিয়েটারে দীনেশ কুমার পোদ্দার এবং কল্লোল ভট্টাচার্য, পারফর্মিং আর্টসে তপতী চৌধুরী তালিকায় রয়েছেন, ফেলোশিপ প্রাপিকার তালিকায় রয়েছেন রীতা গাঙ্গুলি। ঝাড়খণ্ডের 4th লোক সেবা আয়োগ পিএসসি পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আন্দোলনকারীরা সোচ্চার হয়েছেন। এ বিষয়ে রাঁচিতে জেপিএসসি জেএসএসসি রিফর্ম ফোরাম এর কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। কিছুদিন আগে বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনা নিয়ে বিজেপি সাংসদরা দিল্লিতে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। 19 জন পরীক্ষার্থীর পরিবার প্রতি 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি। এক সপ্তাহের মধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া না হলে অনশন শুরু করার হুঁশিয়ারি দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের জেরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট 454 জন ফার্মেসি আধিকারিক পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ দিয়েছে। গত মাসের 19 তারিখে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ফরিদকোটের বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এই পদগুলির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। মামলাটির পরবর্তী শুনানি 17 সেপ্টেম্বর। বিজেপি আজ বিরোধী দলগুলির বিরুদ্ধে পাঞ্জাব ও ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের সমস্যা উপেক্ষা করার অভিযোগ করেছে। নতুন

0: এতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন, ঝাড়খণ্ড ও পাঞ্জাবের শিক্ষার্থীদের সমস্যা সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যেতেই বিরোধীরা সংসদে হই হট্টগোল সৃষ্টি করছে। কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন বলে তিনি অভিযোগ করেন।
1: ভারত কি সংসদ যে সংবিধানিক দৃষ্টিতে চর্চা ও সংবাদ কা সবচেয়ে বড় স্থল হ্যাঁ নিরন্তর বওয়াল মচাকর রাখা গিয়া অর্থাৎ পঞ্জাব বিধানসভা মে ঝুঠ, ভারত কি সংসদ মে বওয়াল ও ন্যায়ালয় কে দ্বারা উঠতে সওয়াল, ये तीनों ये साफ दर्शाते हैं कि छात्र हितों के सभी अलंबरदार संवैधानिकता के धरातल पर दम तोड़ दिया है।
0: ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে সংসদের মকরদ্বারের সামনে আজ এনডিএ সাংসদরা বিক্ষোভ প্রদর্শন করেন। ঝাড়খণ্ডে আন্দোলনরত প্রায় 600 জন শিক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ দাবি করেন। আকাশবাণী সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি শিক্ষার্থীদের উপর পুলিশি অত্যাচার নিয়ে প্রশ্ন তোলেন।
2: झारखंड के 600 बच्चों पर एफआईआर हुआ है, ऐसे बच्चे जो न्याय मांगने गए थे जिनकी नौकरी बेची दी गई, ऐसे 1000 के ऊपर नौकरी बेची गई, लगभग 400 करोड़ रुपए घोटाला है। और जब बच्चे न्याय मांगने गए कहाँ जाएंगे? 20 दिनों से लगातार आंदोलित हैं, आप उस पर एफआईआर करोगे? क्या न्याय है? राहुल गांधी क्या बोलते हो आप? क्या ये एफआईआर जायज है? लहू सड़कों पर बहा बच्चों का, आपकी जवान नहीं खुली, क्या हम बोलते हो? आपका दोहरा चरित्र इसीलिए देश जानता है।
0: মিজোরামের ছাত্র সংগঠন মিজো জিরলাই পোল সে রাজ্যের জনসেবা আয়োগ পিএসসি সংস্কারের দাবিতে তাদের আন্দোলন তুলে নিয়েছে। মিজোরাম সরকার কমিশন সংস্কারের জন্য একটি কমিটি গঠন করার পর এই সিদ্ধান্ত বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, গত 6 অগস্ট শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে এই আন্দোলন শুরু হয়। মিজোরাম সরকার নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনার জন্য কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগের সচিবের নেতৃত্বে 7 সদস্যের এক কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বোসালোনিয়ান্তি আজ সকালে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি 2 দিনের ভারত সফর করছেন। দিল্লির হায়দ্রাবাদ হাউসে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। সমাজমাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত ও লাইবেরিয়ার পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের কলকাতার নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত এক নার্সের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। গতরাতে স্ত্রীরোগ বিভাগের HDU-তে 30 বছর বয়সী ওই নার্স দায়িত্বে ছিলেন। কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর থেকে নার্সিং স্টেশনে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত 10:30 নাগাদ তিনি অন্য সহকর্মীরা তার খোঁজ শুরু করেন। কিছুক্ষণ বাদে শৌচালয়ের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে। দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের সময় ইস্যু করা সমস্ত অন্যান্য অনগ্রসর শ্রেণী বা OBC A এবং B শংসাপত্র কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। আগের ইস্যু করা শংসাপত্রগুলির আর কোনো বৈধতা নেই বলে আদালত জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে 15 অগস্টকে ইন্ডিয়া ডে হিসেবে ঘোষণা করার বিশেষ নির্দেশ জারি করেছে। নিউইয়র্ক, নিউ জার্সি ও ম্যাসাচুসেটসের পর ডেলাওয়্যার এই নির্দেশ জারি করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট আলবার্তো দেলা এসপ্রিয়ালা সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের পর ত্রাণ ও পুনর্গঠনের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের সুবিধার্থে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। চলতি সপ্তাহের সোমবার 7.4 মাত্রার তীব্র ভূমিকম্প কলম্বিয়ায় আঘাতানে। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। সমাজমাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। কানাডিয়ান ওপেন টেনিসে আজ সকালে মন্ট্রিয়ালে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডন নাকাসিমা স্পেনের রাফায়েল জোদারকে পরাজিত করে ফাইনালে উঠেছেন। অন্য সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বেন শেলটন লার্নার টিয়েনকে হারিয়ে ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে ফাইনালে চতুর্থ বাছাই কোকো গফ দ্বিতীয় বাছাই এলিনা রিপাকিনাকে পরাজিত করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় আজ পাশ হয়েছে খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 2024-25 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে নমামি বসু রুদ্র। কলকাতার নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত এক নার্সের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। গত রাতে স্ত্রীরোগ বিভাগের এইচডিউতে 30 বছর বয়সী ওই নার্স দায়িত্বে ছিলেন। কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর থেকে নার্সিং স্টেশনে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত 10:30 নাগাদ অন্য সহকর্মীরা তার খোঁজ শুরু করেন। কিছুক্ষণ বাদে শৌচালয়ের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে। দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। নার্সের শরীরে

প্রাথমিকভাবে বাহ্যিক আঘাতের চিহ্ন মেলেনি, পাওয়া যায়নি কোনো সুইসাইড নোটও। এদিকে নার্সের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শরদনাথ মুখোপাধ্যায় আজ সকালে হাসপাতালে পৌঁছন। অধ্যক্ষ উপাধ্যক্ষ ছাড়াও গতরাতে ওই বিভাগে কর্মরত অন্য কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি শুরু হয়েছে তদন্ত, দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে। বাজেয়াপ্ত করা হয়েছে মৃতার মোবাইল ফোন, কল রেকর্ডিংও খতিয়ে দেখা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভয়ার দেহ পরিবারের সদস্যদের না জানিয়ে তড়িঘড়ি সৎকারের অভিযোগে ঘটনার দুবছর পর খড়দা থানার পুলিশ নির্মল ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। অভিযোগ দায়ের করেন অভয়ার বাবাও। এরপরই আজ ওড়িশার সম্বলপুর থেকে গ্রেপ্তার করা হয় নির্মল ঘোষকে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর্জি করে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। তারপরই পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে তৎপরতা। তাকে ব্যারাকপুর কমিশনারেটে নিয়ে আসা হচ্ছে। যদি আরজিকর নাকি লটারি দুর্নীতি কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ ও আগামীকাল রাজ্যজুড়ে পার্টিশন হরার রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে আজ এক প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এছাড়া সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের চিঠির প্রেক্ষিতে রাজ্য সরকার এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। এই উপলক্ষে আগামীকাল 14 আগস্ট সন্ধ্যায় প্রতিটি জেলা সদর এলাকায় সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে মোমবাতি মিছিলের আয়োজন করা হবে। কর্মসূচি সফলভাবে আয়োজনের জন্য প্রতিটি জেলায় 30,000 টাকা করে বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় রেখে গ্রহণ করতে হবে। এদিকে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাদের অধীনস্থ কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে 14 আগস্ট বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। রাজ্যপালের বার্তায় বলা হয়েছে এই কর্মসূচিতে পড়ুয়া, শিক্ষিকা এবং অভিভাবকদের একত্রিত করে দেশভাগের ভয়াবহতা এবং বাংলার উপর তার গভীর প্রভাব স্মরণ করা উচিত। এই স্মরণ কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় সম্পর্কে অবহিত করা সম্ভব হবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সারা দেশের সঙ্গে এরাজ্যের বিভিন্ন জেলাতেও পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান।

0: শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে তিরঙ্গা আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পূর্ব বর্ধমানের কালনায় আজ বিশেষ কর্মসূচিতে সাইকেল র্যালিতে অংশ নেন বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে প্রহরারত দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা আজ জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 115 জন শিল্পীকে 2024-25 সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করেছেন। সঙ্গীতে এরাজে নির্মাল্য দে, সঞ্জয় মুখোপাধ্যায়, প্রভাতী মুখোপাধ্যায় পুরস্কার পেয়েছেন। এছাড়াও ছৌ নৃত্যে নৃপেন সহিস, থিয়েটারে দীনেশ কুমার পোদ্দার এবং কল্লোল ভট্টাচার্য, পারফর্মিং আর্টসে তপতী চৌধুরী সম্মান গ্রহণ করেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এটি ক্যানিং এর খুব কাছে এবং কলকাতা থেকে 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছেন। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাস ব্যাপারে আমাদের বিস্তারিত জানান।
1: কাল সুস্পষ্ট নিম্নচাপ আজকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে রয়েছে। এটি আমাদের ক্যানিং এর কাছাকাছি এলাকায় কলকাতা থেকে 40 কিলোমিটার দূরে এর কেন্দ্রবিন্দু। আর এর প্রভাবে আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাত মূলত ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জেলার মধ্যে কোথাও কোথাও হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া এইসব জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র সৈকতে একটা বয়া ভেসে আসা চাঞ্চল্য ছড়িয়েছে। সমুদ্রের ট্রলার ও জাহাজের নিরাপত্তা যাতায়াতের জন্য পথ নির্দেশিকা হিসেবে ব্যবহৃত এই বয়া কোনোভাবে ছিঁড়ে ভেসে এসেছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: বাবা,
2: 3000
1: দাও।
2: কেন বাবা?
1: আমার পকেট মানি।
2: আরে এখন তো শুধু 2000ই ক্যাশ আছে।
1: ওহো বাবা, বুলেট ট্রেনের যুগে গরুর গাড়ি চালাচ্ছ? ডিজিটাল পেমেন্ট চালাও। হ্যাঁ না, হ্যাঁ, সোজা UPI দিয়ে পেমেন্ট করো, ইটস ইজি।
2: আরে বাহ, আমাকেও শিখিয়ে দে, তোর 1000 নিয়ে নে।
1: তোমার মোবাইলটা দাও।
2: নে নে। ভারত ডিজিটাল পেমেন্ট করে
3: এখন সব লেনদেনই সহজ একেবারে।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন মহিলা মহল, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক।

আমরা স্বাধীনতার মাসে আছি, আর মাত্র দুদিন, তারপর সেই দিন স্বাধীনতার দিন। আমরা প্রত্যেক দিন স্বাধীনতা চাই, একেবারে নিজের মতো করে, সেই স্বাধীনতাগুলো জুড়ে জুড়ে, যখন জাতীয়, যখন আন্তর্জাতিক, যখন সর্বসমক্ষে প্রত্যেক মানুষের স্বাধীনতার কথা সগর্বে বলি, সেই দিন স্বাধীনতা, সেই দিন স্বাধীনতা। স্বাধীনতা দিবস, তাকে স্মরণ করেই আমাদের বিশেষ বিশেষ অনুষ্ঠান, যাকে নিয়ে, যার সঙ্গে কথা বলা, তিনি অন্তত ওই স্বাধীনতা দিবসের বেশ কিছুদিন আগে থেকে, আমরা খুব ছোটবেলা থেকে যাদের কণ্ঠ, যাদের গান, যাদের সেই দুর্দণ্ড প্রতাপ যে উদ্দীপক হিসেবে আমাদের সেই কাজ করেছে গান, সেই গানের সঙ্গে জুড়ে থাকা একজন মানুষ, তিনি অবশ্য লেগেসি বহন করছেন, তিনি পরম্পরা বহন করছেন, কিন্তু তার মানে, তাকে নিয়ে কথা বলা মানে, তার সঙ্গে কথা বলা মানে, কোথাও সেই স্বাধীনতা দিবস উদযাপন ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমরা যেভাবে বড় হয়েছি, আজও স্বাধীনতার দিনে যে গান গাইব, যেভাবে আমরা চলব, হয়তো তার কণ্ঠস্বর তার মধ্যেই আছে, না তার মায়ের কণ্ঠস্বর অনেক জোরালো, কিন্তু তিনিও আছেন তার সঙ্গে। হয়তো বুঝতে পারছেন, হয়তো জানেন, তার সঙ্গে কথা বলা শ্রমণা চক্রবর্তী। শ্রমণা চক্রবর্তী নিজেই একজন নাম, সঙ্গীত শিল্পী, অনেক গুণের অধিকারী, কিন্তু তার সঙ্গে রুমা গুহ ঠাকুরতা যখন মা হিসেবে মিলেমিশে যায়, গল্পটা কিন্তু অন্যরকম হয়। স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা তার সঙ্গে, ক্যালকাটি উৎকার আর তার সঙ্গে রুমা গুহ ঠাকুরতা, আর একবারে বংশ পরম্পরায় তার গান বাজনা শেখা, একটা আড্ডা হোক, গল্প হোক তার সঙ্গে।

0: আমরা অগস্ট মাস মানেই জানি দেশাত্মবোধের মাস। আমরা অগস্ট মাস মানেই জানি যে স্বাধীনতা দিবস তাকে সম্মান জানানোর মাস। এই মাসটিতে আমাদের খুব ভালো লাগছে এই কারণেই যে আজকের দিনটা বিশেষ করে সমৃদ্ধ হচ্ছি আমরা, যাকে নিয়ে যাকে পেয়ে তিনি এই দেশাত্মবোধের গান ভাবনা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, পারিবারিকভাবে উত্তরাধিকার সূত্রে তিনি রুমাগো ঠাকুরতার কন্যে। কিন্তু সেটা বোধহয় সব থেকে বড় পরিচয় না হলেও এটা মানতেই হবে, শ্রমণা কিন্তু নিজে গুণে, নিজের গুণে নিজের স্বীকৃতিতে সে কিন্তু সকলের কাছে বড্ড প্রিয়। শ্রমণা আমাদের সঙ্গে, শ্রমণা চক্রবর্তী, তোমাকে আমরা পেয়ে খুব খুশি আজকে অগস্টের এই দিনে।
1: আমিও প্রচণ্ড খুশি এখানে ফিরে বেশে, মানে এখানে আমার ছোট্টবেলা থেকে স্মৃতি, তো একদম ছোটোবেলা থেকে, মানে যখন সাড়ে চার পাঁচ বছর বয়স, মা তখন এআইআরের এটা দেখেন পুরো কোরাল সিঙ্গিং, তো তখন থেকে আমার এখানে আসা। আর কাদের সব পলুবাবু, মানে সুধীন দাশগুপ্তর ভাই পরিমল দাশগুপ্ত, পলুবাবু আমাদের সব অ্যারেঞ্জমেন্টস করতেন, ভয়েস অ্যারেঞ্জমেন্ট সব, বিবল সারা আমার মা, এদের সঙ্গে বড় হয়েছি আমি, বালসারা জেঠু বলতাম, প্রতাপ রায়, বেবিদা, হ্যাঁ, তো এরা তো তোমার অ্যারেঞ্জার কাম মিউজিক ডিরেক্টার্স কাম মিউজিশিয়ানস। তাছাড়া আমার কোয়ারের কাকা মামা জ্যাঠা মাসি পিসি কাকিমা সবাই, যে ছোটোবেলা থেকে সবাইকে এইভাবেই বলে বড় হয়েছি।
0: ঠিক, ক্যালকাটা ইউথ কোয়ার, এই 15ই আগস্ট একেবারে সকাল থেকে রাত্রির পর্যন্ত এটা আমরা শুনব, দেশাত্মবোধের মাসে অন্তত আজকের দিনে সেই ক্যালকাটা ইউথ কোয়ারের একজন সদস্য স্রষ্টা তার কন্যাকে আমরা পেয়েছি, এর থেকে আনন্দ আর কি বলা যেতে পারে। কিন্তু এই যে দেশাত্মবোধের গান, তুমি নিজের চোখে সামনে অভিজ্ঞতা করেছো তৈরি হতে, সৃষ্টি হতে, পরিবেশন করতে, এবং আকাশবাণীর সাথে সেই গল্প তো আমরা আসবই, কিন্তু সেই সাক্ষী হিসেবে তোমার সেই দিনটাকে আমরা একটুখানি জানতে চাইবো আর কি।
1: ছোট্টবেলা থেকে না আমার যে বাড়িতে বড় হয়ে ওঠা সেটাও, মানে রবীন্দ্রনাথের গান, আমার বাবা শান্তিনিকেতনের ছাত্র, প্লাস তোমার সত্যজিৎ রায়ের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ফ্রম অপরাজিত,
0: অরূপ গুহ ঠাকুর, জানি সবাই,
1: হ্যাঁ, তো তার সঙ্গে সঙ্গে আমার বাপের বাড়িতে রবীন্দ্রনাথের গান, শুভ গুহ ঠাকুরতা আমার বাবার আপন ছোট কাকা, তো সেইখান থেকে রবীন্দ্রনাথের গান, আমার বড় পিসি ঋতু গুহ, ছোট পিসি কৃষ্ণা গুহ ঠাকুরতা, এদের গান শুনে বড় হওয়া, ছোট কাকা আমার সব থেকে প্রথম যার কাছে গান রবীন্দ্রনাথের গান শেখা, তিনি হচ্ছেন অভিরূপ গুহ ঠাকুরতা, এটা না চলে যায় হাতটা কানে
0: এখনো পর্যন্ত,
1: এখনো গুরুদের নাম করতে গেলে এটা জাস্ট ছোটবেলা থেকে চলে আসে যায়। তো এইভাবে
0: তোমার বেড়ে ওঠা,
1: বেড়ে ওঠা,
0: তার ইউথ কোয়ারের জন্মটা, সেই জন্মটার
1: জন্ম আমি দেখি
0: না, দেখনি তো,
1: আমি দেখিনি, কারণ ওটার জন্ম বম্বেতে, সলিল চৌধুরী আমার মা এবং শঙ্কর শৈলেন্দ্র, শঙ্কর শৈলেন্দ্র গান লিখতেন আর কি, তো এরা তিনজনে মিলে বম্বে ইউথ কোয়ার আরম্ভ করেন। প্রথম প্রোগ্রামে লতা মঙ্গেশকর, সবিতা চৌধুরী এরা সবাই গান করেন, দ্বিজেন মুখোপাধ্যায়, তো এদের নিয়ে বম্বে ইউথ কোয়ার আরম্ভ হয়। তারপরে যখন মা কলকাতায় চলে আসেন, দ্বিজেন কাকাও তখন কলকাতায়, তো এরা সবাই মিলে এখানে ক্যালকাটা ইউথ কোয়ারের প্রথম প্রোগ্রামে অনুষ্ঠান করে।
0: আচ্ছা, হ্যাঁ, সেটা কোন সাল হবে?
1: সেটা হচ্ছে আর্লি '60s, আমি এক্স্যাক্ট সালটা মনে নেই, কিন্তু হ্যাঁ আর্লি '60s। তো তখন মা চলে এসছেন কলকাতায় পার্মানেন্টলি, তখন সলিল কাকা মাকে বলেন যে বম্বে ইউথ কোয়ারটা তো আপনি না থাকলে হবে না, আপনি এখন যেহেতু কলকাতায় আসছেন, আমরা সবাই মিলে আপনাকে এখানে আমরা যেটুকু পারি সাহায্য করব, আমার ছাত্রছাত্রীদের দিয়ে, হ্যাঁ, নানানভাবে, কিন্তু আপনি এখানে ক্যালকাটা ইউথ কোয়ার শুরু করুন।
0: বেশ, তখন কি প্রথম থেকে কি দেশাত্মবোধের গান বা গণসঙ্গীত এইগুলোই গাওয়া হতো?
1: এইগুলোই গাওয়া।
0: আচ্ছা,
1: আর তার সঙ্গে মা যেটা এই করেছিলেন সেটা হচ্ছে আমাদের দেশের ফোক, এত রকমের ফোক, কিন্তু ফোক কি হয়, অনেকক্ষণ ধরে একইভাবে গাওয়া হয় বলে একটা মনোটনি এসে যায়, তো সেই মনোটনিটাকে কাটাতে গানগুলোকে শর্টন করে সেইগুলোকে প্রেজেন্ট করা হতো।
0: বেশ,

0: এইভাবে চলতে চলতে তুমি এলে, তুমি দেখলে, তুমি বড় হলে, তুমি সেখানে জয়েন করলে। আমরা আজকে অন্তত অগস্ট মাসে অবশ্যই ইউথ কোয়ার গড়ে ওঠা, বেড়ে ওঠা এবং তার যে প্রচার প্রসার, এবং যারা আমরা সামনে থেকে সেই পরিবেশনা দেখেছি, চোখে জল আসতো সেই পরিবেশনায়, তো সেইটা কেন না আজকে আমরা একটু তোমাকে যখন পেয়েছি সেই আলোচনা করি। সেটা একটা লেজেন্ডারি পার্সোনালিটি রুমাগো ঠাকুরতা, যেভাবে ধরতেন পুরো সংগঠনটিকে এবং কোয়ারকে, ভাবা যায় না। তুমি সামনে থেকে দেখেছো, তার ছোট ছোট গল্পগুলো একটু শুনি।
1: মা আসলে কোয়ার ওয়াজ হার সেকেন্ড চাইল্ড বলতে গেলে, দাদাভাইয়ের পরে ক্যালকুটি স্কোয়ার, তারপরে অমিত কুমার, আমি দাদাভাই বলি সরি, অমিত কুমার, তারপরে আমার ক্যালকুটি স্কোয়ার, তারপরে আমার ছোটদা অয়ন, এবং তারপরে আমি শ্রমণা। আমার বাবা সবসময় বলতেন রুমার চারটে সন্তান এবং দ্বিতীয় সন্তানটা সব থেকে প্রিয়,
0: ঠিক
1: ক্যালকুটি।
0: কি অসাধারণ সেই সংগঠন, এবং সেই যে দায়িত্বশীল মহিলা, মানে সে যেখানে গান করছেন ওরকম একটা কোয়ারের ডিসিপ্লিন বোঝা যেত, যে ভয়ঙ্কর ডিসিপ্লিন।
1: আর আমরা যখন ট্রাভেল করছি, ধরো সেই ট্রাভেলিং এর মধ্যে মা বলতেন যে দেখো অন্যান্য লোকেরাও থাকবেন কিন্তু কোচে, আমরা যখন ট্রাভেল করছি তো সেটা দেখতে হবে যে তাদেরকে আমরা যেন খুব বেশি ডিস্টার্ব না করি, একটু ডিস্টার্ব করবো কিন্তু বেশি না করি, তো কারণ প্রায় 70 জনের ওপর লোক আমরা,
0: ঠিক
1: আমরা তো আছি, তাছাড়া আমাদের সাউন্ড নিজেদের যেত, আমাদের লাইট নিজেদের যেত, তাপস সেনের এ করে দেওয়া লাইটের ক্রু তারা যেতেন আমাদের সঙ্গে সবাই, আর আমরা সবাই একসঙ্গে হুল্লোড় করতে করতে যেতাম, খাওয়া দাওয়া সব,
0: মানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে তোমরা তখন ঘুরছো, গান করছো, এই আনন্দটা নিচ্ছ।
1: আর সেই আনন্দটা না আমি এখনো সেটা বহন করি।
0: তুমি এখন ব্যাঙ্গালোরে থাকো, তুমি কলকাতায় আসবে, এরকম একটা পরিকল্পনা যে সে গল্পে তো আমাদের খুব আনন্দের একটা বিষয়। কিন্তু তুমি এবারে বলো, এবারে তুমি বড় হতে হতে গানে প্রবেশ করলে, তোমার ওই গান জীবনটার কথা একটু শুনি।
1: আমি বড় হতে হতে না, আমি তো ছোটবেলা থেকে গানের মধ্যে, আমি ভালো করে কথা বলতে পারি না, তখন আমি গাইছি চিও চিও চি বা ফোক গানগুলো, হ্যাঁ, তারপরে তোমার ধন্য ধন্য পুষ্প ভরা,
0: এই গানটা শুনবো কিন্তু একদম তোমার কাছে শেষে শুনবো। কিন্তু তোমার এখন একটা মানে সেই ছোটবেলার গান অনুযায়ী তুমি একটা ছোট দুকলি একটুখানি শোনাবে ছোট্ট করে?
1: একটা গান ছিল ছোট।

0: তখন আমার 5 বছর বয়স, আমি এই গানটা তখন স্টেজে মাইক্রোফোন আমার নিচ অব্দি নামতো না, তো তার জন্য আমাকে একটা চেয়ার দেওয়া হতো, তার উপরে একটা বালিশ রাখা হতো এবং তারপরে আমি উঠে দাঁড়িয়ে গানটা গাইতাম।
1: হ্যাঁ শ্রমণা, তোমাকে আমি যে সময়টা দেখেছি অন স্টেজ, তখন যেহেতু আমরা কন্টেম্পোরারি, তুমি খুব উচ্ছল একটি বালিকা এবং অন স্টেজ মায়ের পাশে দাঁড়িয়েও উজ্জ্বল উপস্থিতি। হ্যাঁ, মায়ের কনফিডেন্সটা তোমার মধ্যে ছিল, তারপর আস্তে আস্তে তোমার নিজের মতো করে গানের জগৎ, আমি কয়ারের কথা বলছি, তার থেকে তুমি নিজের মতো করে নিজে গান তোমার বেশ তৈরি হলো, যে গানটাও শুনবো একটু পরেই, যেটা হচ্ছে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে গান। যেহেতু তোমার পরিবার এত সমৃদ্ধ একটি পরিবার, যে পরিবারের সঙ্গে যুক্ত সত্যজিৎ রায়, যে পরিবারের সঙ্গে ঋতু গুহ, বুদ্ধদেব গুহ, অভিরূপ গুহ ঠাকুরতা, শুভ গুহ ঠাকুরতা,
0: আগে হচ্ছে আমার
1: কিশোর কুমার,
0: না আমার নিজের দিদিমা সতীদেবী, সতীদেবী রবীন্দ্রনাথের পঞ্চকন্যার এক কন্যা।
1: ও হ্যাঁ, একদম উল্লেখ করতেই হবে, যে জায়গাটা একদম অন্যায় হবে, ঠিক তার কন্যা যখন রুমা গুহ ঠাকুরতা হন, তখন তিনি যে একেবারে পল্লবিত হবেন এটাই খুব স্বাভাবিক। তো তার পরের প্রজন্ম হচ্ছে তুমি, তাই তো? এইবার সেই পরিবারটা সম্পর্কে তোমার দেখা পরিবারটাকে নিয়ে একটুখানি ছোট্ট করে বলো, তোমার বড়
0: মামা। আমার তো মামা বাড়ি এবং বাপের বাড়ি দুটো বাড়ি মিলেই সঙ্গীত চলচ্চিত্র যাই বলো, আমার বাবা অসাধারণ আঁকতেন, তিনি শান্তিনিকেতনের ছাত্র, পরবর্তীকালে আর্ট কলেজের ছাত্র। ওইভাবে বড় হওয়া, মানে গানের মধ্যে দিয়ে বড় হওয়া, সুরের মধ্যে দিয়ে বড় হওয়া, কথার মধ্যে দিয়ে বড় হওয়া,
1: ঠিক।
0: আমি ছোটবেলা থেকে দেখছি আমার দাদু সত্যজিৎ রায় উনি লিখছেন, বা দাদু সবার সঙ্গে গল্প করছেন কিন্তু হাত চলত সারাক্ষণ, নয় আঁকছেন নয় গল্প লিখছেন, সারাক্ষণ হাত চলত কিন্তু গল্পও হতো। আর দাদুর ঘরে একটা হাত শিকট

0: ছিল আর একটা বড় পিয়ানো ছিল, পিয়ানোটা মনে হয় এখনো আছে। তো আমি গিয়ে মাঝে মাঝে হাফসি কটে গিয়ে হাউ যাও যাও যাও বাজে, কোনোদিন রাগতে দেখিনি।
1: আচ্ছা, না আমার যতদূর মনে হয় তোমার কাছে শুনছিলাম যে তোমার মুখে ভাত বোধহয় সন্দীপ মামা,
0: সন্দীপ মামা, সন্দীপ মামা আমার একমাত্র মামা। সন্দীপ মামা আমাকেও মুখে ভাত দিয়েছেন, আমার দাদাকেও, অয়নকেও মুখে ভাত দিয়েছেন। তো এই আর কি, মানে
1: এরকম একটা পরিবার তোমার।
0: একদমই। আর আমার দিদিমার কাছে কত গল্প শুনেছি, দিদিমার কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প শুনেছি। উনি একদম দুজনে একসঙ্গে কাজ করেছেন একসময় আইএনএতে। হ্যাঁ, আমার দিদিমা কংগ্রেস ছেড়ে আইএনএ জয়েন করেন, সেখানে কদম কদম বাড়ায় যা হম।

0: এটি হ্যাঁ এটা তোমার আইনের গান,
1: হ্যাঁ
0: হয়তো সুর এদিকে ওদিকে একটু ভুল হলো, কারণ এটা অনেক বছর আগে আমার তোলা, তারপরে খুব বিশেষভাবে গাওয়া হয় না এখন আর। তো এইসব গান শুনে আমি বড় হয়েছি, আমি ডিএল রায় শুনে বড় হয়েছি, তারপরে ভি বলসারাকে একদম ছোট্টবেলা থেকে পেয়েছি, আমি বলসারা জেঠু বলতাম, আমাকে অসম্ভব স্নেহ করতেন, এদের কাছে ছোটবেলা থেকে শুধু শিখেই গেছি, আমাকে একটা বড় সড়ো স্পঞ্জ বলতে পারো, মানে আই হ্যাভ সো মাচ অফ থিংস ইনসাইড মি। তো আমি এদেরকে একদম চোখের সামনে এখন বুঝতে পারি, তখন তো কোনোদিন কিছু বুঝতামও না কি কে বিবাল সারা কে প্রতাপ রায়, তো এরকম আর কি এইভাবে বড় হয়েছি। ঋতু হো পিম পিম, বুদ্ধদেব গুহ, হ্যাঁ বুদ্ধদেব গুহ পম্পম আমার বড় পিসে, তো আমার কাছে বুদ্ধদেব গুহ ইনফ্যাক্ট পম্পম চলে যাওয়ার পরে সিগনিফিকেন্সটা এসছে কতটা ইম্পর্টেন্ট।
1: এরকম পরিবেশে বড় হলে, পরিবারে বড় হলে, যেখানে প্রথিতযশা শিল্পীরা যখন আত্মীয় সম্পর্কে হয়, তখন তাতে সুবিধে আছে না অসুবিধে আছে তুমি একটু বলবে? তার কারণ হচ্ছে যে ধরো অনেক শিল্পীরা আছে খুব স্ট্রাগল করে নিজের নাম ধাম ওই জায়গাটা তৈরি করেন, আর তুমি খুব অনায়াসে এদের কোলে চড়ে বড় হয়েছো।
0: নয় গো, অনায়াসটা না, মানে এটা লোকে ভাবে যে ও হ্যাঁ রুমা ঘুরতে মেয়ে ও তো কত সুবিধা পেয়েছে, কিন্তু আমি তো রুমা গুহ ঠাকুর তার মেয়ে, হ্যাঁ তো সেখানে না মানে ওই কম্প্যারিজনটা ইট ইজ মানে বেচারা আমার দাদা ভাইয়ের ক্ষেত্রে তাই, মানে অমিত কুমারের ক্ষেত্রে ওরকম একটা জায়েন্ট বাবা কিশোর কুমার, তো সে যাই গাক সে যত ভালোই গাক বড়ে আচ্ছা লাগতে, আমার মতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট লাভ সংস এভার সেটা আমার দাদা ভাইয়ের গাওয়া, হ্যাঁ আমি খুব প্রাউডলি বলি সেটা। তোমার লাভ স্টোরির সবগুলো গান ইয়াদ আ রহি হ্যায় তেরি ইয়াদ আ রহি হ্যায় এখনো লোকে গায় দাদা ভাইয়ের গাওয়া,
1: তবু সেই কম্পোজিশন
0: তাও কিশোর কুমারের মতন হলো না। আরে ভাই সবাই যদি সবার মতন হতো তাহলে তো
1: ইন্ডিভিজুয়াল,
0: হ্যাঁ।
1: এবার তোমার জায়গাটা তুমি প্রমাণ করেছো, শ্রমণা চক্রবর্তী মানে তার গান উদাত্ত কণ্ঠে গান। এইবারে ঋতুপর্ণের ঘোষের জায়গায় একটু যাই, সেই রকম একজন শিল্পী এবং স্রষ্টা তার খুব কাছাকাছি, এবং তার সঙ্গে তোমার একটা ভালো বন্ধুত্ব, এবং তার সাথে তুমি কাজ করেছো এই
0: ঋতু যখন বিজ্ঞাপনে কাজ করতো তখন ঋতুর সঙ্গে আমার আলাপ। ঋতু আমার থেকে বয়সে অনেক বড়, 9 বছরের বড়, ঋতু আমার বরের ক্লাসমেট, প্লাস কলেজেও একসঙ্গে পড়াশোনা করেছে যাদবপুরে, তো ও অনেক দিনকার একে অপরের চেনা। আর ঋতুকে আমি চিনি যখন ও বিজ্ঞাপনে চাকরি করে রাম রায়ের আন্ডারে, আর ওরকম একটা লোক আদ্যপ্রান্ত স্রষ্টা, হি ইউজ টু ক্রিয়েট থিংস, মানে সেটা তুমি ঘর সাজানো থেকে আরম্ভ করে তার সিনেমা বানানো অবধি, ওর যে কি সুন্দর ঘর
1: সাজানো গোছানো,
0: সাজানো গোছানো শুধু নয় জিনিসগুলো, দ্য ট্রিঙ্কেটস হি ইউজ টু কিপ অ্যাট হোম, যেখানে যেত সেখান থেকে তুমি হয়তো সব জায়গায় সেটা দেখতেও পাবে,
1: চোখটাই তো আলাদা,
0: তো ওই জিনিসগুলো নিয়ে তুমি ওর সিনেমাতে সেগুলো দেখতে পাবে, অনেক সময় ওর সিনেমা সেটে সেগুলো ব্যবহৃত হয়েছে।
1: বেশ, এইবারে তোমার চলচ্চিত্র গান এবং সত্যজিৎ রায়ের সেই গল্পটা বলো, সেই ছবিতে গান গাওয়ার ব্যাপারটা একটু বলো, বেশ মজা।
0: একটু হাস্যস্কর, আমি প্রথম যখন গান গাই তখন 17-18 বছর, মিড 17, তো আমি বাড়িতে রাত্রিবেলায় কিছু একটা করছি, আমরা তো সবাই একসঙ্গে থাকতাম, ভাই বোনরা কিছু একটা করছি, তখন মা হঠাৎ আমাকে বললেন যে বাবু এক্ষুনি সন্দীপ মামাকে ফোন করো, দাদু ফোন করেছিলেন তোমার সঙ্গে দরকার। আমার দাদুর সঙ্গে মোটেই

0: কথা বলবো না, সন্দীপ মামা, সন্দীপ মামাকে ফোন করলাম, সন্দীপ মামা কি হচ্ছে গো, কেন দাদু আমার সঙ্গে গানে কথা বলবে? তখন বলছে যে দাদু কথা বলবে কারণ তোমাকে কালকে এসে গান গাইতে হবে। কালকে বললেন না, আমি বাবাকে দিই ফোনটা। তখন দাদু এসে ফোনটা ধরলেন, বললেন হ্যাঁ মামুনি শোন বাবু, কালকে একটা রেকর্ডিং করতে হবে বুঝলি। আচ্ছা, তো বললেন যে গানটা হচ্ছে মরিলো মরি, জানিস তো? মরিলো মরি আমি শুনিনি, তার আগে একদিনের জন্য একটা বিন্দু আমি শুনিনি। আমি বললাম হ্যাঁ, যদি বাদ পড়ে যাই, বলছি গান গাওয়াবে, তো আমি বলছি হ্যাঁ, দু লাইন গাইতাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বললো ঠিক আছে, তুই কালকে চলে আয়, বললো মরিলো মরি দুটো লাইন পরিষ্কার ভালো করে শিখে চলে আয়। আমি ঠিক আছে, বাবাকে সারারাত্রির ঘুমাতে দিইনি, সারারাত্রি দু লাইন শিখেছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ছোট কাকিমা, রীনা কাকিমা মানে অভিরূপ গুহঠাকুর তার স্ত্রী, রীনা কাকিমার কাছে গিয়ে রীনা কাকিমাকে ধরে, রীনা কাকিমা প্লিজ আমাকে গান শেখাও, ওই দু লাইন কাকিমার কাছেও শিখলাম। শিখে তারপরে সেদিনকে দুপুরবেলায় আমার বাবা আমার সঙ্গে গেলেন। বাবা বললেন মানিকদার সঙ্গে তোমার প্রথম কাজ, আমাকে যেতে হবে। বাবা তার আগে দাদুর সঙ্গে কাজ করতেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে, প্রচণ্ড প্রাউড বাবা, মানে আমার থেকে অনেক বেশি প্রাউড আমার বাবা। তো আমি গেলাম দাদু স্টুডিওর মধ্যে, মানে সেটের মধ্যে বসে আছে সব, আমার মনে আছে পুলু কাকা মানে সুমিত চট্টোপাধ্যায়।
1: কোন সিনেমা বলো?
0: এটা হচ্ছে শাখা প্রশাখা।
1: শাখা প্রশাখা,
0: তো সব হচ্ছে ধৃতিমান চ্যাটার্জি, সুন্দরদা বলে ডাকতাম, সুন্দরদাকে আমি চিনি, আমি বিজ্ঞাপনের অনেক কাজ করেছি সুন্দরদাদের সঙ্গে। তো সুন্দরদা, তোমার টিটো কাকা মানে
1: দীপঙ্কর
0: দে, এরা সবাই আছে, পুলু কাকা আছেন। ওখানে গিয়ে আমাকে দাদু বললো যে তোকে দুটো লাইন, দু লাইন গিয়ে দেবি। আমি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি দুটো লাইন গিয়ে, আমাকে প্রথমে বসালেন একটা চেয়ারে, পেছনে একটা কাপড় মতন ফেলে দেওয়া হলো সাম অ্যাম্বিয়েন্স সাউন্ড কিছু একটা করার জন্য। এনিওয়েজ আমাকে চেয়ারে বসানো হলো, সে আমার সামনে একটা বুম মাইক ফেলে দেওয়া হলো। আমাকে দাদু বলে তুই গানটা আরম্ভ কর, দাদু বলো শুরু কর। আমি শুরু করলাম মরিলো মরি আমার মাসিতে টেকে থেকে, দু লাইন আমি আজ পর্যন্ত দু লাইন জানি।
1: তুমি আজকেও সেই দু লাইনই গাইবে, কিন্তু তারপর তো গাইলে, তারপরে কি হলো?
0: হ্যাঁ, তো তারপরে গিয়ে উনি চিৎকার করে উঠলেন ব্রাভো বলে। ওর থেকে বড় প্রাপ্তি আমার কাছে আর কিচ্ছু নেই, আমি এখনো বলি সেটা। তারপরে আমাকে একটা খাম দেওয়া হলো, আমার প্রথম সেইভাবে সিনেমায় রোজগার। আমি প্রথমে বললাম যে আমার একটা দরকার নেই, তুমি বললে যে না এটা তো আমি দিচ্ছি না, এটা প্রডিউসার দিচ্ছে, তুই এটা নে। তখনকার দিনে আমি 1500 টাকা পেয়েছিলাম।
1: ওহো,
0: 1500 টাকা তো তো বাড়ি গাড়ি কিনে ফেলা যায় আর কি, প্রায় ওরকমই আর ধারণা। আমি ওই টাকা দিয়ে বাড়ির সবার জন্য জিনিস কিনেছিলাম,
1: ওহো
0: ছোট ছোট কিন্তু কিনেছিলাম সবাইকে।
1: তুমি আপাতত তো জিনিস তো দেবে না, গানটা দাও দু লাইন বলো।

0: এইটুকুই শিখেছিলাম, এইটুকুই এখনো জানি
1: না। এর জন্য 2 মিনিটের স্তব্ধতা প্রয়োজন ছিল, কিন্তু আমাদের সময়টা যেহেতু সীমিত তাই পরপর কথাটা বলতে হচ্ছে, আর খুব স্বাভাবিকভাবেই একটা মুগ্ধতা তৈরি হলো এই পরিবেশে নিঃসন্দেহে। এইবারে পরে আর একটা চলচ্চিত্রে তুমি বাজিলো কাহার,
0: বাজিলো কাহার তখন আমাকে অনেক সময় দিয়েছিলেন, এবং তার জন্য আমি যখন NFDC-তে রেকর্ডিং হয়েছিল, অনুপদা এখন আর নেই, অনুপদা যাই হোক ওখানে রেকর্ডিং হলো, এবং তখন আমার অনেক সময় বুঝেছ তো মানে টেনশন নিজেকে মধ্যে আয় বাবা টেনশন আয় বলে নিজের মধ্যে টেনশনটাকে ডেকে নিয়ে আসা। রেকর্ডিং এর দিন আমার প্রচন্ড জ্বর 103-এর ওপর, তারপরে যাই হোক দাদুগুলো ওষুধ টষুধ খেয়ে মা আয় রেকর্ডিং।

0: তানপুরাটা আমার আমার মায়ের তানপুরা, আমি যেটা আমি এখনো ব্যাঙ্গালোরে আছে, বহু পুরনো, আমার মায়ের ছোটবেলাকার তানপুরা। তার বয়স এখন প্রায় 70-এর উপর।
1: আচ্ছা,

0: প্রেক্ষাগৃহ গম গম করেছে তোমার গানে সেদিন যখন আমরা দেখেছি, এখনো যখন টেলিভিশনে সেই ছবি দেখানো হয়।
1: সরি তোমাকে ইন্টারাপ্ট করলাম, না বলো। এইটা যখন হলে গিয়ে দেখতে গেছেন দিলীপ রায়, আমরা রাঙামুড়ি ডাকতাম, দিলীপ রায় অভিনেতা এবং ডিরেক্টর, তো দিলীপ কাকা দেখতে গেছে। দিলীপ কাকা তখনও জানতো না আমি গিয়েছি গান। তো গানটা আরম্ভ হয়েছে, পুরো হলের চিৎকার, এইটা তো মামুনি গাইছে, এইটা যে কি ভালো, মানে পরে আমাকে নিজে বলেছেন, তো সেটা না আমার কাছে বিরাট একটা
0: বিরাট পাওয়া, না দারুণ। মানে এইগুলো তো আমার, তো আমি বলছি সবাইকে, আমার মনে হয় যারা শুনছেন, শ্রমণা মানে একটা খুনি, শ্রমণার সাথে একটা সারা দিন ধরে গল্প করলে শ্রমণার কাছ থেকে কত ইতিহাস, সেই স্বর্ণযুগকে পেতে পাবো, স্বর্ণযুগের মানুষদের কাছে পেতে পাবো, সেই সোনাটাও মনে হয় আমাদের একটা আশীর্বাদ। তাই এতটুকু সময়ের মধ্যে তোমাকে ধরা খুব খুব মুশকিল শ্রমণা, তুমি নিজেই এত গুণী মানুষ, তোমার কতগুলো দিক এত পরিষ্কার এবং এত সমৃদ্ধ, তুমি ঋদ্ধ একটি মানুষ, কিন্তু তাই সময় আমাকে বলছে কি বলতো, যে আজকের অন্তত এই অগস্ট মাস এরকম একটি একটা পবিত্র, আমরা বলি অগস্ট মাস পবিত্র দিনে তোমাকে যখন পেয়েছি তখন একেবারে আমরা দেশাত্মবোধক একটা গান তোমার কাছকে, একদম ক্যালকাটা ইউথ স্কয়ার রিপ্রেজেন্ট করছে যিনি, তার কাছ থেকে এটা শুনে আজকে
1: কি বলে কোনটা
0: ধনধান্য পুষ্প ভারতে যাবো আমরা। কিন্তু আবার তোমাকে বলি, তোমার সাথে কথা অনেকের সম্পর্কে যেগুলো জানার ছিল জানা হলো না, আর একবার তোমাকে অবশ্যই আসতে হবে।
1: সুকুমারের ভাষায় আবার শেষেছে ফিরিয়া,
0: পরের বার হবে কিন্তু অবশ্যই আজকের সেই সম্মানটা, অগস্টকে সম্মান রেখে আমি সেই গানটা দিয়ে শেষ করব।
1: ধন্যবাদ। হ্যাঁ।

0: 11 centimeters, Diga 9 centimeters, Diamond Harbor 9 centimeters, AMFU Kharagpur 7 centimeters, AMFU Kagdeep 6 centimeters, Kalaikundia Indian Air Force 5 centimeters, Uluberia 4 centimeters, Bakura CWC 4 centimeters, Bardhawan PTO 4 centimeters, Gangtok 2 centimeters, Gajol Doba 1 centimeter, Tatnagar 4 centimeters, Jamshedpur 4 centimeters, Sahibganj 1 centimeter. Weather forecast for the next 48 hours, light to moderate rain or thunder showers very likely to occur at most places over all the districts of Gangtok, West Bengal and Jharkhand. Light to moderate rain or thunder showers very likely to occur at many places over all the districts of Sub-Himalayan, West Bengal, Andaman and Nicobar Islands, Orissa and Sikkim. Light to moderate rain or thunder showers likely to occur at a few places over Bihar. Weather warning for the next 48 hours, heavy to very heavy rainfall, 7 to 20 centimeters, very likely to occur at one or two places over Jharkhand, Orissa and Jhargram districts of Gangtok, West Bengal. Heavy rainfall, 7 to 11 centimeters, very likely to occur at one or two places over Jalpaiguri and Alipurduar districts of Gangtok, West Bengal. Thunderstorm with gusty wind speed reaching 40 to 50 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Andaman and Nicobar Islands and South 24 Parganas and East Midnapur districts of Gangtok, West Bengal. Thunderstorm with gusty wind speed reaching 30 to 40 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Jharkhand, Orissa and all the districts of Sub-Himalayan, West Bengal and the rest districts of Gangtok, West Bengal. Forecast for Kolkata and neighborhood, generally cloudy sky with one or two spells of rain or thunder shower. Maximum and minimum temperatures most likely to be around 31 degrees Celsius and 26 degrees Celsius respectively. Weather warning for fishermen for West Bengal coast, squally weather with wind speed reaching 45 to 55 kilometers per hour, gusting to 65 kilometers per hour, likely to prevail along and off West Bengal, Orissa and Bangladesh coast and North Bay of Bengal during today, that is 13th of August 2026, till tomorrow, that is 14th of August 2026, and gradually decreasing thereafter. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal, Orissa and Bangladesh coast and North Bay of Bengal. Weather warning for fishermen for Andaman and Nicobar coast, squally wind, speed reaching 35 to 45 kilometers per hour, occasionally gusting to 55 kilometers per hour, is likely to prevail along and off Andaman and Nicobar coast from today, that is 13th of August, till 17th of August 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast. Please stay tuned for the next update.
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গত 24 ঘন্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ওড়িশার বেশিরভাগ জায়গায়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের অনেক জায়গায়, সিকিমের বেশিরভাগ জায়গায়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও এবং বিহারে। বৃষ্টিপাতের পরিমাণ দুর্গাচক 24 সেন্টিমিটার, কন্টাই 20 সেন্টিমিটার, ক্যানিং 15 সেন্টিমিটার, সাগরদ্বীপ 11 সেন্টিমিটার, দীঘা 9 সেন্টিমিটার, ডায়মন্ড হারবার 9 সেন্টিমিটার, এএমএফইউ খড়গপুর 7 সেন্টিমিটার, কৈলাসপুর টি এস্টেট 1 সেন্টিমিটার, তাঁতনগর 4 সেন্টিমিটার, জামশেদপুর 4 সেন্টিমিটার, জাপলা 4 সেন্টিমিটার, সাসারাম 1 সেন্টিমিটার, ডেহরি 1 সেন্টিমিটার, বারসই 1 সেন্টিমিটার, সংগ্রামপুর 1 সেন্টিমিটার, সাহেবগঞ্জ 1 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস, আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়, ঝাড়খণ্ড, ওড়িশা এবং সিকিমে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বিহারের দু একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা।

রয়েছে ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কোনো কোনো জায়গায়। 7 থেকে 20 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের দু একটি জায়গায় এবং উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার উপর দিয়ে। ঝড় বৃষ্টি বজ্রপাত ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির উপর দিয়ে। কলকাতা পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস। আজকের আকাশ মোটামুটি মেঘলা, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকালও আকাশ মেঘলাই থাকবে, দু এক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ এবং আগামীকাল ঝোড়ো আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল বরাবর এবং উত্তর বঙ্গোপসাগরে। ঘণ্টায় 45 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 65 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের আজ এবং আগামীকাল গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে, 13 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত আন্দামান ও নিকোবর উপকূলে ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হাওয়ার গতিবেগ বেড়ে কখনো কখনো ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের 13 থেকে 17 আগস্ট সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন আধুনিক গান। বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা রক্তিম বরম ময়রা, বিদ্যার্থীদের জন্য সাড়ে পাঁচটায় দশম শ্রেণীর বাংলা। উপস্থিত থাকবেন বেলগাছিয়া মহাত্মা অশ্বিনী দত্ত বিদ্যাপীঠের শিক্ষিকা মহুয়া দাশগুপ্ত এবং দুই শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান ছটা বেজে পাঁচ মিনিট থেকে। লোকগীতি শুনবেন হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীদের কণ্ঠে ছটা বেজে পনেরো মিনিটে। সাহিত্য পত্রিকা ও ভাষা সাহিত্য এ বিষয়ে ডক্টর সুরেন্দ্রনাথ মান্ডির সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনবেন। লোকগীতি শোনাবেন জয়ন্তী মুর্মু ও সহশিল্পীরা। ছটা বেজে আটত্রিশ মিনিটে কিষাণবাণী, প্রথাগত কৃষি নাকি নার্সারি, কোনটা লাভজনক, সুব্রত বৈদ্যর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সাতটা দশে রামায়ণ গান, পরিবেশনায় গায়ত্রী অধিকারী ও সহশিল্পীবৃন্দ। সমীক্ষা সাড়ে সাতটায়, আটটায় অনুরোধের আসর, সাড়ে আটটায় অন্বেষা। থাকছে বিজ্ঞানের খবর, কথিকা ডিজিটাল যুগে নতুন পেশা, বলবেন ডক্টর সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন উস্তাদ আরশাদ আলী খানের কণ্ঠে। সাড়ে নটায় নাটক ঘোড়ে লাল, রচনা কমল লাহিড়ি, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। দশটায় শ্রবণী স্বাস্থ্য, মশাবাহিত অসুখ কিভাবে মোকাবিলা করবেন, হাড় ও অস্থি সন্ধির সপ্তাহ দু হাজার ২৬ এই নিয়ে থাকছে একটি প্রতিবেদন। সাড়ে দশটায় নজরুলগীতি শুনবেন উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, শম্পা কুণ্ডুর গাওয়া লোকগীতি দশটা পঞ্চাশে। রাত এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী হিন্দুল মজুমদার। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন আধুনিক গান, প্রথমে সত্য চৌধুরী।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3:03।

0: আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন 5:07। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসাম সোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। ক্রীড়াঙ্গন একটু পরেই।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 আগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455-এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
0: ক্রীড়াঙ্গন আপনাদের সঙ্গে রক্তিম বরণ ময়রা।

নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ঘড়িতে 5:02, গীতাঞ্জলি স্টুডিও, বৃহস্পতিবার বিকেল। এই সময়টা আপনারা জানেন অবশ্যই, খেলাধুলার সময়, ক্রীড়াঙ্গনের সময়। আর বৃহস্পতিবার মানেই আপনারা জানেন অ্যাডভেঞ্চার স্পোর্টসও থাকবে, সে প্রসঙ্গে আসবো। তবে সবার আগে যেটা আমরা করে থাকি, একেবারে স্পোর্টস হেডলাইনগুলো একটু জেনে নেব, মানে এক নজরে। স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে এশিয়ার মঞ্চে দেশের ফুটবলের মান উজ্জ্বল করল ইস্টবেঙ্গল। গতকাল কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর প্রাথমিক পর্বের নকআউট ম্যাচে কুয়েতের শক্তিশালী ক্লাব আল আরাবিকে 4-1 হারিয়ে গ্রুপ পর্বে জায়গা করে নিল লাল হলুদ। একসময় এক গোলে পিছিয়ে থাকে ইস্টবেঙ্গল, নির্ধারিত সময়ের শেষ দিকে জয়গুপ্তার গোলে সমতা ফেরায়। এরপর অতিরিক্ত সময়ে মোহাম্মদ রশিদ, ডেভিড হামার এবং রোহিত দানুর গোলে বড় জয় নিশ্চিত করে অ্যান্টোনিও হাবাসের দল। মন্ট্রিয়ালে কানাডিয়ান ওপেনের ফাইনালে উঠলেন ব্র্যান্ডন নাকাসিমা এবং বেন শেল্টন। কানাডিয়ান ওপেন টেনিসে আজ সকালে মন্ট্রিয়ালে অনুষ্ঠিত পুরুষ এককের সেমিফাইনালে স্পেনের রাফায়েল জেদারকে 7-6, 6-4 সেটে পরাজিত করে ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডন নাকাসিমা। এর ফলে ইউএস ওপেনের আগে নিজের প্রথম মাস্টার্স 1000 শিরোপা জয়ের থেকে আর মাত্র এক ধাপ দূরে রয়েছেন এই মার্কিন খেলোয়াড়। অন্য সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বেন শেল্টন আজ সকালে স্বদেশী লার্নার টিএনকে 6-2, 6-3 সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন। শিরোপা ধরে রাখার এই পুরো যাত্রাপথে এখনও পর্যন্ত একটি সেটও না হারা শেল্টন মাস্টার্স 1000 ট্রফি জয়ের লড়াইয়ের মুখোমুখি হবেন স্বদেশী ব্র্যান্ডন নাকাসিমার। নাইজেরিয়ার লাগোসে আয়োজিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ভারতীয় ফেন্সিং দল বিভিন্ন সিনিয়র ব্যক্তিগত ইভেন্টে 3টি সোনা, 1টি রুপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে। এর ফলে ভারতীয় দলের মোট পদক সংখ্যা বেড়ে হয়েছে 29, এর মধ্যে রয়েছে 8টি সোনা, 7টি রুপো, 14টি ব্রোঞ্জ। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড ACB জানিয়েছে, আগামী মাসের 13-17 পর্যন্ত দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে 3 টি-20 আন্তর্জাতিক সিরিজের আয়োজন করবে আফগানিস্তান। এই সিরিজটি আফগানিস্তানের ফিউচার ট্যুরস প্রোগ্রামের অংশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান আয়োজক হিসেবে ম্যাচগুলির আয়োজন ভারতেই করছে। FIH হকি বিশ্বকাপ 2026 আগামী 15 আগস্ট থেকে শুরু হবে। সেখানে পুরুষ এবং মহিলা টুর্নামেন্টের আয়োজক হিসেবে থাকবে যথাক্রমে বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। এই আয়োজনটি চলবে 30 আগস্ট পর্যন্ত। 2026 বিশ্বকাপের ফরম্যাট আগের আসরগুলোর থেকে একটু আলাদা হচ্ছে। পুরুষ এবং মহিলা উভয় টুর্নামেন্টেই 16টি করে দল থাকবে, কিন্তু দলগুলো উদ্বোধনী পুল পর্ব থেকে সরাসরি কিন্তু কোয়ার্টার ফাইনালে যাবে না। অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া আজ ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ এর 13, 14 এবং 15 লেগের প্রতিযোগিতা সূচি প্রকাশ করেছে। 22 আগস্ট ভুবনেশ্বরে হবে ভারতের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর সিলভার লেভেল ইভেন্ট। দিব্যাঙ্গ ক্রিকেটে বড় প্রশাসনিক খবর। মীনাক্ষী লেখি, DCCBI, দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে নতুন চেয়ারপারসন হয়েছেন, দেশের দিব্যাঙ্গ ক্রিকেটে আরও সংগঠিত এবং জনপ্রিয় করার ক্ষেত্রে এই নিয়োগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত এশিয়ান কাপ থেকে সরে দাঁড়ালো। AIFF আজ জানিয়েছে ভারত ইনাগুরাল ফিফা এশিয়ান কাপে খেলবে না। এর বদলে অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলাকে অগ্রাধিকার দিচ্ছে ভারত। আরও 2টি বড় আন্তর্জাতিক ফ্রেন্ডলি আয়োজনের পরিকল্পনাও রয়েছে। আজ 13 আগস্ট ডুরান কাপে বোডোল্যান্ড FC, কার্বি অ্যাংলং MS খেলা হচ্ছে, জামশেদপুর FC-র সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্স খেলা হচ্ছে এবং শিলংয়ের সঙ্গে ল্যাংসিং FC-র ম্যাচ রয়েছে। ডুরান কাপে গতকালের গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্ডিয়ান আর্মি 2-1 মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। মোহামেডান এগিয়ে

এরপরও ইন্ডিয়ান আর্মি শেষ দিকে ম্যাচ ঘুরিয়ে দেয়। কলকাতা ফুটবল লিগেও আজ ম্যাচের দিন। আজ সিএফএল এ জর্জ টেলিগ্রাফ, ইউনাইটেড কলকাতা, বিধাননগর এসে মোহনবাগান এবং বিএসএস স্পোর্টিং খিদিরপুরের মধ্যে ম্যাচগুলি রয়েছে।

0: Back to Mojuri.
1: শুনলাম এক নজরে, এবার আমরা সরাসরি চলে যাব খেলার খবরগুলোতে। খেলার খবর যদি চোখ রাখা যায়, অর্থাৎ একেবারে ফোকাসে যদি রাখা যায়, আতশকাঁচের তলায় যদি রাখা যায়, তাহলে দেখা যাবে ইস্ট বেঙ্গলের গতকালের ম্যাচটার কথা, সেটাই বরং আমরা একটু আলোচনা করে নিই।
0: আতশকাঁচের তলায়
1: ইস্ট বেঙ্গলের ঐতিহাসিক প্রত্যাবর্তন বলা যেতে পারে। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে এফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর কোয়ালিফায়ারে কুয়েতের শক্তিশালী আলআরবি এসসিকে 4-1 গোলে হারিয়ে গ্রুপ পর্বে উঠে গেল ইস্ট বেঙ্গল। ম্যাচটা সরাসরি নকআউট, জয়ী দলই গ্রুপ পর্বে যাবে, তাই হারলে কিন্তু বিদায় নিতে হতো। প্রথমার্ধে যদি আমরা দেখি, ফার্স্ট হাফে সেখানে দুদলই বেশ কিছু সুযোগ তৈরি করেছিল কিন্তু গোল হয়নি। আর দ্বিতীয়ার্ধে ম্যাচের একেবারে 76 মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল আরবি একেবারে 1-0 এগিয়ে যায়। আর তারপরে কিন্তু কেউ ভাবতে পারেনি সেই ম্যাচ কিভাবে আবার ইস্ট বেঙ্গলের ফেভারে হয়ে যাবে। তো সেটাই আজকে গল্প, সেটা নিয়েই আজকে আলোচনা করব। তবে তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নেব। বিজ্ঞাপন বিরতির পরে আবার আমরা চলে আসছি ফুটবলের এই খবরটাতে।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: তো যে প্রসঙ্গে ছিলাম, খোঁচা খাওয়া বাঘের মতো প্রত্যাবর্তন করলো ইস্টবেঙ্গল। 76 মিনিটে গোল, কুয়েতের দলকে একেবারে উড়িয়ে এসিএল টুর মূল পর্বে কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছে গেছে। ইস্টবেঙ্গলের যে 4টি গোল হয়েছে সেটা কিন্তু একেবারে সেই 76 মিনিটের পর। তো প্রথম যে বললাম, প্রথমার্ধে গোল হয়নি, ম্যাচে নামার আগে কোচ আন্তোনিও লোপেজ হাবাস, তিনি মাত্র বোধহয় 1-1.5 মাসের কোচিং করছেন, হাবাস সত্যি কলকাতার মাঠকে, কলকাতার ফুটবলকে খুব ভালো করেই চিনেছেন এবং অত্যন্ত সফল একজন কোচ। তো সেই হাবাসের বড় চিন্তা ছিল দলের সব বিদেশিদের না পাওয়া, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে নামলেই যেন বদলে যায় লাল হলুদ, সেই ঐতিহ্যই বজায় থাকলো। বহু কিছু না পাওয়ার হতাশা ভুলে কুয়েত দলকে 4-1 গোলে হারিয়ে একেবারে মূল পর্বে পৌঁছে গেল। প্রায় 17,000 লাল হলুদ সমর্থকদের অনেকেই এসেছিলেন জাতীয় পতাকা হাতে, তবে মাঠে নামতেই ইস্টবেঙ্গল কিন্তু চাপে পড়ে গেছিলো। 6 মিনিটে একটা শট নিয়েছিল রশিদ, কিন্তু সেটা হয়নি। 11 মিনিটে শট নিয়েছিল জেসিন, সেটাও কিন্তু ফলপ্রসূ হয়নি। এবং শেষ 28 মিনিট 50 মিনিট এরকম বিভিন্ন সময়ে গোল করার একটা চেষ্টা হয়েছিল, কিন্তু হয়নি। কিন্তু কথাই আছে, খোঁচা খাওয়া বাঘ সবসময়।

ভয়ঙ্কর। ওই যে এক গোল খেলো 76 মিনিটে, গোল করার তারপরে মরিয়া চেষ্টায় ক্রিস ইকোনো মিডিসকে মাঠে নামান হাভাস, আর এই সিদ্ধান্তই যেন জাদু স্পর্শ পেল ইস্টবেঙ্গল। ওই যে বলছিলাম হাভাস বোধহয় কলকাতার মাটিটাকে খুব ভালো করে চিনেছেন। সেই সময় একের পর এক আক্রমণে নাজেহাল অবস্থা প্রতিপক্ষ দলের। 89 মিনিটে মোড় ঘোরান জয় গুপ্তা, সেট পিস থেকে ঠিকানা লেখা ক্রস থেকে মাথা ছুঁয়ে গোল করে লাল হলুদকে

বলে বক্সের বাইরে থেকে হাফ ভলিতে গোল করেন রশিদ। মানে সে একেবারে মানে দৃশ্যটা আপনারা যদি দেখেন মানে ওটা মনে থেকে যাবে, কিন্তু নাটক তখনও বোধহয় বাকি ছিল। রশিদের বদলে রোহিত কুমার নামেন এবং এডমন্ডের জায়গায় ডেভিডকে নামান হাবাস। বলা যায় এটা অন্যতম মাস্টার স্ট্রোক, মানে একের পর এক মাস্টার স্ট্রোক তিনি দিয়ে যাচ্ছেন। তারপর 117 মিনিটে ক্রিসের শট গোলকিপার বাঁচালেও ফিরতি বল পেয়ে গোলকিপারকে কাটিয়ে দুরন্ত ফিনিশে 3-1 শেষ করেন। এবং 120 মিনিটে বাঁদিক দিয়ে উঠে বিষ্ণু বল বাড়ান ডেভিডকে, তার পাস থেকে ফাঁকা গোলে বল জড়িয়ে দেন রোহিত দানু। এইভাবেই কিন্তু কালকে খেলাটা সম্পন্ন হয়েছে। যারা খেলা দেখেছেন তারা উপভোগ করেছেন, অত্যন্ত একটা মানে দারুণ খেলা হয়েছে, সেটাই আপনাদেরকে বললাম। এরপর আমরা খেলার খবর থেকে চলে যাব একটু স্টুডিওর বাইরে, আমাদের অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরা, তিনি আমাদের জন্য কী নিয়ে এসেছেন সেটা এবার দেখব। অ্যাডভেঞ্চার স্পোর্টস।

0: শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো থাকে ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের এই অনুষ্ঠানে নানান ধরনের দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণকারী অভিযাত্রীদের অভিজ্ঞতার গল্প। আজ আমরা এই অনুষ্ঠানে শুনব সম্প্রতি হিমালয়ের বুকে পানপাতিয়া গিরিবর্ত সফলভাবে অতিক্রমকারী অভিযাত্রী দলের অভিজ্ঞতার কথা। এ বিষয়ে আমরা প্রথমেই শুনে নেব এই দলের অন্যতম সদস্য তথা অভিযাত্রী শান্তনু চন্দ্রের কথা।
1: পানপাতিয়া কল হিমালয়ের অন্যতম কঠিন একটা ট্রান্স হিমালয়ান ট্রেক। এই পথ কেদারনাথ আর বদ্রীনাথের উপত্যকাকে সংযুক্ত করে। পুরাণ মতে মনে করা হয় যে এই রাস্তা দিয়েই সাধু সন্তরা যাতায়াত করতেন। পরবর্তীকালে ভেড্ডুওয়ালা এরা এই রাস্তাটাকে ব্যবহার করে, হয়তো সম্পূর্ণ রাস্তাটা আগে যেরকম ছিল এখন সেরকম নেই। যাই হোক, আমরা শুরু করলাম 22 জুন 2026 বদ্রীনাথ যাওয়ার রাস্তায় হনুমানচটি থেকে। আমরা গত 2 বছর ধরে এই ট্রেকটা করার কথা ভেবে আসছি এবং গত বছরে আমরা প্ল্যান করেছিলাম যে বর্ষা পরবর্তী সময় অর্থাৎ পোস্ট মনসুন ট্রেকটা করা হবে। যারা পাহাড়ে যান তারা জানেন পোস্ট মনসুন ট্রেকের বেশ কিছু সুবিধা আছে, অসুবিধাও রয়েছে। কিন্তু গত বছরে আবহাওয়ার খারাপ হওয়ার দরুন আমাদের ট্রেকটা সম্পূর্ণ করা যায়নি। তো এই বছরে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আমরা প্রি মনসুন ট্রেকটা করব। যাই হোক, তো সেদিন প্রায় 5 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছই খিরাও গ্রামের সীমানায় এক মন্দিরের পাশে। এখানেই আমাদের প্রথম দিনের ক্যাম্প লাগানো হয়। দ্বিতীয় দিন আমাদের গন্তব্য ছিল শেফার্ডস ক্যাম্প। এদিনও প্রায় 5 কিলোমিটার হাঁটা। খিরাও গ্রাম থেকে বেরিয়েই রাস্তা বেশ খাড়া, রোদ্দুরের তেজও খুব চড়া। একটা কথা বলে রাখি, গোটা অভিযানে ওয়েদার আমাদের খুব ভালো সঙ্গ দিয়েছিল। তৃতীয় দিন 24 তারিখ আমাদের গন্তব্য স্নাউট ক্যাম্প। এখানে রাস্তা বলে তো কিছু নেই, পুরোটাই হচ্ছে বোল্ডার জোন। যারা এরকম রাস্তায় আগে গিয়েছেন তারা বুঝতে পারবেন বা মনে করতে পারবেন পায়ের নিচে যে পাথরগুলো আপনি পাচ্ছেন সেগুলোর অধিকাংশই লুজ। খুব সাবধানে পা ফেলতে হয়, একটু এদিক ওদিক হলেই ধপাস। যাই হোক, এভাবেই আমরা 4 কিলোমিটার রাস্তা সারাদিন ধরে অতিক্রম করে পৌঁছে গেলাম এই ট্রেকের সবথেকে সুন্দর ক্যাম্প সাইট। সুন্দর কেন এবার বলি, আমাদের ক্যাম্পের একদম পাশ দিয়ে বয়ে যাচ্ছে অনেকগুলো জলধারা। ডান দিকে মেঘের আড়াল থেকে মাঝে মাঝে উঁকি মারছে নীলকণ্ঠ, আর একদম সোজা চৌখাম্বা। পরের দিন অর্থাৎ 25 জুন আমরা সকালে বেরিয়ে পড়লাম মোরেন ক্যাম্পের উদ্দেশ্যে। উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, বাতাসে অক্সিজেন কমে যাচ্ছে, হাঁটার গতি ধীর হয়ে আসছে, একটু উঠলেই হাঁপ ধরছে। বুঝতে পারছি শরীরটা ঠিকমতো সঙ্গ দিচ্ছে না। পরের দিন আমাদের লক্ষ্য পার্বতী গলির অ্যাপ্রোচ। এই পথের পরেই শুরু হয় আরও কঠিন একটা অংশ, বরফ ক্রিভার্স পানপাতিয়া কলের দিকে যাওয়ার আসল রাস্তা। কিন্তু সেদিন সকালেই বুঝতে পারলাম

0: পরিস্থিতি বদলাচ্ছে। সুজয় অসুস্থ বোধ করছিল আগের দিন রাত্রিবেলা থেকে, আমিও সকালের দিকে খুব যে একটা শারীরিকভাবে সক্ষম সেটা মনে হচ্ছিল না। পাহাড়ে একটা জিনিস খুব পরিষ্কার, শরীর যদি সতর্কবার্তা দেয় তাকে অবহেলা করা যাবে না। একজন সদস্যের শারীরিক সমস্যা শুধু তার নিজের সমস্যা নয়, পুরো দলের বিষয়। কারণ দুর্গম এলাকায় একজনকে সাহায্য করতে গেলে পুরো দলের গতি, পরিকল্পনা এবং নিরাপত্তা সবটাই প্রভাবিত হতে পারে। অনেক সময় একটা ভুল সিদ্ধান্ত অপ্রয়োজনীয় ঝুঁকি তৈরি করে। আমরা মোহনের সঙ্গে এবং দীপঙ্করদার সঙ্গে কথা বলি, কথা বলে আমরা সিদ্ধান্ত নিই। আমাদের পক্ষে এখানেই অভিযান শেষ করাটা সবথেকে দায়িত্বশীল সিদ্ধান্ত হবে। অনেকে ভাবেন পাহাড়ে সফলতা মানেই নির্ধারিত গন্তব্যে পৌঁছানো, কিন্তু বাস্তবে সফল অভিযান বলতে বোঝায় সঠিক পরিকল্পনা, সঠিক সিদ্ধান্ত এবং পুরো দলের নিরাপদে ফিরে আসা। আমরা পানপাতিয়া কল পর্যন্ত পৌঁছতে পারিনি, কিন্তু আমরা এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যা সেই পরিস্থিতিতে ছিল সবথেকে যুক্তিসঙ্গত এবং দায়িত্বশীল। পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে, সুযোগ এলে আবার চেষ্টা করব, কিন্তু কোনো অভিযানে নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা যাবে না। হিমালয় শুধু সামনে এগিয়ে যাওয়া শেখায় না, কখন থেমে যেতে হয় সেটাও শেখায়।
1: আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হিমালয়ের কোলে দুর্গম ট্রেলস পাস অতিক্রমকারী মহিলা অভিযাত্রী সুলগ্না বিশ্বাস। আবার তিনি এই বছরেই এই পানপাতিয়া গিরিবর্ত সফলতার সাথে অতিক্রম করেন। আপনার কাছে প্রথম প্রশ্ন, কিসের টানে হিমালয়ের কোলে বারবার ছুটে যান আপনি?
2: কিসের টানে যে হিমালয়ের কোলে বারবার ছুটে যাই এটা বলা খুব কঠিন ব্যাপার। এই টান যে অনুভব করেছে সেই একমাত্র বুঝতে পারে। এই টান যে প্রকৃতির টান নাকি শান্তির টান নাকি একাকিত্বের টান বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যখন প্রকৃতির মধ্যে কোথাও একটা একা বসে থাকি তখন প্রকৃতির সাথে এতটাই একাত্ম হয়ে যাই যে সেই যে শান্তির অনুভূতি, সেই যে একাকিত্বের অনুভূতি, এই অনুভূতিটা একটা অন্যই ব্যাপার। হয়তো এই অনুভূতিটার জন্যেই বারবার হিমালয়ের কোলে ফিরে যাই।
1: হিমালয়ের অন্দরে বহুল প্রচলিত প্রাচীন মিথকে ঘিরে যে রোমাঞ্চকর ট্রেকিং পথ পানপাতিয়া গিরিবর্ত, সেটা মাত্র কিছুদিন আগেই সফলতার সাথে সম্পন্ন করে এলেন। এই অভিযান সম্পর্কে আমাদের বিস্তারিত জানান।
2: এই অভিযানের পরিকল্পনা শুরু হয় 2024 থেকে। গত বছর আমরা সেপ্টেম্বর মাসে ট্রাই করি, কিন্তু ওয়েদারের কারণে পারমিশন না পেয়ে যোশীমঠ থেকে ফিরে আসতে বাধ্য হই। এবার সেই জন্য আমরা জুন মাসে চেষ্টা করি। এবার আমাদের দলে ছিল কলকাতার 6 জন, পুনে থেকে 3 জন, আর সাথে পাহাড়ি সঙ্গী ছিল মোট 16 জন। এই 25 জনের দল। আমাদের ট্রেক শুরু হয় 22 জুন, 10 দিনের হাঁটা ছিল। আমরা ওখানে খুব ভালো ওয়েদার ফেলেছি, ফলে আমাদের একটা দিনও সময় নষ্ট হয়নি। আমরা ট্রেকের মাঝখানে কোনো রেস্ট ডেও নেয়নি। আমাদের ট্রেক শেষ হয় 1 জুলাই, 29 তারিখ আমরা পাস ক্রস করি। এই রুটটার একটা আলাদাই ব্যাপার আছে। পুরাণ মতে একসময় বদ্রীনাথ আর কেদারনাথে একই পুরোহিত পুজো করত, আর তিনি প্রতিদিন এই পথে বদ্রীনাথ থেকে কেদারনাথে যেতেন। পরবর্তীকালে এই পৌরাণিক পথটা খুঁজে বের করার প্রচেষ্টা শুরু হয় 1912 সালে, যা আনসাকসেসফুল হয়েছিল। 1934 সালে এরিক সিপটন আর বিল টিলম্যান প্রথমে এই কলটা ক্রস করে সৎপন্থের দিক থেকে, কিন্তু তারাও শেষের দিকে এসে জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলে। সেই জঙ্গলের মধ্যে তারা এমনকি ভাল্লুকের আক্রমণও ফেস করে। অবশেষে তারা ঠিক বেরিয়ে এসেছিলেন ঠিকই, কিন্তু রাস্তাটাকে ঠিক মতো ট্রেস করা যায়নি। 2007 সালে তপন পণ্ডিতের নেতৃত্বে বাংলার একটি দল প্রথম স্যাটেলাইট টেকনোলজি ইউজ করে এই পথটা আবিষ্কার করেন, মানে যে পথটা বর্তমানে ট্রেকিং করা হয়। এবার আসে এই রুটটার প্রসঙ্গে। এটা যদিও বলা হয় যে বদ্রীনাথ থেকে কেদারনাথে ট্রেক, কিন্তু শুরু হয় বদ্রীনাথে 13 কিলোমিটার আগে বানকুলি নামে একটা জায়গা থেকে, আর শেষ হয় মদমহেশ্বর হয়ে আংতলি ধান নামে একটা জায়গায়। মাঝে মাত্র 77 কিলোমিটার ট্রেক, কিন্তু রাস্তা খুবই চ্যালেঞ্জিং। যেমন রয়েছে ম্যাসিভ গ্লেসিয়ার, তেমন বিশাল মোরেন এরিয়া রয়েছে, স্টিপ ক্লাইম্বিং আছে, পার্বতীগুলিতে রোপ ফিক্স করে ক্লাইম করতে হয়। আর এই ট্রেকের সবথেকে বড় ব্যাপারটা হলো রাস্তাটাকে আইডেন্টিফাই করা। আমাদের ক্ষেত্রে যেমন আমরা পাস ক্রস করে সুজল সরোবরে ক্যাম্প করার কথা ছিল, কিন্তু আমরা সুজল সরোবরের রাস্তা মিস করে যাই। পানপাতিয়া গ্লেসিয়ার ধরে যখন আমরা নামছিলাম তখন আমরা সুজল সরোবরের রাস্তা ক্রস করে আরো অনেকটা নেমে আসার পরে আমরা বুঝতে পারি যে আমরা

0: হারিয়েছি। ততক্ষণে বিকেলও হয়ে গেছে, তখন আমাদের আর কিছু করার নেই, আমরা একটা ক্যাম্প সাইট দেখে সেখানে ক্যাম্প করে নিই। পরের দিন আমরা আবার পুরনো রাস্তায় ফিরে যাওয়ার চেষ্টা করি।
1: পানপাতিয়া গিরিবর্তের মাঝে সফলভাবে পৌঁছানোর পরে আপনার অনুভূতি কী ছিল? আপনার চোখে দেখা ওই অঞ্চলটার একটু বর্ণনা যদি দেন।
0: আমরা পাস ক্রস করি 29 তারিখ, কিন্তু আমাদের পাস ক্রস করার কথা ছিল 28 তারিখে। 28 তারিখে আমরা পাস ক্রস করার প্ল্যান নিয়ে সকালবেলা হাঁটতে শুরু করি, প্রায় ভোর চারটে থেকে বেলা 7টা অবধি হাঁটতে আমাদের কোনো অসুবিধা হয়নি। মোটামুটি আমরা আইস ফিল্ডের মধ্যে দিয়ে হাঁটতে পাচ্ছিলাম। তবে আমাদের একজন সঙ্গী মহারাষ্ট্রের একজন, তার পায়ের কিছু সমস্যার জন্য সে অনেকটা পিছিয়ে পড়ে। আর আমাদেরও মাথায় একটা ব্যাপার কাজ করে যে পাশের ওপর তো সবাই মিলে একসাথেই থাকতে হবে বা যেতে হবে, তো ওনার জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে। সেই জন্য আমরাও খুব একটা তাড়াতাড়ি হাঁটছিলাম না, আমরাও বেশ কিছু সময় নষ্ট করে ছবি তোলা, প্রকৃতির মধ্যে একটু এনজয় করা, এগুলো করছিলাম। 7টার পর যখন সূর্যের তাপটা বাড়তে থাকে তখন বরফ অনেকটা নরম হয়ে যায়, তার ফলে বরফের মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে তখন আমাদের সবারই ভীষণ রকম অসুবিধা হতে শুরু করে। মানে আমাদের হাঁটুর ওপর অবধি পা ঢুকে যাচ্ছিল বরফে। এই অবস্থায় হাঁটাটা আমাদের কাছে খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। এবং আলটিমেট আমরা 8টা সাড়ে 8টা অবধি ম্যাক্সিমাম হাঁটতে পারি, তারপর দেখি যে এইরকমভাবে হাঁটা সম্ভব হচ্ছে না, আর কিছু করার নেই, আমরা পরের দিন পাস ক্রস করবো। এইরকম ভেবে আমরা সেদিন ওখানেই জাস্ট পাসের কিছুটা আগে, তখনও আরও প্রায় আমাদের 3 ঘন্টা মতো হাঁটা বাকি এরকম অবস্থা, সেই সময় আমরা ক্যাম্প করে দিই। পরের দিন ন্যাচারালি আমাদের মাথায় একটা প্লে করতে থাকে যে সূর্য ওঠার আগে বা রোদ ওঠার আগে যতটা তাড়াতাড়ি সম্ভব যতখানি পারা যায় এগিয়ে যেতে হবে। সেই মতো আমরা সকালে শুরু করি প্রায় 3:30। 3:30 সময় হাঁটা শুরু করে সেদিন আর অন্য কোনো দিকে মন ডাইভার্ট না করে সোজা হাঁটার দিকেই কনসেন্ট্রেট করি, এবং আলটিমেট আমি পাশে পৌঁছাই মোটামুটি 6:15-6:30 মধ্যে। এবং পৌঁছে আমার প্রথম অনুভূতি হয় যে যাক, বরফ গলার আগে অন্তত পৌঁছে গেছি। তারপর তো একটা সাকসেসফুলের আনন্দ বা একটা অ্যাচিভমেন্টের স্যাটিসফ্যাকশন এগুলো আসে, কিন্তু প্রথম অনুভূতিটা ওটাই হয় যে পৌঁছে গেছি।
1: শ্রোতা বন্ধুরা, ঘড়ির সময় জানান দিচ্ছে আজ আর সময় নেই, তাই অ্যাডভেঞ্চার স্পোর্টসের এই আসর থেকে আজকের মতো বিদায় নেই। আজ আমরা শুনছিলাম পানপাতিয়া গিরিবর্ত অভিযান সম্পর্কিত একটি প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
2: কেমন লাগছে অনুষ্ঠান জানিয়ে চিঠি লিখুন aircolkatasports@gmail.com এ মেল করতে পারেন। আজকের মতো বিদায় নিতে হবে। ক্রীড়াঙ্গন থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম রক্তিম।

ক্রীড়াঙ্গন শেষ হল। উপস্থাপনায় ছিলেন রক্তিমবরণ ময়রা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। মিতালি দেবরায় 9 সতীন সেননগর থানা বরানগর জেলা কলকাতা সূচক 700108 থেকে জানাচ্ছেন, দীপ্তুষী দেবরায় গড়ন মোটা, বয়স 15 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 11 জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিআইডি মিসিং পার্সন্স ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 27 থেকে জানাচ্ছেন, শ্যাম সুন্দর অধিকারী স্বাভাবিক গড়ন, বয়স 41 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 27 মে 2026 তারিখ গ্রাম ক্ষীরপাই ওয়ার্ড নাম্বার 9 চন্দ্রকোনা রোড জেলা পশ্চিম মেদিনীপুর এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিআইডি মিসিং পার্সন্স ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 27 থেকে জানাচ্ছেন যে বিশ্বজিৎ বাগ রোগাটে গড়ন, বয়স 46 বছর, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 18 ডিসেম্বর 2025 থানা দক্ষিণেশ্বর এই স্থান থেকে নিখোঁজ।

বুঝেছেন। পাপ্পু সিং, গ্রাম শ্রীপুর বাদামতলা, ডাকঘর মধ্যমগ্রাম বাজার, থানা মধ্যমগ্রাম, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন। প্রিয়াশা সিং, গড়ন মাঝারি, বয়স ১৩ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত ১৭ই জুন ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। কমলেশ সিং, বর্মা কলোনি, ভট্টনগর, থানা লিলুয়া, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন। সঞ্জনা সিং, গড়ন মোটা, বয়স ১৪ বছর, উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি, গত ২০শে সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। সুজিত মিস্ত্রি, কাঞ্চননগর, মির্জাপুর, থানা বর্ধমান, জেলা পূর্ব বর্ধমান থেকে জানাচ্ছেন। মেঘা মিস্ত্রি, মাঝারি গড়ন, বয়স ১৫ বছর, উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, গত ৯ই মার্চ ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ২৭, অথবা মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা ৭০০০০১। নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: এখন বিদ্যার্থীদের জন্য,
2: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন দশম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন বেলগাছিয়া মহাত্মা অশ্বিনী দত্ত বিদ্যাপীঠের শিক্ষিকা মহুয়া দাশগুপ্ত এবং দুই ছাত্রী।
3: নমস্কার, আমি মহুয়া দাশগুপ্ত। আমি এসেছি হাওড়া টিকিয়াপাড়া এলাকার বেলগাছিয়া মহাত্মা অশ্বিনী দত্ত বিদ্যাপীঠ থেকে। আমি বাংলার শিক্ষক এবং আজকে বিদ্যার্থীদের সঙ্গে অনুষ্ঠানে আমি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি, যেটি দশম শ্রেণীর একটি উল্লেখযোগ্য গল্প, এটি আমি আজকে পড়াবো এবং আমার ছাত্রছাত্রীরাও আমার সঙ্গে এসেছে এই অনুষ্ঠানে এবং আমরা আজকে একটা ছোটোখাটো ক্লাস এখানে নিতে চলেছি। আমার সঙ্গে যারা রয়েছে তারা নিজেরাই তাদের নাম বলুক। বলো।
4: আমি সন্দীপ কর্মকার।
5: আর আমি প্রেরণা মণ্ডল।
3: দুজনেই দশম শ্রেণীতে পড়ে। আচ্ছা, বাংলা পড়তে ভালো লাগে তো?
5: খুব ভালো লাগে।
3: তাহলে আজকে আমরা জ্ঞানচক্ষু গল্পটা পড়ি আশাপূর্ণা দেবীর?
5: হ্যাঁ।
3: জ্ঞানচক্ষু গল্পটা তো আমরা আগেও পড়েছি একবার, আজকে আমরা অন্য রকম করে পড়ব। জ্ঞানচক্ষু গল্পটা পড়তে গিয়ে একটা জিনিস আমার মনে হয়েছে যে গল্পে, ছোট গল্পের যা বৈশিষ্ট্য জ্ঞানচক্ষুতে তার রয়েইছে, তার সঙ্গেও আউট অফ দ্য বক্স কোনো একটা ধারণা রয়েছে। আজকে আমরা সেই অন্যরকম ধারণার কথাটাই কিন্তু পড়ব। আর তোমরাও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো যে কোনো মুহূর্তে। তো গল্পটার, গল্পের ভেতরে একটা গল্প থাকে, তো সেটা প্রথমে আমি একটু বলে নিই। বলার আগে বলি, নামকরণ জ্ঞানচক্ষু। আশাপূর্ণা দেবীর কথা বলতে গেলে তো শেষ হবে না। আজকে শুধু তোমাদের এইটুকুই বলি, একটা সময় মেয়েদের যখন পর্দার আড়ালে রাখা হতো এবং একটা সময় যখন মেয়েদের লেখাপড়া করাটাও একটা বিড়ম্বনা ছিল, সেই সময় আশাপূর্ণা দেবী প্রথাগত কোনো শিক্ষা না থাকা সত্ত্বেও তিনি কিন্তু গল্প লিখেছিলেন, অসংখ্য উপন্যাস লিখেছিলেন এবং স্বশিক্ষিত হয়েছিল। তিনি লিখলেন ছোট গল্প জ্ঞানচক্ষু। ছোট গল্পের মূল যে বৈশিষ্ট্য, আচ্ছা বলতো ছোট গল্পের মূল বৈশিষ্ট্য কি হতে পারে? হ্যাঁ, শেষ হয়েও হইল না শেষ। বা খুব ভালো প্রেরণা বলেছে। আচ্ছা সন্দীপ, তোর কি মনে হয় যে ছোট গল্পে চরিত্র সংখ্যা বেশি হবে না কম হবে?
4: স্বাভাবিকভাবে আমার মনে হয় ছোট গল্পের মধ্যে বেশি চরিত্র রাখলে কোনো একটা চরিত্রর বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে প্রকাশ পায় না।
3: খুব ভালো।
4: তার মনের ইচ্ছা এছাড়া তার আকাঙ্ক্ষা যেটি, সেটি সম্পূর্ণভাবে প্রকাশিত হয় না।
3: খুব ভালো সন্দীপ, সত্যি তুই খুব সুন্দর কথা বললি যে ছোট গল্পে না ফোকাসটা খুব একজন কি দুজন চরিত্রের ওপর পড়াটাই ভালো, তাহলে ওই ছোট ছোট দুঃখ কথাগুলো প্রকাশ পাবে। তো জ্ঞানচক্ষু গল্পের প্রসঙ্গে

0: এই কথাটা এই কারণেই বললাম, জ্ঞানচক্ষুতে একজনের ছোট ছোট দুঃখ কথার বিষয়েই আশাপূর্ণা দেবী লিখেছেন। তোরা কি তার নামটা জানিস, কার কথা লিখেছেন, কি নাম বলতো?
1: তপন কুমার,
0: একদম তপন কুমার রায় গল্প লিখে ফেললেন, এবং সেই গল্পের যে গল্প তৈরি হলো সেটাই আমাদের জ্ঞানচক্ষু গল্পের প্লট। ঠিক আছে, তো আমি তোমাদের জন্য এবং যারা আমাদের আজকে শুনছেন তাদের জন্য প্রথমে গল্পটা ছোট্ট করে বলে নিই, তারপর আমরা আলোচনা করব। গল্পে তপন বলে একটি ছোট্ট ছেলে, সেই ছেলের মাসির বিয়ে হয়েছে, ছোট মাসি। ছোট মাসি আবার তপনের খুব পছন্দের, অল্প বড়, সামান্য 8 বছরের বড় তার থেকে, কিন্তু বন্ধুত্বটা সাংঘাতিক বেশি রকমের। তো তার সাথে যার বিয়ে হয়েছে, তপন অবাক হয়ে শুনল তিনি নাকি লেখক, এবং তপনের গল্প লিখতে ভালো লাগে, তপনের কল্পনা করতে ভালো লাগে, আর লেখকদের সম্পর্কে তো তপনের খুব উচ্চ ধারণা। কিন্তু সে যখন দেখলো তার ছোট মেশো, সে আর 5 জন মানুষের মতোই খবরের কাগজ পড়েন, চা খান, আবার সিনেমার টিকিট কেটে সিনেমা দেখতে যান, তার আশেপাশে ঘুরে বেড়ান, তখন তপন তার ছোট্ট বয়সের কল্পনা দিয়ে ভাবছে, আরে লেখকরা তো আর 5 জন স্বাভাবিক মানুষের মতোই, তারা তো আমাদেরই মতন কেউ। তো তখন লেখকের কাছাকাছি যাওয়ার একটা ইচ্ছে তপনের তৈরি হচ্ছে। ছোটবেলায় তোরাও এখন এই ব্যাপারটা একটু করিস না, হিরো ওয়ার্শিপ করিস না, কাউকে পছন্দ হলে তাকে কিভাবে মুগ্ধ করবি, তাকে কিভাবে ইমপ্রেস করবি, সেরকম চেষ্টা করিস তো, প্রেরণা করিস তো, এরকম যে মনে হয় না তাকে একটুখানি তার পছন্দের কোনো কাজ করে তার কাছে গেলে তিনি যদি প্রশংসা করেন। সন্দীপের প্রশংসা শুনতে ভালো লাগে?
2: হ্যাঁ একদম, খুবই ভালো লাগে।
0: আর যখন তুই ভালো লিখিস, সন্দীপ কিন্তু খুব ভালো লেখে, প্রেরণাও তো, দুজনেই তোরা ভালো লিখিস, তোরা যখন একটা গল্প লিখিস তখন কেউ যদি তার প্রশংসা করে কিরকম লাগে শুনতে?
1: ভালো লাগে, মনে হয় যে না মানে ঠিকঠাক করে লিখেছি আমি, আমি গ্রো করছি।
0: তাই তো, তো এবার এই যে বেড়ে ওঠা, একটা বেড়ে ওঠাটা তো তার মানে মনে মনে বেড়ে ওঠা, তো তপনেরও সেই ইচ্ছাটা ছিল ঠিক তোদেরই মতো, তবে তপন হয়তো তোদের থেকে আরেকটু ছোট, তাই তোরা যেটা বুদ্ধি দিয়ে, একটু বেশি বুদ্ধি দিয়ে বিচার করতে পারবি, তপনের তখনও সেই বিচারবোধটা সেভাবে তৈরি হয়নি। তপন শুধু খসখসিয়ে গল্প লিখছে, আমরা বুঝতে পারছি, পাঠক বুঝতে পারছেন যে আসলে ছোট মেশোকে একটু মুগ্ধ করার জন্যই এই চেষ্টাটা চলছে। তো গরমের ছুটিতে তপন যখন এসেছে মামার বাড়িতে, তখন ছোট মেশো মাসিও সেখানে এসেছেন থাকতে, ছুটি কাটাতে, আর ছোট মেশো তো অধ্যাপক, তিনি পড়ান, তারও ছুটি চলছে, তো তিনি একটু শ্বশুর বাড়িতে আয়েস করে নিচ্ছেন। তো এই প্রসঙ্গে আবার আমি একটু লেখকের কথায় চলে যাই, কারণ আমরা শুধুমাত্র এখানে গল্পের ঘটনা বলবো না, আমরা ব্যাখ্যা করতে করতে যাব, আলোচনা করতে করতে যাব। তো খেয়াল করে দেখ যে একজন মানুষ, তার জীবিকা অধ্যাপনা, তার মানে তিনি অনেক ছোট ছেলে মেয়ে বা আর একটু তরুণ বয়সের ছেলে মেয়ের সঙ্গে সময় কাটান, তাদের মনস্তত্ত্বটা তার জানা ভালো করে, এবং তাদের প্রশংসা করলে তারা যে খুশি

0: হবে তপনের ছোট মেসো সেটা জানেন, আর তিনি লেখক, তার ফলে একটা লেখা ছাপা হলে কি আনন্দ হয় সেটাও তার জানা। তো তপন যখন একটা সত্যিকারের গল্প লিখে ফেলল, কি নাম ছিল গল্পটার?
1: প্রথম দিন।
0: ভেরি গুড। আর প্রথম দিনের বিষয়বস্তু কি ছিল সন্দীপ বল?
2: ম্যাম, প্রথম দিনের বিষয়বস্তু ঠিক আমার মনে নেই।
0: আচ্ছা, আমি বলে দিচ্ছি, আজকে তো আমরা সেইটাই মনে করাতে এসেছি তোদের। প্রেরণার কি মনে আছে প্রথম দিনের বিষয়বস্তু? তাহলে সন্দীপকে একটু মনে করিয়ে দে।
1: ওই তো যখন তপন প্রথম দিন স্কুলে ভর্তি হতে গিয়েছিল, সেইটা নিয়ে যে তার অভিজ্ঞতা হয়েছিল, ওই অভিজ্ঞতাটা নিয়ে ও গল্প লিখেছিল।
0: মনে পড়েছে এবার সন্দীপের?
2: হ্যাঁ ম্যাম, আগে আমি এটা পড়েছিলাম এই বিষয়ে,
0: কিন্তু একটু ভুলে গেছিলি। ঠিক আছে, এটা হতেই পারে। যত তোমরা পড়াশুনো করবে, যত টেক্সট গুলো বারবার করে পড়তে থাকবে, তত মনে পড়ে যাবে। সেই কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে এটাই আমার অনুরোধ যে একটা গল্প বা একটা কবিতা অন্তত 3 বার তোমাদের পড়তে হবে, এবং একটা করে প্যারাগ্রাফ পড়ে হাতটা চাপা দিয়ে একটু নিজে নিজে মনে করতে হবে। তাহলে যা প্রশ্ন আসবে তোমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। ছোট মেসো মুগ্ধ হলেন একটা কারণে, তপনের বয়সী ছেলেমেয়েরা যেখানে রূপকথা অথবা খুন জখম এইসব নিয়ে গল্প লিখে থাকে, তপন সেখানে গল্প লিখলো তার স্কুলে যাওয়ার প্রথম দিন নিয়ে। এইটা তাকে মুগ্ধ করলো এবং তিনি তপনকে এটা বলে উৎসাহ দিলেন যে তপনের গল্প নাকি সন্ধ্যাতারার মতো একটা পত্রিকায়, ছোটদের পত্রিকায় প্রকাশিত হতে পারে। আমাদের যেমন সুখতারা গল্পে, সেরকমই আশাপূর্ণা দেবী সন্ধ্যাতারা বলে একটি বিখ্যাত পত্রিকার প্রসঙ্গ আনলেন। তপন তো অবাক হয়ে গেল, ভাবলো আমারও লেখা বেরোতে পারে এবং আমার লেখার পাশে আমার নাম লেখা থাকবে, ছাপার হরফে লেখা হবে। তো তোদেরও যখন কখনো ছাপার হরফে কিছু বেরোয় লেখা, তোদের তো মনে খুব আনন্দ হয়। তো তোরা তো স্বপ্ন দেখিস যে আমাদের এরকম লেখা বেরোলো, তো যখন লেখাটা প্রকাশিত হবে তখন কি কি হবে, এটা ভেবেই তপনের উত্তেজনা শুরু হয়ে গেল এবং লেখাও সেই গতিতেই চলতে থাকলো। ছোট মাসিও চাইছেন যে তার প্রিয় আদরের বোন পোটার লেখা প্রকাশিত হোক। তো তখন তপনের মেসোমশাই কিন্তু একটু অতি উৎসাহিত হয়েই বলে ফেললেন যে তোমার লেখা আমি ছাপিয়ে দেব। আসলে তপনের ছোট মেসো তো লেখক ছিলেন, তার যোগাযোগও ছিল অনেক রকমের। তো ছাপিয়ে দেব বলাতে তপন তো পুরো মানে খুশিতে ভাসতে শুরু করলো, লেখাটা দিয়েও দিল। তো বাড়ির বড়দেরও ছোট মেসো প্রশংসা করে বললেন তপন সম্পর্কে যে লেখাটা খুবই ভালো, কিন্তু একটু কারেকশন, কোট আনকোট একটু কারেকশন করে দিলে ব্যাপারটা আরো ভালো হয়ে যাবে। তপনের ছোট্ট বুদ্ধিতে তখনও কারেকশন শব্দটার অর্থ অতটা বোধগম্য হয়নি। সে শুধু এইটুকুই স্বপ্ন দেখেছে একদিন সন্ধ্যাতারা পত্রিকায় তার লেখা বেরোবে। সেই দিনটা কিন্তু এলো, মনে আছে? একদিন তপনের ছোট মেসো এবং ছোট মাসি দুজনে হাতে সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে ঘরে ঢুকলেন। তপনের বুকের রক্তটা তো ছলাৎ করে উঠল যে এই বুঝি লেখাটা তার চোখে পড়বে, এবং সত্যি সত্যি সবাই অবাক হয়ে দেখলো যে শ্রী তপন কুমার রায়ের প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারার মতো পত্রিকায় প্রকাশিত হয়েছে। তপন যতটা উৎসাহবোধ করেছিল, লেখাটা যখন হাতে পেল, যখন সে পড়ল, তখন ততটাই তার উৎসাহ নিভে গেল। কেন কে বলবে দেখি, হাত তোল কে বলবে, কেন উৎসাহ নিভে গেল তপনের, কে বলতে পারবে? প্রেরণা বল।
1: কারণ যখন সে গল্পটা পড়লো, তখন দেখলো যে সে যে গল্পটা লিখেছিল সেটা তার ছাপা হয়নি, সেখানে ছোট মেসোর পরিবর্তন করা গল্পটা ছাপা হয়েছিল, এবং তাতে সে দুঃখ পায়। তাই জন্যই
0: সে এত দুঃখ পেয়েছিল যে তার মা যখন তাকে গল্পটা পড়ে শোনাতে বললেন, তখন সে কিন্তু গল্পটা পড়তে পারলো না, গল্পটা পড়তে তার বাধলো। কোথায় বাধলো? আত্মসম্মানে বাধলো। আচ্ছা আমাকে বল, একটা শিশুর, একটা কিশোরের আত্মসম্মান থাকে তো?
2: অবশ্যই
0: থাকে তো। আমি একটু তোদের ব্যক্তিগতভাবে জানতে চাইছি, সন্দীপকে বলতে বলছি, যে তোর কখনো মনে হয় যে এটা আমার আত্মসম্মানে ঘা লাগলো, সেই জায়গা থেকে তুই সরে এসেছিস কখনো, এরকম হয়েছে?
2: ম্যাম দেখুন, আত্মসম্মানে ঘা লাগাটা খুবই একটা খারাপ জিনিস, ছোট বয়স হোক বা বড় বয়স হোক। কিন্তু তাও আমার স্বাভাবিকভাবে নিজের অভিজ্ঞতাতে আমার কখনো কখনো মানুষ ইউনো
0: মনে হয়েছে কখনো
2: কখনো কখনো জাজ করে, তো এই বিষয়টা আমার কখনো কখনো ভালো লাগে, আবার কখনো কখনো অতিরিক্ত বে হয়ে যায়।
0: মানে তখন মনে হয় যে আমিও তো একজন মানুষ, আমাকেও যদি বড়দের মতো করে কেউ একটু ভাবতো ভালো হতো, তাই তো? প্রেরণারও তাই হয়। তপনেরও ঠিক তাই হয়েছিল। গল্পটা খুব সোজা, গল্পটাকে শুধু যদি আমি একটা টেক্সট বুকের কতগুলো কালো অক্ষরে বন্দি করে না রাখি, যদি গল্পটাকে ছড়িয়ে দিই পৃথিবীর সমস্ত ছেলেমেয়েদের মনস্তত্ত্বের মধ্যে, তাহলে

0: বুঝতে গল্পটা খুব সুবিধা হবে। গল্পটার দুটো দিক আছে। একটা দিক হলো তপনের আত্মসম্মানে ঘা লেগেছিল, কারণ সে চেয়েছিল তার নিজের গল্পটা যাতে প্রকাশিত হয়। আর আরেকটা বিষয় হলো যে সন্ধ্যা তারার মতো পত্রিকায় প্রকাশিত হওয়ার মতো দক্ষতা তার সত্যিই তখনও হয়নি, হয়নি বলেই ছোট মেশো দয়া করে কারেকশন করে দিয়েছিলেন। কিন্তু এই সিম্প্যাথি, তোদের আমি ক্লাসে অনেকবার বলেছি যে কোনো মানুষ, সে ছোট হোক কি বড়, সে অন্য মানুষের সিম্প্যাথি চায় না, সে এমপ্যাথি চায়, কি না সমমনস্কতা চায়। যে আমি যদি গল্পটা খারাপই লিখে থাকি, তপন যদি খারাপই গল্পটা লিখে থাকতো, তাহলে তাকে বলতে হতো যে গল্পটা আরো ভালো করো, তোমার একদিন সন্ধ্যা তারায় বেরোবে, তাতে কিন্তু তপন অসম্মানিত হতো না। কিন্তু যখন এই সমস্ত কথা না বলে তপনের ছোট মেশো তার গল্পটাকে পুরোপুরি বদলে দিলেন, তখন তপন দেখলো এটা তো তার গল্প নয়, তার সৃষ্টি নয়। যেটা তার সৃষ্টিই নয় সেটা ছাপা হলে কি আদৌ তার আনন্দ হতে পারে বল তোরা? হতে পারে না তো।
1: ম্যাম, কোনো মানুষের যদি ক্রিয়েটিভিটিটাকে আপনি সরিয়ে রাখেন এবং তারকে সরাসরি মুখের সামনে বলেন যে তোমার ক্ষমতা নেই, তবেও সেটি একটি ভালো জিনিস। যদি আপনি তার বিষয়বস্তুটাকে খুবই চেঞ্জ করে দেন এবং তার ক্রেডিটটা আপনি নিজের কাছে নিয়ে নেন, তো সেটি খুবই তার জন্য লজ্জাজনক।
0: ভেরি গুড। এই যে ও বললো না, সন্দীপ বলল ক্রেডিটটা নিয়ে নেওয়া, তো এটা কিন্তু খুব সত্যি কথা। খেয়াল করে দেখ, গল্পটা যখন আমরা পড়ি বিটুইন দ্য লাইন্স অনেক কথা থেকে যায়, সেগুলো আমরা কল্পনা করতে করতে যাই। যে মুহূর্তে ছোটমাসি ছোটমেশো আসছে বলে টেক্সটে লেখা থাকছে, সে মুহূর্তেই আমরা কল্পনা করে নিচ্ছি হাসি মুখের দুজন ভদ্রলোক ভদ্রমহিলা ঢুকলেন, হাতে যেন একটা রোল করা কাগজ এবং ডিম ভাজা খেতে খেতে বরের প্রশংসা শুনছে আর ছোটমাসি খুশি হচ্ছে। সবাই তখন একটাই আলোচনা করছে, আমাদের যদি এরকম একজন লেখক মেশো থাকতো তাহলে আমরাও এরকমভাবে গল্প ছাপাতে পারতাম। তার মানে তপনের কৃতিত্বটাই তো ম্লান হয়ে গেল, তপনের কৃতিত্বটাই তো ছোট হয়ে গেল। এই যে কৃতিত্বটা ছোট হয়ে যাওয়া, এই কারণেই তপনের দুঃখ হয়েছিল এবং তপন ঠিক করেছিল যে এটা তার সবথেকে বড় দুঃখের দিন। এবং তপন এইটা ভেবেছিল যে সে আর কখনো কাউকে লেখা ছাপাবার জন্য বলবে না। প্রেরণা, তুই বোধহয় কিছু বলবি।
2: এছাড়া ওখানে বারবার বলা হয়েছে যে ওই গল্পটাতে ছোট মেশো ছাপিয়ে দিয়েছে দায়িত্ব নিয়ে, তো এটাও একটা অসম্মানের ব্যাপার।
0: আমরা এটা ভাববো সবসময় যখন আমরা ছোটদের নিয়ে কাজ করছি বা ছোটদের নিয়ে লিখছি বা ছোটরা কোনো গল্পের চরিত্র, তখন আমাদের এটাও ভাবতে হবে যে সে ক্ষুদ্র কিন্তু তুচ্ছ তো নয়, সেও তো একটা কাজ করেছে, তার বয়সের পক্ষে বেশ ভারী একটা কাজ করেছে, একটা ভালো গল্প লিখেছে। সেটা যদি কোথাও নাই বা ছাপা হতো তবু তার আনন্দ হতো, কিন্তু গল্প ছাপিয়ে দিয়ে বদলে দিয়ে ছোট মেশে যেটা করতে চেয়েছিলেন যে তপনের মন ভালো করা, সেটা তো তিনি করলেনই না, উল্টে তার মনটা আরও খারাপ হয়ে গেল। কিন্তু এই সমস্ত মন খারাপের মধ্যে একটা আশার আলো আমি দেখতে পাচ্ছি। একজন শিক্ষক হিসেবে আমি আমার সমস্ত ছাত্রছাত্রীরা যারা আজকে আমাদের কথা শুনছো এবং তোমরা যারা আমার কাছে আজকে পড়ছো, তোমাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, তোমাদের আমি ভাবতে বলবো সেই আশার কথাটা কি, যেটা তপন চরিত্রে একটা বেশ ভালো রকম বদল ঘটিয়ে দিল। বলো তো দেখি, প্রেরণা পারবে না সন্দীপ পারবে?
2: বলবো,
0: বল।
2: তপন বুঝলো যে ও পরের বার থেকে যখন গল্প লিখবে, তখন ও যেরকমই গল্প লিখুক না কেন, ওটা অন্য কোনো মানুষকে দেবে না ছাপতে দেওয়ার জন্য। ও নিজে যাবে, গিয়ে ছাপিয়ে দিয়ে আসবে, যদি না ছাপে, যদি রিজেক্ট হয় তাহলেও ঠিক আছে।
0: কিন্তু ও গল্পটা সম্পূর্ণভাবে, গল্পটাকে তার যে লক্ষ্যে পৌঁছে দেবে সেটা নিজের চেষ্টা। এই জায়গা থেকে আমি কি বলতে পারি, তোরা একমত, হ্যাঁ কি না বলবি শুধু, আমি কি বলতে পারি ঠিক এই জায়গা থেকে তপনের জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটল, যেটা আগে হয়নি? জ্ঞানচক্ষু মানে কি?
2: জ্ঞানচক্ষু মানে হচ্ছে যে মনের তৃতীয় নয়ন,
0: আমাদের তৃতীয় নয়ন জেগে ওঠা। তৃতীয় নয়ন আর কিচ্ছু নয়, আমাদের অনুভূতি, আমাদের ষষ্ঠেন্দ্রিয়, যে অনুভূতি দিয়ে আমরা বুঝতে পারবো কোনটা ঠিক কোনটা ভুল। তো এই জ্ঞানচক্ষুর উন্মেষ যখন যে সময় হবে তাকেই স্বাগত জানাতে হবে। এবং এই যে গল্পটা আশাপূর্ণা দেবী লিখলেন, আশাপূর্ণা দেবীর এই গল্পটাতে আমরা আগাগোড়া একটা লক্ষ্যে পৌঁছচ্ছি, ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। কি কি রকম ধাপে ধাপে? না, যখন একটি ছোট্ট ছেলে বড় হবে, বড়দের মতো ভাবতে শিখবে। প্রথমে যখন মানুষ ছোট থাকে না, তখন তার কাছে সবাই সমান থাকে, সে ভাবে যে তার, সে যেমন ভালো বাইরের পৃথিবীও তেমন ভালো, সে যেমন ভাবছে বাইরের পৃথিবীও তেমনটাই ভাবছে।

0: ভাবছে, কিন্তু বাইরের পৃথিবী যে সবসময় ছোট্ট ছেলেটির মতো ভাববে না, এই বোধটা যখন একজনের মধ্যে জেগে ওঠে তখনই তার জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটে। তো আজকে আমি যেটা তোদের পড়াচ্ছি, সেই পড়ানোটার মধ্য দিয়ে যে একটা ছোট্ট গল্প আমি অনেক রকমভাবে ব্যাখ্যা করতে পারি। কিরকম, দেখ, ছোট গল্প হিসেবে গল্পটা অত্যন্ত সার্থক, কারণ বাংলা সাহিত্যে ছোট গল্পের যে বৈশিষ্ট্য রবীন্দ্রনাথ আমাদের বলে দিয়েছিলেন সোনাত্তরী কাব্যগ্রন্থের বর্ষা যাপন কবিতায়, যে ছোট দুঃখ, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল। তো আশাপূর্ণা দেবীও কোনো জটিল প্লট ব্যবহার করেননি, সহজ সরল একটা প্লট নিয়েছেন। প্লটটা কি সন্দীপ দুলা
1: আমি বলি, যদি আজকে আমি একটা পরীক্ষায় কারোর দেখে 100-তে 100 নম্বরই পেয়ে যাই, তবুও সেটা আমার মনে একটি তীর ফেলবে না যে হ্যাঁ এটা আমি নিজের মতো করে লিখেছি, সেটা আমার সবসময় মনে থাকবে।
0: তুই তো এটা বলছিস, মানে তুই যেটা বলছিস তুই ব্যাখ্যা করে বলছিস, আমি যে স্টোরি লাইনটা, মানে গল্পের যে লাইনটুকু, সেইগুলো মানে গল্পের প্লটটা কি, কাহিনীটা কি, ঘটনাটা কি গল্পে, সেটা জানতে চাইছি। তোরা দুজন যেটা বলছিস সেটা ভিতরের কথা বলছিস, আমি বলে দিই গল্পের কাহিনীটা। তপন নামে একটা ছেলে ছিল, তার ছোট মাসির বিয়ে হয়েছিল একজন লেখকের সঙ্গে। তপনের লেখকদের খুব ভালো লাগতো, কারণ তপনের গল্প লিখতে ভালো লাগে। এখন সে যখন দেখলো তার লেখক মেশো একজন বেশ মান্যগণ্য ব্যক্তি, সেই সময় দাঁড়িয়ে তপনের মনে হলো যে তাকে একটু গল্প লিখে মুগ্ধ করা যায়। সে গল্প লিখল, লেখক মেশো সেই গল্পটা কারেকশন করে, একটু আধটু নয় অনেকটাই কারেকশন করে, নিজের মতো করে লিখে ছাপিয়ে দিয়ে ভেবেছিলেন ছোট ছেলেটা খুশি হবে। কিন্তু ছোট ছেলেটা খুশি হলো না, তার আত্মসম্মানে বাঁধলো, এবং সেই জায়গা থেকে তার যে বোধ জন্মালো সেটাকেই আমরা জ্ঞানচক্ষু বলবো। কেমন, এই হচ্ছে আমাদের গল্পের ঘটনা। এবার আমি যদি বলি যে ছোট গল্প হিসেবে এই গল্পটা কি সার্থক, আমরা হ্যাঁ বলবো, হ্যাঁ বলবো। তো এবার তিনজনে আমরা আলোচনা করি, পয়েন্ট বলি, যে এখানে নিতান্তই সহজ সরল একটি কাহিনী ব্যবহার করা হয়েছে, অল্প চরিত্র ব্যবহার করা হয়েছে। আচ্ছা, গল্পের আয়তনটা বড় না ছোট?
1: গল্পের আয়তনটা মাঝামাঝি,
0: মাঝামাঝি, মোটামুটি, খুব ছোটও নয় তারপরে বড়ও নয়, তার মানে ছোট গল্পের বৈশিষ্ট্যর সাথে মিলে যাচ্ছে। আর একটা তোরা দুজনেই যেটা শুরুতে বললি যে শেষ হয়েও হইল না শেষ, তোরা আমাকে প্রশ্ন করিস মাঝে মাঝে বা করেওছিস, যে প্রেরণার বোধহয় একটা প্রশ্ন ছিল যে গল্পের শেষটা সম্পর্কে কি জানো ছিল।
2: আমরা গল্পের শেষে দেখব যে তপন যখন ওই লাইনগুলোর সাথে তার নিজের লেখা লাইনগুলোর মিল পাচ্ছিল না, তখন সে দৌড়ে ছাদে চলে যায় এবং শার্টের যে নিচটা তুলে ও কাঁদছিল এবং চোখ মুছছিল। তো এই সময় সে কেন ফেরত গেল না নিচে এবং গিয়ে কেন প্রতিবাদ করলো না যে না এটা আমার গল্প না?
0: হ্যাঁ, এই জায়গাতেই ছোট গল্পের বৈশিষ্ট্যটা আবার সার্থক হয়ে যায়, যে ছোট গল্পের শেষটা কখনোই আমাদের শান্তি দিতে পারে না। যেমন ধর রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্প, সেখানে যখন ওই মিনির বিয়ের সময় মিনি লজ্জা পেয়ে চলে যাচ্ছে কাবুলিওয়ালাকে দেখে, সেই সময় আমাদের সকলের মনের মধ্যেই প্রশ্ন জাগে যে কাবুলিওয়ালাকে কি ও চিনতে পারবে না, এই প্রশ্নটা রেখেই ছোট গল্পকার ছোট গল্প শেষ করেন। এবার আমাদের বিস্ময়ের পালা, আমাদের কল্পনার পালা। এবার তুইও যে প্রশ্নটা আমাকে করলি যে তপন কেন গিয়ে বলল না, হয়তো তপন বলবে কখনো কোনো দিনও, কিন্তু সেটা আমাদের ছোট গল্পের পরিসরের বাইরে। ছোট গল্প এই অতৃপ্তিটা রেখে ধর তারপর কি হলো, তোরা ছোটবেলায় মায়েদের বলতিস না, মা তারপর কি হলো গল্পে, তারপর কি হলো, আমিও যখন তোদের ক্লাসে অনেক সময় গল্প বলি তোরা বলিস না তারপর গল্পটা আর একটু বড় হলে ভালো হতো, করিস সেরকম? তো এই তারপরের খিদেটা দিয়েই আমাদের গল্পটা কিন্তু শেষ হলো। আমি তোদের বলেছিলাম, তোদের মনে পড়ছে নিশ্চয়ই, যে নামকরণ কিন্তু দুরকম হতে পারে, একটা বিষয়ভিত্তিক হতে পারে আরেকটা ব্যঞ্জনা ভিত্তিক হতে পারে, ব্যঞ্জনার নামকরণ হতে পারে। কিরকম না, একটা হলো বিষয়ের উপর নির্ভর করে, ধর কোনো একটা চরিত্রের নামে নাম হলো, যেমন তোরা ইলিয়াস পড়েছিলি ক্লাস 9-এ, আর জ্ঞানচক্ষুটা কিন্তু বিষয়ভিত্তিক নয়, তাতে ব্যঞ্জনা রয়েছে, ভাব রয়েছে, ভাবনা রয়েছে। কিরকম না, গল্পের শেষে গিয়ে জ্ঞানচক্ষুর উন্মেষ হচ্ছে, শুরুতে জ্ঞানচক্ষু নিয়ে কোনো আভাসই পাওয়া যাবে না, কিন্তু শেষে যখন জ্ঞানচক্ষু চরিত্রটির মধ্যে উন্মেষ হচ্ছে তখন যেন পাঠকের মধ্যেও, তাই তো? তাহলে সন্দীপ কি আমার সাথে একমত হচ্ছিস নামকরণটা সার্থক?
1: হ্যাঁ, নামকরণটা খুব সার্থক, কিন্তু এতে আমি একটা নিজের কথা বলতে চাই।
0: বলো বলো।
1: যদি নামকরণটি আসলে খুবই সুন্দর, কিন্তু বেশিরভাগ যারা নতুন পাঠক যারা এই গল্পটি পড়বে তাদের জন্য নামকরণটা খুব খাটো মাটো,
0: তারপর

0: এটা কি সত্যিকার মানে আজকালকার আধুনিক গল্পগুলোতে?
1: খুব ভালো প্রশ্ন করেছে সন্দীপ, আমি শিক্ষক হিসেবেও খুব খুশি হচ্ছি যে এরকম প্রশ্ন আমার কাছে এলো। এটা খুব সত্যি কথা, ভাষার বদল হচ্ছে ধীরে ধীরে, সেখানে সহজ থেকে সহজতর ভাবনা আসছে। সেখানে একটি কিশোর বয়সের শিক্ষার্থী যখন জ্ঞানচক্ষু গল্পটা পড়তে বসে আজকের দিনে, তখন যদি তার মনে হয় যে নামটা ওর ভাষায় কোটানকোট খাটোমাটো মানে কঠিন, এবং এই কঠিন নামকরণটার বদলে যদি আরেকটু সোজা নামকরণ হতো তাহলে কেমন হতো? তোমরা যারা শুনছো, তোমাদের মনেও যদি এরকম প্রশ্ন থাকে, অবশ্যই আমরা উত্তর লেখার সময় এটা লিখব। কারণ বাংলা সাহিত্য নিয়ে যখন আমরা পড়াশুনো করব, তখন জানবো যে সেটা হলো সমালোচনা করা, সমান আলোচনা করা। শুধু একটা টেক্সট আমাদের আছে বলে তাকে আমরা শুধুই প্রশংসা করে যাব এমন নয়। তোমার মনে যে প্রশ্নটা জাগলো বা প্রেরণার মনে যে প্রশ্ন জাগলো যে শেষে কি বলছেন না, এই সমস্ত প্রশ্ন একজোট করে আমাদের সমালোচনা হবে, এবং সেগুলো কিন্তু আমরা উত্তরের উত্তরপত্রে লিখতে দ্বিধাবোধ করব না, কেমন? আচ্ছা, এই অবধি তো আমরা এলাম। এখন জ্ঞানচক্ষু থেকে বেশ কিছু না ছোট ছোট প্রশ্ন, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এরকম প্রশ্ন আসে। আমি তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে একটা গদ্য বা একটা গল্প থেকে মাধ্যমিকে কেমন প্রশ্ন আসে। প্রথমত মাল্টিপল চয়েস আসে, যেখানে তিন চারটে অপশান দেয়া থাকে, তার মধ্যে একটাকে চুজ করে নিতে হয়। আচ্ছা, আরেকটা থাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেখানে তোমাদের 20 শব্দে লিখতে হবে উত্তর। 20 শব্দে লেখা মানে 2 থেকে 3 লাইন লিখতে পারো তোমরা, হ্যাঁ। আর তারপরে থাকছে ব্যাখ্যা ভিত্তিক বা সংক্ষিপ্ত প্রশ্ন, সেখানে প্রশ্নের মান থাকছে 3। আর আগে মাল্টিপল চয়েস আর অতি সংক্ষিপ্ত যে দুটো ছিল, সে দুটোতে প্রশ্নের মান হলো 1 করে। আচ্ছা, 3 নম্বর মানের যে প্রশ্নগুলো, সেখানে শব্দ সংখ্যা হবে 60। 60 শব্দের মধ্যে উত্তর লেখা মানে আমরা 4 বাক্য লিখতে পারি, 4 বাক্য লিখবো। আর খেয়াল রাখতে হবে শব্দ সংখ্যা আমি 2 একটা কম করতে পারি। এরপরে রচনাধর্মী প্রশ্ন থাকে, তার মান থাকে 5। 5 নম্বর মানের প্রশ্নের জন্য তোমাদের 120 থেকে 150 শব্দ লিখতে হবে, কেমন? তো এই ভাগটা যদি আমাদের মাথার মধ্যে চলে আসে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে উত্তর লেখাটা অনেক সহজ হয়ে যাবে, কেমন? তো এবার আমি কি একটু প্রশ্ন করতে পারি আমার ছাত্রছাত্রীদের, তারা কেমন পড়াটা বুঝলো সেটা কি আমি একটু জানতে পারি? তাহলে প্রশ্ন প্রেরণা বলো, জ্ঞানচক্ষু কার লেখা?
2: আশাপূর্ণা দেবীর লেখা।
1: খুব ভালো। আচ্ছা, একটু শক্ত প্রশ্ন আমি সন্দীপকে করছি, জ্ঞানচক্ষু গল্পটি কোন মূল গ্রন্থের অন্তর্গত? ঠিক, সন্দীপ ভুলে গেছে, প্রেরণা বলে দে তো।
2: কুমকুম,
1: কুমকুম কাব্য, কুমকাব্য গ্রন্থ না, এটাও আমি একটা ভুল কথা বললাম। অনেক সময় তোমরা লিখতে গিয়ে দেখো যে গদ্যের লেখা লিখছো, অথচ মূল গ্রন্থ লিখে লিখছো কাব্যগ্রন্থ। গদ্য লিখছেন একজন, তোমরা লিখছো কবি, এইগুলো খুব সচেতনভাবে আমাদের খেয়াল রাখতে হবে। কুমকুম নামের গল্পগ্রন্থ, কেমন? আশাপূর্ণা দেবী একজন লেখক, কথাকার, কিন্তু কখনোই আমরা তার আগে কবি বা অন্য কিছু নাটককার এই সমস্ত দেব না, এইগুলো আমাদের খুব সচেতনভাবে লিখতে হবে। তোমায় আমাদের কথক শব্দটা ব্যবহার করতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা জানি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় উত্তর লেখাটাও অনেক সহজ হয়ে যায় এবং পরীক্ষায় নম্বর পাওয়াটাও অনেক সহজ হয়ে যায়। ফিরে আসি প্রশ্নে। আচ্ছা, এইবার সন্দীপকে বলতেই হবে, বল প্রেরণা, অনেকগুলো প্রশ্ন ভুলে গেছে। সন্দীপ বল যে ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় ছিলেন?
0: 8 বছরের।
1: এইবারে ভালো একটা উত্তর আমরা পেয়েছি। আচ্ছা, এবার আমাকে বল যে কোন পত্রিকা, এবার প্রেরণার প্রশ্ন, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল আমাদের তপন কুমার রায়ের গল্পটি?
2: ওই তো মা, সন্ধ্যা তারা।
1: কেউ বলতে পারবি যে মায়ের কাছে, মা যখন গল্পটা শুনতে চাইছে, তখন তপনের গলা দিয়ে আর আওয়াজ বেরোলো না কেন? সবাই তো বলছিল খুব অহংকার হয়েছে, সেই জন্য তপন গল্প বলছে না। তোদেরও কি তাই মনে হচ্ছে?
2: কারণ আমরা সকলে মায়ের কাছে ট্রান্সপারেন্ট থাকি, যা মানে
1: মায়ের কাছে আমরা মনের কথাটা বলতে পারি, তো সেই কারণে মাকে বলতে চেয়েও এই যে এত বড় অপমানটা, সেই অপমানটা কিন্তু কিছুতেই তার মনের মধ্যে আসছিল না। এখন জ্ঞানচক্ষু থেকে বিভিন্ন রকমের তো প্রশ্ন থাকতেই পারে, তোমাদের কি এমন কোনো প্রশ্ন আছে যেটা তোমাদের বুঝিয়ে দিলে ভালো হবে?
0: আমার না গল্পটি পড়ে তপনের চরিত্রটা খুবই সৃজনশীল মনে হয়েছে।
1: আচ্ছা,
0: এ বিষয়ে আপনি কিছু বলেন।
1: তুমি একদম ঠিক ভেবেছ, তপন চরিত্রটার যদি সত্যি সত্যি একটা মূল বৈশিষ্ট্য থাকে, সেটা হলো সৃজনশীল। কারণ ওই বয়সের একটা ছেলে ছুটোছুটি দৌড়দৌড়ি না করে ছোট্ট মতো একটা খাতায় বসে সে গল্প লিখছে, এবং গল্পের সাবজেক্টটা সে এমনভাবে নির্বাচন করছে।

0: সেটা অত্যন্ত সুন্দর, তো তাকে তো আমরা সৃজনশীল বলবই। তো আমাদের সন্দীপ যখন তপন চরিত্রের কথাটা বললই, তো আমি একটু বাকিদের জন্য তপন চরিত্রের আলোচনাটা করে দিই যতটুকু করে দেওয়া যায়। তো তপন একজন সৃজনশীল চরিত্র, আমরা একটা খেলা খেলবো। আমরা কিরকম খেলা খেলবো? না, আমি তপনের চরিত্র সম্পর্কে একটা শব্দ বলবো, একটা বৈশিষ্ট্য বলবো, প্রেরণা একটা বলবে, সন্দীপ একটা বলবে। এইভাবে এক গুচ্ছ চারিত্রিক বৈশিষ্ট্য আমরা আজকে কিন্তু খেলতে খেলতে বের করে ফেলবো, ঠিক আছে? তাহলে সৃজনশীল সন্দীপ বলেছে, আমি বলি একটা, যে তপন সরল ছিল, প্রেরণা
1: ও খুব চাপা ছিল,
0: হ্যাঁ অন্তর্মুখী ছিল, সন্দীপ। এবং খেলাতে আমরা কিন্তু কাউকে সময় দেব না, চটপট বলে যেতে হবে, বলো অন্তর্মুখী।
2: তপনের ক্যারেক্টারটি খুবই ভেতর, মানে নিজের কথা ভেতরে রাখতে চায়,
0: ওটা তো একই হয়ে গেল অন্তর্মুখী,
2: বাইরের মানে লোকের সাথে চেনা জানা।
0: আচ্ছা, অতটাও লোকজনের সাথে বেশি মিশতে পারতো না, অতটাও মিশুকে ছিল না, সে শুধুমাত্র ছোটবাসীর কাছে খুবই স্বচ্ছন্দ ছিল, স্বচ্ছন্দ ছিল। আচ্ছা, আমি আরেকটা বৈশিষ্ট্য বলি, যে তপন লেখাপড়া ভালোবাসত, ঠিক তো? আচ্ছা,
2: প্রায় পাঁচটার মতো বলেছি,
0: হ্যাঁ একটা বল, পুরোনো পুরোনো বৈশিষ্ট্য যেটা প্রথম শুরু হয়েছিল যেটা বলে,
1: সৃজনশীল,
0: আর অন্তর্মুখী, আবেগপ্রবণ, অন্তর্মুখী, তারপর লেখাপড়ায় ভালো ছিল, আর অভিমানী ছিল খুব। তপনের আর কি ছিল? আত্মসম্মান বোধ, যে আত্মসম্মান বোধের ওপর আমাদের পুরো গল্পটা দাঁড়িয়ে রয়েছে। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা যখন পেয়ে গেলাম এইভাবে আলোচনা করতে করতে, তখন আমাদের উত্তর লেখাটা কিরকম হবে, আমরা এই বৈশিষ্ট্যগুলোকে যদি হাইলাইট করি, কালো পেন দিয়ে লিখি, লিখে একটি করে বাক্য এই বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করার জন্য লিখতে থাকি, এবং এই করতে করতে আমরা পুরো উত্তরটা লিখে ফেলি, তাহলে কি কিন্তু 150 শব্দের যে রচনাধর্মী প্রশ্ন, যেগুলোতে সাধারণত নামকরণের সার্থকতা, ছোট গল্পের সার্থকতা, ছোট গল্প হিসেবে সার্থকতা, অথবা চরিত্র আলোচনা, এগুলি আসে, আমরা কিন্তু খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারবো, তাই তো? এবার তপন কুমার রায়ের মতো একজনের জীবনের কষ্ট, জীবনের বেদনা, তার সাথে কিন্তু আজকে যারা শ্রোতা বন্ধু, তারা অনেকেই নিজেদের ছোটবেলার কথা অথবা তাদের বর্তমান সময়ের যে দুঃখ কষ্ট, যেটা তোরাও বললি যে তোদের মধ্যেও আত্মমর্যাদা বোধটা রয়েছে, সেই জায়গাটা কিন্তু ধরতে পারছে। তো সেই দিক থেকে সাহিত্য সবসময় সহৃদয় সমৃদ্ধ, সাহিত্য সবসময় আমাদের মনের সাথে মনের যোগাযোগ তৈরি করে, সেই সেতু ধরেই আমরা কিন্তু সাহিত্যকে ভালোবাসি সব সমতা। এবং কেমন করে একটি ছোট্ট ছেলের দুঃখ বেদনা প্রকাশ পাচ্ছে, তাহলে কিন্তু পড়াটা অনেক সুন্দর হয়, সাবলীল হয়, এবং পরীক্ষার ক্ষেত্রে উত্তর লেখার সময় অন্তত পেন হাতে মাথা চুলকাতে হয় না। সকলে ভালো থেকো এবং সকলে খুব ভালো পরীক্ষা দাও, আমরা আবার হয়তো কোনোদিন ফিরে আসবো অন্য কোনো বিষয়ের কাছে।
3: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনছিলেন দশম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন বেলগাছিয়া মহাত্মা অশ্বিনী দত্ত বিদ্যাপীঠের শিক্ষিকা মহুয়া দাশগুপ্ত এবং দুই ছাত্রী।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে।

আজকের পরবর্তী অনুষ্ঠান গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান। লোকগীতি শুনবেন হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীদের কণ্ঠে। 6:15 সাহিত্য পত্রিকা ও ভাষা সাহিত্য এ বিষয়ে ডক্টর সুরেন্দ্রনাথ মান্ডির সাক্ষাৎকারের প্রথম পর্ব। লোকগীতি পরিবেশন করবেন জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দ। কিষাণবাণী 6:38 প্রথাগত কৃষি নাকি নার্সারি, কোনটা লাভজনক? সুব্রত বৈদ্যর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10

রামায়ণ গান পরিবেশন করবেন গায়ত্রী অধিকারী ও সহশিল্পীরা। 7:30টায় সমীক্ষা, 8:00টায় অনুরোধের আসর, 8:30টায় অন্বেষা। থাকছে বিজ্ঞানের খবর, কথিকা ডিজিটাল যুগে নতুন পেশা, বলবেন ডক্টর সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন উস্তাদ আরশাদ আলী খানের কণ্ঠে। 9:30টায় নাটক ঘোড়ে লাল, রচনা কমল লাহিড়ী, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। 10:00টায় শ্রবণে স্বাস্থ্য, 10:30টায় নজরুল গীতি শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়, 10:85 লোকগীতি শুনবেন শম্পা কুণ্ডুর কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী হিন্দোল মজুমদার। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:10 হিন্দি বার্তা, 6:30 গুলগুলশান উপস্থাপনায় রসেন মুরারকা, 7:10 শ্যামা সঙ্গীত শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়, দর্পণ 7:30, 8:00 হিন্দি ছবির গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট। সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রাজীব বসাকের উপস্থাপনায়, 11:10 হিন্দি ছায়াছবির গান।

জানিয়ে দেয় আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি কম। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98% আর সর্বনিম্ন 97%। বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায় 27.5 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে, ঝোড়ো আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশের উপকূলে এবং উত্তর বঙ্গোপসাগরে আজ এবং আগামীকাল ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘন্টায় 65 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের 15 আগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবর শুনলেন, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উছান তালমা খন পুন সাই মরে গেল তুরুই গেটুটো তুরুই মিটারে হবে না তেহেনা সান্তারি আখড়া। এতহবরে তো আজম তাবন পে হেমচন্দ্র মান্ডি আর সাউথেন কো সাপড়াওতেনা দং সেরিন সেরিনে দো সরস্বতী হাঁসদা সুন্দরধনী মান্ডি আর সুন্দরী সরেন।

0: হেমচন্দ্র মান্ডি আর সাউতেন সাপড়াওতেনা দং সেরিং পে আজম কে তাবনা সেরিং রে দক তাহেকানা সরস্বতী হাঁসদা সুরধনী মান্ডি আর সুন্দরী সরেন আর মিঘারি তাইনম খবর
1: আকাশবাণী কলকাতা খবর পড়াবিত ধনঞ্জয় সরেন পন সরকার দো ডাক্তার শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় ১২৫ আনা জানাম মাহা দিশে বছর ধরিয়ে আইমা কামি হরায় আগজ আকাদা সচিবালয় নবান্নরে তেহেন মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারিয়া আয়ুরতে তল আকান লাফাং থক কমিটিয়া পুইলো দুপুর ইকো পার্করে ১২৫ ফুট উসুল শ্যামা প্রসাদা মুঠান বেনাও হুগলি রিয়া জিরাটরে আজা জানাম ভিটরে পতপ মুরই আর তুমলাঙ্গার বেনাও সাঁও স্কুল খন জেগেদ বিরদেগার থকরে পড়ন হরারে আজা এনএম সাঁতে কথা গোটাও কানা দিশম গমকে মানতীয় দ্রৌপদী মুর্মু দো তেহেন নাওয়া দিল্লি রিয়া বিজ্ঞান ভবনরে ১০০ জনা রসিকা রসিকিয়া শিল্পী ১২৫ রিয়া সঙ্গীত নাটক আকাদেমি শিল্পা আর ফেলোশিপ এ চালাত কোয়া রুহারে নোয়া পনতরেন নির্মলা দে সঞ্জয় মুখোপাধ্যায় প্রভাতী মুখোপাধ্যায় শিল্পা কো হামেট আকাদা অনাবেগর ছো এনেজরে নিরূপেন সহিস থিয়েটারে দীনেশ কুমার পোদ্দার আর কল্লোল ভট্টাচার্য পারফর্মিং

0: ᱮᱱ ᱥᱮᱛᱟᱜ ᱚᱱᱢᱟᱱ ᱛᱩᱨᱩᱭ ᱴᱟᱲᱟᱝ ᱯᱩᱜᱮ ᱢᱚᱬᱮ ᱴᱤᱲᱤᱡ ᱚᱠᱛᱚ ᱨᱮᱭ ᱜᱩᱨ ᱮᱱᱟ ᱾ ᱩᱢᱮᱨ ᱫᱚ ᱦᱩᱭ ᱞᱮᱱ ᱛᱟᱭᱟ ᱢᱚᱬᱮ ᱜᱮᱞ ᱛᱩᱨᱩᱭ ᱥᱮᱨᱢᱟ ᱞᱮᱠᱟ ᱾ ᱩᱱᱤ ᱫᱚ ᱵᱟᱨ ᱜᱮᱞ ᱢᱚᱬᱮ ᱥᱮᱨᱢᱟ ᱩᱢᱮᱨ ᱨᱮ ᱜᱩᱨ ᱮᱱᱟᱭ ᱾ ᱟᱹᱰᱤ ᱫᱤᱱ ᱫᱷᱩᱨᱭᱟᱹ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱡᱟᱜ ᱵᱟᱹᱦᱩ ᱥᱟᱞᱟᱜ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱡᱟᱜ ᱵᱟᱹᱦᱩ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱡ ᱨᱮᱱ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱢᱟᱨᱟᱝ ᱠᱩᱲᱤ ᱫᱚ ᱾ ᱟᱛᱳ ᱨᱮᱜᱮ ᱩᱱᱤ ᱫᱚᱭ ᱦᱟᱱᱟ ᱯᱩᱨᱤ ᱮᱱᱟ ᱾ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱤᱫᱤᱭᱮ ᱞᱟᱦᱟ ᱨᱮᱜᱮ ᱟᱸᱡᱮᱫ ᱮᱱᱟ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮ ᱥᱮᱨᱮᱧ ᱞᱟᱹᱜᱤᱫ ᱚᱰᱤᱥᱚᱱ ᱫᱚᱭ ᱮᱢ ᱞᱮᱫᱟ ᱤᱝᱨᱮᱡᱤ ᱜᱮᱞ ᱟᱜᱚᱥᱴ ᱜᱮ 1977 ᱦᱤᱞᱳᱜ ᱾ ᱵᱟᱪᱷᱟᱣ ᱛᱟᱭᱚᱢ 7 ᱥᱮᱨᱢᱟ ᱞᱮᱠᱟ ᱥᱮᱨᱮᱧ ᱠᱚᱫᱚ ᱟᱞᱞᱟᱫᱤ ᱢᱟᱱᱰᱤ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱩᱪᱷᱟᱹᱱ ᱟᱠᱟᱱᱟ ᱾ ᱩᱱᱤ ᱫᱚ 1986 ᱠᱷᱚᱱ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱠᱷᱮᱨᱣᱟᱞ ᱚᱯᱮᱨᱟ ᱨᱮᱦᱚᱸ ᱥᱮᱞᱮᱫ ᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱾ ᱟᱡᱟᱜ ᱡᱟᱱᱟᱢ ᱟᱛᱳ ᱫᱚ ᱩᱛᱛᱚᱨ ᱪᱚᱵᱵᱤᱥ ᱯᱚᱨᱜᱚᱱᱟ ᱡᱮᱞᱟ ᱨᱮᱭᱟᱜ ᱯᱚᱞᱟᱥᱚ ᱨᱟᱱᱤᱯᱟᱲᱟ ᱾ ᱟᱭᱟᱜ ᱯᱟᱹᱨᱤᱥ ᱫᱚ ᱢᱩᱨᱢᱩ ᱞᱮᱱᱟ ᱾ ᱯᱮ ᱠᱚᱲᱟ ᱢᱤᱫ ᱠᱩᱲᱤ ᱟᱨ ᱡᱤᱛᱟᱹᱛ ᱫᱤᱜᱚᱢᱵᱚᱨ ᱢᱩᱨᱢᱩ ᱵᱟᱹᱜᱤ ᱦᱚᱴᱚᱣᱟᱫ ᱠᱚᱣᱟᱭ ᱢᱮᱱᱛᱮ ᱢᱟᱱᱚᱛᱤᱭᱟᱹ ᱥᱩᱥᱤᱞᱟ ᱴᱩᱰᱩ ᱟᱨ ᱞᱚᱠᱠᱷᱤ ᱢᱩᱨᱢᱩ ᱠᱤᱱ ᱵᱟᱲᱟᱭ ᱦᱚᱪᱚ ᱟᱠᱟᱫ ᱞᱮᱭᱟ ᱾ ᱯᱷᱩᱨᱜᱟᱹᱞ ᱢᱟᱦᱟ ᱞᱟᱦᱟ ᱫᱤᱥᱚᱢ ᱡᱟᱠᱟᱛ ᱥᱟᱶ ᱱᱚᱣᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱡᱩᱫᱟᱹ ᱡᱩᱫᱟᱹ ᱡᱮᱞᱟ ᱨᱮᱦᱚᱸ ᱯᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱦᱚᱨ ᱜᱷᱟᱨ ᱛᱤᱨᱚᱝᱜᱟ ᱡᱟᱨᱯᱟ ᱾ ᱥᱤᱞᱤᱜᱩᱲᱤ ᱫᱤᱱᱚᱵᱚᱱᱫᱷᱩ ᱢᱚᱧᱪᱨᱮ ᱦᱚᱨ ᱜᱷᱟᱨ ᱛᱤᱨᱚᱝᱜᱟ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟᱨᱮ ᱥᱮᱞᱮᱫ ᱠᱟᱛᱮ ᱯᱮ ᱨᱚᱝ ᱪᱤᱨ ᱟᱸᱠᱟᱣ ᱦᱮᱯᱨᱟᱣ ᱥᱟᱯᱲᱟᱣ ᱞᱮᱱᱟ ᱾ ᱯᱩᱨᱩᱵ ᱵᱚᱨᱫᱷᱚᱢᱟᱱ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱞᱱᱟᱨᱮ ᱛᱮᱦᱮᱧ ᱥᱮᱛᱟᱜ ᱵᱤᱥᱮᱥ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟ ᱥᱟᱯᱲᱟᱣ ᱞᱮᱱᱟ ᱾ ᱢᱩᱨᱥᱤᱫᱟᱵᱟᱫ ᱨᱮᱭᱟᱜ ᱵᱷᱟᱨᱚᱛ ᱵᱟᱝᱞᱟᱫᱮᱥ ᱡᱮᱜᱮᱛᱟᱹᱨᱤ ᱥᱤᱢᱟᱹ ᱟᱲᱟᱨᱮ ᱛᱟᱲᱟᱜ ᱨᱮᱠᱚ ᱛᱟᱦᱮᱱ BSF ᱡᱚᱣᱟᱱ ᱠᱚᱫᱚ ᱛᱮᱦᱮᱧ ᱡᱟᱹᱛᱤᱭᱟᱹᱨᱤ ᱪᱤᱨ ᱟᱛᱮ ᱛᱟᱲᱟᱢ ᱥᱟᱸᱜᱷᱟᱨ ᱨᱮᱠᱚ ᱥᱮᱞᱮᱫ ᱞᱮᱱᱟ ᱾ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱯᱟᱲᱦᱟᱣ ᱫᱚ ᱱᱚᱰᱮᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱱᱟ ᱾
1: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে। জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে। সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন। সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান। আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ। পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: নিত আজম তাবন পে সাঁতারি পার্সি সাহেদ আর সাঁতারি পাথাম কো নোয়া সাতাম বাবদে ডাক্তার সুরেন্দ্রনাথ মান্ডি সাউ কুপুলির ওপর রিয়া পৈল হাঠিন কুকলি রেদ সুতলাল সরেন।
3: সাঁতারি পার্সি সাহেদ আর সাঁতারি পাথাম কো নিয়ে সাতাম বাবদ গালমারা লাগি তিহিন সাঁতারি আখড়া রে নেওতা ওকাদিয়া ডাক্তার সুরেন্দ্রনাথ মান্ডি। ডাক্তার মান্ডি দো সিলি পাথাম রেন সাসাপ্রাবিক খানাই ᱤᱱᱟᱹ ᱥᱟᱶᱛᱮ ᱵᱟᱰᱟᱭ ᱡᱚᱝ ᱠᱟᱛᱷᱟ ᱫᱚ ᱱᱤᱭᱟᱹ ᱠᱟᱱᱟ ᱡᱮ 90 ᱫᱚᱥᱚᱠ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱷᱚᱸᱫᱽᱨᱚᱱ ᱯᱟᱛᱷᱟᱢ ᱩᱪᱷᱟᱹᱱᱚᱜ ᱛᱟᱦᱮᱸᱫ ᱤᱱᱟᱹᱨᱮᱱ ᱦᱚᱸ ᱥᱟᱥᱟᱯᱲᱟᱣᱤᱡ ᱞᱮᱠᱟᱛᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱛᱚᱞᱟᱥ ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱡᱟᱦᱟᱸ ᱪᱟᱸᱫᱚᱠᱤᱭᱟᱹ ᱯᱟᱛᱷᱟᱢ ᱩᱪᱷᱟᱹᱱᱚᱜ ᱠᱟᱱ ᱫᱚ ᱤᱱᱟᱹᱨᱮᱱ ᱦᱚᱸ ᱥᱟᱥᱟᱯᱲᱟᱣᱤᱡ ᱞᱮᱠᱟᱛᱮ ᱠᱟᱹᱢᱤᱭᱮᱫᱼᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱢᱟᱱᱰᱤ ᱢᱟ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱥᱟᱹᱜᱩᱱ ᱫᱟᱨᱟᱢ ᱥᱟᱶᱛᱮ ᱡᱚᱦᱟᱨ
4: ᱢᱟ ᱟᱯᱮ ᱠᱚᱦᱚᱸ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱤᱧ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱡᱚᱦᱟᱨ ᱤᱧ ᱵᱟᱰᱟᱭ ᱪᱮᱫ ᱯᱮ ᱛᱟᱵᱚᱱᱟ
3: ᱟᱢ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱫᱤᱱ ᱠᱷᱚᱱ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱥᱟᱶᱦᱮᱫ ᱥᱟᱞᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱟᱛᱷᱟᱢ ᱥᱟᱥᱟᱯᱲᱟᱣ ᱠᱟᱹᱢᱤ ᱥᱟᱞᱟᱜ ᱡᱚᱯᱲᱟᱣ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱢᱮᱭᱟ ᱡᱚᱯᱲᱟᱣᱮᱢ ᱛᱟᱦᱮᱸ ᱟᱠᱟᱱᱟ ᱮᱛᱚᱦᱚᱵ ᱨᱮᱜᱮ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱡᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱥᱟᱶᱦᱮᱫ ᱟᱨ ᱵᱟᱝ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱚᱨᱟᱣ ᱨᱟᱠᱟᱵ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱱᱤᱭᱟᱹ ᱯᱟᱛᱷᱟᱢ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱮᱱᱮᱢ ᱠᱟᱛᱷᱟ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱦᱩᱫᱤᱥᱟ ᱤᱱᱟᱹ ᱠᱚ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱜᱟᱱᱰᱚᱱᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱫᱚ ᱧᱮᱞᱚᱜᱚᱜᱼᱟ ᱡᱩᱜᱽ ᱦᱟᱹᱴᱤᱧ ᱞᱮᱠᱟᱛᱮ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱦᱟᱹᱴᱤᱧ ᱜᱟᱱᱚᱜ ᱨᱮᱦᱚᱸ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨᱛᱮ ᱵᱟᱨ ᱦᱟᱹᱴᱤᱧ ᱨᱮᱞᱟᱝ ᱦᱟᱹᱴᱤᱧᱟ ᱢᱤᱫ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱯᱷᱩᱨᱜᱟᱹᱞᱮ ᱧᱟᱢ ᱠᱮᱫ ᱢᱟᱲᱟᱝ ᱟᱨ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱯᱷᱩᱨᱜᱟᱹᱞᱮᱱ ᱛᱟᱭᱱᱚᱢ ᱟᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱯᱷᱩᱨᱜᱟᱹᱞᱮᱱ ᱢᱟᱲᱟᱝ ᱟᱵᱚᱣᱟᱜ ᱦᱚᱲᱚᱯᱚᱱᱟᱜ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱟᱛᱷᱟᱢ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱮᱱᱮᱢ ᱫᱚ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱛᱟᱦᱮᱸ ᱟᱠᱟᱱᱟ ᱪᱮᱫ ᱠᱟᱢ ᱧᱮᱞ ᱟᱠᱟᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱱᱤᱭᱟᱹ ᱱᱟᱜᱟᱢ ᱠᱟᱛᱷᱟ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱡᱩᱫᱤ ᱱᱟᱥᱮᱱᱟᱜ ᱮᱛᱚᱦᱚᱵ ᱨᱮᱜᱮᱢ ᱞᱟᱹᱭ ᱠᱷᱟᱡ ᱫᱚ
4: ᱟᱢ ᱫᱚ ᱴᱷᱤᱠ ᱜᱮᱢ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱨ ᱠᱚᱢ ᱵᱮᱥᱤ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱵᱚᱱ ᱵᱟᱰᱟᱭᱟ ᱡᱮ ᱢᱮᱜᱟᱡᱤᱱ ᱥᱮ ᱯᱚᱛᱨᱤᱠᱟ ᱥᱮ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱫᱚᱱ ᱫᱚ ᱯᱟᱛᱷᱟᱢ ᱵᱚᱱ ᱢᱮᱛᱟᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱟᱶᱦᱮᱫ ᱪᱟᱨᱪᱟ ᱨᱮᱭᱟᱜ ᱢᱤᱫ ᱢᱟᱨᱟᱝ ᱥᱟᱯᱟᱵ ᱠᱟᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱯᱟᱛᱷᱟᱢ ᱛᱟᱞᱟᱛᱮᱜᱮ ᱡᱮᱞᱮᱠᱟ ᱱᱟᱣᱟ ᱱᱟᱣᱟ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱚᱱᱚᱲᱦᱤᱭᱟᱹ ᱠᱚ ᱚᱯᱮᱞᱚᱜᱼᱟ ᱯᱟᱯᱟᱲᱦᱟᱣ ᱠᱚᱦᱚᱸ ᱠᱚ ᱥᱟᱸᱜᱮᱜᱼᱟ ᱚᱱᱠᱟᱜᱮ ᱥᱟᱶᱦᱮᱫ ᱨᱮᱭᱟᱜ ᱟᱸᱫᱳᱲ ᱦᱚᱸ ᱢᱟᱨᱟᱝ ᱤᱫᱤᱜᱼᱟ ᱥᱮ

0: অনড়হে কাহিনী গায়ান গামাম তর্জমা তুলে জেখো এমান এমান সাহির রিয়া যেলেকা জুদো জুদো ডের মেনা আকাদা অনকাগে মেগাজিন হো নানা হুনর তাহেন জারুরা তবে আনি সাহিত্যিয়া চার্চা দো জাস্তিয়া আর কিশোর হো লেখা আদো আমদম কুলিকে দিন তালাঙ্গা যে নয়া আবো ভারত দিশম স্বাধীন লাহারে চেত চেত পত্রিকা কো অডকো কান তাহেন সাপাথাম কো অডকো কান তাহেনা অক্তে রিয়া বিচারতে ওনা কো দো পেয়া থোকরে হাটিং গানো আ যেলেকা মিত দো দিশম ফুরগল হারিয়া পত্রিকা দোসার দো 1947 খন 1969 সাল হাবি রিয়া পত্রিকা আর নাহা অক্তে মেন দো 1970 কাল সাল খন তেহেন হাবি রিয়া পত্রিকা কো আদো দিশম ফুরগল রিয়া ওনা লাহা রিয়া পত্রিকা সে পাথাম কো দেখতে গালমারাও লেখান নোয়া দো একাল সারি কথা কানা যতা সানাম কগে বোন বাড়াইয়া বাংলা হো কম বেশি দেবন বাড়াই গিয়া যে 1890 সাল দোকানা সান্তালি সাহেত রিয়া মিত মারাং মাইল স্টোন ওনা শেরমা সান্তাল পরগনা রিয়া বেনাগাড়িয়া মিশন প্রেস খন সান্তালিতে পাহিল উত্তর পত্রিকা উছেন এহব লেনা নিতুম দো হর হপন রেন পেড়া চাঁদকিয়ে নয় পত্রিকার সাসাপড়াই দয় তাহে কানা রেভারেন এল ও স্ক্রেপস রোড যাহেদ আবো কেরাপ সাহেব মেনতেবন বাড়াইয়ে ঠিক ওনা শেরমা আগে মানে 1890 সাল সেন গে মানভূম জেলা রিয়া পুখুরিয়া খন আর মিটেন পত্রিকা উচ্ছেন এহব লেনা ওনা রিয়া নিতুম দো কানা ধরুয়া সাসাপড়াই দয় তাহে কানা রেভারেন এন্ড্রু ক্যাম্বেল নয় কিন্তু বানার গে ধরম রিয়া কাগজ তাহে কানা মেনখান অনল অনড়হে কাহিনি কুদুম সেরেন খবর এমান যাওগে নয় কিন পত্রিকারে উচ্ছেনক কান তাহেনা ক্যাম্বেল সাহেব আজ হো যাওগে নয় পত্রিকারে অলেট তাহেনা আর রেভারেন এপটি কল দো কুদুম আর গিদ্রেওয়ালি অলেট কান তাহেনা অনাকাতে 1922 সাল খন বেনাগাড়িয়া মিশন হতেতে আর হো মিটেন চাঁদকিয়া পত্রিকা উচেন এহব এনা অনারে নিতুম দো পেড়া হর নয়া হো ধরম রে কাগজ তাহে কানা সাসাপড়াই দয় তাহে কানা রেভারেন পিও বোর্ডিং মিশনারি কো বাদ কাতে হো আয়মা অনলিয়ে অনড়িয়ে নয়া কো পত্রিকা তালাতে সাহিত সিডিওর কো লাহাই লেনা উনকু মুদ্রে পৈলো রেগে মেন গানো বেঞ্জামিন বাবুরাম সরেন জাকব সরেন নুকা মারান্ডি বরিয়ার সরেন জালপা সরেন শিমন বাস্কে স্যামুয়েল কিস্কু জোসেফ হাঁসদা চৈতন্য হেমব্রম পাউল জুজার সরেন সলোমন সি মুর্মু আর কে রাপাজ পাস্টর কে কিস্কু নৌকা আয়মা আয়মা নতুম লই গানো আদো পাস্টর কে কিস্কু বাহাডলু তর্জমা গামাম দো পেড়া হর পত্রিকার মি লেতার উচ্ছেন লেন থাকে না হানে 1936 খন 1938 সাল হাবি
1: নৌনুমা কত আম লেটা যে ভারত দিশম যাহা স্বাধীন লাহা রেনা কানা কানা আদন ওই যাহা পুথি পাথাম কো আসো কাইতে পাথাম কো যাহা কো উচ্ছেন লেন দো নিয়ে কোনা জোস তো মানে উক্ত তো চেত থাকে কানা
0: জস তো পৈলো সেন জস দো ধরম প্রচার গে থাকে কানা মেনখান এখেন ধরম দো বা উনি লেকে অনল অনড়হে কাহানি কুদুম সেরেন খবর সানামাগে ছাপা কান তাহে না আদো নয়া দো উনকো সা ইচ্ছে থাকে কানা সে বাং মেনখান এপেল হেতে আবো আদি গান বন উবগের কানা ওনা কো পাথাম হতে আদো স্বাধীন লাহা আবো ভারত দিশম স্বাধীন লাহা আর মিটেন পত্রিকার নিতুম বাং লই লেখান গে বাং ওনা দো 1929 সাল খন দিনাজপুর রোমান ক্যাথলিক মিশন হতেতে আর মিটেন ধরম রিয়া পুথি সে পত্রিকা ছাপা সদর এহব লেনা নিতুম হো ঢেরুয়া তাহাই কানা পাহিল আহো ঢেরুয়া তাহাই কানা আর নোয়া 1929 সাল রেনা যাহা দিনাজপুর খন ছাপা কান থেনা ওনা পাথাম নে ইতুম ঢেরুয়া তাহাই কানা
1: আদো নয় স্বাধীন মারাং রে আবো আজা রড সামহেত তাহাই কানা রড সামহেত কো সামটাও দহই রে হো তো
0: আডি এনএম
1: আডি এনএম
0: আডি এনএম
1: আবরেন মিশনারিস
0: মানে আকাদা অবশ্যই মানে আকাদা নদ বাতাতে কি হইও
1: রোড সাহে তোরাও রাখাব রে নিয়ে কো সামটাও দো হইরে চিল কানা কামে কো নিয়া লাগান তাই না নাসিন আডি খাটো তে
0: বাদ দো উনুক তো তো নয় লই কি বা উন সময় হ এখন ধর্ম প্রচার তো বা ধর্ম না কথা দো বা ওনা সাথে আবো কাহিনি কো এদিকতে সদাই কাহিনি কো ছাপাও কানা উন সময় অনড়ে কো অল হই কানা সান্তাড়ি তেগে কাহিনি কো কুদুম কো সেরেন কো খবর কো উনকু সাহেব কো তুমল জারো আলদা সান্তাল হপন কঠেন খন ওনা হামিত ভাগি চাচা তা
1: তেইনা গালমারা রে দো পুথি বাবতে দো আডি বল জাস্তি দো বালাং গালমারা ওয়া তেইন দো পাথাম বাবতে গালাং গালমারা ওয়া আদন ওই জাহাম লি যে ধরম আধার তেগে নিয়ে কো চর্চা দো হিউ খান তে না আদো 30 খন মেনমা ভারত দিশম ফুনুরগলে নাম কে তিন তাইনম 30 খন ওকালেকারে বই বইতে নিয়ে ধরম রিনা উমুল খন সহায় কাতে সান্তাড়ি পারসি সাহে আপনা লেকাতে তিঙ্গু কেটে জো রিনা হর ডাহারি নাম কেটা
0: ভারত দেশম দো স্বাধীন কানা 1900

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ী। রাজ্য সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকে ইকো পার্কে 125 ফুট উচ্চতার শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তাঁর পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরি এবং স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরের পাঠ্যক্রমে তার অবদান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইকো পার্কে 125 ফুটের মূর্তি নির্মাণের পাশাপাশি ওই চত্বরে একটি সংগ্রহশালা এবং অন্যান্য পরিকাঠামো তৈরির পরিকল্পনাও রয়েছে। হুগলি জিরাটে সংগ্রহশালা নির্মাণের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে 30 ডেসিমেল জমি কিনেছে। সেখানে স্যার আশুতোষ মুখোপাধ্যায় নামাঙ্কিত একটি গ্রন্থাগার পুনর্নির্মাণ করে আধুনিক মানের করে তোলা হবে। রাজ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার আবাস প্ল্যান্স সমীক্ষা বা বাড়ি বাড়ি গিয়ে সার্ভের কাজের মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। ফলে আগস্ট মাস জুড়েই এই কাজ চলবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আজ দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহে এক পর্যালোচনা বৈঠকে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার আধিকারিকদের নিয়ে ওই বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, প্রতিকূল আবহাওয়া, পঞ্চায়েত স্তরে 11,000-এরও বেশি কর্মী সংকট এবং সেই সঙ্গে একাধিক উন্নয়নমূলক কাজ চলায় সমীক্ষার কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে হাড়ঘাট তিরঙ্গা ও রান ফর গঙ্গা কর্মসূচির আয়োজন করা হয় মালদার কালিয়াচক 3 ব্লকে। স্টেট মিশন ফর ক্লিন গঙ্গার নির্দেশিকায় মালদা জেলা গঙ্গা কমিটির সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল সকালে বিডিও অফিস থেকে 16 মাইল পর্যন্ত 4 কিলোমিটার ম্যারাথনের সূচনা করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। মালদা ও মুর্শিদাবাদ জেলায় প্রায় 250 জন যুবক যুবতী ম্যারাথনে অংশ নেন। পাশাপাশি গঙ্গা নদী পরিষ্কার রাখা ও পরিবেশ সচেতনতা বাড়াতে মোটরসাইকেলের র্যালি ও প্রভাত ফেরির আয়োজনও করা হয়। অপরদিকে হাড়ঘাট তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে হাওড়ার রাজাপুর, বাগনান ও শ্যামপুর থানার উদ্যোগে তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা এই র্যালিতে অংশ নেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারত বাংলাদেশের গেদে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে সীমান্ত এলাকায় চলছে তরাশি ও কড়া নজরদারি। টহলদারির পাশাপাশি সন্দেহজনক গতিবিধির ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে। সীমান্তরক্ষীর বাহিনী জওয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধায়ক নির্মল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভুবনেশ্বরে একটি হোটেল থেকে তাকে আজ গ্রেপ্তার করা হয়। এরপরে নিয়ে আসা হয় কলকাতায় আরজিকরের তরুণী চিকিৎসক অভয়ার দেহ। পরিবারের সদস্যদের না জানিয়ে তড়িঘড়ি সৎকারের অভিযোগে ঘটনা 2 বছর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ মাসে 9 তারিখ ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে মামলা তদন্ত করার শুরু করার নির্দেশ দেন। তড়িঘড়ি কেন অভয়াকে দাও করা হলো তাদের খতিয়ে দেখারও নির্দেশ দেন তিনি। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং অন্যদিকে উত্তর পশ্চিমবঙ্গ উপসাগরে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে আগামী 24 ঘন্টা দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ সংবাদ এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7:35।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM

0: প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ভারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার ওপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায়। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।
1: মেরে দেশবাসিয়ों के प्रति पूर्ण समर्पण भाव में से आयुष्मान भारत योजना ने जन्म लिया।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: শুরু হচ্ছে কিষাণ বাণী।

0: অনুষ্ঠানটি নিবেদন করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ
1: মন্ত্রণালয়। তেরে বিজু কা
2: পুতলা বল রে,
1: পক্ষিয়ো সে তো হাম খেত কো বচা লেতে হ্যায়, পর ইন ঘাতক রসায়নো সে কাইসে বচায়ে?
2: মতলব?
1: দেখ বেটা, তু জো ইয়ে অন্ধাধুন রসায়ন মিলাতা হ্যায় না, মিট্টি কি সেহত বিগড়নে লগি হ্যায়, অর জব মাটি হি কমজোর পড় জায়েগি, তো উপজ কাইসে সেহতমন্দ হোগি? হ্যায়, আরে পহলে এসা নাই থা, পুছনা আপনে বড়ে বুজুর্গো সে, কাইসে ফসল লহলাতি থি, শুদ্ধতা ঝলকতি থি, হ্যাঁ, মাটি ভি তন্দুরুস্ত অর লোক ভি। আরে পহলি ওয়ালি বাত কহাঁ?
2: परम तो सब यही डाले हैं।
1: सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं, खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं।
2: सच है?
1: रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं।
2: ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूंगा।
3: माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती।

গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি আমার মনে হয় আমার যে কৃষক বন্ধুরা বা চাষি ভাইরা এই অনুষ্ঠান নিয়মিত শুনেন তাদের ক্ষেত্রে একটি

0: নব দিগন্ত তৈরি করতে পারে। আজকে আমরা কথা বলবো প্রথাগত কৃষি নাকি নার্সারি এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা যাকে আমাদের সঙ্গে আজকে পেয়েছি, প্রথমেই তার পরিচয়টা আমরা সেরে ফেলি। আমাদের সঙ্গে রয়েছেন একজন প্রগতিশীল কৃষক বন্ধু, সেই সঙ্গে সঙ্গে এক নার্সারির মালিক এবং উদ্যোগপতি সুব্রত বৈদ্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন। সুব্রত বাবু, আপনাকে প্রথমেই আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: বন্ধুরা, আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন তাকে বোধহয় শুধুমাত্র প্রগতিশীল কৃষক বা নার্সারির মালিক এইটুকু স্বল্প পরিসরে বেঁধে রাখাটা একেবারেই ঠিক নয়, এবং কেন ঠিক নয় সেটাও যখন আমাদের আজকের পুরো আলোচনাটা আপনারা শুনবেন প্রত্যেকে আপনারা বুঝতে পারবেন। এবং সেই জন্যই কিন্তু তাকে আমি বললাম একজন উদ্যোগপতি। আমরা সাধারণত দেখি যে চাষি ভাইরা ধান চাষ, পাট চাষ, ডাল শস্য, তৈলবীজ এই সমস্ত চাষের দিকেই উদ্যোগী, উৎসাহী, এবং সেটাকে কিভাবে ভালো করে করা যায় সেইটাতেই তারা আগ্রহী। কিন্তু সুব্রত বাবু, আপনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং আপনি বলছেন যে নার্সারিটা একটা নবদিগন্ত তৈরি করতে পারে, কেন নার্সারি, কেন কেন আপনি এই কাজটা বেছে নিলেন?
1: প্রথমেই বলি, এই নার্সারি টার্মটার মধ্যে দিয়েই আমরা বুঝতে পারি যার মানেটাই হচ্ছে শিশুশালা, মানে শিশুদের রাখার জায়গা। ঠিক তেমন নার্সারির মধ্যে আমরা ছোট ছোট বেবি প্লান্ট অর্থাৎ ছোট ছোট চারা গাছকে উৎপাদন করি। তাই বলি শুধুমাত্র একটি প্রথাগত চাষ না করে, যেমন ধান, পাট, তৈলবীজ জাতীয় শস্য না করে বিজ্ঞান ভিত্তিক উপায় এবং ব্যবসা ভিত্তিক একটি চাষ, এই চাষ পদ্ধতি যেখানে প্রান্তিক গ্রাম্য এলাকার প্রগতিশীল কৃষকদেরকে নিয়ে আসা হয় এবং কৃষকদের আয়কে কেবল দ্বিগুণ করাই নয়, কৃষকদের আয় ১৫ থেকে ২০ গুণ বৃদ্ধি করা যায়।
0: আচ্ছা, কিন্তু আমি জানতে চাইবো যে কিভাবে আপনি এলেন, আপনি আগে কি করতেন বা কোন জায়গা থেকে এসে আপনি নার্সারি করার কথা ভাবলেন সেটা একটু যদি বলেন।
1: আমার লাইফ জার্নি যদি বলা হয় তাহলে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে MSc পাশ করি 2016 সাল জিওগ্রাফিতে। তারপরে বিএড কমপ্লিট করি, 2018 সালে কমপ্লিট হয়ে যায় বিএড। 2020 সাল তখনও আমি হস্টেলে আছি, আর্স্টাইল ডেভিডিয়ার ট্রেনিং কলেজের হোস্টেলে, এমএড পাঠরত, তখন এমএড করছি, এমএড করছি বিএড কমপ্লিটের পর। এবং সেই মুহূর্তে লকডাউন চলে আসে করোনা কালে, এবং আমার এমএড এর টাইমিং আরো ৬ মাস থাকে, বাধ্য হয়ে লকডাউনের জন্য আমাকে বাড়ি চলে যেতে হয়। এবং বাড়ি গিয়ে তখন কি করব, দিশাহীন হয়ে পড়ি। এবং আমাদের বাড়িতে পূর্ববর্তী সময়ে রোড সাইড প্লান্টের বিভিন্ন নার্সারির কাজ হতো, কিন্তু আমি বাড়ি গিয়ে দেখলাম যদি এই নার্সারির ব্যবস্থাটাকে যদি একটু উন্নততর করা যায়,
0: মানে এটা আপনাদের পারিবারিক ব্যবসা,
1: এটা আমাদের পারিবারিক ব্যবসা, মানে পারিবারিক চাষ এবং গরিবের ব্যবসা, সেজন্য ওই নার্সারির ব্যবসাটাকে উন্নত করার জন্য বিভিন্ন ফরেন ভ্যারাইটি, এবং আমার বিশেষ লক্ষ্য থাকে এক্সোটিক ভ্যারাইটির উপরে কাজ করা। এক্সোটিক ভ্যারাইটির বিভিন্ন আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, সবেদা, যত প্রকার ফ্রুট প্লান্ট হয় সমস্ত ফলের গাছকে তৈরি করা।
0: আমি একটু জানতে চাইবো যে এই 2020 সময় থেকে আপনি এই নার্সারির কাজের সঙ্গে যুক্ত হলেন, যেটা কিনা আপনার পরিবারের সঙ্গেই যুক্ত ছিল, আপনার বাবা কাকা হয়তো করতেন, সেখান থেকে আপনি এলেন, কিন্তু তারাও কি এই ফলের নার্সারি করতেন?
1: না, তারা শুধুমাত্র করতো রোড সাইড প্লান্ট, যেগুলোকে আমরা বলি হচ্ছে টিম্বার প্লান্ট, কাঠের গাছ।
0: আচ্ছা,
1: আমি আসার পরে এটাকে উন্নত করা হলো বিভিন্ন এক্সোটিক ভ্যারাইটির, বিশেষ করে আমরা, আমার লক্ষ্য থাকে ফলের গাছের উপর বিভিন্ন এক্সোটিক ভ্যারাইটির ফলের গাছ করা হয়।
0: হ্যাঁ, কিন্তু এইটাতে আপনি কিভাবে উৎসাহী হলেন?
1: অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকেই গাছের প্রতি ছিল প্রত্যন্ত ভালোবাসা। আমি প্রত্যন্ত গ্রাম অঞ্চলেই বড় হয়েছি ছোটবেলা থেকেই, এবং গাছের প্রতি ভালোবাসা থেকেই। এবং 2020 সালের লকডাউন কালে যখন রুটি রোজগারের তাগিদে মানুষ একটা হাহাকার অবস্থা, সেই অবস্থার মধ্যে দিয়ে সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছিল, কিন্তু নার্সারির ব্যবসা বন্ধ হয়নি। একটা গ্রামের মধ্যে থাকা সমস্ত পরিবারের মায়েরা, বোনেরা, ভাইয়েরা নার্সারিতে এসে কাজ করতে পারছিল, কেননা তারা তো সোসাইটির মধ্যে স্প্রেড হচ্ছিল না, তারা ওই এক জায়গাতে এসেই কাজ করছিল, তাদেরও সংসার চলেছে,
0: রুটি
1: রোজগার চলেছে, বাড়ির কাছে ছিল এবং আমারও চলেছে, তাতে কোনো সমস্যা হয়নি।
0: ওইখান থেকেই আপনার ভাবনাটা শুরু?
1: ওইখান থেকেই আমার ভাবনাটা শুরু।
0: তাহলে এখন আপনার নার্সারিতে কত রকমের বা কি কি চারা? করা আছে।
1: এখন

0: আমার নার্সারিতে যদি আমের ভ্যারাইটি বলা যায়, 80-এর উপরে এক্সোটিক ফরেন ভ্যারাইটির আম রয়েছে।
1: দু একটা নাম যদি,
0: ঠিক আছে, যদি আমি নামের মধ্যে চাই, জাপানি মিয়াজাকি, রেড আইভরি, কোহিতুর, তোতাপুরি, নামডাকমাই হোয়াইট, গোল্ড, পার্পেল, ব্রুনাই কিং, 4 কেজি, অ্যাপেল ম্যাঙ্গো, আমাদের ইন্ডিয়ানের ভ্যারাইটির মধ্যে যাই, এটা ইন্ডিয়ান ভ্যারাইটি, এগুলোকে আমি প্রেফার করি। পুসার ভ্যারাইটি, পুসা, অরুণিমা, অরুণিকা, শ্রয়া, শ্রেষ্ঠা, ওদিকে আছে লালিমা, জিনহং, ইউএন, হ্যাঁ, মহাচানক, কোহিতু, তোতাপুরি। আম ছাড়াও রয়েছে এখন যেটা ভীষণ ট্রেন্ডিং এ চলছে, জ্যাকফ্রুটের ভ্যারাইটি কাঁঠাল, ভিয়েতনাম সুপার আর্লি কাঁঠাল এবং পিঙ্ক কাঁঠাল, যেটা এক বছরের গাছে ফল হচ্ছে। এই সমস্ত গাছের চারা, রেড কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, ভিয়েতনাম সুপার আর্লি, এছাড়া আছে বিভিন্ন রকমের সবেদা, জাম, কেজিটেন জাম, বিভিন্ন রকমের পেয়ারা। পেয়ারার ভ্যারাইটির মধ্যে রয়েছে এলাহাবাদ সাফেদ গুয়াভা, L49 গুয়াভা, VNRV গুয়াভা, রেড ডায়মন্ড গুয়াভা, ব্ল্যাক ডায়মন্ড গুয়াভা, পিঙ্ক কিং গুয়াভা,
1: অনেক অনেক
0: অনেক ভ্যারাইটি, নাম বলে শেষ করা যাবে না।
1: তো আপনি তো এমএড করছিলেন,
0: হ্যাঁ,
1: তো এত দূর পড়াশুনো করে তারপরে আপনি এই কাজটার সঙ্গে যুক্ত হলেন, সেখানে দাঁড়িয়ে যখন আপনি নার্সারির ব্যবসা শুরু করেছিলেন, সেই সময়ের কথা এবং এখনকার সময়, এই যে সময়ের এতগুলো বছর, 6টা বছর চলে গেছে, কিরকম পরিবর্তন আপনার জীবনে এসেছে?
0: 6টা বছরে আমি বলবো আমি নিজে স্টেবল হয়ে গেছি, এবং আমি যে এই নার্সারিকে যদি একটা চাষ বলি, প্রথা বহির্ভূত চাষ, প্রথাগত নয়, এই প্রথা বহির্ভূত চাষের সঙ্গে সঙ্গে বিজনেসও বলা চলে, তাই না? আমরা এই নার্সারিকে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে রেজিস্টার্ডকৃত ভাবে আমরা সমস্ত প্ল্যান্ট সাপ্লাই করি, সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজেকে খুব গর্ববোধ করি।
1: মানে তাহলে আজকে কখনো দুঃখ হয় না মনে, যে আমি তো একটা বড় শিক্ষাগত যোগ্যতা, একটা বড় চাকরি বাকরি করতে পারতাম, সেখান থেকে আমি শুধু এই নার্সারির কাজের মধ্যে বা ধরুন ব্যবসার মধ্যে সীমাবদ্ধ করে ফেললাম আমার জীবনটাকে, সেখানে কি কোথাও কোনো আক্ষেপ আসে?
0: না, যে কাজ করছি সেই কাজে দাঁড়িয়ে কোনো আক্ষেপ আসে না, কেননা এই কাজটাই এমন, এখানে একটা ছোট শিশুকে যেমন ভাবে বড় করতে হয়, এখানে একটা ছোট গাছকেও ঠিক তেমন ভাবে বড় করতে হয়। আমাদের বর্তমানে গ্লোবালাইজেশনের যুগে এত পরিমাণে গ্রিন হাউস এফেক্ট এবং টেম্পারেচার ক্রমশ বেড়েই চলেছে, যার জন্য সবুজায়নের দিকটাও যদি লক্ষ্য করা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একটা প্রমিস করি টু মেক এ গ্রিন ওয়ার্ল্ড, তাই না, তাহলে আমরা এই জায়গাটাই দাঁড়িয়ে আমার কাজটাকে আমি গর্ববোধ করি।
1: ঠিক একেবারেই সুব্রত বাবু যেটা বলছেন যে সবুজায়নের জন্য যে বিপ্লব আমাদের করা উচিত, তার দায়িত্বভার কিন্তু উনি নিয়ে নিয়েছেন নিজের কাঁধে, কিন্তু তবুও তো দিনের শেষে আর্থিক উন্নতি বা দিনের শেষে আয়টা খুব বড় একটা জায়গা, তাই না?
0: তাহলে
1: যখন আপনি শুরু করেছিলেন কতটা জমি আপনার কাছে ছিল, কি কিভাবে শুরু করেছিলেন, এবং এখন কত মানুষকে নিয়ে আপনি কাজ করছেন, কত আয় করছেন, সেটা যদি একটু বলেন।
0: আমি যখন প্রথম শুরু করেছিলাম আমার কাছে 3 বিঘা মতো জমি ছিল, বর্তমান সেটা আমার কাছে হয়ে দাঁড়িয়েছে প্রায় 6 বিঘা মতো, ডাবল হয়েছে। বর্তমানে 30 জন শ্রমিক আমার কাছে কাজ করেন, শ্রমিকের কাজ অনুযায়ী তাদের রোজগার অর্থাৎ পারিশ্রমিকও বিভেদ হয়, যে যেমন কাজ করে তার পরিশ্রম তেমন হয়। সাপোজ বাগানের মালিকেও জল দিচ্ছে, তার প্রতিদিনের ইনকাম 400 টাকা হয়
1: প্রতিদিন।
0: কেউ গ্রাফটিং করছে, কলম বাঁধছে, তার প্রতিদিনের ইনকাম 1,500 টাকা পর্যন্ত হয় পার ডে।
1: একদিনে কটা গ্রাফটিং করতে পারে?
0: একদিনে সে 800 থেকে 900 গ্রাফটিং করতে পারে।
1: আচ্ছা,
0: যদি VNRV গ্রাফটিং করে 800 থেকে 900 গ্রাফটিং করতে পারে, তার 1,500 টাকার উপরে ইনকাম হয়। এবার এছাড়াও আমাদের প্রান্তিক গ্রাম্য এলাকার মা বোনেরা সকলেই এই কাজের সঙ্গে যুক্ত,
1: নারী পুরুষ
0: নির্বিশেষে সকলে কাজ করছে। আমার গ্রাম্য এলাকায় বর্তমানে 300 পরিবার এই কাজের সঙ্গে যুক্ত আছে।
1: 300 পরিবার যুক্ত আছে, তারা কি মানে আপনি তো একটা নার্সারি চালাচ্ছেন, এরকম পাশাপাশি আরো অনেকে চালাচ্ছে?
0: এমন পাশাপাশি আরো অনেক নার্সারি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের গ্রামটা বর্তমানে একটা মডিউলার গ্রামে পরিণত হয়ে গেছে। এখানে কোনো ব্যক্তি শুধুমাত্র সরকারি জবের উপরে নির্ভরশীল নয়, সবাই সেলফ এমপ্লয়েড, নিজে নিজের মতো করে ইনকাম করছে।
1: তাহলে নার্সারির ক্ষেত্রে আপনাদের যে গ্রামটি, সেটি একটি মডেল গ্রাম তৈরি হয়ে গেছে একেবারে, তাই তো?
0: একদম।
1: এবং 300টি পরিবার সেই কাজের সঙ্গে যুক্ত, এবং আপনি নিজে 30টি পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং আপনার সঙ্গে তারা কাজ করছে।
0: হ্যাঁ একদম।
1: তাদের রুজি রুটি চলছে?
0: তাদের রোজি রুটি চলছে
1: প্রতিদিন, এটা তো খুবই আশার কথা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে আয়,

0: এই আয়টা কিরকম হচ্ছে, বার্ষিক আয় বা মাসিক আয়?
1: যদি বলি আমাদের বার্ষিক টার্নওভার 15 লাখ এর উপরে চলে যায় মোটামুটি, সেই জায়গায় দাঁড়িয়ে বার্ষিক আয়ের কথা যদি বলা হয় 15 লাখ টাকা মতো মোটামুটি হয়। অ্যাকচুয়ালি আমাদের যে চাষটা, এটা শুধু চাষ নয়, আমাদের যে সমস্ত প্লান্ট গুলো উৎপাদন হয় সেগুলো ওভারঅল ইন্ডিয়াতে সাপ্লাই হয়। আমরা শুধু পশ্চিম বাংলার মধ্যেই সীমাবদ্ধ নেই।
0: আচ্ছা,
1: আমাদের ওখানে একটা গাড়িতেই, সাপোজ মনে করুন একটা 25 টন গাড়িতে 60,000 প্লান্ট লোড হচ্ছে এবং সেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। আমি যদি বলি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, ওদিকে কেরালা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, বিভিন্ন ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্রের ঝালনা ডিস্ট্রিক্ট, অন্ধ্রপ্রদেশের রাজমন্ডি, কোডুর, কাডাপ্পা, সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের মাল যাচ্ছে।
0: এই যে ব্যবসাটা আপনাদের ক্রমশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, সেই জায়গাটা তৈরি হলো কিভাবে? এই ব্যবসাটা আপনি কিভাবে কার সঙ্গে তৈরি করছেন?
1: প্রথম অবস্থায় আমাদের যখন ব্যবসাটা তৈরি হয় অনেকটাই অনলাইন নির্ভর ছিল। তার পরবর্তী সময়ে যখন অ্যাকচুয়ালি আমাদের গ্রামটার মধ্যে এখন ফার্মার্স প্রোডিউসার কোম্পানির মতন হয়ে গেছে। দেখবেন কোন একটা প্রোডাক্টকে যদি স্বল্প সংখ্যক উৎপাদন করা হয়, সেই স্বল্প সংখ্যক প্রোডাক্টকে বিক্রি করতে গেলে সমস্যা। যখন সেই উপাদানটা হিউজ অ্যামাউন্টে তৈরি হবে তখন যিনি ক্রেতা তারও সুবিধা। এখন আমাদের এখানে সমস্ত ক্রেতারা চলে আসছে, এসে নিজের মতো করে পছন্দ করছে, অ্যাডভান্স করছে, নিয়ে যাচ্ছে গাড়ি বোঝাই করে, কোনো সমস্যা নেই। এবং সেটা গার্মেন্ট সেক্টর বলুন, নন গার্মেন্ট সেক্টর বলুন, সমস্ত সেক্টরে প্লান্টগুলো সরবরাহ করা হচ্ছে।
0: আপনি বলছিলেন বিভিন্ন রকম ভ্যারাইটির কথা বলছিলেন, সেখানে কাঁঠালের অনেকগুলো প্রজাতির কথা,
1: কাঁঠালে যেমন ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট যেটা আছে, ওটা এক বছর গাছেই ফল হচ্ছে, ওটা হিউজ অ্যামাউন্টের লাভজনক। থাইল্যান্ড অল টাইম রয়েছে, রেড কাঁঠাল রয়েছে।
0: সেটা কি?
1: কাঁঠালের বাইরের কালারটাই রেড, এতটাই সুন্দর দেখতে।
0: আর তার খাদ্যগুণের কি কোনো বৈচিত্র্য আছে, বিশেষ কোনো খাদ্য?
1: হ্যাঁ, অবশ্যই বৈচিত্র্য রয়েছে। আমাদের একদম দেশি কাঁঠালটা সবজি অবস্থায় খাই, দেখবেন ওই কাঁঠালটা সিদ্ধর ক্ষেত্রে অনেক সময় লাগে, তারপরে সুস্বাদু কম, কিন্তু এই কাঁঠালগুলো তুলনামূলক অনেক অনেক সুস্বাদু।
0: মানে এটাকে এচোর হিসেবেও খাওয়া যাবে?
1: এচোর হিসেবেই খাওয়া যাবে।
0: আচ্ছা,
1: অ্যাকচুয়ালি এটা হচ্ছে থাইল্যান্ডের আপডেটেড ভ্যারাইটি।
0: আচ্ছা, এবারে একটুখানি আমাদের এটা বলুন যে আপনি তো 6 বছর কাটিয়ে দিলেন, কিন্তু কোনো ট্রেনিং নিয়েছেন কি বা কোনো সরকারি সহযোগিতা পাচ্ছেন কি?
1: হ্যাঁ, সরকারি সহযোগিতা অনেকটাই পেয়েছি। যেমন আমাদের এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিস হরিণঘাটা, এডিও সাহেবের সঙ্গে আমার সুপরিচিত। আমাদের যন্ত্রাংশের ক্ষেত্রে স্প্রিংক্লার ইরিগেশন সিস্টেম যেটা আমার নার্সারির মধ্যে ইনস্টল করা হচ্ছে আছে, যেটা MP-তে চলে শুধুমাত্র মধ্যপ্রদেশে, সেটা আমার নার্সারিতে স্প্রিংক্লার ইরিগেশন সিস্টেমের মধ্য দিয়ে সমস্তটাই শেষ কার্য করা হয়, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের সম্মিলিত সহযোগিতায় আমি পেয়েছি। সেখানে শুধুমাত্র স্বল্প পরিমাণ GST-র টাকা আমাকে দিতে হয়েছিল, খুব স্বল্প পরিমাণ, 1,48,000 টাকার প্রজেক্টে আমাকে মাত্র 8,000 টাকা পে করতে হয়েছিল। এছাড়াও আমার হরিণঘাটার মোহনপুর আছে, মোহনপুরে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীরা সর্বদা আমাকে সর্বক্ষেত্রে সহযোগিতা করে গেছেন। ওখানে যে কোনো সমস্যা নিয়ে গেছি ওনারা আমাকে আমার চলার পথে সহযোগিতা করেছেন। এবং আমাদের বর্তমান যে মন্ত্রী রয়েছে কল্যাণ চক্রবর্তী মহাশয়, উনিও আমাকে প্রচুর ভাবে সহযোগিতা করেছেন।
0: মানে সেক্ষেত্রে সরকারি সহযোগিতা, বিভিন্ন বিজ্ঞানীদের পরামর্শ এবং হাতে ট্রেনিং, সেটা কি পেয়েছেন?
1: না, হাতে ট্রেনিং সেটা আমার দরকার হয়নি। আমার বাড়িতে পূর্বপুরুষরা যেহেতু করতো, পূর্বপুরুষদের কাছ থেকেই অভিজ্ঞতার বিষয়টা সব থেকে বেশি এসেছে আমার।
0: সেক্ষেত্রে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, দেখুন সুব্রতবাবু, ধরুন আপনার পূর্বপুরুষদের কাছ থেকে আপনি অনেকটা অভিজ্ঞতা পেয়েছেন, কাজটা করতে পেরেছেন, কিন্তু ধরুন কেউ আসবেন নার্সারির বিজনেস করতে আসবেন, তার ক্ষেত্রে সেই সুযোগ কি রয়েছে যে কোনো জায়গায় সে সরকারি সহযোগিতা বা সরকারি ট্রেনিং সে নিয়ে কাজটা করতে পারবে?
1: বর্তমানে সমস্ত এডিও অফিসের এই নার্সারি বিষয়ের সঙ্গে সঙ্গে সমস্ত এগ্রিকালচার সেক্টরের, মৎস্য উৎপাদন বলুন, নার্সারি বলুন, গোট ফার্মিং বলুন, সমস্ত ক্ষেত্রে সহযোগিতার জন্য ওরা ট্রেনিং দিচ্ছে। আমাদের পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে যদি আমরা এডিও অফিসের সঙ্গে যোগাযোগ করি, সেখানে আমরা ট্রেনিং পাবো। এছাড়াও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়ে যদি আমরা যোগাযোগ করি, সেখানে ট্রেনিং পাবো। তাছাড়াও যদি কোনো সহযোগিতা আমার থেকে লাগে, আমার নার্সারিতে বিনা মূল্যে একদম হাতে ধরে সমস্ত কাজ শিখিয়ে দেওয়া হয় এবং সে কাজ

0: আমি নিজে হাতে ধরে শিখিয়ে দিই, নিজে তদারকির সঙ্গে যেভাবে আমার নিজের লেবারদেরকে শেখাই।
1: একদমই। এবার একটু যদি আমার শ্রোতা বন্ধুদের বলে দেন যে কিভাবে যোগাযোগ করা যাবে আপনার সঙ্গে।
0: আচ্ছা, আমার নাম সুব্রত বৈদ্য, আমার গ্রাম কাষ্টডাঙ্গা, পুলিশ স্টেশন হরিণঘাটা, ডিস্ট্রিক্ট নদিয়া, পিন নাম্বার 741257, কন্ট্যাক্ট নাম্বার 6291616611। যে কোনো প্রয়োজনে, যে কোনো সহযোগিতায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নাম্বারটা 6291616611।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা যদি আজকের এই অনুষ্ঠান শুনে মনে হয় যে আমরাও এই কাজে এগিয়ে যেতে পারি বা কাজটা সম্পর্কে আরো বেশি জানতে চাই, সেক্ষেত্রে কিন্তু সুব্রত বাবু রয়েছেন আপনাদের পাশে এবং আপনারা ওনাকে যোগাযোগ করতে পারেন 6291616611 এই নম্বরে। এরপরে আমি আসব যে ধরুন এখন তো জলবায়ুর একটা টালমাটাল অবস্থা রয়েছে, জলবায়ু সহন সহনশীল জাতের কথা বিজ্ঞানীরা বলছেন, সহনশীল কৃষির দিকে আমাদের ঝুঁকতে হবে বলছেন ক্রমশ, সেক্ষেত্রে এই নার্সারির ব্যবসা কতটা লাভজনক?
0: প্রথাগত কৃষির বাইরে বেরিয়ে এসে যদি এই নার্সারির করা যায় তাহলে বলবো নার্সারির ব্যবসা শুধুমাত্র দ্বিগুণ নয়, এটি 15-20 গুণ বেশি লাভজনক। যদি আমরা একটা ছোট্ট পরিসংখ্যান দেখি, এক বিঘা জমিতে যদি আমরা নার্সারির ক্ষেত্রে প্রথম স্টেজে গ্রাফটিংও করছি না, শুধুমাত্র সিডলিং প্লান্ট তৈরি করি, এক বিঘে জমির জায়গাতে ধরবে 100,000 গাছ,
1: 100,000 চারা গাছ
0: ধরবে। এই 100,000 চারা গাছের যদি এখন কাঁঠালের সিজন চলছে, এই কাঁঠালের সিজনে যদি 100,000 কাঁঠালের চারা গাছ তৈরি করা যায়, 3 মাস পরে এই চারাটা বিক্রি হবে মিনিমাম 8,00,000 টাকা, পার পিস 8 টাকা।
1: সেক্ষেত্রে আপনার কস্টিং কত পড়ছে?
0: আমি বলি পার পিস 8 টাকা, এক বিঘা জমিতে 100,000 ধরছে, সেখান থেকে 10,000 বাদ দিয়ে দিন, মনে করুন কোনো কারণে নষ্ট হয়ে যাবে, তাহলে 90,000 পাচ্ছি। এই 100,000-র জন্য কস্টিং পড়ছে আমার 100,000 টাকা, তার বেশি কোনো রকম ভাবে পড়তে পারে না, সমস্ত কিছু দিয়ে, আনুষঙ্গিক সমস্ত কিছু দিয়ে। তাহলে 90,000 × 8 কত হচ্ছে? 720,000, সেখান থেকে 100,000 বাদ দিয়ে দিন, কত হচ্ছে? 600,000, তাই তো? তাহলে ওই এক বিঘে জমিতে যদি আমরা ধান চাষ করি, বোরো সিজন এবং আমন সিজন দুই সিজন মিলে, যদি বড় সিজনে যদি এক বিঘে জমিতে 14 বস্তা ধান হয়, আমন সিজনে হবে হচ্ছে 12 বস্তা, 14 বস্তা ধানের দাম যদি আমি হিসাব করি হচ্ছে 21,000 টাকা, 1,500 টাকা করেও যদি ধরি, আর ওদিকে 12 বস্তা ধানের দাম যদি আমি হিসাব করি তাহলে ওখানে আমি খুব জোর হলে পাবো 12-13,000 টাকা, তাহলে 21 আর 13 = 34,000 টাকা, তাহলে কোথায় 34,000 আর কোথায় প্রফিটেই 600,000 টাকা।
1: তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আশা কিন্তু এই নার্সারিতে অবশ্যই রয়েছে, এবং আমি ওই যে বলছিলাম অনুষ্ঠানের শুরুতেই একটা নতুন দিগন্ত সেটা মিলে যাচ্ছে, কিন্তু একেবারেই মিলে যাচ্ছে। কিন্তু সুব্রত বাবু দেখুন, এই যে প্রজন্ম, বিশেষ করে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার বাবা কাকারা চাষ করতেন, সেখান থেকে আপনিও এই পথে এসেছেন, হয়তো আপনি একটু অন্য রকম করে ভেবেছেন, সাফল্যের পথ দেখার একটা অন্য চাবিকাঠি আপনি খুঁজে পেয়েছেন। তারপরেও যেটা সবসময় শোনা যাচ্ছে যে চাষি ঘরের ছেলে মেয়েরা এখন আর চাষ কাজে সেইভাবে উৎসাহী নন, কোনো কোনো ক্ষেত্রে তারা শহরমুখী হচ্ছেন, চাকরি খোঁজার জন্য তারা হতাশার মুখে পড়ে যাচ্ছেন, কখনো বা ভিন রাজ্যে চলে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে নার্সারির ব্যবসা বা নার্সারি করার কাজ তারা কিভাবে ভাবতে পারেন, কি আশার আলো তারা দেখতে পারেন, কি বলবেন তাদেরকে?
0: আপনি যে প্রশ্নটা করলেন এই উত্তরটা আমি একটু অন্যভাবে দিই। দেখুন, আমার কাছে যে ব্যক্তি কাজ করছে সে দিনে 800-900 গ্রাফটিং করছে এবং তার পার পিসের দাম 1.5-2 টাকা, তাহলে 2 টাকা করে যদি হয়, 800 গ্রাফটিং করলে 1,600 টাকা তার মজুরি হচ্ছে, এবং এমন 30টা পরিবার মানে 30 জন লেবার আমার কাছে কাজ করছে, 30 জন লেবারের যদি পার ফ্যামিলি 3 জনও থাকে, মানে 33-90 জন ব্যক্তি এই নার্সারি থেকে চলছে, তাদের রুটি রোজগার সমস্ত কিছুই, এবং আমি যেটা ইনকাম করছি এই ফার্মস প্রডিউসার কোম্পানি থেকে, আমি নিজে কৃষক হয়ে IT ফাইল পে করছি, নিজে ইনকাম ট্যাক্স দিচ্ছি, নিজে GST পে করছি।
1: ঠিক কথা, এবং বুঝতে পারছেন শ্রোতা বন্ধুরা, একজন সরকারি চাকুরে বা একজন বড় উদ্যোগপতি যে IT ফাইল করেন, আজকে কিন্তু সুব্রত বাবু সেই একই IT ফাইল করছেন একমাত্র এই নার্সারি থেকেই, তাই তো?
0: হ্যাঁ, একদম 100 বার। তাই বলবো আপনারা নির্দ্বিধায় এই নার্সারি পদ্ধতিতে এসে যোগ দিতে পারেন এবং কাজটিকে ভালোবেসে করতে পারেন, এবং সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করে বলতে হবে এবং সবাই মিলে প্রমিস করতে হবে যে আমাদের এই পৃথিবীকে সবুজায়ন করার সঙ্গে সঙ্গে নিজের রুটি রোজগারের জায়গাটাকেও সমৃদ্ধশালী করে তুলতে।

0: হবে।
1: খুব সুন্দর কথা বললেন সুব্রতবাবু। আসলে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় বলেছি যে এই রুটি রোজগারের জন্যই কিন্তু আমরা পরিবেশের ক্ষতি করে ফেলছি। পরিবেশের আজকে যে এই একটা সাংঘাতিক সময় এসেছে, যেখানে জলের অভাব হতে পারে, যেখানে বায়ু দূষিত, যেখানে সবুজায়ন হারিয়ে যাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে সুব্রতবাবু আজকে আমাদের একটা নতুন দিগন্ত দেখালেন যে কি করে সবুজায়নকেও রাখা যায়। এবং এ কথা তো একেবারে বলার আর অপেক্ষা রাখে না যে সবুজায়ন থাকলে আনুষাঙ্গিকভাবে পুরো পরিবেশ সুস্থ হয়ে উঠবে, নিরোগ হয়ে উঠবে, এবং আমরা সকলে বাঁচব, পরিবেশও বাঁচবে, পাশাপাশি আমাদের রুটি রোজগারের একটা নতুন পথ তৈরি হয়ে যাবে। তাহলে কি বলছেন আপনারা, প্রথাগত কৃষি নাকি নার্সারি? এ প্রশ্ন কিন্তু শ্রোতা বন্ধুরা আপনাদের কাছেও আজকে রইল, উত্তরটা আপনারা খুঁজুন। আশা করি আপনারা এর সঠিক উত্তর পাবেন। আজ আমরা কথা বললাম প্রথাগত কৃষি নাকি নার্সারি এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আজকে খুব সুন্দর করে এই আলোচনায় যিনি এতটা সময় ব্যয় করলেন, তিনি একজন প্রগতিশীল কৃষক, একজন নার্সারির মালিক এবং একজন উদ্যোগপতি সুব্রত বৈদ্য। সুব্রতবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ সকলকে।
1: এই বলি আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। নমস্কার।

0: কিষাণ বাণী অনুষ্ঠানটি শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 অগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455-এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
0: এখন শুনবেন রামায়ণ গান। পরিবেশন করছেন গায়ত্রী অধিকারী ও সহশিল্পী বৃন্দ।

তোমার সমভাবে যাবে না, জীবনে এমন একদিন আসিবে সেদিন এই নাম বদনে বলতে পারবে না। তাই বলি আবদ মন রাসনাকে আগে থেকে

রাবণ বধের পর বিভীষণকে রাজা করলেন, সারমাকে করলেন সমরাজ্ঞী। তারপর বিভীষণ প্রভু রামচন্দ্রকে বলছে, প্রভু তুমি তো তোমার প্রতিজ্ঞা পূরণ করলে, কিন্তু আমাদের যে আশা আমরা পূরণ করব না, কেন করবে না? তোমাদের আবার আশা কি বিভীষণ? বা আমাদের আশা নেই, আমরা অশোকবন থেকে সীতামাকে নিয়ে আসবো, এনে তোমার পামে বসাবো, যুগল রূপ দর্শন করব, এই আমাদের আশা। তা বেশ তো বিভীষণ, তোমাদের আশা তোমরা পূরণ করবে, এতে আমি আপত্তি করব কেন? কথা শুনি হনুমান লম্পট প্রদা নিল, প্রাচীর হইয়া পার অশোকবনে গেল। অশোকবনে গিয়ে কি দেখছি, এখানে সীতামা বসে বসে কাঁদছে, বলছে প্রভু এমনি করে আর কতদিন কাঁদবো, তোমার আশার আশায় কতদিন পথে থাকবো, এই অথিনীর একবার দেখা দাও প্রভু, আর কতদিন কাঁদবো, একবার দেখা দাও। এই বলে মা আমার কাঁদছেন।

এইভাবে মা আমার বসে বসে কাঁদছেন, ঠিক সেই সময় হনুমান গিয়ে বলছে, মা মা। কিরে হনুমান? হ্যাঁ মা, আমি এসেছি। হ্যাঁ রে, কেমন আছিস বাবা? খুব ভালো আছি, খুব আনন্দে আছি। তা বেশ বেশ, ছেলেরা আনন্দে থাকলে মা বাবারও আনন্দ। হ্যাঁ রে হনুমান, কী খবর বাবা বল, সংবাদ দে, আমার প্রভু রামচন্দ্র কেমন আছেন? মা, আজ বড় আনন্দের দিন, তোমায় নিতে এসেছি, তুমি রাম দর্শনে যাবে। কি বলছিস হনুমান, আমি রাম দর্শনে যাব? এতদিন পরে প্রভু রামচন্দ্রকে দেখতে পাব? হনুমান, তুই যে আমাকে আনন্দের সংবাদ শোনালি, এর জন্য তোকে আমি কি দেব রে? কি দেব তাহলে বলি শোন, তোকে আমি পুরস্কার করব। শোন বলি, যে

অনু বলে হারে মোর নাই প্রয়োজন আমার সম্পদ মাগো ও রাঙা চরণ, তোমার চরণে আমার যেন মতি থাকে।

মায়ের চরণ দুখানি নিয়ে প্রণাম করছে আর বলছে, মা তোর কি সুন্দর চরণ, এমন চরণে নুপুর নাই, তা যদি থাকতো তাহলে কত সুন্দর দেখাতো। ওরে আমার মন, তুই আমার মায়ের পায়ে নুপুর হয়ে যা। এই বলে হনুমান মায়ের প্রতি স্তব স্তুতি করছে আর বলছে।

হনুমান, আমার পা ছেড়ে দে বাবা, অমন করিস না, তুই বস বাবা। হ্যাঁ মা, আমি এইবার যাই মালা তুলে, ফুল তুলে মালা গেঁথে ডালা সাজাই। তুমি যখন বাবার বামে গিয়ে দাঁড়াবে তখন পূজা করতে হবে না, তাহলে আমি যাই মা। এই বলে হনুমান সীতামাকে প্রণাম করে চলে গেল। আর এদিকে বিভীষণের পত্নী শর্মা এসেছে, সেই সময় এসে বলছে, মা সীতা তুমি নাকি রাম দর্শনে যাবে? হ্যাঁ মা, কিন্তু মা সীতা এইভাবে সেজে গেলে হবে না, অন্নবিহীন অঙ্গ শুষ্ক দড়ি রক্তাক্ত মাথায় জটা, এইভাবে গেলে হবে না, তোমায় আমি সুন্দর করে সাজিয়ে দেব। শর্মা তুই আমায় কি দিয়ে সাজাবি? কেন, তোমার নয়নে অঞ্জন দেব, সীতায় সিন্দুর দেব, পরে কঙ্কং দেব, এইভাবে সাজাব। শোন শর্মা, আমার নয়নের ভূষণ অঞ্জন বা কাজল নয়, তাহলে কি বলি শোন আমার নয়নের ভূষণ। আমার নয়ন ভূষণ রাম রূপ দর্শন।

সুন্দর করে শর্মা সাজিয়ে দিল। তারপর মা বসে আছেন, শর্মা বলল, মা সীতা এইবার তাহলে চতুর্থরা নিয়ে আসি, এসে তোমায় নিয়ে যাব। শর্মা এবার চলে গেল বিভীষণকে নিয়ে, চতুর্থরা নিয়ে এসে উপস্থিত করল। এইবার সীতা মাকে চতুর্থলায় সাজিয়ে নিয়ে বসিয়ে এইবার চলল রাম নাম গাইতে গাইতে শ্রীরাম।

0: এতক্ষণ শুনলেন রামায়ণ গান, পরিবেশন করলেন গায়ত্রী অধিকারী ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের। অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারেই। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
3: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম: স্বাধীনতার পথে বীরভূম, এক অবিস্মরণীয় যাত্রা। লিখেছেন শম্ভুনাথ সেন। আগস্ট আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার গৌরব গাথা। নতুন প্রজন্মের কানে বাজে পরাধীন ভারতের বীর শহীদদের রক্তমাখা কাহিনী। বীরভূমের মাটি চিরকালই বিপ্লবী চেতনায় ঋদ্ধ। গোটা দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনের প্রথম সারিতে দাঁড়িয়েছিল বীরভূমি বীরভূম। এই বীরভূমের বুক থেকেই 1855 সালে সিধু কানহুর নেতৃত্বে বেজে উঠেছিল সাঁওতাল বিদ্রোহের দামামা। আবার এই বীরভূমের লাল মাটিতেই স্বদেশী ভাবনার কর্মযজ্ঞ শুরু করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। গান্ধীজি সস্ত্রীক প্রথম শান্তিনিকেতনে পা রাখেন 1915 সালের 17 ফেব্রুয়ারি। দিনটি আজও গান্ধী পুণ্যাহ হিসেবে পালিত হয়। গান্ধীজির আগমনে স্বরাজের স্বপ্নে মাতোয়ারা হয়ে উঠেছিল গোটা জেলা। 1921 সালের জানুয়ারিতে হেতম্পুর কৃষ্ণচন্দ্র কলেজের ছাত্রছাত্রী, সিউড়ির বেনিমাধব স্কুলের পড়ুয়ারা পথে নামে। সেই বছরই সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, বোলপুর, মারগ্রাম, কোটাসুরে গড়ে ওঠে স্বরাজ আশ্রম। অসহযোগের প্রচারে জেলায় আসেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সাঁইথিয়া সিউড়ির জনসভায় উপচে পড়ে মানুষের ভিড়। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উজ্জ্বল নাম আমার কুটির। বোলপুর সংলগ্ন বল্লভপুরে 1926 সালে সুতি বস্ত্রের প্রতিষ্ঠান হিসেবে এটি গড়ে তোলেন 24 পরগনার সুসেন মুখার্জি। তবে তার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন বিপ্লবী পান্নালাল দাশগুপ্ত। পরে এটি হয়ে ওঠে আত্মগোপনকারী বিপ্লবীদের নিরাপদ আশ্রয়স্থল। এখান থেকেই জেলায় জমিদারি উচ্ছেদ ও বঞ্চিত মানুষের অধিকারের লড়াই শুরু হয়। সুসেন মুখার্জিকে গ্রেপ্তার করে ইংরেজ পুলিশ। 1938 সালের 8ই ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু আমার কুটির পরিদর্শনে যান। আজও বহু পর্যটক অগ্নিযুগের বিপ্লবীদের সেই গোপন ঠিকানা দেখতে সেখানে ভিড় জমান। গান্ধীজির আইন অমান্য আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে বীরভূমেও। 1930 সালের মে মাসে হরতাল আর পিকেটিং দিয়ে শুরু হয় আন্দোলন। ট্যাক্স বন্ধের দাবিতে দুবরাজপুরে চাষীদের সঙ্গে হয় পুলিশের সংঘর্ষ। শ্রমিক কংগ্রেসের জেলা সভাপতি সিউড়ির শরৎচন্দ্র মুখোপাধ্যায় ও জেলা কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হলে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে গোটা জেলায়। কংগ্রেস অফিসে তল্লাশি চালিয়ে কয়েকশো স্বেচ্ছাসেবীকে গ্রেপ্তার করে পুলিশ। এই তালিকায় ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মিহিরলাল চট্টোপাধ্যায়, খয়রাশোলের সুরেন্দ্রনাথ সরকার প্রমুখ। 1942 সালের 13ই আগস্ট জাজিগ্রামে লালবিহারী সিংহের নেতৃত্বে বীরভূমে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন। 15ই আগস্ট দুবরাজপুরের সরজু প্রসাদ গুপ্তের বাড়িতে গোপন সভায় জেলাকে স্বাধীন ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। 1লা সেপ্টেম্বর দুবরাজপুর আদালত ও ডাকঘরে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার হন 56 জন। তাঁদের মধ্যে ছিলেন দুবরাজপুরের জগদীশচন্দ্র ঘোষ, হারানচন্দ্র খাঙ্গার প্রমুখ। বীরভূম রাজনৈতিক ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন আরও 42 জন। 40 দিন সাক্ষ্য গ্রহণের পর 1934 সালের 24 সেপ্টেম্বর রায় দেয় সিউড়ি আদালত। সিউড়ির নিত্যগোপাল ভৌমিক, আমোদপুরের দ্বিজপদ দত্ত, মল্লারপুরের ধরণীধর রায়, লাভপুরের সত্যেন্দ্রনাথ গুপ্তের মতো বিপ্লবীরা জেলে যান। আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয় প্রভাত কুসুম ঘোষ, জ্যোতির্ময় রায়, রজত ভূষণ দত্ত সহ বহু বীরকে। বীরভূমের নারী শক্তির কথা বলতে গেলে প্রথমেই আসে দু করিবালা চক্রবর্তীর নাম। নলহাটির ঝাউপাড়ার এক সাধারণ গৃহবধূর বাড়ি ছিল বিপ্লবীদের আড্ডা। অস্ত্র রাখার অভিযোগে 1917 সালে তিনি গ্রেপ্তার হন। পরাধীন ভারতের প্রথম মহিলা রাজবন্দী হিসেবে তার হয় 2 বছরের সশ্রম কারাদণ্ড। এছাড়া নিহারিকা মজুমদার, মায়া ঘোষ, অহল্যা দাসী, সরোজিনী নায়ক, রানী চন্দ, সুমিতা সেনের নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সমাজের পিছিয়ে পড়া মানুষ আজবলাল সাহা, পশুপতিমাল।

0: সিংরায় মুর্মু, তারাপদ ফুলমালি, জটা সোরেন, চেরকা মাঝিও সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তির যুদ্ধে। বীরভূমের বহু স্কুল আজও সেই সব শহীদের নামে নামাঙ্কিত। দেশ ও মাতৃকার শৃঙ্খল মোচনে তাঁদের আত্মত্যাগ আমরা যেন কখনো বিস্মৃত না হই। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন শম্ভুনাথ সেন।
1: এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগোল এবং কাজকর্মে বাধাদানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে শতাধিক শিল্পীর হাতে 2024-25 সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। দিল্লির লালকেল্লায় ভয়াবহ গাড়ি বোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে একটি জঙ্গি গোষ্ঠীর হাত ছিল বলে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের নজরদারি দল জানিয়েছে। নাইজেরিয়ার লাগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে মোট 35টি পদক জিতে সার্বিক চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। আসছি বিস্তারিত খবরে। সংসদের উভয় কক্ষের অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। গত মাসের 20 তারিখ থেকে শুরু হওয়া এই বাদল অধিবেশনে 25 দিনে মোট 19টি বৈঠক অনুষ্ঠিত হয়। বাদল অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় সরকারি পরীক্ষায় দুর্নীতি রোধে সংশোধনী বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, কর ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী বিলের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। এছাড়া বৈদেশিক অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ দায়বদ্ধ করার লক্ষ্যে FCR এর নিয়ন্ত্রণ সংশোধন বিলটি বিস্তারিত পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে সংসদ। রাজ্যসভার চেয়ারম্যান CP রাধাকৃষ্ণন বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বক্তব্য রাখার পথ খোলা থাকা সত্ত্বেও জনপ্রতিনিধিরা জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগে সদ্ব্যবহার করতে পারেননি।
3: The House functioned for only 37 hours and 49 minutes regarding a productivity of 39.17%. We had the opportunity to raise 285 starred questions, 380 zero-hour submissions and 380 special mentions. Sadly, only 16 questions, 52 zero-hour submissions and 93 special mentions could be taken up. The floor was open but we didn't make the fullest use of the opportunities.
2: এর লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উত্তরাখণ্ডের হলদ্বানীর রামলীলা ময়দানে তাঁর এক জনসভার পর সেখানে পূজার আয়োজন করা নিয়ে প্রতিবাদ জানান।
4: मैं इसको पॉलिटिकल मुद्दा कभी बनाना नहीं चाहता और मैं कभी इस सदन में सालों से यहाँ हूँ और निचला लेकिन मैं एक शेड्यूल कास्ट हूँ, मैं एक दलित हूँ, मेरे को मदद करो, मेरी रक्षा करो बोल के कभी किसी के सामने गिड़गिड़ाया नहीं। मैं लड़ने की शक्ति है, मैं लड़ता हूँ।
2: লোকসভার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা পরিষদকে আশ্বস্ত করে বলেন, মল্লিকার্জুন খাড়গের তোলা বিষয়টি তদন্ত করে দেখা হবে। এদিন খনিজ ও খনিজ পদার্থ উত্তোলন বিধি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি সংশোধনী বিল আজ সংসদে পাশ হয়েছে। আজ রাজ্যসভায় বিলটি গৃহীত হয়। আগে সেটি লোকসভা ছাড়পত্র পেয়েছিল। সরকার প্রস্তুত থাকলেও বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেছেন। আজ তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন, সংসদ বিতর্ক আলোচনা এবং আইনি কাজকর্মের জায়গা, কিন্তু বাদল অধিবেশনে লাগাতার বিরোধীদের বাধাদান এবং হই হট্টগোলে সবার কাজ বিঘ্নিত হয়েছে।
5: অপোজিশন ডিসকাশন সে ভাগ রয়েছে পার্লামেন্টারি ডেমোক্রেসি মে অপোজিশন ডিসকাশন কে লিয়ে ডিমান্ড করতে হ্যায় অর সরকার উসকা জবাব দেতে হ্যায়। ইয়ে তরিকা হোতা হ্যায় ক্যোঁকি লোগোঁ নে হামকো চুনা দেশ সেবা কে লিয়ে, তো পহলি বার ইয়ে দৃশ্য দেখনে কো মিলা কি সরকার খুদ কে রহে কি হাম ডিসকাশন চাহতে হ্যায় অর অপোজিশন বাহানা বানা করকে ডিসকাশন সে ভাগ রহে হ্যায়। তো ইয়ে লোকতন্ত্র কে লিয়ে বিশেষ করকে সংসদীয় লোকতন্ত্র কে লিয়ে ঠিক নহীঁ হ্যায়।
2: ভারতকে বিশ্বমানের

0: উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। আজ নতুন দিল্লিতে এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি। এই প্রতিবেদনে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা ও ড্রোন, ঔষধ, সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো 12টি লাভজনক ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলি দেশে কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2024-25 সঙ্গীত নাটক আকাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্প, পুতুল নাচ এবং ঐতিহ্যবাহী নাট্যকলায় বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আধুনিক ভারতের প্রতিভা ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। তিনি জানান, আমাদের দেশে সঙ্গীতের বহু ধারা, নৃত্যের নানা শৈলী এবং লোকনাট্যের অজস্র রূপ রয়েছে।
1: ভারত এক সংস্কৃতি সম্পন্ন দেশ হে, ইসকে তুলনা পুরা বিশ্ব সে হাম নেহি কর সকতে, এ জোড়ো সে জুড়ি হুই হে। ভারত জেসে ভাষায়ে, জেসে পেহনায়ে, খান পান জেসে আলাগ আলাগ হে, এসে সংস্কৃতি, এনকা নৃত্য, সঙ্গীত, হার চিজ আলাগ হে, জেসে কি এ প্রকৃতি সে হি এ যো সংস্কৃতি কো চুনে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সমস্ত মানুষকে তাঁদের বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের অনুরোধ জানান। তিনি নাগরিকদের হর ঘর তেরঙ্গা অভিযানে সামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এবং বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে যোগ দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে আজ নতুন দিল্লির লালকেল্লায় পূর্ণাঙ্গ কুচকাওয়াজ বা ফুল ড্রেস রিহার্সেল অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এই রিহার্সালে জাঁকজমক, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আগামীকাল আকাশবাণী কলকাতায় সন্ধ্যে 7টা 35 মিনিটে জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা এবং 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকবে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের একটি সন্ত্রাসবাদ নজরদারি দল জানিয়েছে, দিল্লির লালকেল্লায় ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর হাত ছিল। এই হামলায় 11 জন প্রাণ হারান। নিরাপত্তা পরিষদে পেশ করা এক রিপোর্টে গত নভেম্বরের এই হামলার জন্য সরকারিভাবে AQIS-কেই দায়ী করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক হয়। বৈঠকে ইকোপার্কে 125 ফুট উচ্চতার শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তাঁর পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরির মতো নানা বিষয় নিয়ে আলোচনা হয়। নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজ এ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সরকারি নথিও বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ চণ্ডীপুর ও কৈলাসহর বিধানসভা কেন্দ্রের জন্য মোট 18টি সরকারি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করেন। ঊনাকোটি জেলার দলুগাঁওতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রকল্পগুলির জন্য মোট খরচও বরাদ্দ ধরা হয়েছে প্রায় 45 কোটি 18 লক্ষ টাকা। পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালী দলের সভাপতি সুখবীর সিং বাদল আজ বিকেলে মহারাষ্ট্রের নান্দেদে হামলার মুখে পড়েন। তিনি ও তাঁর স্ত্রী হরসিমরত কৌর একটি গুরুদুয়ারা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় এক ব্যক্তি অকালী দল প্রধানকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বাংলাদেশে ক্ষমতাসীন দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী 20 অগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। অন্যদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে। নাইজেরিয়ার লাগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য।

অর্জন করেছে ভারত। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট 35টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। অনূর্ধ্ব 23 এবং সিনিয়র উভয় বিভাগ মিলিয়ে ভারতীয় ফেন্সাররা মোট 13টি সোনা, 8টি রূপো এবং 14টি ব্রোঞ্জ পদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্য শক্তিকে প্রতিফলিত করে। খবর এ পর্যন্তই।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিশ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গের বাকি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। রাত 8টায় অনুরোধের আসর, 8:30 অন্বেষা। প্রথমে শুনবেন বিজ্ঞানের খবর, তারপর কথিকা, ডিজিটাল যুগে নতুন পেশা, এ বিষয়ে বলবেন ডক্টর সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী।

রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশন করবেন ওস্তাদ আরশাদ আলী খান। নটা বেজে তিরিশ মিনিটে শুনবেন নাটক ঘোড়ে লাল, রচনা কমল লাহিড়ী, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য। রাত দশটায় শ্রবণের স্বাস্থ্য, প্রথমে শুনবেন মশাবাহিত অসুখ কীভাবে মোকাবিলা করবেন, তারপর হাড় ও অস্থি সন্ধি সপ্তাহ 2026 নিয়ে একটি প্রতিবেদন, দুটি অনুষ্ঠানই স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রূপময় কোলে। দশটা বেজে তিরিশ মিনিটে নজরুলগীতি, শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। দশটা বেজে পঞ্চাশে লোকগীতি, শিল্পী শম্পা কুণ্ডু। এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী হিন্দোল মজুমদার।

0: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: এখন
3: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর সমান্তরাল তদন্ত শুরু করেছে। স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় আজ হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে ভুবনেশ্বরের একটি হোটেল থেকে। রাজ্য সরকার ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজও আগামীকাল রাজ্য জুড়ে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকার স্মরণ দিবস পালন করা হচ্ছে। রাজ্য সরকার মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে নন্দনের আদলে নতুন একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। গভীর নিম্নচাপের কারণে আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর সমান্তরাল তদন্ত শুরু করেছে। স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় আজ হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের জানান, এনআরএস হাসপাতালে ফরেন্সিক বিভাগের প্রধানের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। কমিটিতে আছেন এনআরএস এর প্রিন্সিপাল, সুপার, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, সাইকিয়াট্রিক বিভাগ এবং সাফাই কর্মী ও সুরক্ষা কর্মীদের বিভাগীয় প্রধান। সাত দিনের মধ্যে কমিটি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে রিপোর্ট পাঠাবে।
4: আমরা সব ব্যবস্থা করে দিয়েছি, ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। মৃত্যুর কারণ তো আমরা এখনো জানতে পারিনি, সেটা তো আমার কাছেও একই রকম সন্দেহভাজন। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর তো পুলিশ দেবে, ময়নাতদন্ত রিপোর্ট দেবে।
3: ওই নার্সের স্বামীর সঙ্গে আজ দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী। রাজ্য সরকার সবরকমভাবে তার পরিবারকে সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, স্ত্রীরোগ বিভাগে কর্মরত ওই নার্স শৌচালয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ গতরাতে তার কোনো খোঁজ মেলেনি। পরে জুনিয়র ডাক্তার ও অন্য কর্মীরা শৌচালয়ের দরজা ভেঙে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে, পরে তাকে মৃত ঘোষণা করা হয়। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ওই নার্স দমদম ক্যান্টনমেন্টে থাকতেন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওড়িশার একটি হোটেল থেকে তাকে আজ ধরা হয়। এরপর নিয়ে আসা হচ্ছে কলকাতায়। আরজি করে তরুণী চিকিৎসক অভয়ের দেহ পরিবারের সদস্যদের না জানিয়ে তড়িঘড়ি সৎকারের অভিযোগে ঘটনার দু বছর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ মাসের 9 তারিখে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে মামলার তদন্ত আবার শুরু করার নির্দেশ দেন। তড়িঘড়ি কেন অভয়াকে দাহ করা হলো তা খতিয়ে দেখানোর নির্দেশ দেন তিনি। তারপরেই খর্দা থানার পুলিশ নির্মল ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। অভিযোগ দায়ের করেন অভয়ের বাবাও, তারপরেই এই গ্রেপ্তার। এদিকে তাঁর বাবা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে নির্মল ঘোষের মেয়ে ছন্দা ঘোষ জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আজ দাবি করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই গ্রেপ্তার, তাঁর বাবার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। নির্মল পুত্র তীর্থঙ্করকেও তোলা আদায়ের অভিযোগে এর আগে গ্রেপ্তার করে পুলিশ। রাজ্য সরকার ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষিকী উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকে ইকো পার্কে 125 ফুট উচ্চতার শ্যামা প্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তার পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরি

0: এবং স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরের পাঠ্যক্রমে তার অবদান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইকো পার্কে 125 ফুটের মূর্তি নির্মাণের পাশাপাশি ওই চত্বরে একটি সংগ্রহশালা এবং অন্যান্য পরিকাঠামো তৈরিরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
1: 125 ফুট দণ্ডায়মান যে মূর্তি, তার ভূমি পূজন এবং স্থান নির্বাচন হয়েছে আপনারা জানেন ইকো পার্কে। তার পূর্ণাঙ্গ পরিকল্পনা, নকশা এবং এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে মূর্তি সহ ওই জায়গাটিতে কি কি থাকবে, অর্থাৎ একটি মিউজিয়াম সহ অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলি থাকবে, সেটা হিটকোর পক্ষ থেকে আজকে কমিটিকে বিস্তারিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে। দ্বিতীয়ত,
0: শ্যামাপ্রসাদের ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর জন্য পাঠ্যক্রমেও পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যক্রমে তার অবদান অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে। আগামী শিক্ষাবর্ষ থেকেই পর্যায়ক্রমে তা চালু করার লক্ষ্যে দ্রুত কাজ করার সিদ্ধান্ত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়। তারপরেই সরকারি নথি ও বঙ্গবিভূষণ প্রাপকের তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, চলতি বছর 21 ফেব্রুয়ারি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেন। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য অনন্ত মহারাজের পুরস্কার প্রত্যাহার প্রসঙ্গে বলেছেন, নেতাজিকে নিয়ে মানুষের আবেগে আঘাত লাগলে দল সে বিষয়ে চিন্তা ভাবনা করবে। নেতাজির হাতে দেশ বিভাজন ও ক্ষমতার হস্তান্তর হতো না যদি তিনি থাকতেন।
2: নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকটি জাতীয়তাবাদী মানুষের অন্তরের অন্তঃস্থলে তার কালজয়ী সত্তা নিয়ে প্রতিষ্ঠিত। নেতাজি নেতাদের নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করা হতো, তাহলে তিনি দাঁড়িয়ে বলতে পারতেন যে আমি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করি না, ভারতবর্ষ এক থাকবে, আমাদের দেশের বিভাজন হতো। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমকে খণ্ডিত করার বিপক্ষে ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে উপস্থিত থাকলে এভাবে ক্ষমতার হস্তান্তর হতো না।
0: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ফেসবুকে অপমানজনক পোস্ট শেয়ার করার অভিযোগে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত কিরণ কুমার দাসের বাড়ি চাকুলিয়ারই ঝাড়বাড়ি এলাকায়। তাকে আজ ইসলামপুর আদালতে তোলা হয়ে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। এদিকে কলকাতার নিউ আলিপুরিয়া 81 নম্বর ওয়ার্ড এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি এ ব্যাপারে পুলিশের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করেছেন। সঙ্গীতে এরাজ্যের নির্মাল্য দে, সঞ্জয় মুখোপাধ্যায়, প্রভাতী মুখোপাধ্যায় পুরস্কার পেয়েছেন। এছাড়া ছৌ নৃত্যে নৃপেন সহিষ, থিয়েটারে দীনেশ কুমার পোদ্দার এবং কল্লোল ভট্টাচার্য, পারফর্মিং আর্টসে তপতী চৌধুরী সম্মান গ্রহণ করেন। ফেলোশিপ পেয়েছেন রীতা গাঙ্গুলি। 80তম স্বাধীনতা দিবসের প্রাকারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আগামীকাল আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7টা 35 মিনিটের জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা ও 8টার FM হেডলাইন এবং রাত 8টা 10-এর খেলার খবর বাতিল থাকছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশবাঘের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজও আগামীকাল রাজ্য জুড়ে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে এক প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। আগামীকাল প্রতিটি জেলা সদর এলাকায় সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে মোমবাতি মিছিল বের করা হবে। এদিকে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাদের অধীনস্থ কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে 14ই আগস্ট বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। রাজ্য সরকার মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে নন্দনের আদলে একটি নতুন চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। চলচ্চিত্র প্রদর্শনের অত্যাধুনিক প্রেক্ষাগৃহ ছাড়াও এখানে বাংলা চলচ্চিত্রের শতবর্ষের তথ্য সম্বলিত বিশ্বমানের সংগ্রহশালা গড়ে তোলা হবে। এজন্য হিটকোর কাছে

প্রয়োজনীয় জমি চাওয়া হয়েছে বলে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন জানিয়েছেন। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নন্দনে আজ এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, শুধু বাংলা নয় বিশ্বজুড়ে মহানায়কের স্মরণে বর্ষব্যাপী নানান কর্মসূচি নেওয়া হয়েছে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপটি আগামী 24 ঘণ্টায় উত্তর পশ্চিম দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা এবং পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।

0: দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে গরিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানো কো মিলে।
2: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লী ধুলাই ত্রিপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে এই আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হবো।
3: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
4: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
3: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
0: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন অনুরোধের আসর। প্রথম গানটির অনুরোধ করেছেন শুভ্রা ভট্টাচার্য, বাসত্রণী কলকাতা 70 থেকে। শুনতে চেয়েছেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে এই গানটি।

0: পরের গানটির অনুরোধ করেছেন রাহুল সুরাই, শর্মিলা সুরাই ও রাজকুমার সুরাই, অনিমা সুরাই এবং দীপালী দাস ও প্রত্যুষা দাস, বিপ্রন্নপাড়া কামারশোল কামারশাল হাওড়া থেকে। শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।
1: জোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই, যদিও শরৎকাল তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়,

অনুরোধের আসরে পরের গানটির অনুরোধ করেছেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি, লালন ঘরামি ও কর্ণ ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাই স্কুল হাওড়া থেকে। শুনতে চেয়েছেন মান্না দের কণ্ঠে এই গানটি।

অনুরোধের আসরে এবারের গানটির অনুরোধ করেছেন মিতা মল্লিক ও রাধিকানাথ মল্লিক এবং মিঠু ও মীরা কলকাতা বড়বাজার এবং নৈহাটি থেকে, শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

এবারের গানটির অনুরোধ সুভাষ চক্রবর্তী করেছেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

এবারের গানটির অনুরোধ করেছেন বিদ্যুৎ, দুলালি, তন্ময়, শুভ্রা এবং অহনা চক্রবর্তী। গ্রাম ও পোস্ট উলকুণ্ডা বীরভূম থেকে। শিল্পী মান্না দে।

0: অনুরোধের আসর আজ এখানে শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত।

0: অন্বেষায় প্রতিদিনের মতো আজও থাকবে বিজ্ঞানের টুকরো খবর, থাকবে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের উদ্যোগে নির্মিত নতুন জাহাজের উদ্বোধন, সে সম্পর্কে একটি প্রতিবেদন। এরপরে থাকছে একটি কথিকা, ডিজিটাল যুগে নতুন পেশা, এবং সবশেষে একটি সাক্ষাৎকার হাতিদের সংরক্ষণ নিয়ে। তাহলে শুরুতেই শুনে নেওয়া যাক বিজ্ঞানের টুকরো খবর।
1: ব্রাজিলের আমাজন এবং অন্যান্য কয়েকটি নদীর অববাহিকায় দীর্ঘদিন ধরে কিছু কিছু জায়গায় কৃষ্ণ মৃত্তিকার সন্ধান পাওয়া গেছে বহুদিন ধরে। এই কৃষ্ণ মৃত্তিকা কি প্রাকৃতিক না মানুষের তৈরি? নানা রকম গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এই কালো মাটি মানুষেরই তৈরি করা। এখানকার স্থানীয় অধিবাসীরা চাষের জন্য এই মাটি তৈরি করতেন হাজার হাজার বছর আগে। ইউরোপীয়রা যাবার অনেক আগে থেকেই তারা এ বিষয়ে দক্ষ ছিলেন। এখনও তারা একইভাবে কালো মাটি তৈরি করেন চাষ করার জন্য। ছাই, খাবারের ফেলে দেওয়া অংশ, আংশিক পোড়ানো শুকনো পাতা বা খড় এসব মাটিতে মিশিয়ে তৈরি হয় ওই কালো মাটি। আশেপাশের সাধারণ মাটির থেকে চাষের এই কালো মাটি অনেক বেশি উর্বর। এই মাটির আরও একটি বিশেষ গুণ আছে, এই মাটি প্রচুর পরিমাণ কার্বন ধরে রাখতে পারে। কাজেই কার্বন সিকোয়েস্ট্রেশনের জন্য বা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড দূর করার কাজে এই মাটি তৈরির পদ্ধতিকে কাজে লাগানো যেতে পারে। সম্প্রতি শিকাগোয় অনুষ্ঠিত একটি বিজ্ঞান সম্মেলনে একথা বলেন বিজ্ঞানীরা।
0: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের উদ্যোগে নবনির্মিত জাহাজ শ্রুতির উদ্বোধন হল সম্প্রতি, এ সম্পর্কে শুনবেন একটি প্রতিবেদন।
2: দেশের প্রতিরক্ষার প্রয়োজনে জাহাজ নির্মাণের গৌরবময় ঐতিহ্য বজায় রেখে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড সম্প্রতি জলে ভাসালো নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল শৃঙ্খলার দ্বিতীয় জাহাজ শ্রুতি। এর আগে গত 20 মে উদ্বোধন করা হয় এই শৃঙ্খলার প্রথম জাহাজ সংঘমিত্রা। গত 11 আগস্ট এক অনুষ্ঠানে শ্রুতির উদ্বোধন করেন ভারতীয় নৌবাহিনীর কন্ট্রোলার অফ ওয়ারশিপ প্রোডাকশন অ্যান্ড অ্যাকুইজিশন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধুর স্ত্রী মনিকা সাধু। এই উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধু এবং গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ভারতীয় নৌবাহিনীর ভূতপূর্ব কমোডর পি আর হরি জানান,
3: Indian Navy has been a pioneer in shipbuilding, and atmanirbharta. Pichle 60 saal se humne jahaz banwaye hain indigenously is country mein. Today we have about 44 ships which are being built inside various shipyards in the country itself. We have an acceptance of necessity from the government of India for about 3 lakh crore of rupees, which is about 120 vessels, major ones. And totally about 200 vessels, which includes some ferries, some tugs, and also warships.
4: Last year has been very exciting for GRSL. When the CWPND spoke about the Navy's indigenization, we at GRSL pride ourselves to epitomize Atmanirbharta in warship building. Build 118 warships delivered by GRSL, over 800 platforms. In the last year alone, we have delivered 8 warships. Last year, 25-26. That means every 45 days we are delivering a ship. This year it's a hybrid model. We are delivering 5 warships and launching 4 vessels, of which you have seen the launch of the second NGO vessel.
0: শুনলেন নতুন জাহাজ শ্রুতি, তার উদ্বোধন সম্পর্কে প্রতিবেদন। অন্বেষা এর পরে একটি কথিকা, ডিজিটাল যুগে নতুন পেশা, বলছেন অধ্যাপক সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী।
5: ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা

অর্থাৎ এআই কর্মজীবনের সম্ভাবনাকে নতুন রূপ দিচ্ছে। এগুলো যেমন নিয়মিত বা পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে স্বয়ংক্রিয় করছে এবং ডেটা, এআই ও ডিজিটাল কার্যক্রমের ক্ষেত্রে নতুন নতুন পদের সৃষ্টি করছে, তেমনি বিশ্লেষণধর্মী, সৃজনশীল ও মানবকেন্দ্রিক দক্ষতার চাহিদাও বাড়িয়ে তুলছে। পাশাপাশি এগুলো প্রবেশ পর্যায়ের অর্থাৎ এন্ট্রি লেভেল চাকরির ধরনও বদলে দিচ্ছে, যার ফলে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান ধরে রাখার জন্যে প্রতিনিয়ত শেখা এবং নতুন দক্ষতা অর্জন অর্থাৎ লাইফ লং লার্নিং এবং রিস্কিলিং অপরিহার্য হয়ে পড়ছে। একই সাথে এআই নিয়োগ প্রক্রিয়া, প্রশিক্ষণ ও কর্মদক্ষতার উন্নতি ঘটাচ্ছে, যা কর্মীদের দ্রুত আরও বিশেষায়িত ও অধিক গুরুত্বপূর্ণ কাজের দিকে এগিয়ে যেতে সহায়তা করছে। ডিজিটাল প্রযুক্তি এবং এআই প্রিসিশন হায়ারিংকে সুনির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মজীবনের ধরন বদলে দিচ্ছে, যেখানে কোম্পানিগুলো ঢালাও নিয়োগের চেয়ে উচ্চ যোগ্যতা সম্পন্ন ও দ্রুত এবং সাবলীলভাবে যারা নতুন কাজ শিখে নিতে পারবেন এমন কর্মীদের বেশি গুরুত্ব দিচ্ছে। যদিও রুটিন মাফিক বা পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে, তবুও সামগ্রিক চাহিদা এমন সব হাইব্রিড বা মিশ্র ভূমিকার দিকে ঝুঁকছে, যেখানে প্রযুক্তিগত এআই জ্ঞান বা সাক্ষরতার সাথে সহমর্মিতা, সমালোচনামূলক চিন্তাভাবনা, নেতৃত্ব এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো একান্ত মানবিক দক্ষতার সমন্বয় প্রয়োজন। যে কথাটা অনেকেই জানতে চান, এআই কি চাকরির বাজারকে সংকুচিত করছে? না, বরং রূপান্তর করছে। যদিও এআই রুটিন মাফিক কাজগুলোকে স্বয়ংক্রিয় করে এবং কিছু পদের প্রয়োজনীয়তা কমায়, তবুও এটি প্রতি শিল্প খাতে নতুন নতুন প্রযুক্তিগত হাইব্রিড কর্মসংস্থান সৃষ্টি করছে। ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ হাইব্রিড দক্ষতার উপর নির্ভরশীল। কর্মীদের অবশ্যই এআই জ্ঞান, ডেটা সাক্ষরতা এবং ডিজিটাল দক্ষতার সাথে নেতৃত্ব, সৃজনশীলতা, বিচার বিবেচনা ও দ্রুত মানিয়ে নেওয়ার মতো মানবিক সক্ষমতার সমন্বয় ঘটাতে হবে। এআই কিছু পদ বা চাকরি পুরোপুরি বিলুপ্ত করছে। গত বছর যেমন ডেটা এন্ট্রি, টেলিমার্কেটিং এবং প্রশাসনিক সহায়তার মতো ক্ষেত্রগুলোতে প্রচুর চাকরি বিলুপ্ত হয়েছে, যে কাজগুলো এআই অনেক দ্রুত এবং বিশাল পরিসরে সম্পন্ন করতে সক্ষম। এই চাকরি হারানোর মূলত রুটিন মাফিক কাজের প্রতিস্থাপনের প্রতিফলন, সামগ্রিক কর্মসংস্থানের হ্রাসের নয়। অধিকাংশ পদ হারিয়ে যাচ্ছে না, তবে সেগুলোর অন্তর্ভুক্ত অনেক কাজ স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে। এআই এখন সময়সূচি নির্ধারণ বা শিডিউলিং, প্রতিবেদন তৈরি এবং ডেটা প্রক্রিয়াজাতকরণের বা প্রসেসিংয়ের মতো কাজগুলো সামলাচ্ছে, ফলে কর্মীরা ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, তদারকি এবং সৃজনশীল সমস্যা সমাধানের মতো অধিক গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারছেন। বেশিরভাগ চাকরি বিলুপ্ত হওয়ার পরিবর্তে বিবর্তিত হচ্ছে। কর্মীদের এখন শক্তিশালী মানবিক দক্ষতা যেমন যোগাযোগ, প্রভাব বিস্তার, সৃজনশীলতা এবং ডিজিটাল দক্ষতা মানে এআই জ্ঞান, ডেটা টুলসের ব্যবহার, স্বয়ংক্রিয় ব্যবস্থা তদারকি দুটোই দরকার। কর্মসংস্থানের হার স্থিতিশীল থাকলেও প্রতিষ্ঠানগুলো অধিক গুরুত্বপূর্ণ ও মানবকেন্দ্রিক কাজের দিকে ঝুঁকবে এবং রুটিন মাফিক কাজগুলোর পদ কমে আসবে। মানুষ ও এআই সমন্বয়ে ভবিষ্যতে রূপান্তরিত কর্মী বাহিনী গড়ে উঠবে। কী কী ধরনের কাজের চাহিদা বাড়ছে এবং বাড়বে আমরা কয়েকটা উদাহরণ দেখতে পারি। সবচেয়ে বেশি চাহিদা বাড়বে অবশ্যই এআই ইঞ্জিনিয়ার এবং রোবোটিক্স ইঞ্জিনিয়ারদের। তারপরেই আসবেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পরিবেশ বান্ধব প্রযুক্তিবিদ অর্থাৎ রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি এর বিশেষজ্ঞ বা এআই এনেবল গ্রিন টেকনোলজিস্ট, এনাদের চাহিদাও ঊর্ধ্বগামী হবে। কোভিড-19 মহামারীর সময় আমরা অনলাইন কেন্দ্রিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছিলাম। স্বাস্থ্য ও শিক্ষা এই দুটি ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল। এবার গল্পচ্ছলে দেখে নেওয়া যাক কী ধরনের কাজের চাহিদা এখন বাড়ছে। মিনা ছিলেন একজন শিক্ষিকা, তার মাথায় একটি চমৎকার বুদ্ধি এসেছিল। শিক্ষার্থীদের ওপর পাঠ চাপিয়ে দেওয়ার পরিবর্তে তিনি প্রথমে গবেষণা করে দেখতেন যে তারা সবচেয়ে ভালোভাবে কিভাবে শেখে। তিনি সঠিক পথটি বেছে নিলেন, তার সাথে অনুশীলন, মতামত এবং কিছু মজার চমকও যোগ করলেন এবং তারপর যাচাই করে দেখলেন যে পাঠটি সত্যি সহায়ক হয়েছে কিনা। একজন লার্নিং এক্সপিরিয়েন্স ডিজাইনার বা LXD ঠিক এই কাজটিই করেন। তারা সম্পূর্ণ শেখার যাত্রাপথটি ডিজাইন করেন, সেটিকে আকর্ষণীয় করে তোলেন এবং ছাত্রছাত্রীরা যা শেখে তা মনে রাখতে ও ব্যবহার করতে যাতে পারে সে ব্যাপারে সাহায্য করেন। এবারে শিক্ষা থেকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আসা যাক। রোগী এবং দূরবর্তী চিকিৎসা সেবার মধ্যে বিজয় ছিলেন একজন সেতুবন্ধন। তিনি ভার্চুয়াল সাক্ষাতের সময় নির্ধারণ করতেন, ভিডিও কলে যুক্ত হতে মানুষকে সহায়তা করতেন, চিকিৎসা দলের সাথে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করতেন এবং প্রতিটি টেলিহেলথ সাক্ষাৎ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতেন। একজন টেলিহেলথ কোঅর্ডিনেটর বা সমন্বয়কারী ঠিক এই কাজটিই করেন।
তার পুরো প্রক্রিয়াটি

0: এমনভাবে সাজানো যাতে রোগী ও সেবা প্রদানকারীরা সহজে, নিরাপদে এবং যথাসময়ে একে অপরের সাথে সংযুক্ত হতে পারেন। এইবারে দেখা যাক নতুন ধরনের শক্তির ক্ষেত্রে কাদের ডাক পড়ছে। আশা শহরের একটি অফিসে কাজ করতেন যেখানে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল। তিনি স্মার্ট সেন্সর ও এআই টুল ব্যবহার করে শক্তির অপচয় শনাক্ত করতেন এবং এরপরে আলো, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও বিভিন্ন যন্ত্রপাতির কার্যক্রমকে পরিবেশ বান্ধব বা গ্রিন সেটিংসে পরিবর্তন করতে সহায়তা করতেন। একজন নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ বা এআই চালিত গ্রিন টেকনোলজিস্ট ঠিক এই কাজটি করেন। তারা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শক্তির অপচয় কমান, পরিচ্ছন্ন শক্তির ব্যবহারে সহায়তা করেন এবং বিভিন্ন ব্যবস্থাকে আরও দক্ষ ও পরিবেশ বান্ধব করে তোলেন। এখন আমরা প্রচুর জিনিস অনলাইন কিনতে অভ্যস্ত হয়ে গেছি, এখানেও কিন্তু সুযোগ বাড়ছে। রিয়া হাতে তৈরি ব্যাগ বিক্রির একটা অনলাইন শপ পরিচালনা করতেন। তিনি পণ্যের পেজগুলো মনোনয়ন করেছিলেন, চেকআউট প্রক্রিয়ার সময় সমস্যাগুলোর সমাধান করেছিলেন এবং সঠিক গ্রাহকের সামনে সঠিক পণ্য তুলে ধরার জন্য ডেটা বা তথ্য ব্যবহার করেছিলেন। একজন ই কমার্স বিশেষজ্ঞ বা অনলাইন রিটেল অপটিমাইজার ঠিক এই কাজটি করেন। তারা অনলাইন স্টোরগুলোকে সহজে খুঁজে পাওয়ার ও ব্যবহার করার উপযোগী করে তোলেন এবং ভিজিটার বা দর্শনার্থীদের ক্রেতায় রূপান্তরের প্রক্রিয়াটিকে আরও কার্যকর করে তোলেন। এরকম আরেকটা ক্ষেত্র গ্রাহক অভিজ্ঞতা বা কাস্টমার এক্সপিরিয়েন্স। অনিতা লক্ষ্য করলেন যে গ্রাহকরা সেই কোম্পানির পোর্টাল ব্যবহার করতে গিয়ে বিভ্রান্ত ও হতাশ বোধ করছেন, তাই তিনি পুরো প্রক্রিয়াটিকে নতুনভাবে সাজালেন যাতে প্রতিটি ধাপ সহজতর হয়। গ্রাহকদের মতামত এবং স্মার্ট প্রযুক্তির সহায়তা নিয়ে তিনি তাদের প্রয়োজনীয়তা দেখে আগে থেকেই অনুমান করে বিলম্ব কমিয়ে এবং অভিজ্ঞতাকে আরও মসৃণ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার ব্যবস্থা করলেন। একজন কাস্টমার এক্সপিরিয়েন্স ডিজাইনার ও এআই চালিত এক্সপিরিয়েন্স মডেলার এই ধরনের কাজই করেন। তারা পর্যবেক্ষণ করেন মানুষ কীভাবে কোন পরিষেবার সঙ্গে যোগাযোগ করে এবং সেই পরিষেবাটিকে এমনভাবে গড়ে তোলেন যাতে তা সহজ, সহায়ক ও সন্তোষজনক মনে হয়। শেষ উদাহরণ আরেকটি উচ্চ চাহিদার পেশা। রাজেশ একটি ক্রমবর্ধমান কোম্পানির জন্য ডিজিটাল অবকাঠামোর মূল ভিত্তি বা ব্যাকবোন তৈরি করছিলেন। তিনি নিশ্চিত করেছিলেন যেন কোম্পানির সিস্টেমগুলো দ্রুত সম্প্রসারণযোগ্য ও নির্ভরযোগ্য থাকে এবং গতি না কমিয়েই এআই টুলগুলো পরিচালনা করা যেতে পারে। একজন ক্লাউড আর্কিটেক্ট ঠিক এই কাজটি করেন। তারা এমন নমনীয় অবকাঠামো ডিজাইন করেন যা চাহিদার সাথে তাল মিলিয়ে বড় হতে পারে এবং স্মার্ট ও এআই বান্ধব পরিষেবাগুলোকে সহায়তা করতে পারে। আরেকদিকে ডিজিটাল স্বাস্থ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্যসেবা প্রদান ব্যবস্থাকে প্রতিক্রিয়াশীল ও হাসপাতাল কেন্দ্রিক পদ্ধতি থেকে সক্রিয়, ব্যক্তি নির্দিষ্ট বা ব্যক্তি উপযোগী এবং সহজলভ্য মডেলে রূপান্তরিত করছে। ডেটা এবং মেশিন লার্নিং ব্যবহারের মাধ্যমে এগুলি বিশেষজ্ঞ পাওয়ার ক্ষেত্রে যে গুরুতর ঘাটতি রয়েছে সেটা পূরণ করে এবং চিকিৎসালয়ের কার্যপ্রবাহকে ব্যাপকভাবে উন্নত করে। সংক্ষেপে, সবচেয়ে নিরাপদ পেশা হবে সেগুলোই যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআই সহায়ক কাজের পাশাপাশি ডিজিটাল দক্ষতা, দ্রুত নতুন জিনিস শিখে যথাযথ কাজে লাগানোর ক্ষমতা এবং বিচক্ষণ বিচারবুদ্ধির সমন্বয় ঘটবে।
1: ডিজিটাল যুগে নতুন পেশা শুনলেন, বললেন অধ্যাপক সুপ্তেন্দ্রনাথ সর্বাধিকারী। অন্বেষায় সবশেষে আমরা শুনব হাতিদের কথা। 12ই আগস্ট ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে উদযাপিত হল, প্রত্যেক বছরই হয় আর প্রত্যেক বছরই নতুনভাবে আমরা উপলব্ধি করার চেষ্টা করি যে প্রকৃতির এই ক্ষয়ের মধ্যে, প্রকৃতির এই বিনাশের মধ্যে হাতিরা কোথায় চলে যাচ্ছে। আমরা জানি ভারতবর্ষে এশীয় হাতিদের একটা বিরাট অংশ রয়েছে, প্রায় 60%। ফলে আমাদের দায়িত্বটাও কম না। এদিকে উন্নয়ন ঘটছে, উন্নয়নের কারণে জঙ্গল কাটা হচ্ছে, তাদের বাসস্থান নষ্ট হচ্ছে। এই দুটোর মধ্যে কিভাবে সমন্বয় করা যায় নাকি আদৌ করা যায় না, এ ব্যাপারে বলবেন বিশেষজ্ঞরা, আমরা একেবারেই নয়। আজকে বিশ্ব হস্তি দিবসকে মনে রেখে আজ আমরা একটি সাক্ষাৎকার আপনাদের শোনাচ্ছি। প্রাণীবিজ্ঞানী শান্তনু ঘোষ কথা বলেছেন হাতিদের সংরক্ষণ নিয়ে, হাতিদের আচরণ নিয়ে, হাতিদের সম্পর্কে জানা অজানা নানা তথ্য নিয়ে। আসুন শোনা যাক।
2: পৃথিবীতে স্থলজীবী প্রাণীদের মধ্যে বৃহত্তম হল

0: হাতি, কিন্তু বৃহৎ হলেও সংখ্যার পরিপ্রেক্ষিতে হাতি কিছুটা বিপন্নতার পথে। কখনো মানুষ হাতির সংঘাত বা কখনো রেল লাইন বা কোনো বড় গাড়ির ধাক্কায় মৃত্যু হচ্ছে বহু হাতির, তাই তাদের সংরক্ষণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে এই বিষয়ে কথা বলতে উপস্থিত রয়েছেন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন বিজ্ঞানী ও হাতি বিশেষজ্ঞ শান্তনু ঘোষ। নমস্কার শান্তনুবাবু।
1: ধন্যবাদ।
0: শান্তনুবাবু, পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে হাতি সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ আপনার মতে?
1: না, আসলে হাতি তো একটা ইন্ডিকেটর স্পিসিস বলা হয় হাতিকে। ইন্ডিকেটর স্পিসিস মানে হচ্ছে হাতি যে জঙ্গলে থাকে সেই জঙ্গলটা খুব ভালো না হলে সেখানে পর্যাপ্ত পরিমাণে গাছপালা, লতা, গুল্ম, জল সমস্ত কিছু না থাকলে কিন্তু একটা হাতি থাকতে পারে না। তো ইন্ডিকেটর স্পিসিস যেখানে থাকবে সে জঙ্গলের চেহারা ভালো হতেই হবে। কিন্তু হালফিল সে অবস্থাটা আমূল পাল্টে গেছে। এখন সব ছেঁড়া ফাটা জঙ্গল, হাতিকে মানিয়ে নিতে হচ্ছে। হাতি তার নিয়ম অনুযায়ী নিজের মর্জি মাফিক চলতে পারছে না, তার ফলে কি হচ্ছে, হাতির সংরক্ষণ একটা খুব টালমাটাল অবস্থার মধ্যে আছে। এবং এই কারণেই 1992 মানে 1992 সালে ভারত সরকার একটি প্রজেক্ট চালু করেন যেটার নাম হচ্ছে প্রজেক্ট এলিফ্যান্ট। এবং সেখানে বিভিন্ন রকম জিনিস দেখা হয়, তার মধ্যে অবশ্যই হাতির সংখ্যা কি হয়েছে, 1991-92 সময় হাতির সংখ্যা 28-29 হাজার থেকে প্রায় 25 হাজারে নেমে গিয়েছিল। এবং তখনই ব্যাপারটা সংখ্যার কারণটা দেখা দিল, হাতির সংখ্যাটাকে তার পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই প্রজেক্টটা চালু করেন, যেখানে হাতির সংখ্যা বাড়ানো শুধু নয়, হাতির যে বাসস্থান হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন যেটা হচ্ছে সেটাকে স্টপ করা, এবং তার সাথে আরো অনেক কিছু আছে।
0: হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন বলতে আপনি ঠিক কি বলতে চাইছেন?
1: হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন হচ্ছে যে হাতি একটা ওয়াইড মাইগ্রেটিং অ্যানিমাল, হাতি প্রচুর তার খাবারের দরকার, এবং সেটা বিভিন্ন ঋতু অনুযায়ী সে খাবারটা পাল্টে যায়। বর্ষাকালে একরকম খাবার দরকার হাতির, শীতকালে একরকম খাবার দরকার, অর্থাৎ একরকম জঙ্গল দরকার, এবং গ্রীষ্মে একরকম জঙ্গল দরকার। কাজেই একটা জঙ্গলের পক্ষে হাতিকে এতগুলো অবস্থা প্রেজেন্ট করা সম্ভব নয়, তার ফলে যেটা দরকার একটা বড় জঙ্গল দরকার। ছোটখাটো ছেঁড়া ফাটা জঙ্গলের কাজ নয় এটা। এইটাই হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, ফরেস্ট ফ্র্যাগমেন্টেশন, হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন। এবং এই জিনিসটা চিন্তা করে প্রজেক্ট এলিফ্যান্ট আরেকটা জিনিস করেছে, সেটা হচ্ছে করিডোর। করিডোরের কনসেপ্টটা হচ্ছে একটা জঙ্গলের সাথে আরেকটা জঙ্গলকে জুড়ে দেওয়া। এবং হাতি শুধু খাবার তো নয়, খাবার চাই, জল চাই, এবং হাতি পিরিয়ডিক্যালি তার লোনা মানে সল্ট লিক চাই, মানে নুন খেতে হবে হাতিকে, এবং সেটা ন্যাচারাল সল্ট লিক বেশিরভাগই। এখন ন্যাচারাল সল্ট লিক বহু ক্ষেত্রেই জঙ্গল ছোট হয়ে যাওয়ার ফলে পাওয়া যাচ্ছে না, যেটা বিভিন্ন রাজ্যের বন দপ্তর সাপ্লাই করেন, ওই কাঁচা নুন সোডিয়াম ক্লোরাইড বস্তায় করে বা কাঠের বাক্সে বা বিভিন্ন জায়গায় জঙ্গলে ছড়িয়ে দিয়ে সেইগুলো হয়। এইগুলো ফরেস্ট ফ্র্যাগমেন্টেশনের প্রবলেম বা হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন প্রবলেম এইগুলো।
0: প্রজেক্ট এলিফ্যান্ট, এটার সুফল হাতি কতটা পাচ্ছে?
1: প্রজেক্ট এলিফ্যান্টের যে সুফল তো হাতি নিশ্চয়ই পাচ্ছে, যার জন্য এখন ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্টকে রেস্ট্রিক্ট করা এই প্রজেক্ট এলিফ্যান্টের একটা উদ্দেশ্য ছিল। সেখানে মানুষকেও কিন্তু কোঅপারেট করতে হবে, কারণ প্রজেক্ট এলিফ্যান্টের একটা কনসেপ্ট হচ্ছে হাতি হাতির জায়গায় থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে। কিন্তু জঙ্গল ছোট হয়ে যাওয়ার ফলে, বিশেষ করে আমরা যদি ধরি সাউথ বেঙ্গলে তো 1987 আগে কোনো হাতি ছিল না, 100-150 বছর আগে হাতি ছিল, কিন্তু মাঝখানের এই 100-150 বছর কোনো হাতি ছিল না। কিন্তু এই 87-এর পর থেকে হাতি আবার এদিকে আসতে শুরু করলো, এবং সেটা বিশেষ করে দলমা থেকে আসতে শুরু করলো। দলমায় অবস্থা খারাপ হলো, হাতির হ্যাবিটেট ওই ফ্র্যাগমেন্টেশন, হাতির দলমাতে বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রজেক্ট তৈরি হলো, পাথর ফাটানো কোয়ারি তৈরি হলো, স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি তৈরি হলো, আওয়াজে খাবারের অভাবে সে পশ্চিমবঙ্গমুখী হলো।

এবং এটা হচ্ছে মেইনলি হাতিরা তখন কি করল, তখন এই ওয়েস্ট মিদনাপুর অথবা সাউথ বাঁকুড়া দিয়ে ঢুকতে শুরু করল, এবং সেটা সেই গতিপথ বা তার চলার রাস্তা বাড়তে বাড়তে সেটা পূর্ব মেদিনীপুরে চলে এলো, কংসাবতী পেরিয়ে পূর্ব মেদিনীপুরে চলে এলো। এবং পূর্ব মেদিনীপুরে আসার পরে হাতির একটা সাংঘাতিক পরিবর্তন হলো, কারণ পশ্চিম মেদিনীপুর কিন্তু তাঁর জায়গা। তাঁর জায়গা মানে হচ্ছে ওখানে পাথুরে জায়গা, বৃষ্টিপাত কম, তার ফলে ওখানে ভেজিটেশন খুব ভালো নয়। এবার কি হচ্ছে, হাতি তো বুদ্ধিমান প্রাণী, নাহলে এতদিন টিকে থাকতে পারে না। সে তার মানিয়ে নেওয়ার ক্ষমতা, পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা অসাধারণ। তো সেই জন্যে কি করলো হাতি, আস্তে আস্তে ওই ওয়েস্ট মিদনাপুরে অল্প কিছুদিন থেকে তাই সে কাঁসাইটা ক্রস করে সে এই পূর্ব মেদিনীপুরে ঢুকে গেল, লালগড় গোয়ালতোর ইত্যাদি জায়গা দিয়ে সে ঢুকে পড়ল। এবং ঢুকে কি দেখল, ঢুকে দেখল সে ওখানে প্রচুর জল, প্রচুর ক্ষেত, কালটিভেটেড ফিল্ডস, এগুলো সে পেয়ে গেল, এবং সে ওইখানে তার খাদ্যের মধ্যে এগুলোকে ইনক্লুড করে ফেলল। এবং আমি নিজে দেখেছি হাতির অ্যাডাপ্টেশন কীরকম। হাতি কোনোদিন আলু খেত না, কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা, হাতি আলু খাওয়া শুরু করলো। এবং সেই হাতি আলু খাওয়াটা হয়তো 25-30 বছর একটা নতুন অ্যাডাপ্টেশন, তার আগে কিন্তু এটা ছিল না। ধান টান খেত, কারণ জঙ্গলে জঙ্গলি ধান হয়, তো ন্যাচারালি আমাদের মানুষের খেতে যে ধান হয় সেগুলো আরো সুস্বাদু, আরো সুস্বাদু, তার ক্যালোরি ভ্যালু কিন্তু অনেক বেশি। তো এই ইয়েগুলো শুরু হলো, কিন্তু আসল সুফলের যে কথাটা সেটা কিন্তু মানুষকে মানতে হবে। এই ছোট জঙ্গলের ভেতর দিয়ে হাতি যখন চলছে, মানুষের সাথে রেগুলার কন্ট্যাক্ট হচ্ছে, এবং মানুষ একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছে। আমি নিজে এই সব অঞ্চলে কাজ করতে গিয়ে দেখেছি, মানুষ হাতিকে উত্তপ্ত করে, বিরক্ত করে, তার ফলে যে সুফলটা পাওয়ার কথা ছিল সেই সুফলটা সেইভাবে পাওয়া যাচ্ছে না। আর কি হচ্ছে, যেটা হচ্ছে যে এই প্রজেক্ট এলিফ্যান্ট যেটা করছে সেটা হচ্ছে ডোমেস্টিকেটেড এলিফ্যান্ট যেগুলো আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে আছে, চিড়িয়াখানা থেকে শুরু করে মন্দির টন্দির প্রচুর ইয়েতে আছে, সেখানে প্লাস ফরেস্ট ডিপার্টমেন্টের নিজস্ব হাতি আছে। এখানে তারা যেটা করেছে, প্রজেক্ট এলিফ্যান্ট প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টে প্রচুর ফান্ডিং করেছে, এবং তারা কি করছে, তারা এই ভেটেরিনারি সার্জন যারা আছে, পশু চিকিৎসক, তাদের আরো উন্নত ট্রেনিং করাচ্ছে, এবং এই সব হাতিরা যাতে রোগগ্রস্ত না হয় বা রোগগ্রস্ত হলে তাদের প্রপার ট্রেনিং, এই যে পশু চিকিৎসকদের ট্রেন আপ করা এবং তাদের দিয়ে যে হাতিকে চিকিৎসা করানো সঠিকভাবে এবং মনিটরিং, একটা বিশেষ প্রশিক্ষিত বাহিনী তৈরি করা ফরেস্ট ডিপার্টমেন্টে, যেমন সেটা বলি, সেটা হচ্ছে কোনো হাতি হঠাৎ পাগলামি শুরু করলো, আমি তো প্রথমেই তাকে বলতে পারি না মেরে দাও, তাকে প্রথমে কি করতে হবে, তাকে চেষ্টা করতে হবে তাকে ট্র্যাঙ্কুলাইজ করা, তাকে ঘুম পাড়িয়ে নেই বন্দুক দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দিয়ে আমি দেখব তার কোনো অসুবিধে আছে কিনা, ফিজিক্যাল অসুবিধে, বা সেখান থেকে ব্লাড স্যাম্পল কালেকশন করে তার আমরা সেটা ট্রিটমেন্ট করব। তারপর যদি দরকার হয়, যদি ছোট হাতি হয় তাহলে তাকে ট্রিটমেন্ট করে তাকে ছেড়ে দেওয়া, বা খুব বড় হাতি হলে অনেক সময় ম্যানেজ করা যায় না, তাকে যদি সম্ভব হয় অন্য জঙ্গলে ট্রান্সলোকেট করা। এই যে ব্যাপারগুলো যে কথাগুলো বলছি, এর জন্য একটা খুব প্রশিক্ষিত বাহিনী দরকার। এইগুলো কিন্তু প্রজেক্ট এলিফ্যান্ট করেছে। আর তাছাড়া কি হচ্ছে, আর কিছু কিছু জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যেটা বলা হচ্ছে, এই প্রজেক্ট এলিফ্যান্ট কতগুলো এলিফ্যান্ট রিজার্ভ তৈরি করেছে সারা ভারতবর্ষের 14টা স্টেটে 33টা এলিফ্যান্ট রিজার্ভ আছে। আমাদের পশ্চিমবঙ্গে 2টো আছে, একটা হচ্ছে উত্তর বাংলায় ইস্ট ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভ, আরেকটা আমাদের দক্ষিণ বাংলায় ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ। উত্তর বাংলায় যেটা আছে সেটার এরিয়া হচ্ছে প্রায় 1000 স্কোয়ার কিলোমিটার, আর দক্ষিণ বাংলায় যেটা আছে সেটা প্রায় 900-950 স্কোয়ার কিলোমিটার, তার মধ্যে বাফার জোন আছে, কোর এরিয়া আছে ইত্যাদি। এই জায়গাগুলোতে বিশেষ করে দক্ষিণ বাংলায় সেখানে কিছু ফডার প্ল্যান্টেশনের চেষ্টা করা হচ্ছে, ফডার প্ল্যান্টেশন, সেটা হাতির খাবার। কিন্তু মুশকিল হচ্ছে এই জায়গাগুলো, দক্ষিণ বাংলার বেশিরভাগ জায়গা, যে জায়গাটা নিয়ে ময়ূর ঝর্ণা স্যাংচুয়ারি তৈরি হয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট মিদনাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই জায়গাগুলোর মধ্যে, বিশেষ করে আপনার ওয়েস্ট মিদনাপুর এবং পাঞ্চেত কংসাবতী সয়েল কনজারভেশন ডিভিশন 2, এই দুটো

0: জায়গা হচ্ছে অত্যন্ত এরিড জোন, তাঁর জায়গা। এখানে ভালো করে ভেজিটেশন তৈরি হয় না, এখানে ভেজিটেশন তৈরি করা খুব মুশকিল, চেষ্টা হচ্ছে। আর আরেকটা জায়গা হচ্ছে যে যেখানে হাতির মানে আমাদের এগ্রিকালচারাল ফিল্ডসগুলো আছে সেখানে কিন্তু ক্রপ প্যাটার্ন একটু চেঞ্জ করতে হবে। কীরকম, এমন অনেক গাছপালা আছে যেগুলো হাতি খায় না, হ্যাঁ, এই ক্রপ প্যাটার্ন চেঞ্জ করে সেই সব জিনিস কিছু কিছু লাগানো, সেখান থেকে হাতি ফিরে যাবে যে এটা আমার খাওয়ার না। তার ফলে কি হচ্ছে, এগ্রিকালচারাল ফিল্ড যেটা মানুষের সেটা রক্ষা পাবে।
1: আচ্ছা, মানে হাতিকে আটকানোর জন্য যাতে,
0: হ্যাঁ এক্স্যাক্টলি। আর এই যে ডিফেন্স রিজার্ভ এই কনসেপ্টটা হচ্ছে, এটা খুব বড় খাঁচা, খুব বড় খাঁচা, হাতিদের আটকে রাখা মুশকিল। আমি বলছি না সেখানে কোনো ফেন্সিং আছে বা ইয়ে,
1: মানে এটা প্রাকৃতিক খাঁচা,
0: প্রাকৃতিক খাঁচা, কিন্তু সেখানে অসুবিধা আছে, দেখা যাক পরবর্তীকালে কি দাঁড়ায়।
1: পশ্চিমবঙ্গের এই দুটো যে এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে, এই দুটো কতটা সফল, মানে এটার জন্য কি হাতির সংখ্যা আমরা বাড়াতে পেরেছি এবং মানুষ আর হাতির যে সংঘাত এটা কি আমরা কমাতে পেরেছি?
0: না, কতগুলো ব্যাপার গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল হয়ে গেছে মানে, আমি যখন প্রথম কাজ শুরু করি তখন দলমা থেকে একটা দল আসতো হাতির, এবং সেই দলটা বেশ কিছুদিন হলো দুভাগ হয়ে গেছে। কারণ হাতির যে প্রধান চালিকা শক্তি একজন মহিলা থাকে, ওদের মেয়ে হাতি, সেই হাতি যদি মারা যায় তখন ইউজুয়ালি ওই দলের মধ্যেই দুজন মেট্রিয়ার থাকলে দুটো আলাদা, তারা ওই মোটামুটি ভাগ বাটোয়ারা করে দুটো দল হয়ে যায়, অথবা খুব কম সময় একটা দলই থাকে। তো এক্ষেত্রে দুটো দল হয়ে গেছিল, এই দুটো দল কিন্তু মোটামুটিভাবে ফেরত চলে যেত। কিন্তু একটা সময় দেখা গেল যে এটা ছাড়া কিছু হাতি, আর লেটেস্ট যেটা হচ্ছে এখন উত্তর দক্ষিণ বাংলায়, সেটা হচ্ছে একটা সলিটারি এলিফ্যান্ট আছে, একটা সলিটারি, যেটা বুল, সলিটারি বুল, সে কোনো ইয়ের সাথে থাকে না,
1: দলের সঙ্গে
0: থাকে না। তাছাড়া তিনটে দল আছে যারা আর কখনো ফেরত যাচ্ছে না, তারা সারা বছর এখানে থেকে যাচ্ছে। চারটে হাতির একটা দল আছে, ছটা হাতির একটা দল আছে, এবং নটা হাতির একটা দল আছে। এখন এইগুলো, এই যে এলিফ্যান্ট রিজার্ভের কথা বলছি, এরা কিন্তু এলিফ্যান্ট রিজার্ভের সুফলটা পাচ্ছে না, অথবা এলিফ্যান্ট রিজার্ভের এদের ইয়ে করা যাচ্ছে না,
1: ধরে রাখা যাচ্ছে না।
0: যারা সারা এই অঞ্চলটার দিকেই ঘুরে বেড়াচ্ছে, কখনো বর্ধমানেও ঢুকে যাচ্ছে, কখনো বীরভূমে ঢুকে যাচ্ছে, কিছু সমস্যা থাকবেই না, সেই সমস্যাগুলো যখন আসবে তখন সেই অনুযায়ী তার সমাধান করতে হবে।
2: প্রাণীবিজ্ঞানী শান্তনু ঘোষের সঙ্গে সাক্ষাৎকারটি শুনলেন, আর এই সঙ্গে শেষ হলো আজকের অন্বেষা। শেষ করার আগে মনে করিয়ে দিই, প্রত্যেক রবিবার সকাল আটটায় গীতাঞ্জলির প্রচার তরঙ্গে আপনারা শুনছেন বিজ্ঞান ধারাবাহিক। কেমন লাগছে জানাতে ভুলবেন না। কথা হবে আগামী অন্বেষায়। নমস্কার।
3: এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায়, একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন রাগেশ্রী রাগে খেয়াল।

পরিবেশন করবেন উস্তাদ আরশাদ আলী খান। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন বিভাস সাংহাই, সারিঙ্গিতে উস্তাদ আল্লারাখা কালাবন্ত, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাগেশ্রী রাগে খেয়াল, পরিবেশন করবেন উস্তাদ আরশাদ আলী খান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রাগেশ্রী রাগে খেয়াল, পরিবেশন করলেন উস্তাদ আরশাদ আলী খান, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন বিভাস সাংহাই, সারিঙ্গিতে উস্তাদ আল্লারাখা কালোয়ান্ত, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুরু হচ্ছে আজকের নাটক।
1: আজকের নাটক ঘোড়ে লাল।

কাহিনী কমল লাহিড়ী, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, ঘোড়ে লাল।

0: हेलो। आगे जाए। हाँ, এটা রেলেডি অফিস। না না, এখানে সার্ভিসেশন হয় না।
1: আরে নেহি নেহি, ক্যা বাত হ্যায়?
2: ওরম ওরম, ওই ওই ওই, শুনছেন? আপনার নয়া আমদানি খোটেলাল আবার শুরু করে দিয়েছে। ওই শুনুন শুনুন, আপনার দেখবেন না কিভাবে কুরুক্ষেত্র হয়ে যাবে।
0: হ্যাঁ, আবার কার সঙ্গে শুরু হলো কালি?
2: আবার কার সঙ্গে? আপনার সেই ঝাড়ুদার মানুষরামের সঙ্গে। আপনার অফিস ঘর ঠিক মতো ঝাড় দেওয়া হয়নি, ওকেই বোধহয় তড়পাচ্ছে ঘোড়েলাল।
0: ওকে নিয়ে তো আর পারা গেল না।
2: ওই তো ওই তো, ঘোড়েলাল নিজেই আপনার কাছে কমপ্লেন করতে আসছে।
3: নমস্তে স্যার।
0: নমস্কার, কি ব্যাপার ঘোড়েলাল? অফিসের মধ্যে ফের তুমি হল্লা শুরু করেছ?
3: নেই সাহেব, হল্লা নেই। ও মানস রাম সাহেব আপনার ডিউটি করে না।
0: সেটা দেখা তোমার ডিউটি নাকি? যাও, এটা তোমার সেই চক্রধরপুর নয়, এ হলো গিয়ে কলকাতা।
4: কলকাতা,
0: এখানকার হালচালই অন্যরকম, বুঝেছ?
3: লেকিন সাহেব, কাম না করলে চলবে কেন? আরে ও ঝাড়ুদার মানস রাম কই দিন পুরা অফিস সাফ করে না, দিনভর দারু খেয়ে পড়ে থাকবে, এসব ঠিক কাম নেই সাহেব।
0: তাই বলে রোজ রোজ অফিসে তুমি হল্লা করবে?
2: বলি তাহলে অফিসে এসব হুচ্ছুটি করে নোকরি খোয়াতে চাও কি?
3: ক্যা নোকরি খোয়া যাবে সাহেব?
2: যাবে না।
3: নেই নেই না না, আমি এই করব না, এ কাম আমি কবি করব না, কবি নেই কবি নেই।
5: তিতলি ফির ও ছোটা ছোটা লড়কার সঙ্গে খেলা করছে, মানস রামের লড়কি ও তিতলি, বহুত বহুত খুবসুরত আছে।
6: কেরাম এই গেয়ারাম, ফিন আমাদের এখানে এসেছিস? আমার বাপুর সঙ্গে তাস খেলবি না দারু পিয়াবি?
5: আরে নেই নেই, ও সব কাম আমি করতে আসে নি তিতলি। লে এ লে লে মিঠাই লে, যা যা বাঁট দে সব লড়কা কো, যা
6: যা যা। গেয়ারাম বহুত মিঠাই দেনে ওয়ালা আয়া। আরে এ তো চক্রধরপুর নাহি, এ কলকাতা। হ্যাঁ
5: হ্যাঁ হ্যাঁ, কলকাতা কলকাতা, সে আমি জানি রে তিতলি।
6: যা ভাগ গেঁয়া কাহি কা।
5: ঠিক আছে, এ মিঠাই লিবি না তো? আচ্ছা ঠিক আছে, এ মিঠাই লেবেন জুস আমি ও ফুলঝুরিয়া দে দিয়ে দিচ্ছি। আরে ফুলঝুরিয়া,
6: আরে থাম,
5: আরে ইধার আও।
6: ও তোর কিসের রিস্তাদার আছে? হ্যাঁ হ্যাঁ, রোজ পয়সা দিয়ে ওকে মিঠাই খিলাবে? দে পুরা ঠোঙা আমাকে দে।
5: আচ্ছা এ লে।
6: এ গেঁয়া রাজা, বল কি বলছিস বল
5: না। ও মানে মতলব কি বলবে? আচ্ছা ও মিঠাই, ও মিঠাই কেমন আছে বলতো? আচ্ছা তো
6: হ্যাঁ হ্যাঁ, মিঠাই আচ্ছা মিঠাইয়ের মতন, লেকিন তো চোখে নজর বহুত খারাপ আছে।
5: কেন?
6: যা ভাগ ইয়া সে।
5: এ তিতলি, আরে তিতলি শোন, এ শুনে যা। আরে শোন, এ মহিনায় কত রুপিয়া তলব মিলেছে আমার জানিস? বহুত বহুত রুপিয়া।
6: ও কথা আমার বাপুকে বল, বাপু শুনবে?
5: তা আমার কথা তুই শুনবি না?
6: একটা বুড়া আদমি তুই, তোর বাপ আমাকে শুনতে হবে? যা ভাগ রাস্তা চড়।
5: আরে তিতলি শুন, এ শুন শুনে যা, এ শুন।
6: এখন শুনব না, ঝিনকুর সাথে আমি এখন সিনেমা যাব, বহুত দেরি হয়ে গেছে।
5: ঝিনকুর সাথে সিনেমা যাবে? ঝিনকুর সাথে তিতলি সিনেমা? নেই নেই নেই, তুই তুই এখন ঝিনকুর সাথে কোন?
6: হ্যাঁ হ্যাঁ, ঝিনকুর সাথে সিনেমা যাচ্ছি।
5: আরে
6: তুই বুড়া আদমি, তোর সঙ্গে যাব না টিয়া?
3: ঝিনকুর লাল সাতটা খেলে দারু খায়, ওর সাথে মিশলে তুই খারাপ হয়ে যাবি তিতলি, বহুত ধান্দা বাজ আছে। না না না, নেই কবি নেই, আমি কিছুতেই তোর সত্যনাশ করতে দেবো না, তোর বাপকে আমি সব কথা বলে দিব, সব বলবো।
0: কোন ঘোরেল?
3: হ্যাঁ
0: তুই আমার দারু পিবার টাইমে তুই এসেছিস, এক গিলাস খাবি নাকি? লে
3: নে নে মানসরাম, ওসব আমি তো খাই না। আরে রাত ভোর এসব তুমি খাবে?

0: দিনে ডিউটি করতে পারবে না। উস্তাদ উস্তাদ, এসব খাওয়া তুমি ছেড়ে দাও। তোমার লড়কি তেতলি, ও বড় হয়েছে, ও শাদি দিতে হবে।
1: তেতলির শাদি আমি ঠিক দিয়ে দেবো ঘরেলা। জিঙ্গু, জিঙ্গুর সঙ্গে আমি তেতলির শাদি দেব। ওদের বহুত প্রিয় আছে।
0: জিঙ্কু? না না না উস্তাদ, না কবি নেই। ও জিঙ্কু একটু ফালতু ছেলে, ও রোজ দারু খায়, সট্টা খেলে।
1: জিঙ্কু বেটা আমাকে বহুত কাতির করে। এই রিল কলোনিতে এক জিঙ্গুই তো সচ্চা মুরদ আছে রে ঘুরে লাল। ও সব বাদ তুই ছেড়ে দিয়ে দুসরা বাদ বল। জিঙ্কুর সঙ্গে তেতলির শাদি আমি ঠিক দেব। তেতলি ওকে বহুত প্যার করে।

0: और संगे तोर मोहब्बत
1: चुप रहो बेशरम
0: फिन बात कर चीस मारेगा ये छप्पा सुन तितले तर गया राजा ही खाने ले और हमें जान लिए ले बुहा याद रखीस शिंकुर चोक असकुनेर चोक आचे आ
2: घोड़ेलाल घोड़ेलाल
3: कौन
2: बिजलाल जल्दी उठो बहुत विपद
3: अरे अरे बिजलाल तुम्हें
2: सुखिया भी संगे आछे जल्दी चलो उठो उठो
3: उठा जावे कुदा
1: तितली के खिनी अस्पताल ही नीते होबे
3: हां
1: और बच्चा होबे जल्दी चलो भैया जल्दी चलो
3: हम ही जावे तो आमाके केने जेते बोलछो भाभी
1: अस्पताल ही भर्ती होते गेले একজন সিয়ানা মরদ লাগবে
3: তো জিনকুকে সঙ্গে নিয়ে যাও বিজলাল
1: ওকে খুঁজতে গেলে তিতলি আর বাজবে না ভাইয়া বাজবে না
2: জিনকুর পাত্তা কই জানে না ঘোড়েলাল
1: তিন রোজ জিনকু ঘোড়ে ভি আসছে না তিতলি বহুত বহুত কষ্ট পাচ্ছে
3: লেকিন ওকে না পেলে ওর পাত্তা না জানলে চলবে কেন বিজলাল
2: দারু পিয়ে সাতটা তিন পাত্তির মৌজে কোথায় পড়ে আছে কই তার পাত্তা জানে না তুমি চলো ঘোড়েলাল
1: তিতলি তিতলি সিট তোমার কথাই বলছে
3: হ্যাঁ
1: অত কষ্ট পাচ্ছে লেকিন লেকিন মুখে শুধু গেইয়া রাজা বলছে
3: আমার আমার কথা বলছে তিতলির বাচ্চা হবে বহুত কষ্ট পাচ্ছে তিতলি জিনকুর পাতা নেই হ্যাঁ হ্যাঁ ভাবি আমাকে যেতে হবে আবি যাবে আবি যেতে হবে আমাকে
2: চলো
3: চলো চলো চলো জলদি চলো
1: দেখলে আমার কষ্ট চাদা হয়ে যাবে একবার টিয়া রাজাকে আসতে বলো ভাইয়া তোর পাশেই আছে তিতলি
4: আমার আমার এখানে আছে কোথায় কোথায় সুখিয়া দিদি আমি তো ওকে দেখতে পাচ্ছি না কেয়া রাজা এ কেয়া রাজা
3: হ্যাঁ তিতলি এ তো আমি এখানে
4: আমার একটা কথা লাগবে কেয়া রাজা বলো বলো লাগবে
3: হ্যাঁ হ্যাঁ বল বল তিতলি
4: তিতলি যদি চিন্তা না থাকে
3: তিতলি
4: বাচ্চাটাকে তুমি বাঁচিয়ে রাখবে চিনকু হাতে তুলে দেবে না বলো
1: চিনকু চিনকু আমার বাচ্চাকে মেরে ফেলবে ওবাত ওবাত ছেড়ে দে তিতলি তুই তুই ভালো হয়ে যাবি
4: না না সুখিয়া দিদি আমার আমার মন বলছে আমি আমি আর ভালো হব না বাচ্চাটাকে তোমরা সুপাই দেখো
3: তিতলি
4: কেয়া রাজা
3: তিতলি
4: আমাকে আমাকে তুমি কোথা দাও আমাকে তুমি কোথা দাও কেয়া রাজা
3: শুন শুন শুন
4: আরে কোথা দাও
3: ও কোথা বলিস না তিতলি তুই থাকবি তুই জরুর থাকবি তোর বাচ্চা আমি ভালো থাকবে রামজি ভরসা জয় রামজি জয় রামজি
4: বাচ্চাটাকে তোমরা সুপাই দেখো
3: তিতলি চলে

0: আরে ঝিঙ্কু কে এত তল্লাশ করছো কেন?
1: তোর সঙ্গে বাত আছে ঝিঙ্কু, চুপচাপ এখানে বস। দোষ আদমি এখানে আছে, তোকে ফেসাল্লা করতে হবে।
0: কিসের ফেসাল্লা? ব্রিজিলাল তিতলির বাচ্চা?
1: হ্যাঁ।

0: তিতলি মরে গেছে, ওর সঙ্গে সব সম্বন্ধ ভি চুকে গেছে। শোনো বিজলাল ভাইয়া, আমার পিছে বহু আদমির সঙ্গে স্নাই করতো তিতলি, এখন ওদের বলো ও বাচ্চার দেখভাল করুক, ও ফালতু ব্যাপারে আমাকে ডাকবে না, ও সবের মধ্যে আমি ভি নেই।
1: আরে জিনকো শোন, শোন জিনকো,
2: চলে গেল, ঠিক আছে সবাই মিলে ওর অফিসে যাও, বাবুদের কাছে নালিশ করো, বউ বাচ্চাকে দেখবে না এ কেমন মরদ।
1: বাচ্চাটা সত্যি অপয়া সুখিয়া।
3: নেই নেই বিজলাল,
4: কিসের অপয়া, ও সব ঝুট বাতা আছে বিজলাল, রামজির কৃপাতে ও এসেছে, ও বাচ্চা, ও বাচ্চা তিতলির আখরির নিশানা, ওকে বাঁচাতে হবে, আদমি বানাতে হবে, বহুত বড়া আদমি বানাতে হবে, ও আমার শুভলাল।
2: শুভলাল?
4: আমারা শুভলাল আছে।
2: খুব ভালো নাম মিললো তো, লেকিন কে ওকে দেখাশোনা করবে, তোমার ঘরে তো কই জানানা নেই ভাইয়া।
4: তো কি হলো, তুমি তো আছো ভাবি।
2: আমি?
4: হ্যাঁ তুমি, শুভলালকে তুমি দেখাশোনা করো ভাবি, হর মহিনা আমি ওর জন্য রুপিয়া দিব। বাচ্চা, বাচ্চা তিতলির আখরি নিশানা, ওকে যত প্যার করবো উপর থেকে তিতলি তত খুশি হবে, ওকে আমি মদত করব, আপনার লড়কা বানাবো, শুভলাল, শুভলাল, শুভলাল আমার লড়কা, আমার লড়কা হবে শুভলাল।

0: বসন্তী, এ বসন্তী, শুভলাল কাঁদছে কেন?
1: দেখো না মা, ভাইয়া কিছু খাচ্ছে না, দুধ দিচ্ছি, পানি দিচ্ছি, সব ফেলে দিচ্ছে। আবার আমার আঙুলে কেমন দাঁত ফুটিয়ে দিল, বহুত সিয়ানা হয়ে গেছে।
0: কেয়া বেটি, তুমনে ভাইকে তো নেই মারা।
1: মারবো কেন, ওকে তো কোলে শুয়ে দুধ পিলাচ্ছি মা।
0: দে আমার কাছে দে, আমি দুধ পিলাচ্ছি, তুই পানি লে আয় বেটি।
2: আরে বেটা শুভলাল, এ তো কাঁদছিস কেন?
1: দেখো না চাচা, ভাইয়া কিছু খাচ্ছে না, ফির আমার আঙুলে দাঁত ফুটিয়ে দিয়েছে।
2: আরে বসন্তী, ও কেটে দিল আঙুলি, ও ডাকু আছে বসন্তী, ডাকু। ঠিক আছে, আমি তোকে বেলুন কিনতে পয়সা দিব।
1: আজ দেবে কিন্তু?
2: হ্যাঁ
1: হ্যাঁ, আমার একটা, শুভলাল ভাই আর একটা।
2: আজ জরুর দিব। আচ্ছা দাঁড়া দাঁড়া, এলে লে 20 পয়সা লে। লেকিন শুভলালকে তুই দেখভাল করবি, প্যার করবি, কেমন?
1: দিনভর শুভলাল ভাইয়া তো আমার কাছেই থাকে চাচা।
2: হ্যাঁ হ্যাঁ, তাই রাখবি, বহুত হুশিয়ার হয়ে ওকে দেখবি। আরে ও তোর বি ছোটা ভাই আছে, ছোটা ভাই, ও আমার বেটা আছে।
1: দুধ খাওয়া হয়ে গেছে, এবার চল শুভলাল, আমরা ওই ময়দানে খেলা করবো।
2: যা বেটা যা,
1: চল চল, জলদি চল, জলদি চল।

0: ছেলে, দু দুবার প্রমোশন পেয়েও কুর্সিতে বসতে হবে বলে প্রমোশনে রাজি হলেন না?
1: বড় বাবু, কোম্পানি আমাকে ছুটি দিচ্ছে।
0: হ্যাঁ, ছুটি দিচ্ছে, সবাইকে তো একদিন না একদিন ছুটি নিয়ে চলে যেতে হবে। ঘোড়েলাল,
2: তা বড় বাবু বলছিলাম কি আপনার ঘোড়েলালকে ফেয়ারওয়েল দিতে হবে না?
0: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দিতে হবে, নিশ্চয়ই দিতে হবে। এতদিন সেকশনে সিনসিয়ারলি কাজ করলো, ফেয়ারওয়েল দিতে হবে না?
2: তাহলে আপনার ওই চাঁদা টাঁদা তোলার অ্যারেঞ্জমেন্টটা করে ফেলি, কি বলেন? হ্যাঁ
0: হ্যাঁ, সবই করতে হবে।
3: ও ফেরেল আমি লিব না, ফেরেল লিব না আমি। কোম্পানি আমাকে ছুটি দিচ্ছে দিক, লেখেন বাবু আপনাদের সেবার জন্য হ্যাঁ রোজ আমি ঠিক হাজির হব। এ ডাক্তার আমার সুখ দুঃখ হাসি মজার সঙ্গী ছিল, এ আমি ছেড়ে থাকতে পারবো না।
0: কেন না ঘোড়েলাল?
3: বলে বাবু বিশ্বাস কিজিয়ে, শরীর মে জৈসা খুন বহতা আর ও বন্ধ হোনে সে, ও খুন রোক জানে সে আদমি জৈসে মরে যা। এ ডাক্তার আমার এ কাম আপনার সেবা এসব আমার ছুট জানে সে আমি মরে যাবে পড়ে বাবু, আমি ছাড়তে পারবো না, কবি নেই কবি নেই বাবা।
0: ঘোড়েলাল শোনো, ঘোড়েলাল শোনো।

0: क्रांति बाबू आपका पानी, ये पान लीजिए।
1: हैं पानी? अरे रिटायर करी कच्चा 7 दिन এখন অফিসের মায়া কাটাতে পারলে না।
0: ইয়ে দফতর আমার। আচ্ছা এই সব ফাইল পত্র বড়বাবুর কাছে যাবে তো?
1: নানা ঘুরে লাল, ওসব ফাইল পত্র তুমি হাত দিও না।
0: মতলব?
1: আরে কি থেকে কি হয় শেষে আমি ঝঞ্ঝাটে পড়বো, তুমি তো হা হয়ে যাবে।
0: শান্তি বাবু এতদিন আপনাদের সেবা করলাম, কোন ঝঞ্ঝাট ঝামেলা কিছু হলো না, আর এখন বাবু সব হবে।
1: আহ যাও তো খুলে নাও, আমি কাজ করতে দাও।
0: ঠিক আছে, আকার কসুর হলো মাফ কিজিয়ে শান্তি বাবু, আমি যাচ্ছি।
2: বড়বাবু বড়বাবু এই নিন 50 টাকা, আর খড়িলালকে বলেছি আপনি ওকে ডাকছেন।
3: আচ্ছা।
2: সব্বাইকার মাইনে হচ্ছে দেখে খড়িলাল বাইরে চলে এলো।
3: দেখতে দেখতে 3 মাস হয়ে গেল রিটায়ার করেছে খড়িলাল, অথচ একটি দিনও কামাই নেই, দেরি নেই, আশ্চর্য ব্যাপার।
0: আমায় ডাকছেন বড়বাবু?
3: আরে এসো এসো এসো খড়িলাল, শোনো।
0: হ্যাঁ বলে।
3: বাবুরা সবাই ভালোবেসে তোমাকে এই টাকাটা দিয়েছে।
0: নেই নেই বড়বাবু, ও রুপিয়া পয়সা আমার দরকার নেই, আছে ও কই জরুরাত নেই, আমার তো পেনশন মঞ্জুর হয়েছে, ও প্রভিডেন্ট ফান্ড ভি আমি।
3: ও বেশ, টাকা না নিলে কাল থেকে তুমি আর সেকশনে ঢুকে জল টল দেবে না, আমরা কেউ খাবো না।
0: বড় বাবু নেই নেই এ কবি হো নেই সকতা, এমন সাজা আপনি আমাকে দিবেন না বড় বাবু, এমন করলে ঘোড়েলাল মরে যাবে বড় বাবু।
3: যাও যাও যাও, তাই মরে যাও, তুমি বুড়ো হয়েছো, রিটায়ার করেছো, বাবুরা মিছি মিছি তোমার কাছ থেকে আর কাজ নেবে কেন বাবা?
0: বড় বাবু
3: হ্যাঁ ঘোড়েলাল, এখন থেকে তুমি বাড়িতেই থাকো, তোমার ছেলে সুবলালকে ভালো করে দেখাশুনো করো, অফিসার এসো না, কেমন? এটা ভালো দেখায় না বাবা, বুঝলে?
0: বাড়িতে থাকবো,
3: হ্যাঁ
0: সুবলালকে দেখবো।
3: হ্যাঁ হ্যাঁ,
0: লেকিন বড়া বাবু সুবলাল তো এখন অনেক বড় হয়ে গেছে।
3: আচ্ছা,
0: ও তো সব কাম আপনা থেকে করতে পারে।
3: বাহ বাহ বাহ বাহ বাহ, খুব ভালো কথা, তাহলে বাপ ছেলেতে দুজনেই বাড়িতে কাজ করো, আর অফিসে এসে কিচ্ছু করতে হবে না তোমায়, বুঝেছো?
0: বড় বাবু এখন আমি সব বুঝে গেছি।
3: ও বাবা, ওরে বাপরে বাপ, 5:30 বেজে গেল, এই দেখো আবার বৃষ্টিও নেমেছে অজরঝরে। কালি কালি
0: বড় বাবু, ও কালি বাবু সব তো চলে গেছে।
3: হ্যাঁ সবাই চলে গেছে?
0: হ্যাঁ।
3: তুমি আবার কোথা থেকে সাহায্য নেই?
0: দিনভর ও সেকশনে আমি কাম করলো স্যার। এখন বড় বাবু একটা বাত আছে।
3: কি?
0: এ কাগজটা নিয়ে এসেছি।
3: আচ্ছা,
0: আপনি একটু দরকার।

0: দরখাস্ত, আবার কিসের দরখাস্ত? তোমার পেনশন পাচ্ছ তো?
1: নেই সাহেব, পেনশন নেই।
0: তবে
1: আমার লড়কা ও শিবলালের 15 সাল উমার হলো, ওকে আমার জায়গায় কামে লাগাবার একটা দরখাস্ত আপনাকে লিখে দিতে হবে।
0: হ্যাঁ, এসব কি বলছো?
1: হ্যাঁ বড়া বাবু, এ কামটা হয়ে গেলে আমার পুরা ছুটি মিলবে।
0: শোনো শোনো,
1: তেতলি রাতটা আমি শান্তি পাবে বড়া বাবু।
0: শোনো, এভাবে তোমার ছেলে চাকরি কি করে হবে?
1: কেন কেন সাহেব, শিবলাল আমার লড়কা আছে, কোম্পানি কেন ওকে নকরি দিবে না?
0: কোম্পানি? কোন কোম্পানি?
1: রেল কোম্পানি সাহেব। আমার বাপু সুন্দরলাল দরখাস্ত নিয়ে আমার হাত ধরে কোম্পানির কাছে চক্রধরপুরে নিয়ে এলো, আমার নকরি হয়ে গেল। ফির আমি শিবলালকে সঙ্গে দরখাস্ত নিয়ে আসবে, কোম্পানি কাল ওকে নকরি দিয়ে দিবে বড়া বাবু।
0: দূর বোকা, এইসব কি বলছিস? তাকে
1: মেহরবানি করে আপনি একটু দরখাস্ত লিখে দিন
0: গোড়ে লাল।
1: বড়া বাবু, এ দরখাস্ত লিখে দিন, শিবলালের নকরি হলে তিতলি ও তিতলি উপর সে বহুত খুশি হবে। শিবলাল আমার লড়কা, আমার মতো কাম করবে, আমার মতো আপনাদের সঙ্গে সেবা করবে, আপনারা আমার মতো ওকে বি প্রেয়ার করবেন বড়া বাবু, আমার বহুত বহুত ভালো লাগবে।
0: আরে ঘোড়ালাল।
1: হ্যাঁ স্যার।
0: আবার কোথায় যাচ্ছ?
1: না, ও বাড়ি তো বন্ধ হলো না, আপনার জন্য একটু গরম চা নিয়ে আসি, আজ আমার আখেরি দিন, রাস্তার উপরে বহুত বড়িয়া দোকান আছে।
0: আরে না না, শোনো শোনো।
1: নেই নেই সাহেব, আমি বি পিবো, ও তুরন্ত যাবো নিয়ে আসবো।
0: আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেল, যা হোক। সার্ভিস মানে যে শুধু গোলামি তা নয়, সার্ভিস মানে যে সেবা, সেটা ওকে দেখলে বোঝা যায়। ওর বাবার হাত ধরে একদিনও চাকরিতে এসেছিল, ওর বিশ্বাস সেই নিয়মই এখনো চালু আছে। অনেক কাল পরে সে নিয়ম যে বদলাতে পারে এবং বদলেছে এটাও মানতে চায় না। আশ্চর্য
1: সাহেব, সাহেব গরম চা একদম পি লিছি।
0: আবার
1: বহুত বহুত গরম।
0: আমি তোমার ছেলের কিছু করতে পারবো না, তার চাকরি হবে না।
1: আবার
0: I'm sorry, Ghorelal.

কমল লাহিড়ির কাহিনী অবলম্বনে ঘোড়েলাল নাটকের অভিনয় এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন বড়বাবু গোবিন্দলাল গাঙ্গুলি, কালীবাবু নিমাই লাহিড়ি, সুখিয়া যুথিকা দে, ব্রিজলাল ফকির দাশকুমার, মানসরাম কমল চট্টোপাধ্যায়, শান্তিবাবু প্রভাত মুখোপাধ্যায়, বাসন্তী সুকন্যা গঙ্গোপাধ্যায়, ঝিনকু অরুণ রায়, তিতলি কৃষ্ণা পাল আর ঘোড়ে লালের ভূমিকায় বঙ্কিম ঘোষ, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার।

0: ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সুচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: নমস্কার বন্ধুরা, শ্রবণে স্বাস্থ্যের আরও একটি আসরে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এই শ্রবণে স্বাস্থ্য অনুষ্ঠানে আমরা আলোচনা করি নানান শারীরিক ও মানসিক সমস্যা এবং তার প্রতিকারের বিষয়ে। আমাদের সঙ্গে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা, থাকে তাদের সুচিন্তিত পরামর্শ। বন্ধুরা, এখন বর্ষা চলছে, আর এই বর্ষায় মূলত ক্রান্তীয় অঞ্চলে উল্লেখযোগ্য রকমভাবে বেড়ে যায় মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান থেকে জানা গেছে যে মশাবাহিত রোগ মূলত ম্যালেরিয়া আক্রান্তের দিক থেকে দেশের শীর্ষে রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, দ্বিতীয় স্থানে ছত্রিশগড় এবং তৃতীয় স্থানে রয়েছে ওড়িশা। সুতরাং বন্ধুরা, এই মশাবাহিত রোগের প্রতিরোধের জন্য আমাদের অনেক বেশি সচেতন হতে হবে, আর এই সচেতনতার লক্ষ্যেই আজকের শ্রবণে স্বাস্থ্যর আসরে প্রথমেই আমরা কথা বলবো মশাবাহিত রোগ এবং তার প্রতিরোধ নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রান্তিকী হালদার। তার কাছ থেকে প্রথমেই জেনে নেব মশাবাহিত রোগ বলতে আমরা সাধারণত কোন রোগগুলোকে বুঝি, এবং এই যে মশাবাহিত রোগ, এগুলোর সাধারণ লক্ষণ ও উপসর্গগুলি কি কি।
4: মশাবাহিত রোগ বলতে আমরা সেই সব রোগকে বুঝি যেগুলো মশার কামড়ে ছড়ায়, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গি, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া এবং জাপানিজ এনকেফালাইটিস। এই সমস্ত রোগ বিস্তারে মশা বাহক হিসেবে কাজ করে। যে সমস্ত ভাইরাস বা প্যারাসাইট এই রোগগুলোর জন্য দায়ী, তাদের জীবনচক্রের কিছুটা অংশ মশার শরীরে সম্পূর্ণ হয় এবং মশা কামড়ের সঙ্গে সেই জীবাণুগুলি মানুষের শরীরে প্রবেশ করে এবং পরবর্তী জীবনচক্র সম্পূর্ণ করে। অদ্ভুতভাবে এই জীবাণুগুলি মশার ক্ষতি করে না, কিন্তু মানুষের ক্ষতি করে। এই মশাবাহিত রোগগুলির মধ্যে ডেঙ্গি, চিকুনগুনিয়া এবং জাপানিজ এনকেফালাইটিস ভাইরাস দ্বারা হয়, ম্যালেরিয়া এবং ফাইলেরিয়া প্যারাসাইট দিয়ে হয়। ম্যালেরিয়া অ্যানোফিলিস মশা দিয়ে ছড়ায়, ডেঙ্গি এবং চিকুনগুনিয়া এডিস মশা দিয়ে ছড়ায়, জাপানিজ এনকেফালাইটিস ভাইরাস কিউলেক্স মশার দ্বারা মানুষের শরীরে আসে, আর ফাইলেরিয়ার প্যারাসাইটও কিউলেক্স মশা দিয়ে ছড়ায়। মশাবাহিত রোগীর সাধারণ লক্ষণগুলি অনেকটা একই রকম, যেমন জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, খুব ক্লান্তি ও দুর্বলতা। যদিও এই লক্ষণগুলি অনেকটা একই রকম, তাও কিছু কিছু লক্ষণ কিছু কিছু মশাবাহিত রোগে বিশেষভাবে দেখা যায়। তাই আমরা যখন এই মশাবাহিত রোগগুলি পেয়ে থাকি, ডায়াগনোসিস কনফার্ম করি কিছু বিশেষ রক্ত পরীক্ষার সাহায্যে। ম্যালেরিয়ার প্রধান লক্ষণ হল তীব্র কাঁপুনি ও ঠান্ডা লেগে জ্বর আসা, দুর্বলতা, মাথা ব্যথা, কখনো কখনো বমি ভাব, পাতলা পায়খানা। এগুলি কমপ্লিকেটেড বা সিভিয়ার ক্ষেত্রে অনেক সময় ব্লাড প্রেশার কমে যেতে পারে, অ্যানিমিয়া থাকতে পারে, চোখ হলুদ বা জন্ডিস হয়ে থাকতে পারে, আবার কিছু কিছু ম্যালেরিয়ার ক্ষেত্রে অজ্ঞানও হয়ে যেতে পারে। ডেঙ্গির ক্ষেত্রে জ্বর, মাথা ব্যথা, বিশেষ করে চোখের চারিপাশে তীব্র ব্যথা, শরীরে লালচে র্যাশ, গা হাত পা ব্যথা, বমি ভাব, পেটে ব্যথা এগুলি থাকতে পারে। তীব্র অবস্থায় নাক মাড়ি দিয়ে রক্তপাত হতে পারে। আর মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত মাসিকের মতো রক্তপাতও হতে পারে। চিকুনগুনিয়ায় জ্বরের সাথে তীব্র গাঁটে ব্যথা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জ্বর সেরে গেলেও গাঁটে ব্যথা অনেক মাস অবধি থাকতে পারে। জাপানিজ এনকেফালাইটিস এটি সরাসরি মস্তিষ্ককে আক্রান্ত করে, ফলে মানসিক বিভ্রান্তি, খিঁচুনি বা অচেতন হয়ে পড়ার মতো গুরুতর লক্ষণ দেখা দিতে পারে। ফাইলেরিয়ার ক্ষেত্রে পা ফুলে যাওয়া, কুচকিতে গ্ল্যান্ড ফুলে যাওয়া এগুলি থাকতে পারে জ্বরের সাথে। মনে রাখতে হবে এই ম্যালেরিয়া, ডেঙ্গু এইসবের ক্ষেত্রে যদি কোনো বিপজ্জনক লক্ষণ দেখা যায়, সেগুলি দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে রোগীকে ভর্তি করা উচিত। বিপজ্জনক লক্ষণগুলি কোনগুলি? যেমন অনবরত বমি হয়ে যাওয়া, প্রচণ্ড শারীরিক দুর্বলতা, শ্বাসকষ্ট, মাড়ি নাক দিয়ে রক্তপাত হওয়া, প্রস্রাবের পরিমাণ অত্যন্ত কমে যাওয়া, আবার কিছু ক্ষেত্রে অচেতন বা খিঁচুনি হওয়া। এই লক্ষণগুলি থাকলে ম্যালেরিয়া বা ডেঙ্গির ক্ষেত্রে সঙ্গে সঙ্গে হাসপাতালে রোগীকে ভর্তি করা উচিত।
3: পাশাপাশি মূলত কোন কোন অঞ্চলে কি কি কারণে এই মশাবাহিত রোগের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায় সে বিষয়েও জানালেন ডাক্তার প্রান্তিকি হালদার।
4: দেখা যায় ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল অঞ্চলগুলোতে মশাবাহিত রোগের প্রকোপ সবচেয়ে বেশি। WHO-র তথ্য অনুযায়ী ভৌগোলিক অবস্থান, জলবায়ু এবং বিভিন্ন পরিবেশগত কারণে এই অঞ্চলগুলোতে মশার বংশবৃদ্ধি এবং রোগ ছড়ানোর হার সর্বোচ্চ হয়। সর্বাধিক ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলি হল সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ান দেশগুলি, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, সাব সাহার আফ্রিকার দেশগুলি এবং ল্যাটিন আমেরিকার দেশগুলি। রোগের প্রকোপ বেশি হওয়ার কারণগুলির মধ্যে প্রথম কারণ হল ক্লাইমেট এবং ওয়েদার চেঞ্জ। উষ্ণ তাপমাত্রা, উচ্চ আর্দ্রতা, ভারী বৃষ্টিপাত, বর্ষাকালে বৃষ্টির জল বিভিন্ন স্থানে জমে যাওয়ার জন্য মশার ডিম পাড়ার জন্য আদর্শ প্রজনন ক্ষেত্র তৈরি হয়ে থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। ড্রেনেজ ব্যবস্থা ত্রুটি, খোলা ড্রেন, এগুলোতে জল জমলে সেগুলি মশার বৃদ্ধি হতে সাহায্য করে। আর তৃতীয়ত সব থেকে ইম্পর্টেন্ট কারণ হল সচেতনতা ও প্রতিরোধ ব্যবস্থার অভাব। মশারি ব্যবহার না করা, গৃহস্থালির কাজের জন্য ড্রাম বালতিতে জল জমিয়ে রাখা, ফুলের বাগান বা ছাদে টবে জল জমে থাকা এবং তা নিয়মিত পরিষ্কার না করলে মশার বংশবৃদ্ধি হয়।
3: মশাবাহিত রোগের চিকিৎসা সম্পর্কেও আমরা বিস্তারিত জেনে নিলাম ডাক্তার প্রান্তিকি হালদারের কাছ থেকে।
4: মশাবাহিত রোগের চিকিৎসার জন্য প্রথমে রক্ত পরীক্ষার সাহায্যে রোগটি সঠিকভাবে নির্ণয় করতে হয়। ম্যালেরিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট অ্যান্টি ম্যালেরিয়াল ওষুধ আছে। আমাদের রাজ্যে সাধারণত দুই রকমের ম্যালেরিয়া হয়, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ম্যালেরিয়া। ভাইভ্যাক্স ম্যালেরিয়ার ক্ষেত্রে ক্লোরোকুইন দিয়ে চিকিৎসা করা হয়, আর ফ্যালসিপারাম ম্যালেরিয়ার ক্ষেত্রে আর্টেমিসিন কম্বিনেশন থেরাপি দিয়ে চিকিৎসা করা হয়। কিন্তু যদি কমপ্লিকেটেড ম্যালেরিয়া হয়, সেটা ভাইভ্যাক্স ম্যালেরিয়াই হোক বা ফ্যালসিপারাম ম্যালেরিয়া হোক, সেক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং প্রথমে ইঞ্জেকশন আর্টিসোনেট দিয়ে চিকিৎসা করা হয়, এবং তারপর যখন রোগী একটু স্টেবল হয়ে মুখে খেতে পারে তখন আর্টেমিসিন কম্বিনেশন থেরাপি দিয়ে পুরো কোর্সটা কমপ্লিট করতে হয়। ডেঙ্গি বা চিকুনগুনিয়া যেগুলি ভাইরাস দিয়ে হয় সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল মেডিসিন নেই, সেক্ষেত্রে লক্ষণ ভিত্তিক চিকিৎসাই হচ্ছে আসল। ডেঙ্গির ক্ষেত্রে জ্বর বা ব্যথা কমানোর জন্য সবচেয়ে সেফ ড্রাগ হচ্ছে প্যারাসিটামল। ডেঙ্গির ক্ষেত্রে কখনোই প্যারাসিটামল ছাড়া আর কোনো ব্যথার ওষুধ খাওয়া উচিত নয়, কারণ অন্য কোনো ব্যথার ওষুধ খেলে ডেঙ্গিতে আরও ক্ষতি হতে পারে। খুব দরকার যেটা সেটা হচ্ছে পেশেন্টকে ডেঙ্গির সময় রিহাইড্রেট করে রাখা, তার জন্য প্রচুর পরিমাণে জল, ওআরএস, ফলের রস, ডাবের জল এগুলি খাওয়া দরকার। আর সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে পূর্ণ বিশ্রাম। জাপানিজ এনকেফালাইটিস যেটা মস্তিষ্ককে আক্রান্ত করে সেক্ষেত্রেও আমাদের কোনো অ্যান্টিভাইরাল মেডিসিন নেই, সেক্ষেত্রে হসপিটালে ভর্তি করেই রোগীকে চিকিৎসা করতে হয়। আর ফাইলেরিয়া বা যেটা আমরা গোদ রোগ হিসেবে চিনি সেক্ষেত্রেও লক্ষণ ভিত্তিক চিকিৎসা করা হয়। আর আমাদের দেশে এই ফাইলেরিয়া ট্রান্সমিশন বন্ধ করার জন্য মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে ট্রিপল ড্রাগ থেরাপি তিনটে ওষুধ দেওয়া হয়, যেগুলির নাম হচ্ছে DEC, আইভারমেকটিন এবং অ্যালবেন্ডাজল।
3: একেবারে শেষে এই যে মশাবাহিত রোগ, সেই রোগগুলোকে প্রতিকার বা প্রতিরোধ করার জন্য ঠিক কি কি ধরনের সচেতনতা অবলম্বন করা যেতে পারে সে বিষয়েও তিনি আমাদের আলোকপাত করলেন।
4: মশাবাহিত রোগের প্রতিরোধের জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে উৎস নিয়ন্ত্রণ, মশার বাসস্থান ধ্বংস করা। খড়ের ভেতরে বা আশেপাশে কোথাও জল জমতে দেওয়া যাবে না। বাড়ির চারিপাশে ড্রেন বা ডোবা থাকলে সেগুলি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এসি বা ফ্রিজের নিচে জল জমতে দেওয়া যাবে না। বাগানে বা ছাদে টবে বৃষ্টির জল জমলে সেগুলি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এরপর যেটা দরকার সেটা হচ্ছে মশার কামড় থেকে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। দিনে বা রাত্রে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে, বিশেষ করে বাড়িতে যদি কোনো ছোট শিশু থাকে বা গর্ভবতী মহিলা থাকে সেক্ষেত্রে মশারি ব্যবহার করা বাধ্যতামূলক। বাইরে বেরোনোর সময় ফুল স্লিভ পোশাক পরে থাকলে মশার কামড় থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারব। এছাড়া বাড়িতে মসকিটো র্যাপেলেন্ট ইউজ করা যায়, অথবা ঘরের ভেতরে সুরক্ষার জন্য ঘরের দরজা বা জানালার মশা রোধ করার জন্য নেট বা পর্দা ব্যবহার করা যেতে পারে। কোনো এলাকায় যদি মশার উপদ্রব খুব বেড়ে যায় সেক্ষেত্রে মশা মারার ওষুধ বা স্প্রে করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাহায্য নেওয়া যেতে পারে। এরপর আমরা আসি ভ্যাকসিন সম্বন্ধে কিছু কথা বলি। আমাদের ভারতবর্ষে এখনো অবধি মশাবাহিত রোগ প্রতিরোধ করার জন্য যে ভ্যাকসিনগুলি আছে সেগুলির মধ্যে একটি হলো জাপানিজ এনকেফালাইটিস ভাইরাস, আর আরেকটি হলো যেটা নতুন আমাদের ইন্ডিয়াতে পারমিশন পেয়েছে সেটা হচ্ছে ডেঙ্গি ভ্যাকসিন, যেটা আমরা জানি কিউ ডেঙ্গা ভ্যাকসিন নামে। জাপানিজ এনকেফালাইটিস ভ্যাকসিন আমাদের দেশে বাচ্চাদের ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের আন্ডারে দেওয়া হয়। দুটি ডোজ, প্রথম ডোজটি দেওয়া হয় 9 থেকে 12 মাসের মধ্যে ওই মিজলস ভ্যাকসিনের সাথে, আর দ্বিতীয় ডোজটি দেওয়া হয় 16 থেকে 24 মাসের মধ্যে ডিপিটি বুস্টারের সাথে। রোগপ্রবণ এলাকায় অনেক সময় বড়দেরও এই ভ্যাকসিন দেওয়া যেতে পারে। এরপর আসা যাক ডেঙ্গি ভ্যাকসিন। ডেঙ্গি ভ্যাকসিন 4 বছর বয়স থেকে 60 বছর বয়স অবধি দেওয়া যায়। দুটি ডোজ আছে, প্রথম ডোজটি দেওয়ার 3 মাস পরে সেকেন্ড ডোজটি দেওয়া হয়। তাই এখনো অবধি মশাবাহিত রোগ থেকে রক্ষা করার জন্য আমাদের দেশে দুটি ভ্যাকসিন আছে, একটি হচ্ছে জাপানিজ এনকেফালাইটিস ভ্যাকসিন আর আরেকটি হচ্ছে ডেঙ্গি ভ্যাকসিন।
3: তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন তো যে আমাদের সচেতন থাকতে হবে, পরিষ্কার জমা জল কোথাও জমতে দেবেন না। আপনার বাড়িতে যে পুরনো ভাঙা টব আছে সেখানে জল জমলে পরিষ্কার করুন, না হলে গাছ লাগিয়ে চারপাশটা সবুজ করুন। এই ছোট ছোট বিষয়, রাত্রে অবশ্যই মশারি টাঙিয়ে শোবেন। মশারির কিন্তু কোনো বিকল্প নেই। আসুন না আমরা সবাই মিলে এই ছোট ছোট সচেতনতা যদি গড়ে তুলতে পারি, তাহলে দেখবেন মশাবাহিত রোগ থেকে আমরা

অনেকটাই দূরে থাকব এবং হয়তো আগামী দিন এই মশাবাহিত ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে যাব। বন্ধুরা, শ্রবণে স্বাস্থ্যের আসরে এতক্ষণ আমরা কথা বলছিলাম মশাবাহিত রোগ ও তার প্রতিকার সম্পর্কে। আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার প্রান্তিকি হালদার। এরপর আমরা আসব অস্থি ও অস্থিসন্ধির রোগের।

0: দেশ জুড়ে পালিত হয়ে থাকে বোন অ্যান্ড জয়েন্ট উইক, অর্থাৎ অস্থি ও অস্থি সন্ধি সপ্তাহ। এবছর অর্থাৎ 2026 সালে এই অস্থি ও অস্থি সন্ধি সপ্তাহ উদযাপিত হয়েছে 3 থেকে 8 অগস্ট, যার প্রধান লক্ষ্য ছিল হাড় ও জয়েন্টের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক প্রচার এবং সমাজের সুস্থতা নিশ্চিত করা। এই অস্থি ও অস্থিসন্ধি সপ্তাহের উদ্দেশ্য ও তাৎপর্যের বিষয়ে আমাদের বিস্তারিত জানালেন পশ্চিমবঙ্গ অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার কিরণ কুমার মুখোপাধ্যায়।
1: 2012 সালের ভারত সরকার 4 আগস্ট দিনটিকে জাতীয় অস্থি ও অস্থিসন্ধি দিবস বা ন্যাশনাল বোন অ্যান্ড জয়েন্ট ডে হিসেবে ঘোষণা করেন। তারপর থেকে প্রত্যেক বছর ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশন এবং তার শাখা হিসাবে আমরা ওয়েস্টবেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের সকল সদস্য এই দিনটিকে জাতীয় অস্থি ও অস্থিসন্ধি দিবস হিসাবে পালন করি এবং প্রথম সপ্তাহটিকে আমরা জাতীয় বোন অ্যান্ড জয়েন্ট উইক হিসাবে পালন করি। আমরা প্রধানত জোর দিই বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থার উপরে, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ভারতবর্ষের অন্যতম একটি ঘাতক রোগ হিসেবেই ধরা হয়, তো আমরা এটা কিভাবে প্রতিরোধ করা যায় এর উপরে অনেক রকম প্রচার করে থাকি। তার সাথে আমাদের অন্যতম আরো কতগুলো বিষয় আছে যার উপরে আমরা প্রচার করি। সকলেই জানেন যে গোটা পৃথিবী জুড়েই বয়স্ক মানুষদের সংখ্যা বাড়ছে আর এই বয়স্ক মানুষদের হাড় ভঙ্গুর হয়ে যায়, খুব সহজেই ভেঙে পড়ে এবং তার ফলে তার নানা রকম অসুবিধা দেখা দেয়। সেই রোগটিকে বলে অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস একটি প্রতিরোধযোগ্য রোগ। এই অস্টিওপোরোসিস প্রতিরোধের ব্যাপারে এবং এর চিকিৎসার ব্যাপারে বিভিন্ন রকম প্রচার করে থাকি এই সারা সপ্তাহ জুড়ে। আমরা জানি যে মানুষের শরীরের যে বোন ব্যাংক এটা তৈরি হয় 30 বছর বয়সের মধ্যেই, কাজেই আমরা জোর দিই যে এই বোন ব্যাংক তৈরির ক্ষেত্রে যাতে শিশু বয়স থেকেই এই বোন ব্যাংক তৈরির উপরে জোর দেওয়া হয়। অত্যন্ত উদ্বেগজনক ভাবে দেখা যাচ্ছে যে এখন কম বয়সীদের মধ্যেও এই অস্টিওপোরোসিস রোগ হিসেবে দেখা দিচ্ছে, যা আজ থেকে হয়তো কয়েক দশক আগে অকল্পনীয় ছিল। এর অন্যতম প্রধান কারণ যে শিশুরা কৈশোরে এই ব্যাপারে খেলাধুলোর বাইরের যে খেলাধুলো সেগুলো অনেক কমিয়ে দিয়েছে, শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির ঘাটতি দেখা যাচ্ছে কারণ জাঙ্ক ফুডের প্রতি প্রবণতা অত্যন্ত বাড়ছে। আর বাইরে খেলাধুলো যেগুলো আমরা ওয়েট বিয়ারিং এক্সারসাইজ বলি, যে মাঠে যে খেলাধুলো সেগুলো অনেক কমে গেছে। এছাড়াও আমরা অন্যান্য বেশ কতগুলো জিনিসের উপরে এবছর আমরা বিশেষ করে জোর দিচ্ছি। তার মধ্যে অন্যতম হচ্ছে অপারেশন ইন্ডিয়া গো স্ট্রেট, অর্থাৎ শিশুদের মধ্যে দেখা যায় যে বাচ্চাদের নানা রকম জন্মগত ত্রুটি থাকে বা বয়সের সাথে সাথে কিন্তু কিছু ত্রুটি ধরা পড়ে। অন্যতম হচ্ছে পিঠের মেরুদণ্ড বেঁকে যাওয়া। এটা আমরা স্কুলে ক্লিনিং করে যতটা সম্ভব সেগুলো অনেক আগেই সেগুলো আইডেন্টিফাই করা এবং তার প্রতিরোধের ব্যবস্থা করা, এটা আমাদের কর্মসূচিতে আছে। বাচ্চাদের পিঠে স্কুল ব্যাগ নেওয়া, ভারী স্কুল ব্যাগ, এটা কি করে আটকানো যায় সে ব্যাপারে সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে। এছাড়া আমাদের মধ্যে রয়েছে ফল প্রিভেনশন, অর্থাৎ পড়ে যাওয়া আটকানো, এ ব্যাপারে কিছু প্রচার আমরা করছি কারণ বয়স্ক মানুষরা বিশেষ করে যাদের অস্টিওপোরোসিস আক্রান্ত আছেন তারা অল্পতেই মানে দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে গেলেও তাদের কিছু হাড়ের ক্ষতি হতে পারে, অর্থাৎ হাড় ভেঙে যেতে পারে। তো কি করে বাড়িতে পড়ে যাওয়া আটকানো যায়, যেমন মেঝে যেন পিচ্ছিল না থাকে, সম্ভাব্য জায়গায় পাশে কোনো রেলিং রাখা, বিশেষ করে সিঁড়ি ওঠানামা এবং বাথরুমের মধ্যে বাথরুম যেন ভিজে না থাকে ইত্যাদি, বা ব্যালেন্স এক্সারসাইজ করা, এগুলোর উপর আমরা জোর দিচ্ছি। আপনারা জানেন যে ভারতবর্ষে মানুষের গড় আয়ু এখন 70-এর উপরে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে চিকিৎসকদের মধ্যে এই গড় আয়ু 60-এর কম। এটাও একটা অত্যন্ত উদ্বেগের কারণ। আমরা এটার উপরও জোর দিচ্ছি এবছর। আমরা বলছি স্ট্রং সার্জেন সেফ হ্যান্ডস, অর্থাৎ যিনি চিকিৎসক হবেন তিনিও যেন নিজের শরীরের প্রতি যত্ন নেন। অত্যধিক চাপ বা অত্যধিক কাজ আমাদের করতেই হয়, তার মধ্যেও কি করে ব্যালেন্স রেখে নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া, কারণ যদি চিকিৎসক অসুস্থ থাকেন তাহলে কিন্তু রোগীকে সুস্থ করতে সমস্যা হতে পারে। আমি শেষ করব আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে, কারণ আমরা প্রথম শুরু করেছিলাম অস্টিওপোরোসিসের উপরে কথা বলা দিয়ে। অস্টিওপোরোসিসের অন্যতম কারণের মধ্যে

0: অদ্ভুত প্রবণতা আছে, বিশেষ করে আমাদের এদিকে, সেটা আমরা হামেশাই দেখতে পাই। সেটা হচ্ছে যে অনেকে অনিয়মিত ভাবে দীর্ঘদিন ধরে গ্যাসের অ্যাসিডিটি কমানোর ওষুধ খেয়ে থাকেন। তো এই অ্যাসিডিটি কমানোর ওষুধ কিন্তু যে ক্যালসিয়াম কার্বোনেট যে সল্ট আমাদের শরীরে ঢোকে বিভিন্ন খাবারের মাধ্যমে, বা অনেকে হয়তো ওষুধের মাধ্যমে যেগুলো ক্যালসিয়াম কার্বোনেট সল্ট খান, সেটা যদি অ্যাসিডিটি যে কমে যায়, অর্থাৎ যদি অ্যাসিডিটি কমে খারত্বের দিকে যায়, তাহলে কিন্তু সেই ক্যালসিয়াম কার্বোনেট সল্ট ভাঙতে পারে না এবং শরীরে ক্যালসিয়াম ঢুকতে পারে না। এর সাথে এই ওষুধের প্রভাব হিসাবে ম্যাগনেসিয়াম বলে আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় আমাদের ধাতু আছে, যেটি ভিটামিন ডি শোষণে সাহায্য করে, সেটিকেও ক্ষতিগ্রস্ত করে। তো তার ফলে শুধু ক্যালসিয়াম নয়, ক্যালসিয়ামকে শরীরে ঢোকার জন্য প্রয়োজনীয় যে ভিটামিন ডি, এই দুটোরই অভাব দেখা যায়। এবং দীর্ঘদিন ধরে এই অম্বলের ওষুধ খেলে তাদের কিন্তু অস্ত্রোপচারের সম্ভাবনা বেড়ে যায়, শরীরে ক্যালসিয়াম ঘাটতি দেখা যেতে পারে।
1: পাশাপাশি সচেতনতা সপ্তাহে আয়োজিত নানান রকম কর্মকাণ্ড সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিলাম পশ্চিমবঙ্গ অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অধ্যাপক ডাক্তার অর্ণব কর্মকারের কাছ থেকে।
2: প্রতি বছরের মতো এবছরও আমরা 3rd August থেকে বোন এন্ড জয়েন্ট উইক পালন করা শুরু করেছি। আগের বছরগুলোতে প্রত্যেক বছর আমরা এক একটা থিম নিয়ে কাজ করেছি, কখনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, কখনো অস্টিওপোরোসিস, কিন্তু এবছর আমরা সার্বিকভাবে হাড় এবং জয়েন্ট মানে অস্থিসন্ধি ভালো থাকা, তার জন্য কি কি আমরা প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পারি যাতে করে সার্বিকভাবে একটা সুস্থ এবং স্ট্রং ইন্ডিয়া বা ভারত আমরা তৈরি করতে পারি, এটাই থিম এবছরের ইন্ডিয়ান অর্থ অ্যাসোসিয়েশন এটা নিয়েই কাজ করছেন। এই উপলক্ষে আমরা সারা সপ্তাহব্যাপী পুরো রাজ্য জুড়ে, পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় সকল হসপিটালে, প্রাইভেট হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে, যে যার পার্সোনাল ক্লিনিকে, চেম্বারে, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রম করেছি, যার মধ্যে অন্যতম হচ্ছে আমরা স্কুলগুলোতে ভিজিট করেছি, সেখানে স্টুডেন্টদের থেকে স্ক্রিনিং করা, তাদেরকে অ্যাওয়্যার করা হাড় এবং বিভিন্ন সমস্যা তারা কিভাবে বুঝবে, টিচারদেরকে বলা যাতে ছাত্রদের স্কুল ব্যাগের ওজনটা একটু কম হয়, রেগুলার যেন তারা খেলার একটু সময় পায়, তারপর ঠিক পশ্চাৎ তারা কিভাবে মেনটেন করবে, যারা অনেকক্ষণ অফিসে বসে কাজ করেন তারা চেয়ারে কিভাবে বসবেন, আমরা এই নিয়ে বিভিন্ন কর্পোরেট হাউসে প্রোগ্রাম করেছি। ট্রাফিক পুলিশ যেমন অন্যতম, উল্টোটাঙা ট্রাফিক গার্ডের সঙ্গে আমরা কোলাবোরেশন করে একটা রোড সেফটি উইকের সঙ্গে একটা প্রোগ্রাম করেছি, যেখানে আমরা এই যে ট্রাফিক পুলিশ যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, অনেকক্ষণ বসে কাজ করেন, কিভাবে তারা তাদের পশ্চার মেনটেন করবেন, কিভাবে মাঝখানে একটুখানি এক্সারসাইজ করবেন, নিয়মিত যাতে জল খান যাতে তাদের ডিহাইড্রেশন না হয়, এটা নিয়েও আমরা আলোচনা করেছি। এছাড়া আমরা অ্যাওয়্যার করার জন্য মানুষকে সাইক্লোথন, যেখানে সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে গেছি, কোথাও কোথাও আমরা ম্যারাথন বা ওয়াকাথন করেছি, কোথাও কোথাও আমরা প্লাকার্ড লাগিয়েছি, বিভিন্ন কর্মসূচি পালন করেছি, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ভাবে পৌঁছে গেছি। এবং এই বছর সার্বিকভাবে আমরা অস্টিওপোরোসিস, সুস্থ হাড়, হেলদি হ্যাবিটস, সঠিক খাদ্যাভ্যাস এবং যাতে আর্লি ডিটেকশন হয়, মানে সমস্যা শুরুতেই যাতে ধরা পড়ে এবং তার প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া যায়, সেটার উপর মানুষকে জোর দিচ্ছি এবং বোঝাচ্ছি। আর সর্বোপরি এবারে একটা গুরুত্বপূর্ণ থিম নিয়েও কথা হচ্ছে, সেটা হচ্ছে স্ট্রং সার্জন বা স্ট্রং ডক্টর, মানে আমরা যারা আপনাদেরকে সেবা দিচ্ছি বা পরিষেবা দিচ্ছি তারা যাতে নিজেরাও সুস্থ থাকে, এত ব্যস্ততার মধ্যে তারা যেন নিজেদেরকেও নেগলেক্ট না করে, কারণ তারা সুস্থ থাকলে একজন ডাক্তারবাবু অনেকজন রোগীকে ভালোভাবে পরিষেবা দিতে পারবেন বা অনেক মানুষের জন্য ভাবতে পারবেন বা করতে পারবেন, তাই নিজের দিকটাও যাতে তারা নেগলেক্ট না করেন। আমরা এটা নিজেদের কলিগদের মধ্যেও বোঝাচ্ছি যে এই ব্যস্ততার মধ্যেও তারা ছোট্ট ছোট্ট ভাবে কিভাবে নিজেদেরও যত্ন রাখতে পারে। সার্বিকভাবে আমাদের উদ্দেশ্য হাড় এবং জয়েন্টের বিভিন্ন রকম রোগ যেন আমরা প্রাথমিক পর্যায়ে ডিটেক্ট করতে পারি এবং তার সঠিক চিকিৎসা যেন আমরা শুরুতেই মানুষকে পৌঁছে দিতে পারি, এবং রেগুলার হেলদি হ্যাবিটস, খাওয়া দাওয়ার মাধ্যমে, রেগুলার এক্সারসাইজ এর মাধ্যমে, কিভাবে আমি ঝুঁকবো, কিভাবে আমি উঠবো, কিভাবে আমি বসবো, যাদের অনেক রকম ওয়ার্কিং হ্যাজার্ডস থাকে, যাদের ভারী জিনিস তুলতে হয়, তারা কিভাবে সেটা করবেন যাতে তারা দীর্ঘদিন সুস্থ থাকেন। সর্বোপরি আমাদের উদ্দেশ্য প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকেন, এবং তবেই কিন্তু আমাদের দেশ শক্তিশালী হবে, আমরা এক স্ট্রং ভারতবর্ষ তৈরি করতে পারব।
1: বন্ধুরা, এতক্ষণ শ্রবণে স্বাস্থ্যের আসরে আমরা আলোচনা করলাম মশাবাহিত রোগ ও তার প্রতিকার এবং অস্থি ও অস্থি সন্ধি সম্পর্কে। শ্রবণের স্বাস্থ্য আজ পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। কথা হবে আবারও।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারেই। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
3: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
4: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে। আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী হিন্দোল মজুমদার। প্রথমে শুনবেন তিন তাল, পরে ঝাঁপতাল। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন গোস্বামী। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী হিন্দোল মজুমদার।

0: Government was ready for it. He said the conduct of opposition MPs is not good for democracy, especially for parliamentary democracy. Addressing a press conference in New Delhi, Mr. Rijiju said that parliament is meant for debate, discussion and legislative business. But continuous sloganeering and protests had affected the functioning of the house in the monsoon session. Mr. Rijiju said that 12 bills were passed during the monsoon session, but only one of them was discussed in both houses. He stated that during this session, productivity stood at 19% in the Lok Sabha and 39% in the Rajya Sabha. President Draupadi Murmu will address the nation on the eve of the 80th Independence Day today. The President's address will be broadcast at 7 p.m. on the entire national network of Akashvani. It will also be telecast on all channels of Doordarshan in Hindi, followed by the English version. The telecast of the address in Hindi and English on Doordarshan will be followed by its broadcast in regional languages on the regional channels of Doordarshan. Akashvani will broadcast the regional language versions of the address at 9:30 p.m. on its respective regional networks. Country's exports, including merchandise and services, registered a robust growth of 13.3% in July this year by reaching to $80.14 billion. The country's exports were $70.72 billion in the same month last year. According to the provisional data released by the Commerce Ministry, the export performance was led by merchandise shipments, which jumped over 19.6% to over $44 billion last month from $36.98 billion in the same month last year. Chief Justice of India, CJI, Justice Suryakant has said that the Supreme Court is committed to ensuring transparency in the judiciary and live streaming of its proceedings is an example of this commitment. He termed it unfortunate that live streaming has at times been misused. The CJI made these remarks during an interview with DD News. Justice Suryakant said instances had come to the notice of the court where comments made by judges were presented out of context by selectively editing clips from live streamed proceedings. He said some people on social media had misused such clips and misrepresented his comments to mislead the youth of the country. India emerged as the overall champions at the Commonwealth Fencing Championship by winning an impressive 35 medals after 4 days of competition held at Lagos in Nigeria. Indian contingent secured 13 gold, 8 silver and 14 bronze medals at the event across the under 23 and senior competitions. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন 14 আগস্ট 2026 শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত। এই অনুষ্ঠানে শুনবেন কোরআন থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা, বর্ষাকালে পুকুর পরিচর্যা এ বিষয়ে বলবেন ডক্টর অর্চন কান্তি দাস। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, মাড়ি ও দাঁতের খেসারত বলবেন ডক্টর তীর্থঙ্কর দেবনাথ। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় শুভদীপ দে ও দেবাদ্রিতা রায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশনী সোরেন। 8:00 জানা অজানা কথিকা, স্বাধীন ভারতে রসায়ন চর্চা বলবেন ডক্টর অর্ণব হালদার, শুনবেন প্রথম পর্ব। 8:05 নিরাময়, ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এ বিষয়ে সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা, স্বাধীনতা সংগ্রামে গান্ধীজি এ বিষয়ে বলবেন নন্দলাল ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়। 9:00 গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের শেষ অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। এগারোটায় যুববাণীর অনুষ্ঠান, জন্মদিন বিশেষ সপ্তাহ, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও পৌলমী বাগ। ১২টায় শ্যামাসঙ্গীত শিল্পী সোমা সেন, ১২:১৫ লোকগীতি শিল্পী সুতপা চন্দ, ১২:৩৩ উনজমির তুন ফসল, পশ্চিমবঙ্গে সুগন্ধি ধানের চাষ। উপস্থিত থাকবেন ডক্টর চন্দন কুমার ভূঁইয়া, সঙ্গে সুব্রত চক্রবর্তী। ১টায় গীতিকা, ১:৪৫ মহিলা মহল, অন্দর সংবাদ। অতিথি থাকবেন অধ্যাপিকা অনিন্দিতা নাহা। ২:৩০ সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন ৫:০০ ক্রীড়াঙ্গন। প্রথমে মাঠে ময়দানে, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। ৫:৩০ বিদ্যার্থীদের জন্য। স্বাধীনতা দিবসের প্রাককালে শুনবেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম বিষয়ে প্রশ্নোত্তরে পড়াশোনা। উপস্থিত থাকবেন ব্যারাকপুর এবি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার পাহাড়ি ও লাটবাগান উচ্চ বিদ্যালয় যতীন দাস বিদ্যামন্দির ব্যারাকপুর এবি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৬:০৫ সাঁওতালি অনুষ্ঠান। ৬:৩৮ কৃষি কথার আসর কথিকা। প্রথমে বিপ্লবী থেকে ঋষি অরবিন্দ, বলবেন প্রাণতোষ চট্টোপাধ্যায়। তারপর স্বাধীনোত্তর ভারতে কৃষি উন্নয়ন, ডক্টর অশোক কুমার পাত্রের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। তারপর ভারতের স্বাধীনতা সংগ্রামে কৃষি আন্দোলন, এ বিষয়ে বলবেন অধ্যাপক শঙ্কর কুমার আচার্য, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। ৭টায় ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ, এরপর শুনবেন দেশাত্মবোধক গান। ৮:১০ নাটক তিতুমির, রচনা আশীষ চট্টোপাধ্যায়, প্রযোজনা আশীষ গিরি। ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি, শিল্পী পঙ্কজ কুমার বন্দ্যোপাধ্যায়। ৯:৩০ ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর, এরপর শুনবেন দেশাত্মবোধক গান। ১০টায় ছায়াছবির গান, ১০:৩০ রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশনী সোরেন, ১০:৪৫ লোকগীতি শিল্পী সুতপা চন্দ, ১১টায় গজল শিল্পী সীতারাম সিং। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও ঠুংরি, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ বেহাগ ও মিশ্র কাফি ঠুংরি। গীতাঞ্জলির পর এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। ৬:১৫ সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন শরদ, পরিবেশনায় পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশনী সোরেন। ৬:৩৫ ধারাবাহিক রামচরিত মানুষ, ২০২তম পর্ব। ৬:৪৫ নজরুল গীতি। ৭:১০ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত। ৮:৩০ ভক্তিগীতি শিল্পী সোমা সেন। ৮:৫০ দোতারা বাজিয়ে শোনাবেন শিল্পী নবনীল সরকার। ৯:১০ রাশধারা। ১০:১৫ অঞ্জুমান। ১১টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ১২টায় সুরভি, ১২:২০ এবং ১:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সমীর চট্টোপাধ্যায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন ৫:১৫ অতুল প্রসাদের গান শিল্পী কুশনী সোরেন, ৫:২০ উর্বশী, ৬:১০ হিন্দি বার্তা, ৬:৩০ গুল গুলসন, ৭টায় ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ, এরপর শুনবেন দেশাত্মবোধক গান। ৭:০০ পঞ্চাশ মিনিটে দর্পণ, রাত আটটায় দেশাত্মবোধক গান, আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, নটা বেজে তিরিশে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর, এরপর শুনবেন দেশাত্মবোধক গান। দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের চোদ্দই আগস্ট দু হাজার ২৬ শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত আকাশ মেঘলা থাকবে, দু এক পশলা বৃষ্টি অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল

স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 90%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি সতর্কবার্তায় জানানো হয়েছে যে ঝোড়ো আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর সহ পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলে 14 আগস্ট পর্যন্ত বাতাসের গতিবেগ ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার এবং কখনও কখনও সর্বোচ্চ 65 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 14 আগস্টের পর এটি ক্রমশ হ্রাস পাবে। মৎস্যজীবীদের আগামী 15 আগস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর সহ পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 59 সেকেন্ড। জয় হিন্দ।